0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला

আজ মঙ্গলবার, 7ই আশ্বিন, 1948 শকাব্দ, 29শে সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ, 11ই আশ্বিন, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:29:42, সূর্যাস্ত হবে বিকেল 5:24:11। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57:14।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে আজ এবং কাল অর্থাৎ 29 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর অবধি বাংলাদেশ মায়ানমার উপকূলবর্তী অঞ্চলে এবং পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে ঝোড়ো হাওয়া তৈরি হওয়ার কারণে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার থেকে শুরু করে ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই কারণে এই সমস্ত অঞ্চলে আজ এবং কাল মৎস্যজীবী বন্ধুদের সমুদ্রে মাছ ধরতে যেতে একদম নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন মৎস্যজীবী বন্ধুদের জন্য এক সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা।

0: গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ।
1: অহিংসা ও সত্য এমনভাবে জড়িয়ে আছে যে সেই জটিল গ্রন্থি খুলে তাদের পৃথক করা অসম্ভব। এরা যেন একই মুদ্রার বা চিহ্নহীন ধাতুময় চাকতির দুটি দিক, এর কোনটি সোজা আর কোনটি বা উল্টো দিক তা কে বলতে পারে। তবুও অহিংসা হচ্ছে উপায় আর লক্ষ্য সত্য। উপায়কে উপায় বলেই যদি ধরা হয় তবে তা নিশ্চয় আমাদের অসাধ্য নয়, আর সেই জন্যেই অহিংসা আমাদের প্রধান কর্তব্য। নিষ্ঠার সঙ্গে এই উপায় অবলম্বন করলে একদিন না একদিন আমরা নিশ্চয়ই লক্ষ্যে পৌঁছব। এই সূত্র ধরে চললে পরিণামে জয়লাভ সুনিশ্চিত। যদি আমরা কোনো অসুবিধার সম্মুখীন হই বা সাময়িক কোনো বিপদের ভার যদি আমাদের বহন করতে হয়, তবু আমরা সত্যের অনুসন্ধানে বিরত হব না, কারণ সত্যই ঈশ্বর, অতএব নিত্য। অহিংসা লক্ষ্য নয়, সত্যই লক্ষ্য। কিন্তু অহিংসার অনুশীলন ছাড়া মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সত্যকে বোঝবার আমাদের কোনো উপায় নেই। অহিংসার একনিষ্ঠ সাধনায় সত্যকে নিশ্চয় পাওয়া যায়, কিন্তু হিংসায় তা হয় না। সেই জন্যই আমি অহিংসার শপথ নিয়েছি, আর তার থেকেই সত্যকে খুঁজে পেয়েছি। অনেক সংগ্রামের পরে আমি অহিংসায় দীক্ষিত হয়েছি। কিন্তু অহিংসাই তো পথ, তাই আমাদের প্রাত্যহিক জীবনে অহিংসার জন্য উদ্বেগ থাকে বেশি। সেই জন্য আমাদের জনগণকে অহিংসায় দীক্ষা নিতে হবে, এর স্বাভাবিক পরিণতিরূপে সত্যের দেখা মিলবেই। অহিংসা ও সত্য উভয়ই আমার ঈশ্বর। অহিংসাকে যখন খুঁজি সত্যের মধ্যেই তার সন্ধান মিলে, আর সত্যকে খুঁজতে গেলে অহিংসার মাধ্যমেই তা পাওয়া যায়। আমি পৃথিবীকে নতুন শিক্ষা দিচ্ছি না, সত্য অহিংসা পর্বতের মতোই সুপ্রাচীন। আমি সত্য অহিংসার জন্য সাধ্যমতো পরীক্ষা করে যাচ্ছি, তা করতে গিয়ে ভুল করেছি কত সময়, আর সেই ভুলের মধ্য দিয়েই হয়েছে আমার শিক্ষা। এইভাবে সত্য অহিংসার অনুশীলনে জীবন ও তার নানা সমস্যায় আমার কাছে যেন পরীক্ষার মতো মনে হয়েছে। সত্যবাদিতা আমার প্রকৃতির ধর্ম, কিন্তু অহিংসা তা নয়। কোনো এক সময় একজন জৈন মুনি বলেছিলেন যে অহিংসাকে তিনি যত না সমর্থন করেন, সত্যকে করেন তার থেকে বেশি। আমি অহিংসাকে প্রথম স্থান ও সত্যকে দ্বিতীয় স্থান দিয়েছি। তিনি বলেছেন যে সত্যের জন্য তিনি অহিংসাকেও বিসর্জন দিতে পারেন। আসল কথা এই যে সত্যের অনুসন্ধান করবার কালেই আমি অহিংসার খোঁজ পেয়েছি। 50 বছরেরও বেশি আমি সূক্ষ্ম বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে অহিংসা ও তার সম্ভাবনা সম্বন্ধে অনুশীলন করেছি। আমি জীবনের প্রতিটি ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে, সংগঠনের ব্যাপারে, অর্থনৈতিক ও রাজনৈতিক জীবনে, সর্বত্রই এই নীতির প্রয়োগ করেছি। কোনো ব্যাপারে কিন্তু আমার হার হয়নি। অসফল হলে মনে করে নিয়েছি যে তা আমারই অসম্পূর্ণতা। আমার মধ্যে সম্পূর্ণতা আছে বলে আমি দাবি করি না, তবে আমি একথা জোর গলায় বলবো যে আমি সত্যের একজন একনিষ্ঠ সাধক, কারণ সত্য ঈশ্বরেরই আর এক রূপ। এই সাধনার মধ্য দিয়েই অহিংসাকে আবিষ্কার করেছি। এই নীতির প্রচারই আমার জীবনের উদ্দেশ্য। এই উদ্দেশ্য পূর্ণ করা ছাড়া আমার বেঁচে থাকার কোনো আগ্রহ নেই। প্রাচীন ভারতে আত্মোৎসর্গের যে আদর্শ ছিল তাকে ভারতবাসীর চোখের সামনে তুলে ধরবার মতো দুঃসাহসিক কাজে আমি ব্রতী হয়েছি, কারণ সত্যাগ্রহ ও তার আনুষঙ্গিক সব কিছু, অসহযোগ ও শান্ত বিরোধের অর্থই হল দুঃখকে বরণ করে নেওয়া। হিংসার মধ্যেও অহিংস নীতির আবিষ্কার করেছিলেন যে ঋষিরা।

0: তারা নিউটনের থেকেও প্রতিভাবান ছিলেন, ওয়েলিংটনের থেকে বড় যোদ্ধা তাঁরা। নিজের অস্ত্রের ব্যবহার জেনেও তারা তার অসারতা বুঝেছিলেন ও যুদ্ধক্লান্ত পৃথিবীকে এই শিক্ষাই দিয়েছিলেন যে অহিংসার মধ্যেই মুক্তি, হিংসাই নয়।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন মহাত্মা গান্ধীর রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি।

শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। প্রথম অধিবেশনে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:30 আজকের চাষবাস শুনবেন কথিকা সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া, বলেছেন ডক্টর তাপস কুমার সর। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে কথিকার সুস্থ হার্ট সক্রিয় জীবন, বলবেন ডাক্তার সিদ্ধার্থ মানি। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও দেবদুলাল দে। 7:45 রবীন্দ্রসঙ্গীত অনিত কুমার দাস। 8:00 জানা অজানা স্মরণে বরণে এনরিকো ফেরমি, বলবেন অর্পণ পাল। 8:05 নজরুলগীতি শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়। 8:20 উত্তরণ, শারীরিক বিশেষভাবে সক্ষম অলোক গায়েনের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি। 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যৌবনীর অনুষ্ঠান আড্ডায় অ্যাডভেঞ্চার উপস্থাপনায় শ্রীপর্ণা পাল ও অর্ণব চক্রবর্তী। বেলা 12:00 হাওয়াইয়ান গিটার প্রলয় শঙ্কর বসু। 12:15 লোকগীতি মলয় ঘোষ। 12:35 উনজমি দুনো ফসল বিষয়ে ব্রয়লার মুরগি পালন অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 মাননীয় ইস্যু উপস্থাপনায় ডালিয়া দাস। 2:30 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি পুলিনচন্দ্র মান্ডি ও সহশিল্পী বৃন্দ, প্রথাগত লোকগীতির উপর একটি গীতিয়ালেখ্য। এরপরে লোকগীতি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, বাইরে ঘুরে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, উপস্থাপনায় নীলাদ্রি সেন। 5:30 বিদ্যার্থীদের জন্য বিষয় নবম শ্রেণীর গণিত, আলোচনায় অংশগ্রহণ করেছেন বিক্রমগড় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন চন্দ্র দে ও দুই শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি খাজুরাম মান্ডি ও শিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান বিষয়ে সেভ ইউর হার্ট দুর্লভ চন্দ্র মান্ডির সাক্ষাৎকার। 6:40 কিষাণ বাণী বিষয়ে মানবতার স্বার্থে খাদ্য অপচয়ের কথা, করুন খাদ্য অপচয় বন্ধ করুন, ডক্টর মানসী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 তর্জা গান পরিবেশনায় মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পী বৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন শাহনাজ আব্দুর রৌফ। 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। 8:30 কথায় কাহিনী হরিদাস পাল, রচনা উল্লাস মল্লিক, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, আলোচনার বিষয়ে পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ, অংশগ্রহণে অধ্যাপিকা ঐন্দ্রিলা গুহ, অধ্যাপিকা ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় পর্ব, প্রযোজনা শাহনাজ আব্দুর রৌফ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীত খেয়াল অরিন্দম চক্রবর্তী। 9:30 শ্রবণী, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাসুদেব দাসের সঙ্গে কথা বলেছেন বিতস্তা ঘোষাল। 10:10 ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত অনিত কুমার দাস। 10:50 লোকগীতি মলয় ঘোষ। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত তবলা পণ্ডিত স্বপন সিনহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত অনিত কুমার দাস। 6:35 রামচরিত মানস 248 পর্ব। 6:45 শ্যামাসঙ্গীত নূপুর গঙ্গোপাধ্যায়। 7:10 যৌবনীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় সম্পূর্ণা চক্রবর্তী। 8:30 হাওয়াইয়ান গিটার প্রলয় শঙ্কর বসু। 8:45 লোকগীতি মলয় ঘোষ। 9:10 রাসধারা উপস্থাপনায় শর্মিষ্ঠা ভট্টাচার্য। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদাফ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় সিসিলিয়া বন্দ্যোপাধ্যায়। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা পণ্ডিত স্বপন সিনহা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত অনিত কুমার দাস। 5:20 উর্বশী উপস্থাপনায় দেবিকা গুপ্ত। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুল গুলশান। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক থাকছে। দীর্ঘ এই পথ চলায় তার গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ। 8:00 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের দৈনিক প্রতিবেদন। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চিতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2019 থেকে 2026 সালের মধ্যে সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি গতকাল নতুন দিল্লিতে প্রহার সিটি পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক সম্মেলন ও একটি পোর্টালেরও উদ্বোধন করেন। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্র সিং ওরফে গোল্ডি ব্রাড়কে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে প্রহার সিটি পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি বা সন্ত্রাসবাদ বিরোধী নীতি ও কৌশল বিষয়ক সম্মেলনের উদ্বোধন করেন। শ্রী শাহ একটি নতুন প্রত্যর্পণ পোর্টালের সূচনা করেছেন, যা বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার প্রচেষ্টাকে আরও সমন্বিত ও ত্বরান্বিত করবে। তিনি সবকটি রাজ্যের পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন যেন তারা কেন্দ্রীয় সংস্থাগুলির সাথে যৌথভাবে কাজ করে এবং বিদেশ থেকে পলাতকদের ফিরিয়ে আনার জন্য বিশেষ দল গঠন করে। এই সম্মেলনে প্রহারের 7টি বিভাগ, যেমন প্রতিরোধ, তাৎক্ষণিক মোকাবিলা, অভ্যন্তরীণ সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সুরক্ষা, সন্ত্রাসবাদের অনুকূল পরিস্থিতির হ্রাস, আন্তর্জাতিক প্রচেষ্টার মধ্যে সমন্বয় এবং সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পুনরুদ্ধার ও পারদর্শিতা অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অমিত শাহ বলেন, 2019 থেকে 2026 সালের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যের আন্তঃসীমান্ত প্রাচারের সঙ্গে জড়িত সাজাদ ভট্টি নেটওয়ার্কের 40টিরও বেশি মডিউল ভেঙে দেওয়া হয়েছে। পাশাপাশি 15টি রাজ্য জুড়ে 350 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, সরকার UAP এর অধীনে সাজাদ ভট্টি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রাড়কে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। FBI সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নেতা ব্রাড় উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হত্যা, গুলিচালনা, অপহরণ, জোর করে টাকা আদায় এবং মাদক ও অস্ত্র পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সে জড়িত। ব্রাড়কে একজন সশস্ত্র ও ভয়ানক অপরাধী হিসেবে ঘোষণা করে FBI এর পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে যে কোনো সময় সে পালিয়ে যেতে পারে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 3 দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা এবং অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি সপর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা ও ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর বসবে কলকাতায়। তিনি কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরী উল্লেখ করেন। 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও তার দাবি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মরশুমের প্রস্তুতি সম্পন্ন করে। নতুন দিল্লিতে 2 দিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ শ্রী চৌহান বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং নতুন দিল্লিতে পশুধন বীমা পোর্টালের সূচনা করেছেন। এই পোর্টালটি গবাদি পশুর বীমার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগের গবাদি পশু বীমা প্রকল্পের আওতায় থাকা পশুদের বীমা পলিসি ইস্যু করা, দাবি নিষ্পত্তি

0: তদারকি এবং রিপোর্ট তৈরির প্রক্রিয়া আরও সুসংহত ও সহজ হবে। শিল্প উৎপাদন সূচক বা আইআইপির পরিমাণ অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে ভারতের শিল্প উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি জুলাই মাসের আইআইপির বৃদ্ধির হার সংশোধিত হিসেবের পর বেড়ে 7.4% উন্নীত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী আগস্ট মাসে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে 12.3% বৃদ্ধি দেখা গিয়েছে। একই সময়ে কারখানাজাত উৎপাদন খাত সর্বাধিক 9% সম্প্রসারিত হয়েছে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ মিডিয়ার সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
2: আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রিসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রিসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরকালে G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে তিনি অংশ নেবেন। বৈঠকের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনায় কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্ট আপ, MSME এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সুযোগ সম্প্রসারণের বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটোরের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। মঙ্গোলিয়ার হুনু এয়ার দ্বারা পরিচালিত এই পরিষেবাটি প্রতি সোমবার চালু থাকবে। আগে ঘুরপথে প্রায় 13-18 ঘন্টা সময় লাগত। আশা করা হচ্ছে এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা পর্যটন, চিকিৎসা ও ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যাতায়াত সহজতর করবে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে ভারত ফ্রান্স সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী ফ্রান্সের উচ্চশিক্ষা, গবেষণা ও মহাকাশ বিষয়ক মন্ত্রী ফিলিপ বাপ্তিস্তের সঙ্গে দেখা করেছেন। উভয় পক্ষ শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কার্যক্রমের প্রসার, প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব ও যৌথ গবেষণা জোরদার করা নিয়ে আলোচনা করেন। স্থানীয় মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তি, পেমেন্ট ও মেসেজিং ব্যবস্থার সমন্বয় এবং দুদেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে ডিজিটাল মুদ্রা বিনিময়ের উদ্যোগগুলি সময়মতো বাস্তবায়নের লক্ষ্যে পদক্ষেপ নিতে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী সম্মত হয়েছে। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত 2026 এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপো পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এসা সিং। মহিলাদের 400 মিটার হার্ডলস ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিথিয়া রামরাজ। বর্তমানে এশিয়ান গেমসে 45টি পদক জিতে ভারত পদক তালিকায় দ্বাদশ স্থানে রয়েছে, এর মধ্যে 4টি সোনা, 20টি রূপো এবং 21টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন 2019 থেকে 2026 সালের মধ্যে সরকার 36টি দেশ থেকে 288 জন পলাতক অপরাধীকে ভারতে ফিরিয়ে এনেছে। তিনি গতকাল নতুন দিল্লির প্রহার সিটি পলিসি ও স্ট্র্যাটেজি

0: কৃষক সম্মেলনও একটি পোর্টালের উদ্বোধন করেন। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। খবর শেষ হলো, পরবর্তী খবর 7:25।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রামবাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণী দেহে বিষক্রিয়া ও তার প্রতিকার, এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর।
1: বিশেষ করে প্রাণীপালক বন্ধুদের বলতে চাইছি যে এটা ঠিক যে বর্ষাকাল, গরমকাল, শীতকাল এমনকি অন্যান্য সময়েও কিন্তু আপনাদের প্রাণীদের খাওয়ারের জন্য খাদ্যদ্রব্য, খাদ্যশস্য, সাইলেজ এগুলো আপনারা জমা করে রাখেন এবং জমা করে রাখতেও হয়, কারণ প্রতিদিন চারণভূমিতে নিয়ে যাওয়া এটা বাস্তবসম্মত নয়। হ্যাঁ, এর ফলে এই সঞ্চিত প্রাণী খাদ্যে ছত্রাক বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়ে তাদের থেকে কিছু ছত্রাক নিঃসৃত টক্সিন এবং ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিন। ব্যাকটেরিয়া নিঃসৃত টক্সিনের মধ্যে দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে বোটুলিনাম টক্সিন আর একটা হচ্ছে টিটেনাস টক্সিন। তো এটা প্রাণী চিকিৎসকরা খুব ভালোভাবেই এটা তারা ডায়াগনোসিস করতে পারেন এবং এর জন্য অ্যান্টিটক্সিন বাজারে পাওয়া যায় এবং এছাড়াও যে তার চিকিৎসা পদ্ধতি মানে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ বা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে তারা চিকিৎসা করে থাকেন, এটা নিয়ে ভাবনার বিশেষ কিছু আমাদের নেই। কিন্তু ছত্রাক নিঃসৃত টক্সিনগুলোর বিশেষ কোনো চিকিৎসা ব্যবস্থা নেই, মানে আমি বলতে চাইছি যে একদম স্পেসিফিক অ্যান্টিডোট যেটাকে আমরা বলি, যে কোনো টক্সিন বা যে কোনো বিষাক্ত পদার্থের ক্ষেত্রে যে এমন একটা রাসায়নিক যেটা দিয়ে চিকিৎসা করলে ওই বিষক্রিয়া সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক হয়ে যাবে এবং আক্রান্ত প্রাণীগুলো রিকভার করে যাবে। তো সেইটা যখন আমাদের হাতে নেই ছত্রাক নিঃসৃত টক্সিনের বিষক্রিয়াগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি কয়েকটি উপায় আপনাদের বলে দিচ্ছি যে কতগুলি সহজ উপায়। যেমন ধরুন আপনাদের বাড়িতে অনেকেরই কিন্তু উনুনে রান্না হয় এবং আপনাদের কিন্তু কাঠ কয়লাটা, পোড়া কাঠ কয়লাটা হাতের পাশেই থাকে। এছাড়াও কিন্তু যে সমস্ত আনাজপত্র তাদের খোসাগুলোকে আপনারা কিন্তু আগুনে পুড়িয়ে আপনারা ওই পোড়া কয়লার গুঁড়োটাকে জলে মিশিয়ে আপনারা যে কোনো গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণী, কুকুর, বিড়াল ইত্যাদির ক্ষেত্রে, ঘোড়ার ক্ষেত্রেও আপনারা কিন্তু ওই জলে মিশিয়ে কাঠ কয়লার গুঁড়ো বা কয়লার গুঁড়োকে আপনারা জলে মিশিয়ে খাইয়ে দিতে পারেন। সেক্ষেত্রে এইগুলো কি করে না, এই কাঠ কয়লার গুঁড়োগুলো গিয়ে ওই সমস্ত টক্সিন বা বিষাক্ত পদার্থকে নিজেদের সঙ্গে জড়িয়ে নেয়। জড়িয়ে নিয়ে যখন গবাদি পশুর পায়খানা হয় বা অন্যান্য প্রাণীর পায়খানা হয়, সেই পায়খানার সঙ্গে টক্সিন সহ বা বিষাক্ত পদার্থ সহ শরীর থেকে কিন্তু বেরিয়ে যায়। তাহলে এটা একটা সহজ পদ্ধতি যে কাঠ কয়লার গুঁড়ো বা আনাজপত্র আগুনে পুড়িয়ে নিয়ে সেটাকে কয়লা করে নিয়ে গুঁড়ো জলের সঙ্গে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণীদের বিষক্রিয়ার ক্ষেত্রে। আরেকটা উপায় বলছি, কিছু কিছু প্রাণী যেমন কুকুর, বিড়াল ইত্যাদি এরা বমি করতে পারে, তাহলে এদের ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে বিষক্রিয়া হয়েছে এবং অনেকটা বিষাক্ত পদার্থ বা টক্সিন কুকুর বিড়াল খেয়ে ফেলেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা যেমন আপনি কাঠ কয়লার গুঁড়ো ব্যবহার করতে পারেন তেমনি বমি করতে পারে এমন কিছু জিনিস আপনারা ব্যবহার করতে পারেন। যেমন একটা সহজ উপায় হচ্ছে, আপনারা জানেন যে একটুখানি হালকা গরম জলে একটু বেশি নুন দিয়ে যদি খাইয়ে দেন না, দেখবেন যে কুকুর বা বিড়াল কিছুক্ষণের মধ্যে কিন্তু বমি করে ফেলতে পারে। এই যে বমি করে ফেললো তার মানে কিন্তু অন্ত্রনালী থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ

0: অনেকটা পরিমাণে বমির মাধ্যমে বেরিয়ে এলো। তার মানে কি, এই টক্সিন এবং বিষাক্ত পদার্থগুলো অন্ত্রনালীতে শোষিত হয়ে তার রক্ত সংবহনে যেতে পারছে না, এবং যার ফলে ওই গবাদি প্রাণী বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তার বিষক্রিয়ার কুপ্রভাবটা অনেক কম হচ্ছে, বা কোনো কোনো ক্ষেত্রে যদি সঙ্গে সঙ্গে এগুলো আপনি করতে পারেন, কাঠ কয়লারগুলো খাওয়াতে পারেন, বা বমি করানোর জন্য নুন জল ইত্যাদি, বা একটুখানি নুন জিভের পেছনের দিকে রেখে দেন, সেক্ষেত্রেও কিন্তু কুকুর বা বিড়াল বমি করে ফেলতে পারে এবং অনেকটা কিন্তু বিষাক্ত পদার্থ বা টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যেতে পারে এবং বিষক্রিয়ার কুপ্রভাব অনেকটাই কমে যেতে পারে এবং আপনি আপনার আক্রান্ত প্রাণীকে সুস্থ করে তুলতে পারেন। এছাড়াও নিকটবর্তী প্রাণী চিকিৎসকের সাহায্য নিতে ভুলবেন না কিন্তু।
1: এতক্ষণ শুনলেন সঞ্চিত প্রাণী খাদ্যের মাধ্যমে প্রাণীদেহে বিষক্রিয়া ও তার প্রতিকার, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তাপস কুমার সর।
2: এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক বন্ধুদের জন্য জল হওয়ার খবরের পূর্বাভাস। আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের, কৃষি বিভাগ আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
3: কেউ সানস্ট্রোকে আহত হয়েছে বুঝতে পারলে তাকে এনে শুইয়ে দিন ছায়ার মধ্যে তুলনামূলকভাবে ঠান্ডা জায়গায়। শরীরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় আনতে ভেজা কাপড় দিয়ে তার শরীর মুছে দিন, সম্ভব হলে জলের ছিটে দিন, যোগাযোগ করুন চিকিৎসকের সঙ্গে।
4: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
2: একটি ঘোষণা রয়েছে আকাশবাণী কলকাতার, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
7: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
8: সাইক্লোনের সময় যাতে বাড়ির ক্ষতি না হয় সেটা সুনিশ্চিত করতে প্রায় ভেঙে পড়া গাছের ডাল বা মৃতপ্রায় গাছ সরিয়ে ফেলুন। আলগা টিনের পাত, সাইনবোর্ড, ইট ইত্যাদি সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে আপনার স্বাস্থ্য। আজ বিশ্ব হার্ট দিবস, সে উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানি।
1: প্রতি বছর 29শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হয় ওয়ার্ল্ড হার্ট ডে বা বিশ্ব হৃদরোগ দিবস। এই দিনটির উদ্দেশ্য শুধুমাত্র হৃদরোগ সম্পর্কে মানুষকে তথ্য দেওয়া নয়, বরং মানুষকে নিজের হৃদযন্ত্রের যত্ন নিতে, ঝুঁকির কারণগুলো বুঝতে এবং সময় মতো চিকিৎসা নিতে উৎসাহিত করা। এবারের ভাবনা ডোন্ট মিস আ বিট। 2026 সালে ওয়ার্ল্ড হার্ট ডের এটিই হল মূল বার্তা। সহজ বাংলায় বলা যায়, হৃদয়ের কোনো সতর্ক সংকেত আমরা যেন উপেক্ষা না করি। এই বার্তার একটি গুরুত্বপূর্ণ দিক হল, হার্টের সমস্যা অনেক সময় আমাদের চোখের সামনে থাকলেও আমরা তা বুঝতে পারি না। বুকের অস্বস্তি, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি, হৃৎস্পন্দনের পরিবর্তন কিংবা অন্য কোনো সতর্ক সংকেতকে আমরা অনেক সময় গ্যাস, মানসিক চাপ বা সাধারণ দুর্বলতা বলে ধরে নিই। কিন্তু কিছু ক্ষেত্রে এই লক্ষণগুলি গুরুতর হৃদরোগের সংকেত হতে পারে। তাই এবারের বার্তা, লক্ষণকে চিনুন, অবহেলা করবেন না এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসা নিন। এই দিনটি এত গুরুত্বপূর্ণ কারণ হৃদরোগ ও অন্যান্য হার্টের রোগের এখন বিশ্বের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বজুড়ে 2 কোটিরও বেশি মানুষ এই রোগের কারণে মারা যান। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, অনেক ক্ষেত্রে এই ঝুঁকির কারণগুলো প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর খাবার, শারীরিক নিষ্ক্রিয়তা এবং অতিরিক্ত ওজন। তাই হৃদরোগ প্রতিরোগের কাজ শুরু করতে হবে কিন্তু রোগ হবার আগেই। প্রথম যে বার্তাটা আমরা এবছর পাচ্ছি, সি দ্য সাইন্স, অর্থাৎ লক্ষণগুলিকে চিনুন। আমাদের জানতে হবে কোন লক্ষণকে গুরুত্ব দিতে হবে, যেমন বুকে চাপ বা অস্বস্তি, শ্বাসকষ্ট, হৃৎস্পন্দন অস্বাভাবিক মনে হওয়া, মাথা ঘোরা, অজ্ঞান হয়ে যাওয়া। বিশেষ করে যদি হঠাৎ করে তীব্র বুকের অস্বস্তি, শ্বাসকষ্ট, ঘাম দেওয়া ইত্যাদি শুরু হয়, সেই ব্যথাটি যদি চোয়াল কিংবা বাঁ হাতে ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু এটিকে গুরুত্বপূর্ণ বলে ধরে নিতে হবে। দ্বিতীয় বার্তা, প্রোটেক্ট ইওর হার্ট, অর্থাৎ নিজের হৃদয়কে সুরক্ষিত রাখুন। এর জন্য সবসময় বড় কোনো পরিবর্তন নয়, কখনো কখনো সামান্য একটু দিনে হাঁটা, সিঁড়ি ব্যবহার করা, অতিরিক্ত লবণ বা অস্বাস্থ্যকর খাবার কমানো, ধূমপান বন্ধ করা, ওজন বা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা, এই ছোট ছোট অভ্যেসগুলিই কিন্তু বড় পার্থক্য গড়ে দিতে পারে। 2026 সালে ওয়ার্ল্ড হার্টের এই যে কিপ দ্য বিড উদ্যোগ, দৈনিক সক্রিয়তার ওপরে জোর দেওয়া হচ্ছে বারবার। সেপ্টেম্বর মাসে প্রতিদিন অন্তত 20 মিনিট শারীরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বা হাঁটার জন্য আহ্বান জানানো হয়েছে। তৃতীয় বার্তাটি হল ডিমান্ড অ্যাকশন, অর্থাৎ দাবি নেওয়ার ব্যবস্থা করতে হবে। হৃদরোগ শুধু একজন ব্যক্তির সমস্যা নয়, এটি পরিবার, সমাজ, স্বাস্থ্য ব্যবস্থারও কিন্তু একটি বড় চ্যালেঞ্জ। তাই আমাদের এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা দরকার যেখানে মানুষ সহজে হৃদরোগের পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং স্বল্প টাকায় চিকিৎসা পেতে পারে। এই সঙ্গে আমাদের সমাজে হৃদরোগ সম্পর্কে যা যা ভুল ধারণা আছে তা দূর করতে হবে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে হবে। তাই আমরা আজ থেকে আমাদের হৃদরোগের, হৃদয়ের যত্ন নেব, ধূমপান থেকে দূরে থাকব, নিয়মিত শারীরিক অভ্যেস করব, হাঁটাচলা করব, আমাদের স্বাস্থ্যকর খাবার বেছে নিতে হবে, আমাদের রক্তচাপ, রক্তে শর্করা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ বিষয়গুলিকে কমাতে হবে। সবশেষে বলতে চাই, বিশ্ব হৃদরোগ দিবস শুধুমাত্র একটি দিবস নয়, এটি কিন্তু একটি সচেতনতার আন্দোলন। তাই 2026 সালের এই যে ডোন্ট মিস এ বিট, এই বার্তাটি একটি শক্তিশালী বার্তা হয়ে উঠুক। আমরা যেন হৃদয়ের কথা শুনি এবং হৃদয়ের সংকেত চিনতে শিখি।
2: আপনার স্বাস্থ্য, এই অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বিশ্ব হার্ট দিবস সম্পর্কে বললেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ মানি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্ত

0: তে প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন প্রাত্যহিকী।

0: Love yourself enough to set boundaries. Your time and energy are precious. You get to choose how to use it. You teach people how to treat you by deciding what you will and won't accept. Anna Taylor. অ্যানা টেইলর ভারী সুন্দর কথাকাটি বলেছেন। তিনি বলছেন, নিজেকে এতটা ভালোবাসো যাতে তোমার চারিপাশে একখানি সীমানা তৈরি করে দিতে পারো, কারণ আমাদের প্রত্যেকের কাছে সময় এবং এনার্জি এই দুই কিন্তু অমূল্য। তাই তার ব্যবহার ঠিক কিভাবে করব, আমার সময় আমার এনার্জির ব্যবহার, তা আমাকেই ঠিক করে নিতে হবে। আর ঠিক সেই কারণেই তোমার চারপাশে যে মানুষগুলি রয়েছে তারা তোমাকে বা তারা তোমার প্রতি কেমন ব্যবহারটি করবে এবং ঠিক কেমন ব্যবহার তুমি একেবারেই বরদাস্ত করবে না, সেটা জানিয়ে দেওয়াটা দরকার। নিজেকে ভালোবাসার এও এক অঙ্গ বৈকি। আসুন নিজেকে ভালোবাসি খানিক, তবেই না ভালোবাসতে পারব আমাদের পারিপার্শ্বকে। সুপ্রভাত।
1: সুপ্রভাত বন্ধুরা, প্রাত্যহিকী দরবারে আজকের দিন নিয়ে আমরা হাজির। আজকের দিন মানে নতুন দিন, নতুন তাৎপর্য, এবং সেই তাৎপর্যকে সঙ্গে নিয়েই আমরা শুরু করছি প্রাত্যহিকীর আজকের পর্ব। প্রথমে আজকের দিনে যার কথা আমরা বলবো, তিনি শহীদ মাতঙ্গিনী হাজরা। তাঁর মৃত্যুদিন আজ। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে মেদিনীপুর ও তমলুকে যারা নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন তাঁদের মধ্যে মাতঙ্গিনী হাজরা বিশিষ্টতায় উজ্জ্বল একটি নাম। মেদিনীপুর জেলার হোগলা নামে এক নিতান্ত সাদামাটা গ্রামে তাঁর জন্ম। অথচ জাতীয়তাবোধের ক্ষেত্রে তিনি ছিলেন এক আদর্শ চরিত্র। মহাত্মা গান্ধীর আহ্বানে সাড়া দিয়ে মাতঙ্গিনী লবণ আইন অমান্য করেন এবং ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়েন। 1933 সালে তমলুক মহকুমা কংগ্রেস ও 1939 সালে মেদিনীপুর জেলা কংগ্রেস মহিলা সম্মেলনে তিনি প্রতিনিধি ছিলেন। গ্রামে গঞ্জে তার অসাধারণ জনপ্রিয়তা তাকে গান্ধীবুড়ি এই নামে পরিচিত করেছিল। ভারত ছাড়ো আন্দোলনে অসংখ্য

0: স্বেচ্ছাসেবক নিয়ে মাতঙ্গিনী থানা দখল করতে যান। সেখানে পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয় 1942-এর আজকের দিনটিতে।
1: আজকের দিনের কথা শুনলাম। প্রাত্যহিকীতে এখন প্রাত্যহিক দেশবন্দনা সমবেত কণ্ঠে।

0: শুনলেন সমবেত কণ্ঠে দেশবন্দনা। জানি দি আজকের এখানে অনুষ্ঠানের কথা, কলকাতা একাত্ম সংস্থা আয়োজিত অনুষ্ঠান অর্ঘ্য, থাকছে ক্যান্সার সচেতনতামূলক অনুষ্ঠান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও ভাষ্য আজ রবীন্দ্র সদনে সন্ধ্যা 5:30।
1: একটি ঘোষণা রয়েছে আকাশবাণী কলকাতার পক্ষ থেকে, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণীর সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগাস্ট

0: প্রাত্যহিকের চিঠির ঝাঁপি খোলা যাবে, বলা যাবে না হয় আগামী পক্ষের বিষয় সম্পর্কেও। তবে তার আগে আপাতত বিজ্ঞাপন।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া
0: অলিভিয়া তো
2: দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
0: ভোল বদলের গল্প শুনছি আমরা প্রাত্যহিকের এই পক্ষকাল জুড়ে। খোলা যাক চিঠির ঝাঁপি। আজকের প্রথম চিঠি লিখছেন শাবনুর সনম কামিনী, গ্রাম সাংবেড়িয়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর যখন আবার গ্রামের বাড়িতে ফিরি, তখন প্রথমেই নাকে লাগে এক অদ্ভুত ভোল বদলের গন্ধ। যে মিঠো পথ ধরে শৈশবে একদিন খালি পায়ে ছুটে বেরিয়েছি, সেই কাঁচা রাস্তা আজ পিচের চাদরে ঢাকা। যদিও তার স্থানে স্থানে বিপজ্জনক গর্ত। বর্ষাকালে যে মাটির বাড়িগুলোর টিনের চালে কিংবা খোলার চালে শ্রাবণের রিমঝিম গন্ধ শোনা যেত, সেখানে মাথা তুলে দাঁড়িয়েছে সারি সারি বহুতল কংক্রিটের অট্টালিকা। আমার হাইস্কুলের পাশের সেই বুড়ো বট আর অশ্বত্থ গাছগুলো, যাদের কাছে জমা ছিল আমার বন্ধুদের ভাব আড়ির হিসেব নিকেশের স্মৃতি, তারাও আর নেই। কেটে সাফ করে সেখানে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়েছে জাঙ্ক ফুডের দোকান। একদা একসময় সন্ধে নামলেই কেরোসিনের হ্যারিকেনের হলুদ আলোয় আমাদের গ্রামে এক আরণ্যক নীরবতা নামত। আজ সেই হ্যারিকেনের জায়গা নিয়েছে বিদ্যুতের নিয়ন আলো। সবুজে ঘেরা এই গায়ে একসময় ঠান্ডা মৃদুমন্দ দক্ষিণা হাওয়ার দাপ উঠছিল। এখন গাছপালা কমে যাওয়ায় প্রতিটি ঘরেই আজ শীতল হাওয়া বইছে এসি মেশিনের নিয়ন্ত্রণে। রাস্তায় চোখে পড়ল পা ভ্যান বা সাইকেলের ধীর ছন্দকে ছড়িয়ে দিয়েছে বাইক কিংবা টোটোর অবিরাম ছুটে চলা। একসময়ের ছোট্ট নিরিবিলি মিঠো গ্রামটি যেন কয়েক বছরের ব্যবধানে ভোল বদলে একেবারে শহুরে সাহেব হয়ে উঠেছে। বাহ্যিক দৃশ্যপট দেখে ক্ষণিকের জন্য শহর আর গ্রামের তফাতটাই যেন গুলিয়ে যায়। কিন্তু ভোল বদলের এই চকচকে প্রচ্ছদটা উল্টোতেই দেখতে পেলাম কূপমণ্ডুকতা আর ধর্মীয় রক্ষণশীলতা এখানে আরো নতুন করে জাঁকিয়ে বসেছে। এছাড়া আইনের চোখ এড়িয়ে এখনো কিশোরী মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া হয়, মেয়েদের স্কুল ছুটির চিত্র তাও তো ভয়াবহ, অল্প বয়সে মাত্র

0: রক্তের ভার নিতে গিয়ে কিংবা গার্হস্থ্য হিংসার শিকার হয়ে কত কিশোরী মায়ের জীবনে অকালে নেমে আসে মৃত্যুর অন্ধকার। দুর্ভাগ্যবশত এগুলোর আর ভুল বদল হল না। আধুনিকতার আসল আলোকি তবে শুধুই ইট কাঠ পাথরেই আটকে রইল। আমাদের মগজে কিংবা হৃদয়ের প্রকোষ্ঠে তার সামান্য রশ্মিও পৌঁছল না। শাবনুর সনম কামিনী গ্রাম সাংবেড়িয়া উত্তর চব্বিশ পরগনা থেকে লিখলেন চিঠিখানি।
1: এ পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয়ে ভুল বদল। বন্ধুরা, প্রকৃত অর্থে ভুল বদলের আঙিনায় আমরা। পৃথিবী, প্রকৃতি, পরিবেশ, মানুষ, সব কিছু। আপনারা দেখুন, ভুল বদলে প্রাকৃতিক বিপর্যয় মানুষের জীবন কেমন দুর্বিষহ করে তুলেছে। একই সঙ্গে মানুষের ভেতরটা যেন পাল্টে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রার্থনা করতে ইচ্ছে করে আমাদের বহিরঙ্গের পরিবর্তন ঘটুক, অন্তরাত্মার যেন পরিবর্তন না ঘটে। প্রকৃতিও তেমন যেন নিত্য নতুন সাজে নিজেকে আলোকিত করে, যে সাজ যেন মানুষের জীবনে বিপর্যয় না নিয়ে আসে। ভুল বদলের পক্ষে আমরা চিঠির পাতায় প্রবেশ করব। যার চিঠিটি এখন পড়ব, তিনি সুবীর কুমার ঘোষ, তালিত, পূর্ব বর্ধমান থেকে লিখেছেন। দুশো প্রাত্যহিকী। নাট্যাচার্য গিরিশ ঘোষের আমন্ত্রণে স্বয়ং শ্রী রামকৃষ্ণ এসেছেন থিয়েটার দেখতে। পালার নাম চৈতন্যলীলা। ঠাকুর নিমাইয়ের অভিনয়ে মুগ্ধ। শোনা যায় নিমাই চরিত্রে অভিনেত্রী নটী বিনোদিনীকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। একজন নারীর একজন পুরুষ চরিত্রে এমন অসাধারণ অভিনয়। তিনি সেদিন তাকে আশীর্বাদ করেছিলেন। লোকশিক্ষার অন্যতম মাধ্যম যাত্রা, নাটক, থিয়েটারে অভিনয়ে রূপসজ্জা, সাজসজ্জার মাধ্যমে ভুল বদল অপরিহার্য। যাত্রাপালার স্বর্ণযুগে অনেক আসরে তেমন ভুল বদল আমরা দেখেছি। দেখেছি স্বনামধন্য অভিনেতা শান্তিগোপালের বেশ কিছু ঐতিহাসিক চরিত্রে নাম ভূমিকায় দুর্দান্ত অভিনয় আর মেকআপে সেই ভুল বদল। তাঁর নেতাজি সুভাষচন্দ্রের অবিকল রূপ ধারণ আর দৃপ্ত কণ্ঠে দিল্লি চলো ডাক আজও আমার মতো প্রবীণ মানুষদের দেয় নির্মল আনন্দ, অপার বিস্ময়। জীবন জীবিকার স্বার্থে আজও পথে ঘাটে কম হলেও বহুরূপীদের দেখতে পাওয়া যায়। এই মুক্ত চিন্তার সময়ে শারীরিকভাবে ভুল বদল করে পুরুষ যেমন নিজেকে নারীতে, তেমনি নারীও নিজেকে পুরুষে রূপান্তরিত করে নিচ্ছে, সম্ভব হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অবদানে। নেই আইনে কোনো বাধা, কিন্তু যে ভুল বদলে পাপ আছে, সঠতা অপমান আছে, তাই আজ বেশি বেশি হয়ে চলেছে। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার উপলব্ধিতে লিখেছেন, মানুষের মরণ আমাকে আঘাত করে না, করে মনুষ্যত্বের অপমান দেখিলে। তার সময়েও মানুষের ভুল বদল ওই দিনে হই একমত, রাতে হই আর এক, এমনটি ছিল। এখন সেটি হচ্ছে প্রকাশ্যে বুক বাজিয়ে স্বপক্ষে নানা রকম যুক্তির জাল বিছিয়ে। এই স্বার্থান্বেষী ভুল বদল আমাদের কোন পথে কোথায় নিয়ে চলেছে? কি আছে পথের শেষে? আমরা কি কেউ দেখতে পাচ্ছি না? না বন্ধু, আমরা সত্যি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। লিখলেন সুবীর কুমার ঘোষ, তালিত, পূর্ব বর্ধমান থেকে।

এবারের চিঠি লিখছেন ডক্টর মণিদীপা নাথ, পুদুম বসান, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। আজকের এই তিলোত্তমার বুকে দাঁড়িয়ে যখনই পেছনের দিকে তাকাই,

কলকাতার এক অদ্ভুত ভুলবদল চোখের সামনে ভেসে ওঠে। কলকাতার মানুষের প্রাত্যহিক জীবনে, তাদের সকাল সন্ধ্যার অভ্যাসে, আড্ডার ধরনে এবং রোজ নাম চায়, এই রূপান্তর বা ভুল বদল কিভাবে এসেছে তা সত্যি দেখার মতো। সেই চুনসুরকির গন্ধ মাখা টানা বারান্দা, লাল মেঝে আর রোয়াকে বসে জমজমাট সে আড্ডা, পিচ রাস্তার উপর দিয়ে টুংটাং শব্দে ধীর গতিতে বয়ে চলা কলকাতার স্পন্দন, বলা যায় হৃৎস্পন্দন সেই ট্রাম, কিংবা বড়বাজার চিতপুরের গলিতে খালি পায়ে হেঁটে চলা চালকের সেই ঐতিহ্যবাহী টানা রিকশা, আজকের তীব্র গতির অ্যাপ ক্যাব আর মাটির তলা দিয়ে ছুটে চলা দ্রুততম আন্ডারওয়াটার মেট্রোর চাকার নিচে কোথাও যেন হারিয়ে গেছে। জ্যৈষ্ঠের দুপুরে সেই চেনা ডাক, কুলফিমালাই, শালপাতার উপর কেটে দেওয়া সেই জাফরান পেস্তার গন্ধ মাখা সাবেকি কুলফি আজ যেন বড় বড় আইসক্রিম পার্লারের ফ্লেভার্ড আধুনিক আইসক্রিমের ভিড়ে ধামা চাপা পড়ে গেছে, ঠিক যেমন অবহেলায় রূপ হারিয়েছে কলকাতার আদি ফুড কালচার। একসময় ছুটির দিনে বা সান্ধ্য আড্ডায় যে শহরের মানুষ প্রথম পর্যন্ত ছিল, সেই সান্ধ্য আড্ডা ছিল তাদের পছন্দের এক জায়গা। খাস্তা, মোগলাই পরোটা, চিকেন কবিরাজি কিংবা কড়া পাকের সন্দেশ আর মাটির ভাঁড়ে উপচে পড়া গাঢ় ক্ষীরের রাবড়ি, আজকের জেনারেশনের কাছে তার জায়গা কেড়ে নিয়েছে অনলাইন ডেলিভারি অ্যাপে আসা ইতালিয়ান পিৎজা আর সুগার ফ্রি ডেজার্ট। কল্লোলিনী তিলোত্তমার ভুল বদল মানে শুধু কিছু বহুতল ভবনের মাথা তুলে দাঁড়ানো কিংবা ট্রামের রাস্তা কমে গিয়ে ফ্লাইওভারের জাল বোনা নয়, এ হল এক আস্ত শহরের আত্মার রূপান্তর, কর্পোরেট আলোর গতিতে ছুটে যাওয়া কলকাতা। কিন্তু এই আধুনিকতার মোড়ক জড়াতে গিয়ে কলকাতাটা, এই শহরটা তার চেনা নস্টালজিয়া, সেই দুপুরের অলস শান্তি আর অলির গলির মায়া কতটা হারিয়ে ফেলল সেটা মেলানো বেশ কঠিন। প্রাত্যহিকের এই পাতায় রইল আমাদের প্রাণের শহর কলকাতার চেনা খোলস ছেড়ে অচেনা হয়ে ওঠার সেই ভুল বদল, এক রূপকথা আর হারিয়ে যাওয়া কিছু স্মৃতির ময়না তদন্ত। ডক্টর মণিদীপা নাথ আমাদের সকলকে নস্টালজিক করে তুললেন পদুম বসান তমলুক পূর্ব মেদিনীপুর থেকে।

এই কলকাতা আমাদের প্রাণের শহর, আমাদের মনের ঠিকানা, তাই তার বদলে যাওয়া খানিক তো কষ্ট দেয় বটেই।

0: আমরা শুনলাম আমাদের প্রাণের শহর কলকাতার চেনা খোলস ছেড়ে অচেনা হয়ে ওঠার গল্প আগের চিঠিতে। সত্যি বন্ধু, কলকাতা যেমন অচেনা হয়ে উঠেছে, তেমনি আমরা এর পরের চিঠিতে যার গল্প শুনব তিনি বিশু কাকা। লিখেছেন রজত চরিত মিঠানকুণ্ড শ্যামপুর হাওড়া থেকে, তার ভোলবদলের গল্প শুনি আমরা। বাড়ির পাশের আমরা গাছটার মতো নিজের জীবনও পরিবর্তন আসবে বলে আশা করতেন বিশু কাকা। বলতেন শীতে যেরকম সব পাতা ঝরিয়ে নিজেকে বাঁচিয়ে রাখে গাছটা, ঠিক সেরকম এখন আমাদের খারাপ সময় চলছে। ছেলেটা এখন পড়াশুনো করছে, ঠিক একদিন সরকারি চাকরি পাবেও, ও আমার অ্যাসেট। সত্যি পড়াশুনো, কথাবার্তা, চালচলন সব কিছুতেই সকলকে টেক্কা দিতে নিরঞ্জন ছোট থেকেই নিজের মনের মধ্যে একটা জেদ তৈরি করেছিল। বিশু কাকা তাকে না বললেও সে বুঝতে পেরেছিল যে তার বাবা কতটা কষ্ট করে তাকে পড়াশুনো করাচ্ছে। নিজের টিফিন হাত খরচ না করে ছেলের টিউশন মাস্টারের মাইনে জমিয়ে মাস শেষ হলেই সময় করে মতো দিয়ে দিত। একটা সময় মুদিখানা দোকানটা ভালো চললেও এখন সেরকম চলে না। বিশু কাকা তাকে সব জানতে না দিলেও নিরঞ্জন কিন্তু তার বাবার পরিস্থিতিটা জানত। তার পড়াশুনো, সংসার চালাতে হিমশিম খাচ্ছিল বিশু কাকা। পরিস্থিতি সামলাতে এক বিঘা জমিও বিক্রি করতে হয়। নিরঞ্জন তখন কলেজে পড়ে। পাড়ার লোকেরা বলতো নিরঞ্জন তো টিউশনই পড়াতে পারে বিশু, তাতে তোমারও কিছুটা সাহায্য হতো। বিশু কাকার বক্তব্য ছিল না না, কাঁচা পয়সা হাতে আসতে পড়াশুনো নষ্ট হয়ে যাবে, আর তো কয়েকটা বছর তারপর বিয়ে পাশ করলে তারপর চাকরির চেষ্টা করবে, নিরঞ্জন ঠিক একটা চাকরি পাবে। বিয়ে পাশের এক বছরের মধ্যেই বাবাকে সাহায্যের জন্য একটা বেসরকারি চাকরি জোগাড় করল সে, বাঁকুড়াতে পোস্টিং। এই চাকরিরত অবস্থায় দেড় বছরের মধ্যেই সরকারি চাকরি পায় নিরঞ্জন। অবশেষে বিশু কাকার আশা পূর্ণ করে সে। তবে এখানেই শেষ নয়, এই সরকারি চাকরি পাবার পরেই নিরঞ্জনের জীবনে ভোল বদল ঘটে। জীবনে আধুনিকতার ছোঁয়া লাগে তার, জীবন সঙ্গে নিয়ে আসে। সে বিশু কাকার সংগ্রামকে মনে রাখে না, বা হয়তো ভাবে সকল বাবাই তো সন্তানের জন্য এরকম কষ্ট করে, সন্তানদের ভবিষ্যতের জন্য তৈরি করাটা বাবাদের কর্তব্য। কিন্তু বাবার পাশে খুঁটি হয়ে দাঁড়ানোটা সন্তানের নিজস্ব ইচ্ছে। শীতের শেষে আমরা গাছের ভোল বদলালেও বিশু কাকার জীবনের ভোল বদলাল না। জীবনযুদ্ধে ঢালবিহীন এক পরাজিত সৈনিক, বা সন্তানকে প্রতিষ্ঠিত করা এক শ্রেষ্ঠ বাবা, রজত চরিত। আপনি লিখলেন মিঠাকুণ্ড শ্যামপুর হাওড়া থেকে।
1: ইপ্সিতা ঘোষ বিশ্বাস চিঠি লিখছেন গুড়িফা নৈহাটি উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রকৃতির রং থেকে মনের রং, সময়ের সাথে ভুল বদল হয় সবখানে। এই তো এক মাস আগেই যে মাঠ ঘাট ছিল জলে জলময়, আজ সেখানে দেখো কেমন কাশের দোলা। আকাশপানে তাকালে দেখবে মুখ ভার কালো মেঘ সরে গিয়েছে, নীল সাদা পেঁজা তুলোর কারুকাজ, যেন মন খারাপ হারিয়ে আগমনী আলোয় মিষ্টি হাসি হাসছে মেঘ। এই তো সেদিনও সন্ধ্যায় ছুপ ছুপ পৃষ্ঠ

0: স্মৃতি চুপচুপে ভিজে কদম ফুলের গন্ধ মেখে বাড়ি ফিরতাম। আজ সন্ধে ছাতিম ফুলের সুবাসে ভাসলাম, জানি কাল ভোরের বাতাসে শিউলি জানান দেবে মা আসছেন। আর কে বলে কাশফুলের কোনো গন্ধ নেই? মনের গভীরে দেখো, ওই কাশফুল যখন তার রূপলি শোভা ছড়িয়ে দেয় আকাশে বাতাসে, তখন কেমন ভুল বদলে পুজো পুজো গন্ধ ভাসে না? প্রকৃতি তো বছর জুড়ে এমনি করে ভুল বদলায়। ভালো অনুভূতি নিয়ে ভুল বদল মানেই তো সাধারণ থেকে অসাধারণে উত্তীর্ণ হওয়া। ভালো ভাবলে, ভালো চাইলে, ভালো মানলে ভুল বদলে আলোয় আলো হয়ে যায় চারিদিক। এমন ভুল বদল তো সংসারেও ঘটে নিত্য। আমার বাল্য বিধবা পিসি ঠাম্মা, তার ভাইয়ের বাইয়ের বাড়িতে তার সংসারী থেকে আজীবন কর্তৃত্ব করলেন। ভাই বউকে একেবারে সহ্য করতে পারতেন না। আমাদের ঠাকুমার প্রতি তার এহেন অকারণ তাচ্ছিল্য আমাদেরও কষ্ট দিত খুব। নাতি নাতনিরা আড়ালে তাঁকে বলতাম ঠাকুমার রায়বাঘিনী ননদিনী। হাজার সেবা যত্নেও তাঁর মন পাননি আমাদের বেচারি ঠাকুমাটি। এমন দুর্দণ্ড প্রতাপ পিসি ঠাম্মাও জীবনের পরন্ত বেলায় ভুল বদলে তাঁর ভাতৃবধূটিকে কাছে ডেকে গল্প করতেন। মুখের কাছে মুখ নিয়ে সুখ দুঃখের সে কত গল্প! আমাদের বুধির ঠাকুমাটিও সব অপমান ভুলে কাছে এসে বসতেন। ননদিনীর কেবলমাত্র ঠোঁট নাড়া দেখেই অনুমানেই বুঝে নিতেন সব কথা। এমনই সে ভুল বদল, সম্পর্কের ভুল বদল। আমরা আবার মিটমিটিয়ে হেসে বলতাম, দেখো দেখো কি দিন এলো, বাঘে গরুতে এক ঘাটে জল খেলো। আজ তারা কেউ আমাদের মধ্যে না থাকলেও এমন সুখের দিনগুলো মনে পড়লে মনে ভারী আরাম হয়। ভুল বদল তেমনই হোক, যে বদলে প্রকৃতি সুখকর হয়, শান্তিতে ভরে যায় পৃথিবীর প্রতিটি কোণ, তেমনই ভুল বদলের আকাঙ্ক্ষায়। ইপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটে, উত্তর চব্বিশ পরগনা থেকে।
1: সত্যি মানুষের মতো প্রকৃতির মতো সম্পর্করও ভুল বদল ঘটে। কত চেনা মানুষ ভুল বদলে অচেনা হয়ে যায়, আবার অচেনা মানুষ নতুন করে আমাদের কাছে আসে, এটাও তো সম্পর্কের একটা সুন্দর ভুল বদল। আমরা প্রবেশ করব পরের চিঠির পাতায়। লিখেছেন অরূপ মণ্ডল, বাকসাড়া সাঁতরাগাছি হাওড়া থেকে। প্রিয় প্রাত্যহিকী, জন্ম থেকে মূক ও বধির একমাত্র ছেলে ভোলার জন্য দুঃখের অন্ত নেই ভবেশ কাকা এবং কাকিমার। ছোট থেকে ভীষণ দুরন্ত, এজন্য কাকা কাকিমার কম অপমান সইতে হয়নি। নিরুপায় বলে, বোকা শোকা ছেলে, কিছু মনে করো না, ফেলে দিতে তো পারি না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কুসঙ্গ কুকর্ম বৃদ্ধি পায়, দুর্নাম কানে আসে, বোকা বলে কেউ আর ক্ষমাও করে না, বেঁধে রাখে, মারধর করে। কাকিমা হাতে পায়ে ধরে ছাড়িয়ে আনে, বোঝায়, কিন্তু তাতেও কোনো পরিবর্তন নেই। বিরক্ত হয়ে সংসারমুখী করতে বহু খোঁজাকুচি করে ভোলাকে বিয়ে দিল। বৈবাহিক জীবন কোনো ভুল বদল ঘটাতে না পারলেও মেয়েটা হওয়ার পর ভোলার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। অত্যন্ত শান্ত, ধীর, স্থির। তার মনের অব্যক্ত ভাষাগুলো আমরা পড়তে না পারলেও ওইটুকু মেয়ে ঠিক কিন্তু পড়তে পেরেছিল। ভোলার কথায় খিলখিল করে হাসে, ভোলা আদর করে, খাওয়ায়, স্নান করায়, পিঠে নিয়ে সাঁতার কাটে, কাঁধে করে গ্রামের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নিয়ে যায়। কাকা কাকিমাও খুব খুশি, কিন্তু চিরদিন কাহারও সমান নাহি যায়। নিষ্ঠুর নিয়তির কাছে সে সুখ বেশি দিন সইল না। কদিনের জ্বরে অসুস্থ মেয়েকে নিয়ে পাগলের মতো ছুটল গ্রাম থেকে শহরের বহু হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হল না। উন্মাদের মতো মেয়েকে জড়িয়ে ধরে এমন জোরে মা মা বলে চিৎকার করে উঠল যেন স্বাভাবিক মানুষের মতো সেই কান্নার সুর। পাশে দাঁড়িয়ে ভোলার মাও হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আদরের নাতনিকে হারানোর কষ্টের পাশাপাশি ছেলের মুখে স্পষ্ট মা ডাক শুনে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকেন। যে ডাক শোনার জন্য কাকিমা আজন্ম অপেক্ষা করে আছেন, সেই মা আজ কাঁদবে না আনন্দ করবে? তার থেকে তুমি বলে দাও। অরূপ মণ্ডল, বাগসাড়া সাঁতরাগাছি, হাওড়া থেকে লিখলেন।
0: রণধীশ চৌধুরীর চিঠি পড়ব। রসা রোড, দক্ষিণ কলকাতা থেকে লিখছেন। অন্যদের ভুল বদল নিয়ে আমরা অনেকেই বিভিন্ন মন্তব্যে সোচ্চার হই, কিন্তু নিজেদের যে কত ভুল বদল ঘটে চলেছে সেদিকে কি নজর দিই? আজ যার সঙ্গে কত না আলাপচারিতা, ওঠা বসা, সময়ের সাথে তা পরিবর্তিত হয়ে একেবারেই উধাও হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। এই ভুল বদলের নাটকে আমাদেরও যে একটা ভূমিকা থাকতে পারে তা মেনে নিতে পারে কজন? আসলে হিসেব নিকেশ করে চলতে চলতে জীবনটা হয়ে উঠেছে গিভ অ্যান্ড টেকের এক নাট্যশালা, তাই ভুল বদলানোটা এই নাটকেরই অঙ্গ। স্কুলের সেই প্রিয় বন্ধুরা আজ কোথায়? তখন তো মনে হতো আমাদের কোনো দিন ছাড়াছাড়ি হবে না, বাস্তব কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ঠিক উল্টো এক ছবি। অল্প কিছু ব্যতিক্রম ছাড়া নিজের কাছের মানুষকে দূর সরিয়ে দিয়েও আমিও কি ভুল বদল করিনি? হয়তো অনেক কারণ দেখাতে, অনেক কিছু বলতে পারি, তবে ভুল বদল হয়নি বলাটা সত্যের অপলাপ হবে। চেহারার ভুল বদল অবশ্যম্ভাবী, কিন্তু মনের? বহু বছর পর এক বন্ধুর সঙ্গে দেখা হলে সে যদি বলে তুই না একটুও পাল্টাসনি, সেই আগের মতোই আছিস, এমন মন্তব্য শুনতে কার না ভালো লাগবে? রণধীশ চৌধুরী, রসা রোড, দক্ষিণ কলকাতা থেকে লিখলেন।
1: জানিয়ে দিই আকাশ বাতাসের কথা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে আজকে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং পরের দিকে পুরোপুরি মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবথেকে বেশি তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি সেলসিয়াস কম। সবথেকে কম তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি।
0: একই সঙ্গে সতর্কবার্তায় জানানো হয়েছে উত্তর মধ্য এবং উত্তর পূর্ব উপকূলীয় বঙ্গোপসাগর এবং মায়ানমার বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পরিস্থিতি থাকার কারণে ঘণ্টায় 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা না থাকলেও উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। প্রাত্যহিক কি শেষ করব আজ এখানেই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম
1: আমি দেবদুলাল দে,
0: সঙ্গে শর্মিষ্ঠা সরকার। ভালো থাকবেন সকলে, নমস্কার।
1: নমস্কার।
0: শুনলেন প্রাত্যহিক, এখন খবর।

আকাশবাণী খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন ইন্ডিয়া এনার্জি উইক।

0: এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ CBDT অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, 3 দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা এবং অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি পর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ার চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের আজ উদ্বোধনী দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ থেকে 5 অক্টোবর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এই সফরে তিনি 2-দিনব্যাপী G20 বাণিজ্য মন্ত্রীদের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দেশের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই আলোচনাগুলিতে কৃষক, মৎস্যজীবী, নারী উদ্যোক্তা, স্টার্টআপ, MSME এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সুযোগ সম্প্রসারণের বিষয়গুলিতে গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন। আগামী বছর এর আসর বসবে কলকাতায়। তিনি কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এই কথা জানান। 28 থেকে 31 জানুয়ারি ওই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছেন বলে শ্রী পুরি উল্লেখ করেন। 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও তাঁর দাবি। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠ পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মৌসুমের প্রস্তুতি সম্পন্ন করে। আজ নতুন দিল্লিতে আয়োজিত 2-দিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করার লক্ষ্যে ভারত প্রায় 3 টন যক্ষ্মা প্রতিরোধী ওষুধ কলম্বোতে পাঠিয়েছে। গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, প্রতিবেশীদের শ্রীলঙ্কার জনস্বাস্থ্য ব্যবস্থাকে সাহায্য করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে চলতি মাসের গোড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদস্য দেশগুলি যক্ষ্মার বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘাটতি দূর করতে আরও শক্তিশালী ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও CBSEকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যে 7ম, 8ম এবং 9ম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে CBSEকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। আজকের প্রসঙ্গে আজ শুনবেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016-এ সংসদে পাশ হওয়া এই আইন 2017-এর 1 মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন।

0: ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
1: অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে কি, আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রেসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়করের রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল 31 অক্টোবর, তা বাড়িয়ে 21 নভেম্বর করা হয়েছে। এছাড়াও কর নিরীক্ষা প্রতিবেদন, ট্যাক্স অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমাও 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 21 অক্টোবর করা হয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক জানিয়েছে 2025 সালের 15ই আগস্ট চালু হওয়ার পর থেকে ফাস্ট্যাগ অ্যানুয়াল পাস গত 1 বছরে 1 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। ব্যক্তিগত গাড়ির মালিকদের মধ্যে এই পাসের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাওয়ার ফলেই তা সম্ভব হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। ভারতীয় রেল উত্তর পূর্ব রেলের বারাণসী ডিভিশনের 614 বেশি রুট কিলোমিটার এলাকায় কবচ 4.0 প্রযুক্তি চালুর জন্য 223 কোটি টাকা অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বারাণসী ডিভিশনের চিহ্নিত বাকি অংশগুলিতেও কবচ 4.0 এর আওতা বাড়ানো হবে। ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে সরাসরি ও বিরতিহীন বিমান যোগাযোগ ব্যবস্থা গতকাল থেকে শুরু হয়েছে। এর ফলে নতুন দিল্লি ও উলানবাটোরের মধ্যে যাত্রার সময়সীমা কমে 5 ঘন্টায় নেমে আসবে। মঙ্গোলিয়ার হনু এয়ার দ্বারা পরিচালিত এই পরিষেবাটি প্রতি সোমবার চালু থাকবে। আগে ঘুরপথে প্রায় 13 থেকে 18 ঘন্টা সময় লাগত। আশা করা হচ্ছে এই সরাসরি যোগাযোগ ব্যবস্থা পর্যটন, চিকিৎসা ও ব্যবসার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে যাতায়াত সহজতর করবে। ফেডারেল তদন্ত ব্যুরো FBI গ্যাংস্টার সতীন্দ্রজিৎ সিং ওরফে গোল্ডি ব্রাডকে 10 জন সবচেয়ে কুখ্যাত অপরাধীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। তাকে ধরার জন্য $1,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। FBI সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাং এর নেতা ব্রাড উত্তর আমেরিকার বিভিন্ন সংগঠিত অপরাধের সঙ্গে জড়িত। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় হত্যা, গুলিচালনা, অপহরণ, জোর করে টাকা আদায় এবং মাদক ও অস্ত্র পাচারের মতো বিভিন্ন অপরাধমূলক ঘটনায় সে জড়িত। জাপানের আইচি নাগোয়ায় আয়োজিত 2026 এশিয়ান গেমসে ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। গতকাল অ্যাথলেটিক্সে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারত 2টি পদক জয় করেছে। জসবীর সিং রূপো এবং রোহিত যাদব ব্রোঞ্জ পদক পেয়েছেন। ভারতের শ্রীশঙ্কর মুরলী পুরুষদের লং জাম্প ইভেন্টে 8.07 মিটার লাফিয়ে রূপো পেয়েছেন। অন্যদিকে অ্যাথলিট গুলভীর সিং পুরুষদের 1500 মিটার দৌড়ে দ্বিতীয় স্থান দখল করে রূপো পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের 25 মিটার পিস্তল ব্যক্তিগত ইভেন্টে রূপো জিতেছেন এশিয়া সিং। মহিলাদের 400 মিটার হার্ডলস ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড করে ব্রোঞ্জ পদক জিতেছেন ভিতিয়া রামরাজ। এছাড়া পারুল চৌধুরী তাঁর 2য় ব্রোঞ্জ পদকটি পেয়েছেন। কুরাশ ইভেন্টে ভারত আরও 1টি ব্রোঞ্জ পদক পেয়েছে। মহিলাদের অনূর্ধ্ব 78 কেজি বিভাগে পিঙ্কি বলহারা 3য় স্থান অধিকার করেছেন। এদিকে কোনো ম্যাচ না খেলেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছে গেছে। আইচি নাগোয়ায় খারাপ আবহাওয়ার কারণে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। বর্তমান এশিয়ান গেমসে 45টি পদক জিতে ভারত তালিকায় 2য় স্থানে রয়েছে। এর মধ্যে 4টি সোনা, 20টি রূপো এবং 21টি ব্রোঞ্জ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতীয় নৌবাহিনীর 2য় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের 2য় বৃহত্তম জ্বালানি সম্মেলন, আগামী বছরের আসর বসবে কলকাতায়। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি অডিটের আওতাভুক্ত করদাতাদের জন্য 2026-27 মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতায় আগামী বছর ইন্ডিয়া এনার্জি উইকের আসর বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান। পশ্চিমবঙ্গে কেন্দ্রের জ্বালানি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

0: জানিয়েছেন, হলদিয়ায় আইওসির প্রস্তাবিত সম্প্রসারণ প্রকল্পে প্রয়োজনীয় জমি দিতে সরকার সবরকম সহযোগিতা করবে বলেও তিনি আশ্বাস দেন। রাজ্য সরকার অর্থনৈতিক দিক থেকে দুর্বল যোগ্য চটকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাসনের ব্যবস্থা করেছে। নতুন কৃষক বন্ধু প্রকল্পে প্রতিটি যোগ্য পরিবারের কেবলমাত্র একজনের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। স্কুল সার্ভিস কমিশন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে। বিপ্লবী মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে আজ নানা অনুষ্ঠানে তাকে স্মরণ করা হচ্ছে। আইএফএ শিল্ড ফুটবলের শেষ গ্রুপ ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি আজ মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহের আসর আগামী বছর কলকাতায় বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। 28 থেকে 31 জানুয়ারি এই চার দিন কলকাতায় অন্যতম বৃহত্তম জ্বালানি সম্মেলনে 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলেও তাঁর দাবি। 2023 সালে শুরু হওয়া ইন্ডিয়া এনার্জি উইক এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জ্বালানি সম্মেলন বলেও শ্রী পুরী উল্লেখ করেছেন। কেন্দ্র রাজ্য সরকার এই আন্তর্জাতিক সম্মেলনকে সামনে রেখে পশ্চিমবঙ্গকে জ্বালানি ক্ষেত্রে নতুন বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার বার্তা দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। শিল্প বাণিজ্যে দীর্ঘ ঐতিহ্য থাকা সত্ত্বেও গত কয়েক দশকে পশ্চিমবঙ্গ যেভাবে পিছিয়ে পড়েছিল, নতুন সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সে কারণেই এই সম্মেলনের জন্য কলকাতাকে বেছে নেওয়া হলো।
1: India Energy Week started in 2023. The events were in Bengaluru, Delhi, in Goa, ONGC, where he had 250 acres of land and a permanent world-class facility is being built, which was last year held there and went off very well. But something remarkable happened in West Bengal.
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এতদিন গোয়ায় স্থায়ী পরিকাঠামো থাকায় সেখানেই এই সম্মেলনের আয়োজন করা হতো, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই এবার পশ্চিমবঙ্গকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রী কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকারের আমলে এই সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গে জ্বালানি, পরিকাঠামো ও শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগের পথ খুলবে।
2: আমাদের সচিবালয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তার একটা হাই লেভেল ডেলিগেশন আমার সঙ্গে মিট করেন এবং তারা সেখানে আমাকে জানান যে এবারে তারা পশ্চিমবঙ্গে ভারত শক্তি সপ্তাহ 2027 অর্গানাইজ করছেন। আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা জানি যে গোয়াতে ওনাদের একটা পার্মানেন্ট প্যাভিলিয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। হরদীপ সিং পুরীজি ওনাদের জানিয়েছেন PM চাইছেন পশ্চিমবঙ্গে এই এনার্জি উইক আমরা অর্গানাইজ করি, সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই।
0: এদিকে পশ্চিমবঙ্গে কেন্দ্রের জ্বালানি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী জানান। হরদীপ সিং পুরীকে পাশে নিয়ে তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে রাজ্যের মানুষ উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, গোবর্ধন প্রকল্পের মতো সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আগেই প্রকল্প রাজ্যে কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমানে কেন্দ্র এবছরের জন্য 100,000 সৌর সংযোগের লক্ষ্য দিয়েছে। ইতিমধ্যে প্রায় 5,000 সংযোগ সম্পূর্ণ হয়েছে। উজ্জ্বলা যোজনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আগের রাজ্য সরকারের সহযোগিতার অভাবে উজ্জ্বলা 3 প্রকল্পের সুবিধে থেকে বহু যোগ্য উপভোক্তা বঞ্চিত হয়েছিলেন। তার দাবি, এখন প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে উজ্জ্বলা 1 ও উজ্জ্বলা 2 সহ সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে সঠিক উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ চলেছে। পাশাপাশি ভুয়ো সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
2: আমাদের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং আদার পেট্রোলিয়াম যে ইনস্টিটিউশন গুলো রয়েছে তারা কিভাবে এখানে কাজ করেছেন। ডোমেস্টিক গ্যাস সাপ্লাই আমাদের বড় বড় সিটিগুলোতে দেওয়া থেকে শুরু করে উজালা 1, উজালা 2, এখানে উজালা 3 আগের গভর্নমেন্ট চালু করতে দেয়নি ফর দেয়ার নেগেটিভ অ্যাটিচিউড। আমরা অনেকগুলো সেক্টরে ওয়েস্ট

0: বলে এই দপ্তরের সাহায্য পেয়েছি। পশ্চিমবঙ্গে পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস এবং তার সংক্রান্ত যতগুলো আমাদের অর্গানাইজেশন রয়েছে ইনক্লুডিং আইওসি, দে আর ওয়ার্কিং হিয়ার ভেরি স্যাটিসফ্যাক্টরি ম্যানার অ্যাজ এ সিএসআর অ্যাক্টিভিটি।
1: এদিকে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, এই প্রকল্পে শুধু ভর্তুকি নয়, বাড়ির ছাদের সৌর বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তুলে আয়ের সুযোগ তৈরি হবে। আগামী 1 অক্টোবর গোবর্ধন যোজনা চালু করা হচ্ছে। রাজ্য সরকার এই প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই নিয়ে মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলেও হরদীপ সিং পুরি জানিয়েছেন। হলদিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসির প্রস্তাবিত সম্প্রসারণ প্রকল্পে প্রয়োজনীয় জমি দিতে সরকার সব রকম সহযোগিতা করবে বলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন। ভারত শক্তি সপ্তাহ উপলক্ষে কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্পের জন্য মোট 175 একর জমির প্রয়োজন। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যেই 85 একর জমি দিয়েছে, বাকি জমি হলদিয়া ডক কমপ্লেক্স থেকে বরাদ্দের জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলেছে। জমি পাওয়া গেলেই আইওসি প্রকল্পটি পরিচালন পর্ষদের অনুমোদনের জন্য পাঠাবে। অনুষ্ঠানে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, বর্তমানে পশ্চিমবঙ্গের রাষ্ট্রায়ত্ত তেল ও গ্যাস সংস্থাগুলির প্রায় 17,600 কোটি টাকার প্রকল্প রূপায়ণের কাজ চলেছে, পাশাপাশি আরও 1,500 কোটি টাকার প্রকল্প পরিকল্পনা পর্যায়ে। এর একটা বড় অংশই সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন পরিকাঠামো সম্প্রসারণে ব্যয় হবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্য সরকার অর্থনৈতিক দিক থেকে দুর্বল যোগ্য চটকল শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরাঞ্চলীয় প্রকল্পের আওতায় সাশ্রয়ী মূল্যে আবাসনের ব্যবস্থা করছে। শ্রমমন্ত্রী অর্জুন সিং কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, যে সমস্ত চটকল শ্রমিকের পারিবারিক আয় বার্ষিক 3 লক্ষ টাকা পর্যন্ত এবং যাদের ভারতে কোথাও পাকা বাড়ি নেই, তারাই প্রকল্পের আওতায় যোগ্য বলে বিবেচিত হবেন। প্রতিটি বাসস্থানের কার্পেট এলাকা হবে 30 থেকে 45 বর্গমিটার, যাতে থাকবে 2টি ঘর, 1টি রান্নাঘর ও 1টি শৌচাগার। এই বাসস্থানের মোট মূল্য 2,50,000 টাকা, যার মধ্যে সংশ্লিষ্ট চটকল শ্রমিককে দিতে হবে মাত্র 50,000 টাকা। এছাড়া 1,50,000 টাকা কেন্দ্র এবং বাকি টাকা রাজ্য সরকার দেবে। ওই বাসস্থান 5 বছর চটকল শ্রমিক বিক্রি করতে পারবেন না, এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
2: G+3 বিল্ডিং আমাদের, মানে 4টা ফ্লোর থাকবে, 2 রুম, এ কিচেন এন্ড টয়লেট বাথরুম। ফ্ল্যাট কনস্ট্রাকশন কস্ট হ্যাভিং 485 স্কোয়ার ফিট কার্পেট এরিয়া, 5.5 লাখ টাকা খরচ হবে। এখানে আমাদের ফান্ডিং প্যাটার্ন যেটা থাকবে, গভর্নমেন্ট গ্রান্ট, মানে একটা ঘরের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের শেয়ার থাকবে 1.5 লাখ টাকা, স্টেট শেয়ার থাকবে 2,79,000 পার ইউনিট। ম্যান্ডেটরি বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন হয়ে যাবে 5.5 লাখ টাকার মধ্যে 50,000 ওনাদেরকে কন্ট্রিবিউশন দিতে হবে।
1: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরা হচ্ছে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
3: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
4: আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন, তো ওরা প্রেসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
3: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: রাজ্য সরকার নতুন কৃষক বন্ধু প্রকল্পে প্রতিটি যোগ্য পরিবারের কেবলমাত্র একজনের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বলেন, পূর্বতন সরকারের আমলে একই পরিবারের একাধিক ব্যক্তি এই প্রকল্পে সুবিধে পেতেন, বর্তমান সরকার সেই নিয়ম কিছুটা পরিবর্তন করেছে। স্কুল সার্ভিস কমিশন SSC একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য নতুন তালিকা প্রকাশ করেছে। OBC সংরক্ষণের সংশোধিত নিয়ম মেনে এই তালিকা তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ে SSC-র প্রায় 26,000 চাকরি বাতিলের পর নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া চলেছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিপ্লবী মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে তাঁকে স্মরণ করা হচ্ছে। দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন মাতঙ্গিনী হাজরা। IFSL ফুটবলে গ্রুপের শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড FC মুখোমুখি হবে। মোহনবাগান মাঠে খেলা শুরু দুপুর 2:30। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 9:15।
5: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী অনিত কুমার দাশ।

0: অনিত কুমার দাসের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
2: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
1: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
2: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
1: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে 1 লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: জানা অজানা,

0: জানা অজানায় এখন শুনবেন স্মরণে বরণে এনরিকো ফার্মি, বলছেন অর্পণ পাল।
1: বিশ শতকের পদার্থবিদ্যার দুটো সবচেয়ে বড় স্তম্ভ নিঃসন্দেহে কোয়ান্টাম বলবিদ্যা আর আপেক্ষিকতাবাদ। আর এই দুটো তত্ত্বের সঙ্গেই জুড়ে আছেন আলবার্ট আইনস্টাইন। প্রথমটার কাজকারবার ক্ষুদ্রকণার জগতে, পরেরটা আবার জড়িয়ে আছে মহাবিশ্বের প্রকাণ্ড সব ঘটনার সঙ্গে। এই কোয়ান্টাম তত্ত্বের সঙ্গে বা এর পাশাপাশি কণা পদার্থবিদ্যার সঙ্গেও জড়িয়ে আছেন যারা, তাদের অন্যতম একজন হলেন এনরিকো ফার্মি। আজ 29শে সেপ্টেম্বর তার 126তম জন্মদিন। বিশ শতাব্দীর একদম সূচনাতেই 1901 সালে তিনি পৃথিবীতে পা রেখেছিলেন। এনরিকো ফার্মি ইতালির মানুষ। এই দেশটি ইউরোপের সমৃদ্ধ

0: একটি অঞ্চল, তবে গোটা বিশ শতকে পদার্থবিদ্যা ক্ষেত্রটিতে এই দেশের শ্রেষ্ঠ অবদান এনরিকো ফার্মি। ছোট থেকেই পড়াশোনায় ছিল তার দারুণ মনোযোগ। মাত্র 21 বছর বয়সেই তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পদার্থবিদ্যায় তার নাম ডাক ছড়াতে শুরু করে এর কয়েক বছর পর, 1926 সাল থেকে। ওই সময় তিনি আর পল ডিরাক মিলে আবিষ্কার করেন এক বিশেষ পরিসংখ্যান বিদ্যা। এই তত্ত্বে ইলেকট্রনের মতো মৌলিক ক্ষুদ্র কণারা পরমাণুর মধ্যে কীভাবে বিভিন্ন শক্তিস্তরে নিজেদেরকে সাজিয়ে রাখে সেটাকেই ব্যাখ্যা করা হয়। পরবর্তীকালে তার নাম অনুসরণ করেই ইলেকট্রন বা প্রোটনের মতো একদল কণাকে ফার্মিয়ান নাম দেওয়া হয়েছে, আর অন্য একদলের কণার নাম বোসন, যেমন ফোটন। এরা মেনে চলে বোস আইনস্টাইন পরিসংখ্যান। আমাদের গর্বের বিষয় এটাই যে বোসন শব্দের সঙ্গে জড়িয়ে আছেন বাঙালি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। ফার্মিয়ান কণারা বস্তুর গড়নের জন্য দায়ী, আর বোসন কণারা শক্তির বিন্যাসের জন্য। এনরিকো ফার্মিন আরও একটি কাজ, কিছু বিশেষ তেজস্ক্রিয় পদার্থের পরমাণু থেকে বের হওয়া বিটা নামের এক কণার আচরণ সংক্রান্ত ঘটনার ব্যাখ্যা দেওয়া। এই ব্যাখ্যা থেকেই পাওয়া যায় মৃদু বলের ধারণা। এই মৃদু বল বা উইক ফোর্স মহাবিশ্বের 4 ধরনের মৌল বলের একটি। বিভিন্ন বস্তুর মধ্যে পারস্পরিক মেলামেশাকে ব্যাখ্যা করতে মূলত এই 4টে বলের সাহায্য নেওয়া হয়। অন্য 3টে বলের নাম বলে নেওয়া দরকার, সেগুলো হলো মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল আর জিরো বল। তবে এনরিকো ফার্মি আরও যে কারণে বিখ্যাত তা হলো পারমাণবিক নিউক্লিয়াসের ভাঙন ঘটাতে ধীর গতির নিউট্রন কণার অস্তিত্ব আবিষ্কার করতে পারা। তিনি যে একই সঙ্গে তাত্ত্বিক এবং পরীক্ষামূলক পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন, মৃদুবলের তত্ত্ব এবং এই ধীরগতির ইলেকট্রন আবিষ্কারের ঘটনা থেকেই তা প্রমাণিত হয়। 1938 সালে এই দ্বিতীয় ঘটনার জন্যই তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। তবে তার জীবন আরও অজস্র বিজ্ঞানীর মতোই সমস্যার সম্মুখীন হয় জার্মানিতে হিটলারের দাপটে। এই উপদ্রব থেকে বাঁচতে জার্মানি ছেড়ে তিনি সস্ত্রীক চলে আসেন আমেরিকায়। এখানে তিনি আরও অনেকের সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জড়িয়ে পড়েন, পরমাণু বোমা তৈরির সেই ম্যানহাটন প্রক্রিয়ার সঙ্গে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ লগ্নে তাদের নির্মিত সেই বোমার বিধ্বংসী মারণলীলা অনেকের মতোই বিচলিত করে ফেলেছিল তাকেও। যুদ্ধের পর তিনি আবার ফিরে যান পড়াশুনোর জগতে, তবে খুব বেশি দিন আয়ুও পাননি তিনি। 1954 সালে মাত্র 53 বছর বয়সে তার মৃত্যু হয়। এনরিকো ফার্মির জীবনের বৃত্তান্ত আমাদের এটাই শেখায় যে প্রত্যেক বিজ্ঞানী চালিত হন তার সমসাময়িক চারপাশের পরিস্থিতির গতিপথ অনুযায়ী। বৃহত্তর মানব সভ্যতার ক্ষতি তো চান না এদের কেউই, তবু সময়ের চাহিদা মেনেই এদেরকে কখনো কখনো যুক্ত হতে হয় এমন সব কর্মকাণ্ডের সঙ্গে যা শেষ বিচারে মানুষের জন্য কল্যাণকর হয়তো হয়ে উঠতে পারে না। তবু তাদের অবদান মিথ্যে হয় না, তাদেরকে খলনায়ক হিসেবেও দাগিয়ে দেওয়া চলে না। বিজ্ঞানীরাও শেষ পর্যন্ত মানুষ, এবং অনেক ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও তাদেরকে মনে রাখা উচিত তাদের কাজের খতিয়ান দেখেই। 20 শতকের প্রথমার্ধের আধুনিক পদার্থবিদ্যার সেই উজ্জ্বল বিবর্তনের সময়টায় এনরিকো ফার্মির মতো মানুষেরা এগিয়ে এসেছিলেন, সমৃদ্ধ করেছিলেন এই ক্ষেত্রটাকে। এইটাই আমাদের মনে রাখা উচিত।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন স্মরণে বরণে এনরিকো ফার্মি, বললেন অর্পণ পাল।
2: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
3: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন নজরুল গীতি শুনবেন নূপুর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে।

0: নূপুর গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন নজরুল গীতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব, আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে উত্তরণ। আজকের অনুষ্ঠানে যার জীবন সংগ্রামের গল্প শুনব তার নাম অলোক গায়েন। ওর বাবা ছিলেন ক্ষেত মজুর, অর্থাৎ অন্যের জমিতে কাজ করে খুব কষ্ট করে সংসার চালাতেন। আর ওর মা একদমই সাদা মাটা গৃহস্থ মহিলা। 1976 জন্ম অলোকবাবুর। শুরুতে কোনো রকম শারীরিক সমস্যা ছিল না, কিন্তু 8 বছর বয়স হতেই তিনি পোলিওতে আক্রান্ত হন। একদিকে আর্থিক সংকট, আর অন্যদিকে সচেতনতার অভাবেই ওর ঠিকঠাক চিকিৎসা সম্ভব হয়নি, ফলে দুটো পায়ই প্রায় অকেজো হয়ে যায়। তবে সমস্ত রকম প্রতিকূলতার সঙ্গে লড়াই করে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে আছেন অলোকবাবু। চলুন শুনে নিই ওর জীবনে

0: এগিয়ে চলার নানা কাহিনী। আজ প্রথম পর্ব।
1: আমি আর চলতে পারি না, আমি বসে বসে হাঁটি। এই প্রতিবন্ধ জীবন নিয়ে আমি বহুতলা রামকৃষ্ণ আশ্রম উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। আমার বাড়িতে দিয়ে আসতো, অনেক সময় আমি যেরকম ভাবে বসে বসে হাঁটি ওরম হেঁটে যাই। আমার বাড়ি থেকে স্কুল 4 মিনিট দূর, এখানটা স্পেশাল স্কুল নয়। আমাদের মতন অর্থগটিক প্রতিবন্ধীদের বলে স্পেশাল স্কুল নেই, কোনো জায়গায় নেই, এখনো নেই। জায়গাদের দেখবে স্পেশাল স্কুল, মাস্টার, তারপর আমাদের যে সহপাঠীরা, ওরা আমার সঙ্গে ভালো যাচ্ছে। আমি যে প্রতিবন্ধকতা, এটা ওরা কোনোদিন তুলে ধরতো না। ওরা আমাকে সবাই সমান চোখে দেখত, যেমন টিচাররাও দেখতো আমার সহপাঠীরাও, যে আমি প্রতিবন্ধী বলে আমাকে হেয় করবে বা অন্য কিছু ভাববে না, সেগুলো ভাববে না। আমার দাদাও প্রতিবন্ধী, আমিও প্রতিবন্ধী, ভাই আছে, বোন আছে। আমাদের সেরকম আর্থিক অবস্থা ছিল না, লোকাল হসপিটাল আছে মথুরাপুরে। আমাকে বললো পোলিও হয়েছে, এখানে কিছু করার নেই, খুব গরিব পরিবার ছিলাম। তখন আমরা কলকাতা কলকাতা আমরা জানতাম না, আমার বাবা মা তো জানতো না। আই পোলিও আক্রান্ত হয়ে যেটুকুনি পড়াশোনা শিখে আমরা আমাদের কর্মজীবনটা তৈরি করলাম।

সবসময় অসুস্থ হয়ে যেতাম, তো ওই জন্য আমার দেহে পড়াশোনা ঠিক হয়ে উঠতে পারেনি। খুব রুগ্ন শরীর, আর লেখাপড়া শিখিনি। তারপরে ওই আস্তে আস্তে কাজের চেষ্টা করলাম, কিছু করে খেতে হবে, ইনকাম করে খেতে হবে, আরো দয়ায় বেঁচে থাকলে হবে না, ইনকাম করতে হবে, আর সাধারণ মানুষকে যদি পারি উপকার করতে পারবো। সেই জন্য আমার রাজ্যের পথ চলাটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি সম্মেলনের অনেক লং লাইভ আছে, শিল্লং লাইভে যেতে হয়, গিয়ে আট ঘন্টা বসে দেখাশোনা করে চলে আসি। 2001 সালে এসেছি, 2004 সালে কাজ দিয়েছে, অনেক বছর পরে বাড়িতে থাকতাম, বাড়িতে যখন দেখলাম বাবা মারা গেছে, অভাব অনটন, তখন আমি ওই শান্তিবাবু স্বর্ণাপন্ন হয়ে কারোকে ধরে গেছি তা নয়, আমি আমার নিজের মতন দেখি, নিজের মতন যা বলার বলেছি, কিছুদিন আমাকে অপেক্ষা করতে বলে, এই সংস্থায় আমি কিছুদিন ছিলাম, আমার তো বলো প্রথমে দেখতে হবে না আমি কতটা চলতে পারি, কতটা মনের জোর আছে, ধৈর্য আছে, সেগুলো তো মানুষের একটা তো পরীক্ষার দরকার আছে।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি সম্মেলনের অনেক লং লাইভ আছে, সেই লং লাইভে আমাদের বসে তারা একটু কথা টাতা বলে ওদের সঙ্গে চলে আসে, আর একটা লং লাইভে যাই একটু কথা টাতা বলি। প্রতিবন্ধী তো আমি তার বলো ওষুধ পত্র পেরে দিতে পারবো না, আমাকে ওখানে একটু বসে থাকা, ওদের একটু পাতাওয়ালা, তারপরে ওখানটা ভেটা বিষে চলে আসে একটু পাতাবার্তা বলা, এইগুলো। এছাড়া অন্য আমার যেগুলো পেশার দেখছে যে তুই এটা করতে ওটা করতে, ওগুলো কোনো ব্যাপার না। আরো প্রতিবন্ধী আছে, তারাও কাজ করে, মুখে রিপোর্টিং করি, লিখতে হয় না, এমনি এসব বললে হবে। পাঁচ ছটা লং লাইভ আছে আমাদের, এই মুক্তপুরে আছে, হাইল্যান্ড পার্কে আছে, রুবিতে আছে, উপহারে আছে, এরকম দু চারটে যেতে যাই, বেশি যাই না। সংস্থাও গাড়ি দেয় যদি দূরপাল্লায় যাই, আর নইলে আমার আশেপাশে চলতে গেলে যে বেটারি চালিত টাই সাইকেল আছে, সে টাই সাইকেলে যা আসা বাড়ি কি নিজস্ব বাড়ি হয়। আমি মুকুন্দপুরেই থাকি, থাকা খাওয়া তারপরে মাইনে দেন, আমার ওরা খুব ভালোবাসে। আমি এমনি যাই আসি, ও কিছু বলার থাকলে বলে, আমার ভালো লাগে, ওরা আমাকে যথেষ্ট সম্মান দেয়।

আগে ভোকেশনাল ট্রেনিং ছিল, এখন এই করোনার পরে সে ট্রেনিংটা আর হয় না। গার্মেন্ট থেকে ভোকেশনাল ট্রেনিং ছিল, তারপরে মাটির মূর্তি ভূর্তি তৈরি করা, যেটা টেরাকোটা বলা হয়, ওগুলো ছিল। লং লাইফে যারা পারে তারা লং লাইফে কাজ করে, তারপরে কেস আছে, কেসের প্রতিবন্ধীরা কাজ করে, তারপরে ক্লিনিক আছে, মানে ব্লাড টেস্টের যে ল্যাবরেটরি আছে সেগুলো প্রতিবন্ধীরা পরিচালনা করে।

অসুস্থ থাকলে তখন আর মনের ইচ্ছা থাকে, ইচ্ছা থাকলেও কিছু করে না, কারণ শরীর তো টানে, কারণ গ্রামের এলাকা তো, তখন তো আর আমাদের এখন যা বলো সুযোগ আছে, টাই সাইকেল আছে, বেটাই চালিত সাইকেল হয়ে গেছে, তখন তার অত কিছু ছিল না, তখন তো

0: মনের জোরে চলতে হতো। মনের জোর ছাড়া তো আমরা আর প্রতিবন্ধী মানুষ তো বাঁচতে পারি না, প্রতিবন্ধী মাত্রায় মনের জোর নিয়ে চলে। উঠতে না পারলেও মনের জোরটা ওরা খুব বিশাল ভাবে দেখে। মনের জোর না থাকলে আগের আমি এই জায়গায় আসতে পারতাম না, আর মনের জোর না থাকলে এই সমস্যায় থাকতেও পারতাম না।
1: শুনলেন রায়দিঘির অলোক গায়নের বেঁচে থাকার লড়াইয়ের প্রথম পর্বের গল্প। এই গল্পের দ্বিতীয় তথা শেষ পর্ব শোনাব আগামী উত্তরণ অনুষ্ঠানে। গ্রন্থনা শর্মিষ্ঠা সরকার, শব্দগ্রহণ ও সম্পাদনা অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?

0: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না। নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
3: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
4: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীড় বাঁধতে।
5: ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারে। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
6: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
7: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
6: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
7: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
6: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
7: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
6: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
8: आकाशवाणी कोलकाता, गीतांजलि। एखन शास्त्रीय संगीतेर अनुष्ठान। आज सुनबेन आहिर भैरव रागे खेयाल, শিল্পী অরিন্দম চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। আহির ভৈরব রাগে খেয়াল।

Saza gama bama bada ni da bama bada sani.

0: শুনলেন আহিরভৈরব রাগে খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: বাবার জমানো পুঁজি, ওনার শিক্ষা
2: আর সবসময় আমাদের চিন্তা করা। অবশ্য ওনার একটা জমানো পুঁজি ব্যাংকেও রাখা আছে,
1: কিন্তু ক্লেম করতে সমস্যা হবে।
2: এখন আরো সহজ হয়ে গেছে। ব্যাংকের ওয়েবসাইট বা ব্রাঞ্চে চলে যান, ক্লেম ফর্ম ভরুন, সব ডকুমেন্ট জমা দিন, 15 দিনেই সেটেলমেন্ট পান। আর নমিনেশন থাকলে ক্লেম সেটেলমেন্ট অনেক সহজেই হয়ে যায়।
3: আরবিআই একথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে বিভিন্ন ছবির গান। শুরুতেই বিলম্বিত লয়ে ছবির গান।

0: আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে রক্ত জবা ছবির এ গানের সঙ্গেই শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের এ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
3: হ্যালো হ্যালো হ্যালো,
1: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন খবর।
4: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। দিল্লি সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে। কলকাতায় আগামী বছর ইন্ডিয়া এনার্জি উইকের আসর বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় একথা জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ ও সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। জাপানে এশিয়ান গেমসে ভারত এ পর্যন্ত 4টি সোনাসহ 45টি পদক জিতেছে। পুরুষদের ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও তিন ভাষা বা ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রের দাবি, প্রায় 99% স্কুল ত্রিভাষা নীতি কার্যকর করেছে। প্রায় 1.2% স্কুলে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। জাতীয় শিক্ষানীতি এবং জাতীয় স্কুল

0: শিক্ষা পাঠ্যক্রম কাঠামো অনুযায়ী পড়ুয়াদের তিনটি ভাষা শিখতে হবে, যার মধ্যে অন্তত দুটি ভারতীয়। 2000 টাকার বেশি মূল্যের ইউপিআই লেনদেনের ওপর শুল্ক আরোপের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিতে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে। আগামী মাসের 15 তারিখ থেকেই শুল্ক কার্যকর হওয়ার কথা। 2000 টাকার বেশি ইউপিআই লেনদেনের ওপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট এমডিআরের ওপর বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা আবেদনের শুনানির সময় শীর্ষ আদালত জানিয়েছে, বিষয়টিতে আইনি আওতার চেয়ে টেকনিক্যাল বিষয় বেশি। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, তিন দিনের সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্তা, অপারেশনাল এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে সামরিক ও কৌশলগত স্তরে কোনো অভিযানের সর্বাত্মক প্রস্তুতি পর্যালোচনা করে দেখা হবে এই বৈঠকে। পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের আবহে ভারতের সমুদ্রপথ সুরক্ষিত রাখতে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ অবদান নিয়ে প্রধানত এই সম্মেলনে আলাপ আলোচনা হবে। সম্মেলনের উদ্বোধনী দিনে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জাতীয় সামুদ্রিক নিরাপত্তা এবং ভারতীয় নৌবাহিনীর কাছ থেকে প্রত্যাশা বিষয়ে আলোকপাত করবেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে এক বৈঠকে রাজধানীর বায়ু দূষণ নিয়ন্ত্রণে কর্ম পরিকল্পনা পর্যালোচনা করেছেন। শীতের আগে ও শীতকালে দূষণ মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং প্রয়োজনীয় অতিরিক্ত ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী স্বয়ংক্রিয় নম্বর প্লেট শনাক্তকরণ ব্যবস্থা থাকা জ্বালানি কেন্দ্রে PUCC নেই জ্বালানি নয় নীতি কার্যকর হবে। 1 নভেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত নির্মাণ কাজ এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ভাঙার কাজ যাতে ধুলো তৈরি হয় তা বন্ধ রাখা হবে। দিল্লির মেট্রো সারথী অ্যাপের প্রচার, বৃক্ষরোপণ ও সবুজায়নে জোর দেওয়া হবে। ইন্ডিয়া এনার্জি উইক বা ভারত শক্তি সপ্তাহের আসর আগামী বছর কলকাতায় বসতে চলেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল কলকাতায় ইন্ডিয়া এনার্জি উইক প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে একথা জানান। 28 থেকে 31 জানুয়ারি এই 4 দিন কলকাতায় অন্যতম বৃহত্তম এই জ্বালানি সম্মেলনে 120টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। কলকাতার এই সম্মেলন সমস্ত রেকর্ড ছাপিয়ে যেতে পারে বলে তাঁর দাবি। শিল্প বাণিজ্যের দীর্ঘ ঐতিহ্যে থাকা সত্ত্বেও গত কয়েক দশকে পশ্চিমবঙ্গ যেভাবে পিছিয়ে পড়েছিল, নতুন সরকারের আমলে সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হয়েছে দাবি করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সেই কারণেই এই সম্মেলনের জন্য কলকাতাকে বেছে নেওয়া হয়েছে।
1: India Energy Week started in 2023. The events were in Bangalore, Delhi, in Goa, ONGC, where he had 250 acres of land and a permanent world-class facility is being built, which was last year held there and went off very well. But something remarkable happened in West Bengal.
0: অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই এবার রাজ্যকে আয়োজক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে দাবি জানান। এর জন্য প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এবং IOCকে ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, নতুন সরকারের আমলে এই সম্মেলনের মাধ্যমে পশ্চিমবঙ্গে জ্বালানি, পরিকাঠামো ও শিল্পক্ষেত্রে নতুন বিনিয়োগের পথ খুলবে।
2: আমাদের সচিবালয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তার একটা হাই লেভেল ডেলিগেশন আমার সঙ্গে মিট করেন এবং তারা সেখানে আমাকে জানান যে এবারে তারা পশ্চিমবঙ্গে ভারত শক্তি সপ্তাহ 2027 অর্গানাইজ করছেন। আমরা অত্যন্ত খুশি, কারণ আমরা জানি যে গোয়াতে ওনাদের একটা পার্মানেন্ট প্যাভিলিয়ন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। হরদীপ সিং পুরীজি ওনাদের জানিয়েছেন, PM চাইছেন পশ্চিমবঙ্গে এই এনার্জি উইক আমরা অর্গানাইজ করি। সেই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই।
0: পশ্চিমবঙ্গে কেন্দ্রের জ্বালানি সংক্রান্ত বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বলেও মুখ্যমন্ত্রী জানান। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের অসহযোগিতার কারণে রাজ্যের মানুষ উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, গোবর্ধন প্রকল্পের মতো সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। অন্যদিকে পেট্রোলিয়াম মন্ত্রী বলেন, সূর্যঘর যোজনা প্রকল্পে শুধু ভর্তুকি নয়, বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে বিক্রি এবং বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন গড়ে তুলে আয়ের সুযোগ তৈরি করা হবে। আগামী 1 অক্টোবর গোবর্ধন যোজনা চালু করা হচ্ছে বলেও তিনি জানান।

0: নিয়ে তিনি মুখ্যসচিব ও মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করবেন বলে হরদীপ সিং পুরী জানিয়েছেন। জনসেবা থেকে দেশ সেবাই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরা হচ্ছে। আজকের বিষয় রেরা ২০১৬ একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন ২০১৬, সংক্ষেপে রেরা। ২০১৬ সংসদে পাশ হওয়া এই আইন ২০১৭ পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
2: রেরার অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে কি, আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রিসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, কি আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রিসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে ওর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধির দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ৫ অক্টোবর পর্যন্ত সফরে তিনি G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে অংশ নেবেন। বৈঠকের ফাঁকে তিনি সংশ্লিষ্ট দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও ১৯টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৯শে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্র এই ঘোষণা। এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে আইসিসি টি-20 র্যাঙ্কিং ভিত্তিতে ভারত সেমিফাইনালে ওঠে। এদিকে ভারত আরও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে মহিলাদের অনূর্ধ্ব ৭৮ কেজি বিভাগে। পিঙ্কি বালখারা তৃতীয় স্থান অধিকার করেছে। এ পর্যন্ত ভারত ৪টি সোনাসহ ৪৫টি পদক জিতেছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর ১০টা বেজে ১০ মিনিটে।
1: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শর্বাণী শর্মা। বিগত দিনগুলিতে নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা জমা জলে বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। জলমগ্ন হয়ে যায় রামরাজাতলা, ডুমুরজলা, শালকিয়া, টিকিয়াপাড়া, বেলগাছিয়া, ঘুষুরি, লিলুয়া, জগাছা, দাসনগর, মধ্য হাওড়ার বেলিলিয়াস লেন, হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের সামনের রাস্তাসহ হাওড়ার নানা এলাকা। নিচু রাস্তাঘাট ও বহু এলাকা স্কুল চত্বরে হাঁটু সমান জল জমে যায়। গৃহস্থ বাড়ির মধ্যেও ঢুকে পড়ে রাস্তার ও নর্দমার জমা জল। এর ফলে সাধারণ মানুষের, নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়েছে। সামনেই পুজোর মরশুমে প্যান্ডেল বাঁধার কাজে ও প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। দ্রুত জল নামাতে পুর নিগমের পক্ষ থেকে পাম্পের পাশাপাশি দমকলের সাহায্য নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং জল জমা স্থায়ী সমাধান খুঁজতে তৎপর রয়েছে প্রশাসন। শারদোৎসবে ছোঁয়া লেগেছে হাওড়ার আকাশে বাতাসে। নদীর ধারে দেখা যাচ্ছে শুভ্র কাশ, শুরু হয়ে গেছে পুজোর কেনাকাটা। গত ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে কাঠামো পুজো হল। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচ্চারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে এদিন সকালে বেলুড় মঠের মূল মন্দিরে দেবীর কাঠামো পুজো হয়। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী

0: কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর এটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এক কথায় এদিন থেকেই বেলুড় মঠে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে যায়। যথাযোগ্য মর্যাদায় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্ধশত জন্মবর্ষপূর্তি উদযাপন করা হল হাওড়ার দেউলটিতে। শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে গত 31শে ভাদ্র 18ই সেপ্টেম্বর বাগনান শান্তাবীরের বাসভবনে যথাযোগ্য মর্যাদায় কথাসাহিত্যিকের জন্মদিবস পালিত হয়। এ উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক আশিস ব্যানার্জি। প্রারম্ভিক বক্তব্য রাখেন কমিটির সম্পাদক অধ্যাপক ইমন কল্যাণ মিশ্র। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সারা বাংলা শরৎচন্দ্র সার্ধশত জন্মবার্ষিকী কমিটির অন্যতম সদস্য সুব্রত দাস। বর্তমান সময়ের অপরাজেয় সাহিত্যিক শরৎচন্দ্রের মনীষা, জীবন ও সাহিত্যচর্চার প্রাসঙ্গিকতা তুলে ধরেন বক্তারা। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ সাহিত্য কীর্তির বিভিন্ন চরিত্রগুলিতে ক্যানভাসে রং ও তুলির মাধ্যমে ফুটিয়ে তোলেন সমবেত শিল্পীরা। আমতা থানার উদ্যোগে আমতা রামসদয় কলেজে নারী ক্ষমতায়ন বিষয়ক একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে। এই কর্মসূচির অংশ হিসেবে কলেজের শিক্ষার্থীদের মধ্যে পুলিশ স্টেশনে উইমেন হেল্প ডেস্ক এবং সাইবার হেল্প ডেস্কের কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। বিপদে পড়লে কোনো মহিলা বা নাগরিক কিভাবে এই হেল্প ডেস্কগুলির মাধ্যমে দ্রুত সহায়তা ও আইনি সাহায্য পেতে পারেন সে বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে সচেতন করা হয়। সম্প্রতি IIST শিবপুরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামাঙ্কিত ছাত্রদের একটি হস্টেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন IIST বোর্ড অব গভর্নর্সের চেয়ারপারসন ডক্টর তেজস্বিনী অনন্তকুমার, প্রফেসর VMS R Murthy ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অন্যান্য আধিকারিক ও ছাত্রছাত্রীরা। নবনির্মিত 11তলা বিশিষ্ট ছাত্রাবাসটিতে 1160 জন ছাত্র থাকতে পারবেন। ডিজিটাল ইন্ডিয়া এবং বিকশিত ভারত 2047-এর মতো জাতীয় রূপরেখার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষাক্ষেত্রে অর্জিত জ্ঞান এবং শিল্পক্ষেত্রের প্রয়োগের মধ্যেকার ব্যবধান ঘোচাতে নতুন সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠা করা হয়েছে। শিবপুরের IIST এবং TCS-এর অংশীদারিত্বে এই সেন্টারের লক্ষ্য হল ভবিষ্যতের জন্য প্রস্তুত কর্মী বাহিনী তৈরি করা, ফলিত গবেষণাকে এগিয়ে নেওয়া এবং ডিজিটাল উদ্ভাবনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি জাতীয় AI ইকোসিস্টেমকে শক্তিশালী করা। জেলা চিঠি শেষ হল। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা শর্বাণী শর্মা।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। মিডিয়াম উইভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় পর্ব। শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভিন্ন ভিন্ন ছবির গান। শুরুতেই হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ফুলেশ্বরী ছবির গান।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন বিভিন্ন ছবির গান, এবারে মান্না দের গলি থেকে রাজপথ ছবির গান।

লগ লগ লগ লগ ভেলকির খেলা বার যত লুটে নাও সব এই বেলা দুনিয়াটা যেন ভাই সঙ্গেদের মেলা কেউ রাজা কেউ চোর কেউ দিমওয়ালা গো আরে আরে আরে গুপু তোমারে সাড়ে মামা মাথাটা মারে না ভারী মজা বাড়ে কটা মাথা ঘাড়ে মামাকে

তিলোত্তমা ছবির গান শুনলেন এবারে প্রিয়তমা ছবির গান, দ্বৈতকণ্ঠের সন্ধ্যা মুখোপাধ্যায় এবং শ্যামল মিত্র।

0: এই গানের সঙ্গে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আমি ডক্টর অশোকানন্দ কোনার, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এমন দুটি রোগ যাতে ক্রনিক লিভার ডিজিজ হতে পারে, সুতরাং আমাদের জানা দরকার যে আমাদের শরীরে এই দুটি মারণ রোগ আছে কিনা। তার জন্য প্রথমেই দরকার একটি ব্লাড টেস্ট করা। ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে সরকারি ব্যবস্থায় বা বেসরকারি ব্যবস্থাতেও যারা এই রোগের চিকিৎসা করেন তাদের সঙ্গে পরামর্শ নেওয়া দরকার। কিন্তু দুটি জিনিস খুব যেটা আমাদের জানা দরকার বা বলা দরকার, সেটা হচ্ছে এটা যেহেতু ভাইরাসটি ব্লাডের মাধ্যমে বা রক্তের মাধ্যমে বা ইনফেক্টেড সিরিঞ্জের মাধ্যমে ছড়িয়ে পড়ে, সুতরাং আমরা যদি কোনো ইঞ্জেকশন নেবার আগে ভালো করে ভেবে দেখি যে কি সিরিঞ্জ দিয়ে আমাদের ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছে, এবং ব্লাড ট্রান্সফিউশনের আগে ঠিক মতো পরীক্ষা করে ব্লাডটা দেওয়া হচ্ছে কিনা, তাহলেই কিন্তু এটাকে অনেকটা ঠেকিয়ে রাখতে পারা যাবে।
2: একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়। বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়,

আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

0: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।

আপনি শুনছেন নজরুল গীতির গানের ভেলা। বিদ্রোহী, এই শব্দটা কবি নজরুলের একেবারে সত্তার সঙ্গে এমনভাবে মিলেমিশে গেছে। এই বিদ্রোহী কবিতার সূত্র ধরে তার মধ্য দিয়ে কিন্তু কাজী নজরুল ইসলামের প্রতিষ্ঠা, হ্যাঁ প্রকাশ বলিনি, প্রতিষ্ঠা। তার সমস্ত জীবন এবং কাব্য সাধনার মধ্যে যে বিদ্রোহের প্রেরণাই প্রধান ছিল, এ কথা কেউ কখনো অস্বীকার করেন না।

কিন্তু পাশাপাশি এটাও সবাই বলেন, আমরা সবাই জানি যে বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে তাকে যদি আমরা চিনতে চাই তাহলে তার প্রতি অবিচার করা হয়। নজরুল ইসলাম চিরবিদ্রোহী এটা সত্যি, কিন্তু সেই বিদ্রোহের আসল পরিচয় কিন্তু তার উগ্র উচ্ছ্বাসের মধ্য দিয়ে নয়। সমস্ত উদ্যম তরঙ্গ আন্দোলনের তলায় কোথায় যেন সেই বিদ্রোহ এক গভীর সমুদ্রের মতো শান্ত, সমস্ত একেবারে ঝড় আন্দোলনের একেবারে ঊর্ধ্বে তুষার শিখরের মতন সে স্থির। সমস্ত এই উদ্দামতা বা তার এই যে দুরন্ত গতি, তার পিছনে সেই প্রশান্ত প্রসন্ন প্রশান্তি বা সেই স্থৈর্য, সেই ধৈর্য না থাকলে একেবারে ঝটিকার মতো ঝঞ্ঝার মতো কাজী নজরুল ইসলামের নাম কখনো একটা হারিয়ে যেত, কাব্যসাহিত্যের চিরন্তন গৌরব না হয়ে সাময়িক দুর্যোগের স্মৃতি হয়েই তিনি থেকে যেতেন আমাদের কাছে। কিন্তু তা তো হননি, তিনি আমাদের কাছে সেদিন থেকে আজ পর্যন্ত আলোর শিখা।

কাজী নজরুল ইসলামকে যারা খুব কাছ থেকে জেনেছেন, সেই মানুষদের কাছ থেকে আমরা যা জানতে পারি সে কথা ভাবতেও আমাদের খুব ভালো লাগে। কাজী নজরুল ইসলাম স্বার্থ বিমুখ একজন মানুষ এবং পরার্থপরতায় একেবারে সব সময় উদ্গ্রীব হয়ে আছেন। নিজের স্বার্থ যেমন ভাবছেন না, তেমনি কি করে অন্যের একটু ভালো করা যায়, কি হলে তার একটু সাহায্য হবে, কি হলে তার একটু উপকার হবে, এইরকমই একটি ঘটনার কথা নলিনীকান্ত সরকার বলেছেন। দক্ষিণ কলকাতায় একটি দুস্থ কন্যার বিবাহ অনুষ্ঠান আয়োজন হয়েছে। এবার কোনো রকমে সেই বিয়েটা হবে আর কি, আর্থিক সঙ্গতি একেবারেই নেই কন্যার পরিবারের। এবারে কন্যাপক্ষ কাজী নজরুল ইসলামের খুব পরিচিত, তিনি জানতে পেরেছেন বিষয়টা। একদিন সন্ধ্যা হব এরকম সময় কাজী নজরুল ইসলাম তার গাড়ি নিয়ে নলিনীকান্ত সরকারের কাছে উপস্থিত হয়েছেন। এসে বলছেন যে তোমার কোনো কাজ আছে, একটু এসো না আমার সঙ্গে। তা নলিনীকান্ত সরকার বলছেন কোথায় যাচ্ছ, কিন্তু নজরুল প্রথমে কিছু সেরকম পরিষ্কার করে বলছেন না। গাড়ি শটান একেবারে চৌরঙ্গীর দিকে চলল। সেখানে গিয়ে একটি দোকানে নেমে তিনি সব কথা বললেন নলিনীকান্ত সরকারকে, এবং এই নলিনীকান্ত সরকারকে তার সঙ্গে নিয়ে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে হিন্দু যে বিবাহ, তার লৌকিক আচার সেই বিষয়গুলোর সঙ্গে নজরুলের তো ততটা পরিচয় ছিল না, সেই জন্যই তিনি নলিনীকান্ত সরকারকে তার সঙ্গে নিয়েছিলেন। সেখানে ওই দোকান থেকে কাজী নজরুল ইসলাম কিছু জিনিস কিনলেন, ফুলসজ্জার তত্ত্বের অনেক জিনিস তিনি কিনলেন, আর গাড়ি বোঝাই করে সেই সব জিনিস সেই কন্যা যার বিয়ে হচ্ছে তার বাড়িতে পৌঁছে দিয়ে তবে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এমন একজন মানুষ কাজী নজরুল ইসলাম।

আমরা কবির স্বার্থ বিমুখতার কথা বললাম, এবারে কবির অভিমানের কথা একটু বলি। আবুল কালাম শামসুদ্দিন এক জায়গায় একটি ঘটনার কথা উল্লেখ করেছেন, হুবহু সেই ঘটনাটা আপনাদের একটু শোনাই। আবুল কালাম শামসুদ্দিন লিখছেন, একদিন মোহাম্মদ ওয়াজেদ আলীর আহ্বানে কলকাতায় গিয়ে হাজির হলাম এবং দৈনিক মোহাম্মদীর সম্পাদকীয় বিভাগে যোগ দিলাম।

সম্পাদকীয় দপ্তরে তখন আরও লোকের প্রয়োজন। একদিন বজেদ আলী বললেন, নজরুল আবার কলকাতায় এসেছে, তাকে আমাদের এখানে আনলে কেমন হয়? আমি বললুম, অর্থাৎ আবুল কালাম শামসুদ্দিন বলছেন, আমি বললুম, খুব ভালো হয়, এক্ষুনি তাকে নিয়ে আসুন। নজরুল এলেন, তার অট্টহাসিতে, গল্পে, গানে, আবৃত্তিতে আমাদের সম্পাদকীয় দপ্তর একেবারে গুলজার হয়ে উঠল। নজরুল সঙ্গলাভে দৈনিক মোহাম্মদীতে আমাদের সময় বেশ আনন্দেই কাটছিল, কিন্তু নিয়মকানুনের বাধা নিষেধ মেনে চলা নজরুলের প্রকৃতিই নয়। অফিস ডিসিপ্লিনকে তিনি বারবার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাতে লাগলেন। অফিসে একদিন আসেন তো তিন দিন আসেন না, কাজের খুব ক্ষতি হতে লাগল। এমনি সময় একদিন কবি সত্যেন্দ্রনাথ দত্তের মৃত্যু সংবাদ প্রকাশিত হল। নজরুল ঝড়ের বেগে অফিসে এসে বললেন, সত্যেন সম্পর্কে আজকের আর্টিকেল আমি লিখব। কিন্তু আমরা সবাই খুশি হয়ে উঠলাম, বললাম, নিশ্চয়ই আপনি লিখবেন, আপনি ছাড়া এই আর্টিকেল আবার কে লিখবে? আর্টিকেল তিনি লিখলেন এবং সকলকে পড়ে শোনালেন, খুবই সুন্দর লেখা। কিন্তু ওয়াজেদ মিয়া গোপনে আমাকে বললেন, এ লেখা কি করে আমাদের কাগজে প্রকাশ করা যায়? আমি বললাম, দু চারটে শব্দ ও বাক্য পরিবর্তন করে প্রকাশ করলে কেমন হয়? ওয়াজেদ মিয়া বললেন, তা হয় বটে, কিন্তু নজরুল রাগ করে আবার চলে না যায়। সে আশঙ্কা খুবই ছিল, তবু রাতে প্রুফ দেখতে গিয়ে লেখাটার কিছু কিছু পরিবর্তন আমাদের করতেই হলো। পরদিন আমাদের আশঙ্কা সত্যে পরিণত হল, সেই যে নজরুল ডুব দিলেন, আর আমাদের অফিস মুখও কখনো হলেন না। এই হলেন অভিমানী নজরুল।

ছাড়তে তো কখনোই পরাণ চায় না। তেমন তেমন জিনিস, তেমন তেমন সম্পর্ক, তেমন তেমন মানুষকে জীবন থেকে ছেড়ে দিতে কি চাই আমরা? কখনো চাই না, কিন্তু তবু তো কখনো কখনো ছাড়তে হয়। এবং এই যে ছেড়ে যাওয়ার মুহূর্ত, এই যে কিছু কিছু চিরন্তন চিরকালীন বিচ্ছেদ যা আমাদের দুমড়ে মুচুড়ে একাকার করে দেয়, আমরা তখন কিছুটা সময় যেন আমাদের থমকে যায়। আবার আমরা ঘুরে দাঁড়াই, উঠে দাঁড়াই। সে তেমনই একটি ঘটনা কাজী নজরুল তার জীবনে, একটি কেন একাধিক, কিন্তু একটি ঘটনার কথা আমি বলি।

প্রথম ছেলের নাম বুলবুল, ছোট্ট ছেলে, কিন্তু খুব সুন্দর গান করত, মিষ্টি সুরে কথা বলত। কবির কোল থেকে নিয়ে তার যারা সেই সময় তার সান্নিধ্যে ছিলেন, তারা তার মুখের মিষ্টি কথা শুনতো, তার কাছ থেকে গান শুনতো। খুবই আদুরে সে বাচ্চা, সবার খুব আদুরের স্নেহের। সেই ছোট্ট শিশুকে পেয়ে কবির যে ছন্নছাড়া জীবন, সেটা যেন কিছুটা একটা নিয়মের মধ্যে আসতে শুরু করেছিল। কবি আর কবি পত্নীকে অনন্ত কান্নার সাগরে ডুবিয়ে সেই বুলবুল কোথায় চলে গেল। কবির বাড়িতে তখন একেবারে শোকের তুফান, কিন্তু কবিও তো মানুষ, বিশেষ করে একজন সৃষ্টিশীল মানুষ, পাশাপাশি একজন সংবেদনশীল মানুষ। সংবেদনশীল মানুষের যেমন দুঃখের অভিঘাত তাদের মধ্যে বেশি হয়, আনন্দের অভিঘাতও সেটাও ঠিক ততটাই জোয়ার আনে। কিন্তু তিনি সেই দুঃখের মধ্যে একেবারে নিজেকে ডুবিয়ে না রেখে তার থেকে উত্তরণের রাস্তা খুঁজতে লাগলেন। একদিন তাকে খুঁজে পাওয়া গেল ডিএম লাইব্রেরিতে। দোকানের ওই বেচা কেনা হচ্ছে, তার হট্টগোলের মধ্যে তিনি একটা কোণায় বসে একটু কাজ করছেন, এবং সেই কাজটা হচ্ছে পুত্রশোক ভোলার জন্য একটা নতুন রাস্তা নিয়েছেন তিনি। তার সমস্ত গায়ে বিষাদের ছায়া, চোখ দুটো তার থেকে অনন্ত সময় একেবারে অফুরন্ত জল ঝরতে ঝরতে কাঁদতে কাঁদতে দু চোখ ফুলে রয়েছে। সেই ছোট ছেলেটি তার যত খেলনা, তার গাড়ি, পোশাক পরিচ্ছদ সব একটি ঘরে সাজিয়ে রেখেছেন তিনি। এমন একটা সময় তিনি নিজের শোক ভুলবার জন্য যেটা করছেন, ডিএম লাইব্রেরিতে গিয়ে অনেক বেচা কেনা হচ্ছে, সেই হইহট্টগোলের মধ্যে এক কোণে বসে তিনি হাস্যরস প্রধান বিন্দু এই বইটির পাণ্ডুলিপি তৈরি করছেন। নিজের ভেতর থেকে তিনি হাসি তৈরি করতে চাইছেন, তিনি হাসতে চাইছেন, ভুলতে চাইছেন সেই শোক। আমরা এ পর্যন্ত যে শিল্পীদের গান শুনেছি এই প্রসঙ্গে একটু বলে নিই। শর্বাণী, নিহারবালা দেবী, দেবমাল্য এবং আইরিন, কুমার শানু এবং পূরবী দত্তর গাওয়া গান আমরা শুনেছি। এবারে শিল্পী অনুপ ঘোষাল।

গানটি আমরা শুনলাম। ধীরেন বসুর কণ্ঠে কাজী নজরুল ইসলাম যে জায়গায় থাকতেন, যে ঘরে অবস্থান করতেন, সেই ঘরে কেউ ঘড়ির দিকে তাকাত না। বুদ্ধদেব বসু এক জায়গায় লিখেছেন যে আমাদের প্রগতির আড্ডায় বার কয়েক এসেছেন তিনি, প্রতিবারেই আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন। দেহের পাত্র ছাপিয়ে সব সময় উছলে পড়ছে তার প্রাণ, কাছাকাছি সকলকেই উজ্জীবিত করে মনের ময়লা খেদ ক্লেদ সব ভাসিয়ে দিয়ে। সকল লোকই তার আপন, সব বাড়ি তার নিজের বাড়ি। জোর করে একবার ধরে আনতে পারলে নিশ্চিন্ত, আর ওঠার নাম করবেন না, জরুরি এনগেজমেন্ট যাবে ভেসে। ঝোঁকে পড়ে দলে পড়ে সবই করতে পারেন। হয়তো দুদিনের জন্য কলকাতার বাইরে কোথাও গান গাইতে গিয়ে সেখানেই এক মাস কাটিয়ে দিলেন। নিজে রসিকতা করে নিজেই হেসে লুটিয়ে পড়েন। কথার চেয়ে বেশি তার হাসি, হাসির চেয়ে বেশি তার গান। একটি হারমোনিয়াম এবং যথেষ্ট পরিমাণে চা পান দিয়ে একবার তাকে বসিয়ে দিতে পারলে একটা না পাঁচ সাত ঘন্টা গান গাওয়ানো কিছুই নয়। সে সময় গান রচনা করতেও দেখেছি তাকে। হারমোনিয়াম কাগজ আর কলম নিয়ে বসেছেন, বাজাতে বাজাতে গিয়েছেন, গাইতে গাইতে লিখেছেন। সুরের নেশায় এসেছে কথা, কথার ঠেলা সুরকে এগিয়ে নিয়ে গেছে, বলেছেন বুদ্ধদেব বসু।

0: মজলিশি নজরুলের কথা বললাম, বলবো এ প্রসঙ্গে আরও দুটো একটি কথা। কিন্তু আমাদের 2210-7325-2210-7325 এই নম্বরে বন্ধু আছেন, একবার একটু কথা বলে নি তার সঙ্গে। নমস্কার সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার সুপ্রভাত, সুপ্রভাতজি।
0: হ্যাঁ বলুন, কার সঙ্গে কথা বলছি?
1: স্নেহাশিস রাহা কথা বলছি, লক্ষণ দাসেন হাওড়া ময়দান থেকে।
0: বলুন বলুন।
1: আসলে আমাদের তো একটা প্রতীক্ষা থাকে এই মঙ্গলবারের গানের মেলার জন্য। আর আপনি অনেকগুলো দিক আজকে তুলে ধরেছেন, আপনি এক একটা দিক এক একটা প্রসঙ্গ আনছেন, আর আমার এক একটা গানের কথা মনে পড়ছে। ভাবছি যে এই মানুষটি মানে ভাবনার কোন স্তরে ছিলেন। যেমন আপনি একবার বললেন যে মানে সন্তান হারার কথা, মনের বেদনার কথা, তখন আমার একটা গানের কথা খুব মনে পড়লো, পথ হারা পাখি কেঁদে ছেড়ে একা, এই গানটা। আবার আপনি একদম প্রথম দিকে অভিমানের কথা বলেছিলেন, অপ্রাপ্তির কথা বলেছিলেন, তখন আমার মনে পড়লো একটা নজরুলের কলমে তো আমরা পেয়েছি যে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। আবার সবকিছু শেষ হয়ে যাওয়ার পর মানে আগাম যে এরকম গান লেখা যায় সেটাও নজরুল লিখে গিয়েছিলেন, ফিরিয়া যদি সে আসে। মানে একটা মানুষ ভাবনার কোন স্তরে থাকলে এরকম সৃষ্টি হতে পারে, আর এরকম সৃষ্টি হয়েছে বলেই আমরা এরকম সমৃদ্ধ হতে পারছি। আর একটা ব্যাপার বলে শেষ করছি, খুব অবাক লাগে, নজরুল তো জীবনের বেশ কয়েকটা বছর মানে তার স্থবিরই হয়ে গিয়েছিলেন, কিন্তু তখনও তার গান বা তার সৃষ্টি যদি তার সামনে কেউ উপস্থাপন করতেন, তার তো প্রকাশ করার ভঙ্গি বলতে তার দু চোখ ভরে শুধু জল পড়ত। আসলে যদি আরেকটু বেশি সময় পেতাম তাহলে তো আমরা আরো আরো সমৃদ্ধ হতাম। তাহলে আপনি আজকে যে অনুষ্ঠান উপহার দিচ্ছেন তাতেও কিন্তু কৃত হচ্ছি আমরা।
0: অনেক ধন্যবাদ। হ্যাঁ আপনিও ভালো থাকবেন। আর এই প্রসঙ্গেই বলি, এই যে পথহারা পাখি এই গানটির কথা উল্লেখ করলেন, সত্যি আমরা কোনো একটি পর্বে, ঠিক পর্ব মনে নেই, মনে রাখা তো সম্ভব নয়, আমরা এই বুলবুলের চলে যাওয়া নজরুল পুত্রের মৃত্যুতেই তার সেই প্রসঙ্গের পরেই কিন্তু এই গানটি আমরা একবার শুনেছিলাম। মজলিশি নজরুলের কথা বলছিলাম। মজলিশি নজরুলকে কেউ কেউ বলেছিলেন যে তোমার এই রকম

উচ্চকিত হাসি, এরকম দরাজ গলায় কথা বলা, এরকম মানুষ তুমি তুমি কোনোদিন ঠাকুর বাড়িতে যেতেই পারবে না জানো তো। জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথের সঙ্গে যারা সাক্ষাৎ করতে যান তারা তেমন তেমন যারা বড় লোক তাদেরকেও দেখেছি যে সমীহ করে যান, খুব বাকপটু, একবারে ঢোক গিলে কথা বলেন। কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি এসবের কোনো তোয়াক্কাই করলেন না, যেবার প্রথম তিনি ঠাকুর বাড়িতে গেলেন তার আবির্ভাব ওই যেমন তিনি একেবারে ঝড়ের মতন, ঠাকুর বাড়িতেও তার অন্যরকম কিছু হলো না। আসলে ওই যে তার আগে অনেকেই বলেছিল তো এইসব দাপাদাপি চলবে না, জোড়াসাঁকোর বাড়িতে সাহসী হবে না এমনভাবে কথা বলার জন্য, কিন্তু নজরুল প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি আসলে এই রকমই, এর মধ্যে কোনো ভান নেই, ভনিতা নেই, কোনো আরোপিত বিষয় নেই, তাই তিনি সহজভাবে সাবলীলভাবেই কবির বাড়িতে গিয়েও মানে ঠাকুর বাড়িতে গিয়েও সেই আচরণটাই করেছিলেন। একদিন সকালবেলায় তিনি দে গরুর গা ধুয়ে এই রব তুলতে তুলতে একেবারে কবির ঘরে গিয়ে উঠলেন, রবি কবির ঘরে গিয়ে উঠলেন। কিন্তু রবীন্দ্রনাথ নজরুলকে জানতেন, বুঝতেন, সেজন্য একটুও অসন্তুষ্ট হননি। আমরা সবিতা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান শুনেছি, এবারে আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনব এই গানটি।

0: 221073252107325 আমাদের কোনো বন্ধু আছেন অপেক্ষায়, একটু দেখে নি। নমস্কার সুপ্রভাত। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: হ্যাঁ স্যার, আমি বীরভূম জেলার কদম নাগার গ্রাম থেকে বলছি।
0: বলুন দাদা।
1: আকাশবাণী কলকাতা তো?
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আমি কাজী নজরুল সম্পর্কে কিছু তথ্য জানাতে চাই, কিন্তু ওই ধারাবাহিক এখানে জানানো যাবে না, খুব অল্প সময় আপনাদের। আমি বলতে চাইছি মানে বলে কোনো বইয়ে এগুলো লেখা নেই, এবার আমার দাদুর কাছ থেকে শোনা, আমার দাদুর খুব বন্ধু, নিকট আত্মীয় ছিলেন। আমার দাদু ছিলেন কাজী আবু জেহেল। ওই ছেলেবেলার সমস্ত তথ্য আছে, 7 থেকে 17 বছর বয়স পর্যন্ত, কিন্তু আর তারপর থেকে দাদুর সঙ্গে আর দেখা হয়নি, পল্টনে চলে গেছেন উনি।
0: আপনি একটা কাজ করুন, আপনি সবিনয় নিবেদনে আপনার পুরো লেখা

0: খাতা লিখে পাঠিয়ে দিন।
1: না, একটা ঘটনা নয় তো, ছেলেবেলার অনেকগুলো ঘটনা আছে, সেগুলো যদি মোবাইলে যদি শুনে নিতে লিখে নিতেন তা বা জেনে নিতে রেকর্ড করে নিতেন সেটা আমার পক্ষে ভালো হতো।
0: সেটা তো একটু মানে অসুবিধাজনক বিষয়, খুব ভালো
1: তো। আজ যখন পেলাম আপনাকে, অল্প কিছু বলি,
0: একটি ঘটনা বলুন ছোট্ট করে।
1: ছোট্ট করে মানে কাজী নজরুল ইসলামের দিদি কুলসুম দেবীর বিয়ে হয়েছিল পাণ্ডবেশ্বর থানা পশ্চিম বর্ধমান জেলার ঘুড়ি গ্রামে। ওখানে আমার জন্ম, ছেলেবেলা আমার মামার বাড়ি, আমার শ্বশুর বাড়ি, আমার দিদির শ্বশুর বাড়ি, ভাইয়ের শ্বশুর বাড়ি, মানে ওখানে কাজী পরিবারে আমাদের সমস্ত আত্মীয়। তাই উনি আসতেন ওখানে চুরুলিয়া থেকে, ওই ছেলেবেলায় বেশি ওই নিমসা গ্রামটা নিকটে যে লোটোগানের আসর অংশগ্রহণ করতেন, সেই অংশগ্রহণ করার সময় আমার দাদুরাই সঙ্গে করে নিয়ে যেতেন কাজী আবু জেহেল। হ্যাঁ, ওই ছেলেবেলায় দেড় কিলোমিটার কয়েকটা মাঠ পেরিয়ে নিমসা গ্রাম, ওই ভুড়ি গ্রাম থেকে।
0: আচ্ছা।
1: হ্যাঁ, তো উনি বলতেন, দাদু বলতেন যে আমাদের ওই আমবাগানে চেপে যখন আমাদের সঙ্গে খেলতে যেতেন, আমবাগানে চেপে অজয় নদী দিকে তাকিয়েই থাকতেন, আমাদের সঙ্গে আর আসতো না। আবার কখন বাড়ি ফিরতো, দিদির বাড়ি আর কি, বাড়ি বলতো দিদির বাড়ি, উনি দিদির বাড়ি কখনো কখনো আসতেন, কোন দিদির বাড়ি। তো এবার আমরা যখন বাড়ি চলে আসতাম তখন কখন যে ফিরে আসতো তা আর কোনো সময় পাওয়া যেত না। সেই অজয় নদীটা কিরকম বলি, ভুড়ি গ্রামের ঠিক হাফ কিলোমিটারের মধ্যে সামনে, অতি সামনে, গ্রামটা খুব নিকটে নদী বয়ে যায়। হ্যাঁ, অজয় নদী, আর আম গাছটা ঠিক অজয় নদীর আগে ছিল দূরে, এখন খুব কাছে হয়ে গেছে অজয় নদীটা, কিন্তু আম বাগানটা এখন নেই, দাদুও নেই। হ্যাঁ, খুব দুঃখের কথা। আর উনি খুব নিকট আত্মীয়ের মধ্যে আর কি, দাদুর কাজী ফ্যামিলিরই। হ্যাঁ, আর ফুটবল যেমন হাডুডুডু খেলার কথা বলছেন, যে হাডুডুডু খেলার সময় আমরা বা কাবাডি খেলার সময় ওকে কেউ পারতাম না।
0: আজ তাহলে এই পর্যন্ত থাক, আপনি এই মঙ্গলবারের গানের ভালোয় মাঝে মাঝে আসবেন আপনার কাছ থেকে
1: নেন, আমি ডায়াল করলে যদি নেন তাহলে খুব ভালো হয়। তাহলে আমি আমারও বয়স হয়েছে, কখন তথ্য দিতে পারি
0: আসলে সেটি এই মুহূর্তে আমরা লাইভে আপনার অন এয়ার আপনার নাম্বারটা আমরা নিতে পারি না, কারণ আমরা যখন আপনার নাম্বারটা নেব তখন অনেক মানুষ জেনে যাবেন, সেটা তো ঠিক না। কাজেই অন্য কোনো দিন অন্য কোনো পরিসরে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করা যেতে পারে। আজ এই পর্যন্তই থাক, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। বেশ বেশ বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ। ছিলাম রবীন্দ্রনাথ প্রসঙ্গে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির প্রসঙ্গে, সেই প্রসঙ্গে একটি কথা বলে শেষ করি। কাজী নজরুল ইসলাম একসময় একটি গ্রামোফোনের দোকান খুলেছিলেন, ভালো চলত সে দোকান, কিন্তু আপন ভোলা কাজী নজরুল তার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই তখন নজরুলের কাছ থেকে টাকা ধার নিত, কিন্তু সে ধার আর কখনো ফেরত দিত না, এবং কাজী সাহেবও কারোর কাছে সেই টাকা চাইতে পারতেন না। মানুষ হিসেবে তো একটা অসম্ভব দিলদরিয়া, পাশাপাশি আবার মুখ চোরা। এই ডিএম লাইব্রেরির যে মেসে ঠিক পাশের ঘরটাতেই থাকতেন অখিল নিয়োগে। কাজী নজরুল অনেক রাত পর্যন্ত সেই ঘরে দাবা খেলতেন, খেলতে খেলতে কখনো কখনো খুব উত্তেজনা হতো, চেঁচামেচি হতো। তো অখিল নিয়োগে গিয়ে বলতেন যে কাজীদা আমাদের কি ঘুমোতে দেবেন না? কাজী নজরুল ইসলাম শুধু একটু হো হো হো হো করে হাসতেন। অখিল নিয়োগে দেখলেন যে এই যে এমন একজন মানুষ, আপন ভোলা মানুষ, এর উপর যে রাগ করবো সে রাগ করেও কোনো সুখ নেই। সেরকমই একটা সময় গ্রামোফোনের রিহার্সাল রুম নলিন সরকার স্ট্রিটে একদিন বসে কাজী নজরুল ইসলামের গান শুনছেন, হঠাৎ একদল তরুণ এসে হাজির। তারা কাজী নজরুল ইসলামের জন্মোৎসব করবে, নজরুলকে রাজি করাতে এসেছে, কিন্তু কাজী সাহেব যেতে মোটেই রাজি নন, আর সেই তরুণ দল তারাও নাছোড়বান্দা। তখন নজরুল ইসলাম রেগে গেলেন, উঠে গিয়ে বললেন, তোমরা যে আমাকে ধরে নিয়ে গিয়ে সবার মধ্যে বসিয়ে রাশি রাশি মিথ্যা প্রশংসা আমার কানে ঢেলে দেবে, আমি এটাতেই আমি আদৌ রাজি নই। ছেলের দল একটু মন খারাপ করে চলে গেল। তো অখিল নিয়োগে তখন বললেন যে কাজীদা একবার গেলে হতো না, ওরা খুব দুঃখ পেয়ে চলে গেল। কাজী নজরুল ইসলাম বললেন, আরে জন্মদিন করতে পারল, জন্মদিন পালন।

করতে চায় তো রবীন্দ্রনাথের জন্মদিন পালন করুক না কেন, আমাকে নিয়ে মিছিমিছি টানাটানি কেন বাপু? নিজের নাম প্রচারে এতটাই বিমুখ ছিলেন কাজী নজরুল ইসলাম। হাসি দিয়ে, অট্টহাসি দিয়ে জীবনের সব কিছুকে তিনি মুছে দিতে চাইতেন, জয় করতে চাইতেন, ভালো থাকতে চাইতেন। ফিরদৌসী রহমান।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
2: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
1: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় একুশ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং অর্ণব চক্রবর্তী।

0: পাহাড় থেকে জঙ্গল থেকে সমুদ্র, একদম নর্থ পোল থেকে শুরু করে গভীরতম জঙ্গল, সর্বত্র সর্বত্র যিনি যান এবং ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন অপেক্ষা করেন শুধুমাত্র কিছু ভালো ছবির জন্য।
1: একদমই তাই। আর সেই ভালো ছবিগুলোর সঙ্গে যে ভালো মুহূর্তগুলো তিনি নিয়ে আসেন, জড়ো করেন নিজের প্রত্যেকটা জার্নিতে, তার সেই জার্নি, তার সেই অ্যাডভেঞ্চার আজকে তিনি আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার স্যার রাজর্ষি ব্যানার্জি। স্যারকে স্টুডিওতে স্বাগত।
2: ধন্যবাদ, নমস্কার।
0: এবং আমরা যেটা সবসময় বলি যে প্রত্যেকটা ছবির পেছনে কিছু লুকোনো গল্প থাকে,
1: একদমই
0: আজকে সেই সমস্ত গল্প রিভিল হওয়ার পালা। তার কারণ আজকে আড্ডা অ্যাডভেঞ্চারে তোমাদের সঙ্গে রয়েছে আমি অর্ণব, আর আমার সঙ্গে

0: শ্রীপর্ণা, আর এই একটা ঘন্টা স্যার থেকে জানবো অনেক অনেক অ্যাডভেঞ্চারের গল্প, কারণ ছবির পেছনে এমন অনেক অ্যাডভেঞ্চারের গল্প লুকিয়ে আছে বলেই সেই ছবিগুলো দেখে আমরা তার খানিক আন্দাজ পাই, তবে অনেকটা পাই না। সেই আন্দাজ দেবেন আমাদের সঙ্গে বিশিষ্ট অতিথি, আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজর্ষী বন্দ্যোপাধ্যায়। তো এবং এই আড্ডাতে আমি জানি তোমরাও ভীষণ থ্রিল্ড ফিল করবে, কারণ এমন অনেক গল্প তোমরা শুনতে পাবে স্যারের থেকে। তো এমন যদি কোনো প্রশ্ন তোমাদের মনে থাকে, যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সংক্রান্ত কোনো প্রশ্ন, বা তুমি নিজেই হয়তো ছবি তুলতে ভালোবাসো, তোমারও ইচ্ছে করে কখনো একটু জঙ্গলে চলে যেতে তোমার প্রিয় ক্যামেরাটা নিয়ে, কোনো টিপস জানতে চাইলে জানতে চাইতেই পারো, এবং স্যার সেই উত্তর দেবেন তোমাদেরকে 0332107325 নাম্বারে। তোমরা ঝটপট করে চলে এসো ফোন লাইনে, কিংবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের আজকের অনুষ্ঠানের পোস্টারে কমেন্ট বক্সে। সো আমরা একদম টাইম ওয়েস্ট করবো না, টাইম আমাদের কাছে খুব খুব খুব কম থাকে, সেই অল্প সময়ের মধ্যে যতটুকু জেনে নেওয়া যায়। প্রথমেই স্যারের থেকে যে বিষয়টা জানতে চাইবো, যে শুরুতেই বললাম পাহাড় থেকে শুরু করে মহাসমুদ্র পার করে সর্বত্র আপনার বিরাজ, সেইখানে আপনি তো মোটামুটি 6টা মহাদেশ এবং মেরু অঞ্চলেও ঘুরেছেন শুধুমাত্র ছবি তোলার জন্য, এই যে বিশাল জার্নিটা, এর শুরু কোথা থেকে?
1: এর শুরু হচ্ছে আমাদের যে পৈতৃক বাড়ি সেটা উত্তর চব্বিশ পরগনায় গোবরডাঙ্গা বলে একটি জায়গাতে।
0: আচ্ছা, হ্যাঁ।
1: এই গোবরডাঙ্গাতে আমাদের পৈতৃক বাড়ির চারপাশে প্রচুর বাগান টাগান ছিল।
0: আচ্ছা।
1: তো এই ঘটনাটা আমার যদিও মনে নেই, আমি আমার বাবা মার কাছে শুনেছি যে আমি তাদের উত্তক্ত করতাম আমার হাতে একটা ক্যামেরা দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আমার বাবা তার কয়েকটি ক্যামেরার মধ্যে থেকে একটি ছোট ক্যামেরা আমাকে দেন, তখন আমার 10 বছর বয়স।
0: আচ্ছা।
1: এবং সেই ক্যামেরা নিয়ে আমি নাকি 3 ঘন্টা একটা বাটারফ্লাই এর পেছনে তাড়া করেছিলাম, একটা প্রজাপতির পেছনে,
2: ওই ছোটবেলাতেই।
1: তো এটা যদিও আমার স্মৃতিতে সঠিকভাবে নেই, খুব আবঝাভাবে আছে, কিন্তু আমার মনে হয় কোথাও একটা ভেতরে ছিল প্রকৃতি বা প্রাণী সম্পর্কে একটা আগ্রহ।
0: মানে সেই থেকে আপনার শুরু। আচ্ছা, এবার যদি আপনার থেকে জানতে চাই, এই যে আপনার শুরুটা তো বললেন যে একদম 10 বছর বয়সে একটা ছোট্ট ক্যামেরা নিয়ে প্রজাপতির পেছনে ছুটে বেড়ানো, কিন্তু বন্য প্রাণীর ছবি তোলা, এই জার্নিটা কবে থেকে শুরু, এবং আপনার লেন্সে প্রথম কোন বন্য প্রাণী ক্যাপচার্ড হয়েছিল?
1: বন্য প্রাণীর ছবি তোলার আগে আরেকটা বিষয় বলাটা আবশ্যক, সেটা হচ্ছে যে এই বন্য প্রাণ বা অরণ্য সম্পর্কে আমার যে ভালোবাসা, সেই ভালোবাসাটার উদ্রেক হয়েছে মূলত আমার বাবার থেকে, যিনি জঙ্গলে বেড়াতে ভালোবাসতেন, এবং আমার একদম ছোটবেলা থেকে আমরা গাড়ি করে বিভিন্ন জঙ্গলে বেড়াতে গেছি।
0: আচ্ছা।
1: এবং অন্য যে ব্যক্তি, তিনি হচ্ছেন, তাকে সবাই চেনেন, স্বনামধন্য প্রয়াত শ্রী বুদ্ধদেব গুহ, আমার লালাদা, যিনি আমার কৈশোর বয়স থেকেই আমাকে নিজের ছত্রছায়ায় নিয়ে আমাকে বুঝিয়েছেন, শিখিয়েছেন, প্রকৃতিকে ভালোবাসতে শিখেছেন। তো সেখান থেকে বন্য প্রাণী এবং অরণ্যর প্রতি যে ভালোবাসা এবং ওই যে জার্নিটা, সেই জার্নিটা ওখান থেকে শুরু,
2: ওই নিবিড় ভালোবাসাটা ওইখান থেকেই শুরু। আর তারপরেই বোধহয় এই দেশের গণ্ডি পেরিয়ে বাকি যে দেশের যে সীমানা সেগুলো পেরিয়ে প্রত্যেকটা প্রাণীর ছবি তুলতে যাওয়া, তাই তো?
1: সেটা তো আরো অনেক পরে এসেছে, তার আগে যেটা সাধারণত অল্প বয়সী বাঙালি ছেলেদের যেটা হয়, একটা অ্যাডভেঞ্চার প্রেম বা অ্যাডভেঞ্চার প্রিয়তা থাকে আর কি, সেটা আমারও মানে সর্বাংশে ছিল। এবং যেহেতু আমি লালাদা এবং আমার বাবার কাছে সেই ব্যাপারে আশকারা পেয়েছি, সেই কারণে আপনার ছোটবেলা থেকে জঙ্গলে যাওয়াটা আরম্ভ হয়, এবং কম বয়সী যখন আমরা, আমাদের বয়স কম থাকে, তখন বাঘের প্রতি যে ভালোবাসা, সেই বাঘের প্রতি ভালোবাসাটাও লালাদার কাছ থেকে বা জঙ্গলে গিয়ে তৈরি হয়েছে। তো আমি বহু বছর মূলত শুধু বাঘের ছবি তুলতাম।
0: আচ্ছা।
1: আমার কাছে সেই সময় থেকে প্রায় 1 লক্ষ বাঘের ছবি সংগ্রহিত হয়েছিল,
2: এখনো পর্যন্ত 1 লক্ষ বাঘের ছবি রয়েছে শুধু আপনার তোলা,
0: এবং সংখ্যাটা যতদূর জানি মানে এটা অনেকটা, এবং বাঙালি হিসেবে বোধহয় মানে সর্বাধিক
1: প্রায় বলা যায় আর কি। কিন্তু এই বাঘের প্রিয়তাটা এমন পর্যায়ে গিয়েছিল যে আমার যারা অনুজ বা আমার যারা বন্ধু বান্ধব, তারা বলতো যে পাখির গায়ের ডোরা কাটা না থাকলে রাজর্ষী দার লেন্স তাতে ফোকাস নেয় না। তো এই বাঘের যে প্রেমটা, বাঘের যে প্রতি যে ভালোবাসার জার্নিটা, সেই জার্নিটা আপনার একদম কম বয়স থেকে আরম্ভ হয়েছিল। পরবর্তীকালে আমি ভারতবর্ষের প্রায় সমস্ত বিখ্যাত বাঘবন এবং বেশ কিছু অনামা বাঘবনেও গেছি, এবং আমি ওই প্রাণীকে এত ক্লোজলি এত বছর ধরে অবজার্ভ করেছি, এবং বাঘের যে অনন্যতা, বাঘের যে অপূর্ব

0: অপূর্ব অনাবিল সৌন্দর্য, সেটা তাকে বাকি প্রাণী জগতের সমস্ত প্রাণীর থেকে আলাদা করে দেয়। তো সেইখানে থেকে আপনি যে প্রশ্নটা করলেন যে কোন প্রাণীকে প্রথম ছবি দিয়ে তোলা দিয়ে আরম্ভ, সেখানে বাঘের নাম করতেই হচ্ছে এবং অদ্যাবধি বাঘই আমার সবচেয়ে প্রিয় অ্যানিমাল এটা বলার অপেক্ষা রাখে।
1: মানে ওই অ্যালবাম আর্কাইভে যদি সব থেকে বেশি কোনো অ্যানিমেলকে বা কোনো বন্য প্রাণীকে আমরা দেখতে পাই আপনার আর্কাইভে, তাহলে সেটা বাঘই হচ্ছে।
0: অবশ্যই অবশ্যই,
2: মানে ভাবা যায় মানে বাঘের ছবি দিয়ে ডেবিউ
1: একদম।
2: মানে হয় না, আমরা বলে থাকি যে কোনো একজন প্লেয়ার যে টেস্ট ম্যাচে তার টেস্ট ডেবিউতে যদি সেঞ্চুরি করে সে লং রানের প্লেয়ার হয়, এটা আমরা অনেক সময় ধরে থাকি। ঠিক সেরকমই বিষয়টা, মানে শুরু করব এবং শুরুটা হবে কাকে দিয়ে, যাকে আমরা ডেঞ্জারাস মানি, যাকে বাংলার অন্যতম
1: ডেঞ্জারাস ইয়েট বিউটিফুল,
2: অফকোর্স তেমনই বিউটিফুল বলেই হয়তো বেশি আকৃষ্ট করে। এই বিষয়টাতে আসবো, যখন বিউটিফুল বললো শ্রীপর্ণা যে এই যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, এই ওয়াইল্ড লাইফের মধ্যে যেমন একটা কোথাও গিয়ে ওই যে ওয়াইল্ডনেসটা, কোথাও খানে হিংস্রতা যে সেই সমস্ত পশুদের রয়েছে, কিন্তু কোথাও গিয়ে আলটিমেটলি যে সৌন্দর্যটা, সেটাই কি বেশি করে টানে আপনাদেরকে?
0: দেখুন, আমি না মূলত বন্যপ্রাণীর পক্ষে আর মানুষের বিরুদ্ধে।
2: আচ্ছা,
0: পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস, এটা আমার গুরু বুদ্ধদেব গুহ বলতেন এবং আমি এটা সর্বাংশে বিশ্বাস করি। তার কারণ হচ্ছে যে বেশিরভাগ অন্য প্রাণী যদি তার পেট ভরানোর দরকার না থাকে বা সে যদি থ্রেটেন ফিল না করে, তাহলে সে তার স্বজাতিকে কখনো মারে না,
1: নিজের মতোই তারা থাকতে পছন্দ করে।
0: হ্যাঁ, সেটা এটা শুধুমাত্র আপনার মানুষই এই কাজটা করে আসে। ফলে মানে আমাকে হয়তো অনেকে বায়াসড বলবেন বা আমাকে বলবেন যে এই লোকটা কি কথা বলছে, কিন্তু এটা আমি সত্যি সত্যি বিশ্বাস করি যে বন্য প্রাণীর মধ্যে যে হিংস্রতাটা সেটা তার স্বভাব সিদ্ধ, কিন্তু সেটা তার ন্যাচারাল বিহেভিয়ার এবং তাকে যদি আপনি ডিস্টার্ব না করেন বা তাকে যদি আপনি এরকম ফিল না করান যে আপনি তাকে থ্রেটেন করছেন, সে কোনো সময়ই আপনাকে আক্রমণ করবে না। আর হিংস্রতাটা তার তার যে ন্যাচারাল বিহেভিয়ার, যেমন ধরুন তার প্রজনন বা তার বাচ্চাদের প্রতিপালন বা তার টেরিটরি প্রোটেকশন, এই ঘটনাগুলির মধ্যে দিয়ে আসে, এটা কোনো চাপিয়ে দেওয়া বা আরোপিত বিষয় নয়।
2: ঠিক,
0: যে কারণে আপনার হিংস্রতাটা থেকে সৌন্দর্যটা অনেক অনেক বেশি এবং অনেক প্রাধান্য পাওয়া উচিত
2: একেবারে। এবং সেই কারণেই বোধহয় বারবার এতটা রিস্ক নিয়ে কখনো এতটা ধৈর্য নিয়ে ছুটে যাওয়া এবং ছুটে গিয়ে আলটিমেটলি যে ফলটা তিনি পান সেটা আমাদের সঙ্গে যখন ভাগ করেন তখন আমরাও বিস্মিত হয়ে যাই। এমন অনেক বিস্ময়ের গল্প আরও শুনবো স্যারের থেকে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজর্ষী বন্দ্যোপাধ্যায়। তবে এই আড্ডার মাঝখানে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, কোথাও যেও না, ফিরছি এক্ষুনি, কারণ আরও অনেক অনেক অ্যাডভেঞ্চারাস গল্প ওয়েট করছে আমাদের জন্য।
3: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
4: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
3: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
4: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
3: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে, এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ফিরলাম আবারও আড্ডায়, আর এই মুহূর্তে একটা বোনাস পাওনা কিন্তু তোমাদের পাওয়া হয়ে গিয়েছে। সেটা হচ্ছে কি, আমরা এই মুহূর্তে যেমন অন এয়ার লাইভ রয়েছি, তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যুববাণী কলকাতায় রয়েছি লাইভে। সো তো তোমরা যেটা করতে পারো যে এই আড্ডাটা তোমরা যেমন কানে শুনতে পাবে এবং আমাদেরকে এই মুহূর্তে দেখতেও পাবে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে যেমনটা বললাম, অর্ণব শ্রীপর্ণার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজর্ষী বন্দ্যোপাধ্যায়। স্যারের থেকে অনেক গল্প জানছি আর অনেক গল্প জানবো। স্যারের কাছে যে পরের বিষয়টা আমরা জানতে চাইবো সেটা হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন প্রদেশে যাওয়া, আপনার
1: প্রদেশে যাওয়ার সঙ্গে অর্ণব যে বলছে, আমি একটা বেশ একটা জায়গার উল্লেখ করতে চাই স্যারের কাছে, যে স্যার ওখানে ব্ল্যাক ক্যাট যেটাকে আমরা বলি বা প্যান্থার যে বিষয়টা, কেনিয়াতে যে যাওয়া, সেই কেনিয়ার এই যে জার্নিটা এবং কতদিন সেখানে আপনি অপেক্ষা করেছেন এই প্রাণীটাকে ক্যাপচার করার জন্য, এবং এটার পেছনে যে রোমহর্ষক যে অভিজ্ঞতাটা, সেটা যদি একটু ছোট্ট করে আমাদের শ্রোতাদের বলেন।
0: এটার পেছনে একটা লম্বা গল্প আছে এই ব্ল্যাক প্যান্থারের ছবি তোলার বিষয়ে। লম্বা গল্পটা হচ্ছে যে ব্ল্যাক প্যান্থার একটা প্রচণ্ড রেয়ার এবং প্রচণ্ড অ্যাট্রাকটিভ অ্যানিমাল, এবং এর ছবি তোলার শখ আমার বহুদিন ধরে ছিল, কিন্তু পার্থক্যটা হচ্ছে

0: আছে, ভারতবর্ষেরও বিভিন্ন অরণ্যে ব্ল্যাক প্যান্থার দেখা যায়। আমার শখ ছিল যে ব্ল্যাক প্যান্থারকে আমি রাত্রিবেলা ছবি তুলব, দিনের বেলা নয়, রাত্রিবেলা। কারণ যেহেতু অ্যানিমালটা কালো, আমি জানি না এটা কেন আমার মনে এসেছিল, কিন্তু আমার এটা একটা প্রচণ্ড বাসনা ছিল যে ব্ল্যাক প্যান্থারকে আমি রাত্রে ছবি তুলব। ভারতবর্ষের বিভিন্ন অরণ্যে ব্ল্যাক প্যান্থার দেখা যায়, কিন্তু সেই ব্ল্যাক প্যান্থারকে আপনি কখনোই রাত্রে দেখতে পাবেন না, কারণ ভারতবর্ষের জঙ্গলে আপনার রাত্রেবেলা প্রবেশের অনুমতি নেই
1: একেবারেই তাই।
0: ফলে আমি এই অপেক্ষায় ছিলাম যে কোথায় আমি ব্ল্যাক প্যান্থারকে রাত্রিবেলা ছবি তুলতে পারব। এরপরে বেশ কিছু বছর আগে আমার বন্ধু বিখ্যাত ব্রিটিশ ফটোগ্রাফার উইল বারার্ড লোকাস, সে আপনার কেনিয়ার উত্তরে একটি প্রত্যন্ত প্রদেশ লাইকিপিয়া নামে, সেখানে খুঁজে বের করলো যে ওই এলাকাতে ব্ল্যাক প্যান্থার দেখা যায়, এবং যেহেতু সেগুলি প্রাইভেট ল্যান্ডের মধ্যে আছে, সেহেতু সেগুলোকে রাত্রিবেলাও খোঁজা যায়।
2: আচ্ছা, মানে যেতে পারবো এবং
0: সেখানে দেখতেও পারবো। তো এইটা হওয়ার পরে আমার উৎসাহ অনেক গুণ বৃদ্ধি পায় এবং আমি নিজের রিসার্চ আরম্ভ করি, এবং ফাইনালি আমি জায়গাটা লোকেট করি যেখানে গেলে এই ব্ল্যাক প্যান্থারকে রাত্রিবেলা দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। এখন প্রকৃতিতে যখন ওয়াইল্ড লাইফ থাকে, আপনি সত্যি সত্যি তাকে দেখতে পাবেন কি না, গেলে কি পাবেন না, তার তো কোনো নিশ্চয়তা নেই।
2: আমি যেতে পারবো, দেখতে পারবো, এটা কি এতটাই সহজ ছিল বিষয়টা? একদমই না।
0: আপনি যে কোনো অরণ্যে যখন যাবেন তখন ওয়াইল্ড লাইফকে দেখতে পাবেন, এর অ্যাবসলিউটলি কোনো গ্যারান্টি নেই। ফলে আই টুক এ চান্স, এবং আমি তার রেমেডিটা হচ্ছে, মানে যারা অ্যাসপায়ারিং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তাদের জন্য আমি বলতে চাই যে যখন কোনো জায়গায় অনিশ্চয়তা থাকে তখন সেখানে একটু বেশি সময়ের জন্য যাওয়া উচিত। ফলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি ইজ আ ফাংশন অফ দ্য টাইম ইউ স্পেন্ড অন ফিল্ড, মানে যত বেশি সময় আপনি জানোয়ার যে এরিয়াতে থাকে, বন্য প্রাণ যে এরিয়াতে থাকে, সেখানে যত আপনি বেশি সময় কাটাবেন তাকে দেখার সম্ভাবনা তত
2: বাড়বে।
0: আপনি প্রকৃতিকে যত সময় দেবেন, যত ভালোবাসা দেবেন, তখন সে তার যে নিভৃততম কোরক মনের অন্দরমহল আপনার সামনে উন্মোচিত করবে। আর আপনি যদি ঝাঁকি দর্শন করতে যান, সে তার পাপড়িগুলিকে গুটিয়ে রাখবে। এটাই হচ্ছে নিয়ম, এটা আমার গুরু বুদ্ধদেব গুহ আমাকে শিখিয়েছিলেন। তো এই এই এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করে আমি আপনার কেনিয়াতে লাইকিপিয়াতে যাই, এবং সেখানে আমি 8 দিন ছিলাম, 8 রাত্রি আমি জেগেছিলাম এই এই ব্ল্যাক প্যান্থার খোঁজার জন্য, এবং শেষ পর্যন্ত আমি তাকে খুঁজে পাই। এবং আমার সামনে এমন এমন ঘটনা সে ঘটায় যা অ্যাবসলিউটলি অভূতপূর্ব। সেখানে যারা থাকে বা তাকে যারা রেগুলার দেখে তারাও দেখতে পায়নি সেসব ঘটনা আমার আগে। ফলে আমি মনে করব যে ঈশ্বরের কিছু আশীর্বাদ ছিল আমার ওপরে, যে কারণে আমি দেখতে পেয়েছি আর কি। এবং তার ফসল হচ্ছে যে সে একটি গাছে উঠে গিয়েছিল রাত্রিবেলা, তারা ভরা আফ্রিকার আকাশের নিচে সেই গাছ, পত্ররিক্ত একটি গাছ, এবং সেই গাছের ওপরে সে যখন বসেছিল তখন আমি তাকে তারা ভরা আফ্রিকার আকাশের নিচে গাছের ডালে সেই ছবি তুলি, এবং সেই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে বা কম্পিটিশনে প্লেসড হয় তখন সেটা আমি খুবই খুবই আনন্দিত হই, দেখেছি সেটা বহুল সমাদৃত হচ্ছে সারা পৃথিবীতে, কনটেস্টের জুরিরা তাকে সেই ছবিটাকে অসাধারণ মনে করেছে। এবং ফাইনালি আপনার গত বছরে মেমোরিয়াল মারিয়া লুইজা, যেটা পৃথিবীর অন্যতম বিগেস্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি কনটেস্ট, তাতে আমি প্রথম ভারতীয় নয়, প্রথম এশিয়ান হিসেবে তাদের 33 বছরের ইতিহাসে গ্র্যান্ড প্রাইজ, ফার্স্ট প্রাইজ পাই ওয়ার্ল্ড ওয়াইড।
1: বাহ,
0: ওই ছবিটির ফলে, মানে এগুলো সবই ঈশ্বরের আশীর্বাদের বিষয়,
1: এবং তার সঙ্গে আপনার ধৈর্য, আপনার একাগ্রতার ফলাফল এটা। এবং ওই যেটা বলছিলাম যে একটা ছবি, তার পেছনে কত গল্প লুকিয়ে থাকে,
2: কত রাত জাগা থাকে, কতটা পরিশ্রম থাকে, কতটা ধৈর্য থাকে, স্যার সেটাও বললেন।
1: এক্স্যাক্টলি। এবং আপনি এই যে বললেন এই যে ধৈর্যের কথাটা, যে কতক্ষণ আপনাকে অপেক্ষা করতে হয়েছে বা কিছু, এই বিষয়টা আরেকটু ডিটেলসে জানতে চাইবো আপনার থেকে। মানে আপনার এই যে অপেক্ষা করার কাহিনী, এর পেছনে নিশ্চয়ই এরকম অনেক নিশ্চয়ই ইন্টারেস্টিং কাহিনী লুকিয়ে রয়েছে, যে একটা ছবির জন্য ম্যাক্সিমাম আপনি কতক্ষণ অপেক্ষা করেছেন, বা সবচেয়ে মেমোরেবল ঘটনা এই অপেক্ষা করার পেছনে যদি একটা আমাদের শেয়ার করেন।
0: এটা শেয়ার করার ঘটনা হচ্ছে যে একবার আমি কানহা ন্যাশনাল পার্কে যাই আপনার শরৎকালে। শরৎকালে যাওয়ার পরে আপনার কানহাতে মুক্কি বলে একটা জোন আছে, কানহা ন্যাশনাল পার্কে, কানহা ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই মুক্কি জোনে আপনার বাবা ঠেঙ্গার তালাও বলে একটা একটা পুকুর আছে।
1: আচ্ছা।
0: তো এই বাবা ঠেঙ্গার তালাওয়ের ধারে একটি বাঘিনী ছিল এবং তার 4টি বাচ্চা ছিল।
1: আচ্ছা।
0: তো আমার ইচ্ছে হয় যে আমি ওই বাঘিনী এবং তার

0: বাচ্চাদের নিয়ে একসাথে পুকুরের ধারে একটা ছবি তুলব।
1: আচ্ছা।
0: এবং ওই এলাকাতে ওই একটাই জলের সোর্স, তো আমি আমার যারা বন্ধু বান্ধব গাইড ড্রাইভার ওখানে আছে তাদের সাথে পরামর্শ করলাম, তারা আমাকে বললো যে তুমি গরমকালে এসো, গরমকালে আসার পরে এই জলের ধারে এই বাঘিনী এবং তার বাচ্চাদের পাওয়ার সম্ভাবনাটা অনেক অনেকাংশে বৃদ্ধি পাবে। এরপরে আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করি, ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু মহল আমাকে পারমিশন দেন, কিছু মহল আমার সাথে কিছু আচরণ করেন যেগুলো তাদের করা আমার মনে হয় ঠিক হয়নি আর কি। যাই হোক, আমি একটা জেদ নিয়ে আপনার গরমকালে ওখানে ফিরে যাই, এবং ফিরে যাওয়ার পরে আমি যেটা করি সেটা হচ্ছে যে আপনারা যখন জঙ্গলে যাবেন, যখন বিদেশিরা থাকে ওরাও অসাধারণ, অত্যন্ত ডিসিপ্লিনড, এবং ওরা সবসময় গেটে ঠিক সময় যায়, এবং ভারতীয়রা সবসময় বেশিরভাগ সময় গেটে লেট পৌঁছয়। আমি হলাম ঠিক তার উল্টো। আমি যে কোনো পার্কে গেলে আমার টার্গেট হচ্ছে আমি যাতে সমস্ত গাড়ির আগে প্রথম বা দ্বিতীয় গাড়িতে থাকতে পারি, বিদেশিদের যাতে আমি হারাতে পারি। এর পেছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে এই যে জঙ্গল যখন বন্ধ থাকে দুপুরবেলা বা রাত্রিবেলা তখন জানোয়ারগুলো রাস্তার কাছে চলে আসে, এবার যখন প্রথম খুলছে প্রথম বা দ্বিতীয় গাড়িতে আপনি রাস্তার কাছাকাছি
2: যত ভেতরে চলে যেতে শুরু,
0: রাইট, যত অ্যানিমাল দেখতে পারেন প্রথম দুটো গাড়ির পরে সেগুলো ভেতরে চলে যায়। এর ফলে মধ্যরাত্রি উঠে জঙ্গলে গিয়ে রাত্রিবেলা আপনার চৌকি দেওয়া, লাইনে দাঁড়ানো, দুপুরবেলা 50 ডিগ্রি সেন্টিগ্রেডে তোয়ালে মুড়ি দিয়ে জঙ্গলে দাঁড়ানো, এগুলো সব আমি করে থাকি। যাই হোক, এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি ওই ওই পার্কে যাওয়ার পরে আর কোথাও যাইনি, আমি শুধুমাত্র পার্কে ঢুকতাম, ঢুকে গিয়ে ওই যে তালাওটা, ওই যে পুকুরটা, ওর পুকুরের পাশে গাড়িটাকে পার্ক করতাম, পার্ক করে আমি গাড়িতে বসে অবজার্ভ করতাম এবং গাড়িতেই ঘুমাতাম, গাড়িতে ঘুমাতাম। এবার বিভিন্ন লোকজন এসে আমাকে বলতো স্যার আগে বাঘ দেখা যাচ্ছে, সামনে অমুক দেখা যাচ্ছে, ওখানে চলুন ইত্যাদি। আমি কোথাও যেতাম না, আমি ওখানেই থাকতাম। এরকম করে 12টা সাফারি আমি শুধু ওই তালাওয়ের পাশে বসে থেকেছি।
1: আচ্ছা,
0: মানে 6 দিন 12টা সাফারি আমি কোথাও পার্কে ঢুকতাম সকালবেলা, স্ট্রেট ওই তালাওয়ের পাশে যেতাম, ওখানে গিয়ে গাড়ি পার্ক করে ঘুমিয়ে পড়তাম।
1: আচ্ছা।
0: আর আমার গাইড আর আমার ড্রাইভার তালাওটাকে ওয়াচ করতো, আর ওরা যখন ঘুমতো তখন আমি উঠে ওয়াচ করতাম সকাল এবং বিকেল। 12টা সাফারি ও জিরো, আমি কিচ্ছু দেখিনি 12টা সাফারি। এবার আপনি চিন্তা করুন, আপনি দিনের পর দিন জঙ্গলে যাচ্ছেন, আপনার আর কিছু দেখার আগ্রহ নেই, যেটা দেখতে যাচ্ছেন আপনি সেটাও পাচ্ছেন না, কিন্তু আপনাকে ওই ধৈর্যের পরীক্ষার পরে 13 নম্বর সাফারিতে যখন সমস্ত লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ব্রেকফাস্ট খেতে যাচ্ছে এবং সাফারিতে নানান জায়গায় ঘুরছে, তখন হঠাৎ করে আমি ঘুমোচ্ছিলাম, আমার গাইড আমাকে বললো স্যার টাইগার। ওঠার সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে একটা বাচ্চা বেরোচ্ছে, তারপরে দুটো, তারপরে 3টে 4টে, তারপরে মা। এবারে সবাই এসে আপনার জলের ধারে বসলো এবং সবকটা মাথা এক হয়ে জল খেতে লাগলো। সো ফর 25 মিনিটস আই গট দেম and I got 900 shots.
2: Wow.
0: 900 shots
3: ওই 25 মিনিটের
0: মধ্যে alone. হ্যাঁ, এবং আমার যা যা শট নেওয়ার ছিল ওই সময় আমি সব পেয়ে গেছিলাম। এরপরে 25 মিনিটের পরে একটি প্রথম গাড়ি এলো, তাতে বাঘেদের খুব একটা ডিফারেন্স হলো না। দ্বিতীয় গাড়িতে আসার পরে ওরা ওখানেই রইল, কিন্তু ওই যে একত্রিত হয়ে জলটা খাচ্ছিল ওই শটটা আর পাওয়া গেল।
3: সত্যি, মানে এই যে স্যার বললো যে 6 দিন 12টা সাফারি যেটা কিছু না পাওয়ার পরে ওই 25টা মিনিট, মানে তখন ওটা যেন হাতে চাঁদ পাওয়ার মতন, ওর থেকে বেশি পরিতৃপ্তি বোধহয় আর কিছুতে পাওয়া যায় না তখন, এমনটাই নিশ্চয়ই আপনার ফিল হয়েছে। এটার জন্যই তো সবটুকু, এটার জন্যই তো লেগে থাকা একটা কাজের পেছনে, যে কাজটা ভালোবাসো সেটা মন দিয়ে করো, অপেক্ষা করো, ধৈর্য ধরো এবং অবশ্যই একাগ্রতা নিয়ে সেই কাজটার পেছনে লেগে থাকো, তাহলেই ফল পাবে। একথাই স্যার বলছেন এবং স্যারের থেকে আমার অনেক অনেক গল্প শোনার বাকি, তবে তার আগে একথাই শুনবো গানে গানে, শোনাবে রূপম ইসলাম বেঁচে থাকার গান। ফিরছি এক্ষুনি কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব অ্যান্ড শ্রীপর্ণা আর আমাদের সঙ্গে বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজর্ষী বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন এই গানটা রইল তোমাদের জন্য।

0: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
1: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
0: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
1: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
0: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
1: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
0: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
2: ফিরে এলাম আবারও আড্ডায়। বেঁচে থাকার গান শুনলাম রূপম ইসলামের কণ্ঠে, আর এই মুহূর্তে স্যারের থেকে অনেক গল্প এমন শুনবো যে গল্পগুলো আমাদেরকে বেঁচে থাকার নতুন দিশা দেখাতেই পারে। এবং যারা ওই ক্যামেরার হাতে বেরিয়ে পড়তে ভালোবাসো, বন্য পশু প্রাণী, যারা ছবি তুলতে ভালোবাসো, পাখির ছবি তুলতে যারা ভালোবাসো, তাদের কাছে তো ইন্সপায়ারিং গল্প এগুলো হতেই চলেছে। যেমন এইমাত্র আমরা উইকির কমেন্ট পড়েছি, আমাদের লাইভে উইকির কমেন্ট ছিল, যেখানে সে অ্যামাজন ফরেস্টে যাওয়ার কথা জিজ্ঞেস করেছে যে কোনো রেজিস্ট্রেশন আলাদা করে লাগে কিনা। স্যার কিন্তু লাইভে সেই উত্তর দিয়েছেন যে না, আলাদা কোনো রেজিস্ট্রেশন লাগে না। সুতরাং বুঝতেই পারছো, তোমরা তোমাদের প্রশ্ন নিয়ে আসলে স্যার কিন্তু তার উত্তর দেবেন। যেমন দেখতে পাচ্ছি শ্রীপর্ণা, এই মুহূর্তে সুজয় বাঘ কমেন্ট করেছে আমাদের লাইভে,

0: যে আপনার কোনো শট তুলতে না পারার আফসোস আছে কি? নিশ্চয়ই থাকবে, যেমনটা বলছিলাম যে অপেক্ষা করতে হয় অনেকটা সময় একটা ছবির পেছনে। তাহলে এমন কোনো আফসোস যেটা রয়ে গেছে, যেটা আপনি চেয়েছিলেন তুলতে কিন্তু কোনো কারণে পারেননি?
1: এরকম অজস্র। তার কারণ হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফাররা বেসিক্যালি লোভী। আপনি যতই ভালো ভালো ছবি পান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফটো পান, অ্যাবসলিউটলি রেয়ার সিন ক্যাপচার করেন, তারপরেও মনে হয় যে এটা আরেকটু এরকম হলে ভালো হতো। এটা চলতেই থাকে। এটা আমার মনে হয় যে কোনো ক্রিয়েটিভ আর্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনি যাই শেষ পর্যন্ত প্রেজেন্ট করেন, যাই শেষ পর্যন্ত নির্মাণ করেন বা ক্যাপচার করেন, তারপরেও কিছু থেকে যায়। আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে আরও অনেক বেশি সত্যি এটা, এই কারণে, কারণ প্রকৃতি তো অসীম, অপার,
0: ঠিক?
1: ফলে তার যে রূপ, সেই রূপের কোনো শেষ নেই। আমরা শুধুমাত্র তার মধ্যে কতগুলো বিচ্ছিন্ন মুহূর্ত খালি ক্যাপচার করছি, তারপরেও তার মধ্যে এত রূপ, এত মুহূর্ত, এত রোমাঞ্চ লুকিয়ে আছে যে এই যে অপ্রাপ্তিটা, এটা সবসময় থেকেই যাবে।
2: স্যার, এরকম কোনো একটা ঘটনা যেটা কোনো একটা জায়গা গিয়েছেন এবং সেই জায়গায় যাওয়ার প্রস্তুতি অনেকটা ছিল, অনেকটা প্ল্যানিং ছিল, কিন্তু যাওয়ার পরে হয়তো একটু মানে মনক্ষুণ্ণ হতে হয়েছে বা আফসোস হয়েছে যে যেরকমটা চাইছিলাম সেরকমটা হলো না, এরকম কি কোনো ঘটনা আছে?
1: হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটনা আছে, ঘটনা আছে। তার কারণ স্পেসিফিক্যালি আমি বলছি না, কিন্তু দেখুন, আমরা যখন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে যাই, তার পেছনে আমার ক্ষেত্রে যেটা, আমার ক্ষেত্রে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার যে প্রেরণা, তার একটা হচ্ছে কনজারভেশন ওরিয়েন্টেশন, আর দ্বিতীয় হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয়তা। এই দুটো থেকে, এই দুটো হচ্ছে মূল। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিটা হচ্ছে তার থেকে উদ্ভূত, তার একটা ফাংশন। এখন প্রকৃতিতে আপনি যখন যাবেন, তখন আপনি যা আশা করে যাবেন যে ওয়াইল্ড লাইফ আপনি একভাবে পাবেন বা আপনার পছন্দ মতো পাবেন, এর অ্যাবসলুটলি কোনো নিশ্চয়তা
0: নেই, ঠিক?
1: ফলে আপনার এরকম ঘটনা থেকেই যাবে। এবং আমার এরকম অনেক ট্রিপ আছে, যেসব ট্রিপে আমি গিয়ে যা ভেবে গেছি সেটা হয়নি এবং কিছুটা বিফল মনোরথ হয়ে ফিরে এসেছি, কিন্তু সেটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির দিক থেকে বিফল মনোরথ, কিন্তু প্রকৃতির মধ্যে সময় কাটাতে পারাটাই, প্রকৃতির ওই যে নিভৃত অঞ্চলগুলো, ওতে তার যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সেটাকে সেটাকে আহরণ করাটা, তার যে আনন্দটা, সেই আনন্দটা আপনি কখনোই ওটা থেকে ওটা হারাবেন
2: না। প্রকৃতি আলাদা করে কিছু দেয় না, মানে কিছু না পেলে হয়তো বাকিটা দিয়ে ক্ষতিপূরণ পূরণ করেই দিচ্ছে।
1: না না, ক্ষতিপূরণ না, অনেক বেশি দিয়ে,
2: অনেক বেশি দিয়ে।
1: আপনি ওয়াইল্ড লাইফের ছবি না পেলেও আপনি এক প্রকৃতির মধ্যে যদি দুদিন, চার দিন, সাত দিন কাটিয়ে আসেন, আপনি এত কিছু পাবেন যে আপনার ওয়াইল্ড লাইফের ছবি না পাওয়ার দুঃখটা অনেকাংশে কমে যাবে।
0: একেবারেই তাই। মানে ওই যে আপনি বলছিলেন যে প্রকৃতি তো বিশাল, অপার, তো তার মধ্যে আমরা কতটুকুই বা আহরণ করতে পারি, কিন্তু ওই স্বাদ যতটুকু আমরা নিতে পারি ওই মুহূর্তগুলোতে, ততটুকুই আমাদের পাওনা। এমনই কিন্তু অনেক কমেন্ট আসছে যেগুলো না পড়লেই নয়, যেখানে ইন্দ্রনীল চক্রবর্তী কমেন্ট করেছে, বলছে, খুব ভালো লাগছে আপনার নানান অভিজ্ঞতার কথা জেনে। একটা ব্যাপার একটু জানতে চাইব, আমরা যখনই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে যাই দেশে কিংবা বিদেশে, আমাদের সন্ধে হওয়ার আগেই ফিরে আসতে হয়, তাহলে রাতের বেলায় ছবি তোলার জন্য কিভাবে পারমিশন নিতে হবে?
1: এটা আমি দুটো ভাগে ভাগ উত্তরটা দিচ্ছি, দুটো ভাগে ভাগ করে, দেশে এবং বিদেশে। দেশের ক্ষেত্রে হচ্ছে, আপনি যখন স্যাংচুরি এরিয়াতে যাবেন বা প্রোটেক্টেড এরিয়াতে যাবেন ভারতবর্ষে, সেখানে রাত্রিবেলা অরণ্যে প্রবেশের পারমিশন নেই। এই কিছুদিন আগে পর্যন্ত কিন্তু বাঘ বনগুলি, যেগুলো টাইগার রিজার্ভ, সেগুলো যে বাফার এরিয়া, বাফার এরিয়াতে কিন্তু নাইট সাফারি অ্যালাউড ছিল গত বছর পর্যন্ত। ফলে একেবারে যে ভারতবর্ষের জঙ্গলে রাত্রিবেলা যাওয়া যেত না সেটা সত্যি নয়। প্রোটেক্টেড এরিয়াতে এখন সেটা এই বছরে বন্ধ হয়েছে, ফলে প্রোটেক্টেড এরিয়ার বাইরেও ভারতবর্ষে প্রচুর জঙ্গল অরণ্য আছে, সেখানেও প্রচুর ওয়াইল্ড লাইফ আছে, সেসব জায়গাতে রাত্রে যাওয়া সম্ভব,
0: সম্ভব।
1: আর বিদেশের ক্ষেত্রে হচ্ছে কি, বিদেশে যে অরণ্যগুলিতে রাত্রিবেলার ফটোগ্রাফি বা রাত্রিবেলার সাফারি পারমিটেড আছে, সেই জায়গাগুলিতেই আপনি নাইট ফটোগ্রাফি করতে পারবেন, এছাড়া এটা সম্ভব নয়।
0: মানে একটা বিষয় স্পষ্ট যে তুমি তোমার বাড়িতে যেমন শান্তিতে দিনে হোক রাতে হোক থাকছো, সেখানে তোমাকে কোনো একজন বন্য প্রাণী এসে হঠাৎ করে বিরক্ত করছে না, সর্বত্র তুমি তার জায়গায় গিয়ে যে যখন তখন বিরক্ত করতে পারবে তা তো নয়, তাকে তার মতো একটু ছাড়তে হবে। হ্যাঁ, যতটুকু পাওয়া সম্ভব ততটুকু নিশ্চয়ই পেতে পারো, যদি একটু খোঁজ করো, একটু জানার চেষ্টা করো, তাহলে কিন্তু সেই সুযোগ তোমার হাতের মুঠোয় আসতেই পারে।
1: এটা যেমন একটা, আমি এখানে আপনাকে একটুখানি কাটছি কথাটা, তার কারণ হচ্ছে যে আপনার এই যে কথাটা আপনি বললেন না, যদি জানা

0: চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য। এই কারণে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির পেছনে রিসার্চ
1: পড়াশোনা
0: একটা সাংঘাতিক ইম্পর্টেন্ট জিনিস। আমি সাধারণত একটা ডেস্টিনেশনে যাওয়ার আগে অ্যাপ্রক্সিমেটলি 12-24 মাস সেই জায়গাটার উপর রিসার্চ করি, সেই জায়গাটার কি টেরেন, সেখানে কি কি অ্যানিমাল আছে, সেখানকার পলিটিক্যাল সিচুয়েশন কি আছে, যে জঙ্গলে যাচ্ছি তার আইন কানুন কি আছে, সেখানে যাতায়াতের সুবিধা অসুবিধা কি আছে, সেখানকার জলবায়ু কি আছে, এবং বিভিন্ন সিজনে অ্যানিমালের বিহেভিয়ার কি হয়, এই পুরো স্টাডিটা করে তারপরে জায়গায় যাওয়া উচিত। এই রিসার্চটা হলে তবে মাত্র আপনি যখন যাবেন তখন আপনার সাকসেসের রেটটা অনেকাংশে বৃদ্ধি পাবে।
2: একেবারে, মানে তুমি না জেনে চলে গেলে এবং তুমি ভাবলে যে তোমার কাঙ্ক্ষিত সাফল্য তুমি পেয়ে যাবে,
1: তাহলে খানিকটা হতাশ হতে হবে।
2: হ্যাঁ, অনেক ক্ষেত্রে
1: এখানে এই যে রিসার্চের একটা দীর্ঘ সময়, একটা রিসার্চের কথা বললেন, আমি আপনার কাজ যখন দেখছিলাম তখন আমরা কিন্তু অ্যান্টার্কটিকার কথাও দেখেছি আবার নর্থ পোলের কথাও দেখেছি। এই দুটো সম্পর্কে মানুষের আগ্রহ বা বলা ভালো একটা অজানাকে জানার যে ইচ্ছে সেটা কিন্তু বিস্তর। যে আন্টার্কটিকা মানেই হচ্ছে একদম সুদূর, মানে যেটাকে বলা হয় ডেজার্টেড ল্যান্ড, যেটা মানে সেখানে শুধুই চারদিকে শুধু বরফ আর কিছু নেই, আর পেঙ্গুইন বা অন্যান্য যে প্রাণীরা রয়েছে বরফের প্রাণী তারাই রয়েছে। তো ওখানে যাওয়ার জন্য কিছু বিশেষ পারমিশন বা অনুমতির দরকার পড়ে, বা ওই যে ওই জায়গাটাতে গিয়ে যে ছবি তোলার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি একটু বলেন যে আর্কটিকে কীরকম আর আন্টার্কটিকে কি ঠিক কীরকম।
2: হ্যাঁ
0: দেখুন, আমি প্রথমে আর্কটিকা গিয়েছিলাম এবং গত বছরের আগের বছর অ্যান্টার্কটিকা গিয়েছিলাম।
2: আচ্ছা,
0: ফলে আমার বন্ধুরা আমাকে ঠাট্টা করে বলে ইউ হ্যাভ বিকাম বাইপোলার। কিন্তু বিষয়টা হচ্ছে যে আর্কটিক আর অ্যান্টার্কটিক কিন্তু অনেকটা আলাদা
1: আলাদা। আচ্ছা, কিরকম ভাবে,
0: এটা বোঝাটা খুব সহজ নয়, এটা না গেলে আপনি বুঝতে পারবেন না।
1: আচ্ছা,
0: আর্কটিকটা আমি আর্কটিক সার্কেলের মধ্যে আমি দুবার দুদিক দিয়ে গেছি। একবার আমি নরওয়ে দিয়ে গিয়েছিলাম, তাতে নরওয়ের উত্তরে আর্কটিক সার্কেলের মধ্যে স্ভালবার্ড বলে একটি পেনিনসুলা আছে, যেটা পোলার বিয়ারের রাজধানী বলা হয় যে জায়গাটিকে আর কি। ওইখান থেকে একবার আমি গিয়েছিলাম ন্যাশনাল জিওগ্রাফিকের সঙ্গে। আরেকবার আমি আমেরিকার উত্তরে, মানে বিয়ন্ড দ্য নর্থ কোস্ট অফ নর্দার্ন আমেরিকা, একটা এস্কিমো আইল্যান্ড আছে আর্কটিক সার্কেলের মধ্যে, সেটার নাম ক্যাকটোভিক, সেই জায়গাটাতেও আমি গিয়েছিলাম পোলার বিয়ারের ছবি তোলার জন্য। এখন এই যে বরফের রাজ্য আর্কটিক, বরফের রাজ্যতে একটা প্রাইম প্রেডেটর আছে, সেই প্রাইম প্রেডেটর হচ্ছে পোলার বিয়ার। প্রাইম প্রেডেটর হচ্ছে পোলার বিয়ার। ওখানে যে ফুড চেইন, সেই ফুড চেইনের এপেক্সে বিরাজ করছে পোলার বিয়ার।
1: আচ্ছা,
0: এবং আর্কটিকের সৌন্দর্য খুবই সুন্দর, কোনো সন্দেহ নেই, এবং সুন্দর শুধু বললে কম বলা হয়, স্টানিং অ্যাবসলিউটলি। কিন্তু সেখানে আপনার যে প্রাণী জগৎ বিচরণ করছে তার একটা এপেক্স প্রেডেটর আছে। আমি যখন অ্যান্টার্কটিকা গেলাম, অ্যান্টার্কটিকা আর্কটিকের থেকে আরো ভাস্ট, ওখানকার বরফ আবৃত পাহাড়গুলো আরো বড়, আরো কাছে, এটা দুটোই জাহাজে করে যেতে হয়, ক্রুজ করে যেতে হয় আর কি। তো অ্যান্টার্কটিকা যাওয়ার সময় আমি চিলি দিয়ে গিয়েছিলাম। চিলি থেকে নর্দার্ন পোর্শন অফ অ্যান্টার্কটিকার মাঝখানে একটা সি চ্যানেল আছে, সেটার নাম ড্রেক্স প্যাসেজ।
2: আচ্ছা,
0: সেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস সি চ্যানেল বলা হয় আর কি। এই এর কারণ হচ্ছে যে ওখানে গরম এবং ঠান্ডা সমুদ্রের জল মিশ্রিত হওয়ার ফলে ওখানে যে যে রোলিংটা হয়, যে সোয়েলিংটা হয়, সেটা সাংঘাতিক,
1: সেটা কাটিয়ে যাওয়াটা অত্যন্ত কঠিন ক্রুজের পক্ষে।
0: এবং আমি আপনার আমি অবশ্য ড্রেক্স প্যাসেজ জাহাজে করে পেরোইনি, আই ফ্লিউ ওভার দ্য ড্রেক,
1: মানে
0: একটা একটা ট্রিপ আমি পেয়েছিলাম যাতে করে আপনার ড্রেকটা আমাকে ফ্লাই করে নিয়ে গিয়েছিল, এবং তারপরে অ্যান্টার্কটিকার মেইনল্যান্ডে নামানোর পরে আমাকে জাহাজে চড়ানো হয়েছিল। এবং অ্যান্টার্কটিকা হচ্ছে আরো আনটাচড compared to Arctic, Antarctica is more untouched, more remote, ebong it's a vast place. It just size ta mane enormous, apnar na dekhle bishwash kora jay na. Ami amar trip e je kodin katiyechi okhane 10 din tate ami khub olpo shamanno jayga dekhte peyechi, ebong ta chharao Antarctica te beyond that area where I went aro onek কিছু আছে, অনেক এলাকা আছে, প্রচুর দেশের রিসার্চ স্টেশনস আছে, কিন্তু ওখানে কোনো এপেক্স প্রেডেটর নেই, ওখানে পোলার বিয়ার নেই, এপেক্স প্রেডেটর নেই।
1: আচ্ছা,
2: একেবারে,
0: ফলে ওখানে যে যে
1: বাস্তুতন্ত্রটা,
0: সেই বাস্তুতন্ত্র নেচারটা আর্টিকের থেকে আলাদা।
2: আচ্ছা, এই মুহূর্তে কিন্তু ফোন লাইনে দেখতে পাচ্ছি এক বন্ধু অপেক্ষা করছে, কে রয়েছে আমাদের সঙ্গে?

0: শুনবো। নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
1: হ্যালো,
0: হ্যাঁ নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি খড়গপুর থেকে আশিস কুইলা বলছিলাম।
0: হ্যাঁ বলুন।
1: আমি আমি আমি একটু স্যার দাদা একটু বলছি, আমি কানা জঙ্গলে, আমি খাটিয়াটা বেকার হয়েছিল কানা জঙ্গলে, আমিও ফরচুনেটলি দেখেছিলাম। এবারে আমি স্যারকে জিজ্ঞেস করছি, আর কোন ফরেস্ট সাফারিটা ভালো আমার ইন্ডিয়ান, আমাকে একটু যদি বলেন ভালো, কেন আমিও খুব ভালোবাসি।
0: আচ্ছা বেশ, শুনতে থাকুন। ভালো তো অনেক কিছুই, কিন্তু স্যার কোনটা সাজেস্ট করবে তোমাকে? ও তো কানহাতে গেছে বললো।
2: আচ্ছা আপনি কি দেখতে চান সাফারিতে, সেটা একটু আমাকে বললে আমি তাহলে আপনার উত্তরটা আরো স্পেসিফিক্যালি বলতে পারবো।
0: হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ফোন লাইনে বন্ধু নেই, সুতরাং কি এইটা খুব ইম্পর্টেন্ট যে স্যার বললো না যে আগে ভালো করে রিসার্চ করো, আগে প্রথমে নিজে ভাবো, নিজে ঠিক করো যে কী প্রয়োজন, আমি কি চাইছি, আমার লক্ষ্যটা কি। যেমন স্যারের নির্দিষ্ট লক্ষ্য থাকে, স্যার যখন একটা নিশ্চয়ই কোনো একটা ছবি তুলতে যখন কোথাও যান, আগে একটা, যেমন রিসার্চ ওয়ার্কের কথা বললেন, আমি রিসার্চ ওয়ার্কের আগের পর্যায়টায় আসতে চাইছি যে আপনি প্ল্যানটা করেন কীভাবে।
2: প্ল্যানটা রিসার্চ পর্যায়ের অন্তর্গত।
0: আচ্ছা,
2: তার কারণ হচ্ছে আপনাকে ফার্স্টে প্রথমে আপনার সেই প্রাণীটা বা সেই জায়গাটা সম্পর্কে আগ্রহ থাকতে হবে, সেখান থেকে আপনি রিসার্চ আরম্ভ করবেন। রিসার্চ যখন আপনার সম্পূর্ণ হলো বা অনেকটা এগোলো, তখন আপনি সেই জায়গাটা সম্পর্কে আরও অনেক ডিটেল পাবেন। সেই ডিটেলটা থেকে তখন আপনি কতদিনের জন্য যাবেন, বছরের কোন সময়ে যাবেন, কার সঙ্গে যাবেন, কোন গাইড বা কোন ড্রাইভার বা কোন বোটম্যানের সঙ্গে, ওই ডিটেল প্ল্যানিংটা রিসার্চের লেটেস্ট স্টেজে হয়, মানে পরবর্তী সময় আসে আর।
0: আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, এমন অনেক অনেক গল্প স্যারের থেকে শোনার বাকি, যদি সময় হাতে একদম অল্প, তাই যারা ফোন লাইনে আসতে চাইছো ঝটপট চলে এসো 0332210725 নাম্বারে, আমরা রয়েছি তোমাদের সঙ্গে। আর একটা ছোট্ট ছোট্ট বিজ্ঞাপন বিরতি, মাইক্রো ব্রেক, ফিরছি এক্ষুনি, কোথাও যেও না, তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব আর শ্রীপর্ণা।
3: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
4: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
3: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
4: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
3: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
4: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
5: ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে ফিরে এলাম আমরা, আর লাইভে তোমাদের কাছ থেকে অনেক রকমের প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি, তাই তো?
0: হ্যাঁ, একেবারেই। যে প্রশ্নগুলো একটু একটু করে তো নিতেই হবে, কারণ বন্ধুরা অনেক আশানি সেই প্রশ্নগুলো রেখেছে। যেমন দেখতে পাচ্ছি সৌভিক সরকার অভি প্রশ্ন করেছে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি শুরু করার জন্য কোন ক্যামেরা ও লেন্স দিয়ে শুরু করা ভালো, নতুনদের জন্য কোন কোন ক্যামেরা সেটিংস, শাটার স্পিড, অ্যাপারচার, ISO, কিভাবে সবটা সেট করবে, কিভাবে জেনে নেওয়া যেতে পারে, জানতে চাইছে সৌভিক সরকার অভি।
2: আমি কোনো ব্র্যান্ডের নাম এখানে উল্লেখ করব না। এটা এটা বুঝতে হবে যে খুব সিম্পল ক্যামেরা দিয়েও কিন্তু অসাধারণ ছবি তোলা যায়। তার জন্য সাবজেক্টের সঙ্গে বা যে যে জায়গাটি আপনি টার্গেট করেছেন সেই জায়গাটিতে আপনাকে অধিক সময় ব্যয় করতে হবে। একটা বেসিক ক্যামেরা এবং একটা বেসিক লেন্স দিয়েও এক্সট্রাঅর্ডিনারি স্পেকটাকুলার ওয়াইল্ড লাইফের ছবি তোলা সম্ভব, কিন্তু কোন অ্যাপারচার, কি সেটিং ইত্যাদি হবে, সেটা এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের পরিসরের
0: ওর
2: মধ্যে বলা থাকা হচ্ছে, এটা একটা ডিটেল সাবজেক্ট। তবে আমি একটা জিনিস অবশ্যই বলবো, সেটা হচ্ছে যে এই প্রশ্নগুলো যদি আপনি ইউটিউবে করেন, আজকাল ইউটিউবে দেশি এবং বিদেশি ফটোগ্রাফারদের প্রচুর অ্যাডভাইসের চ্যানেল আছে, প্রচুর রিল আছে, প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখলে কিন্তু আপনি অনেকটাই শিখতে পারবেন।
5: এর পাশাপাশি যেটা দরকার স্যার, খানিকটা প্র্যাকটিস, মানে একদম রিয়েল গ্রাউন্ডে নেমে যে প্র্যাকটিসটা করা দরকার, সেটা বোধ হয় সত্যি অত্যন্ত বেশি প্রয়োজনীয়। শুধু খানিকটা শিখলেই যে আমি ক্যামেরাটা নিয়ে বেরিয়ে পড়লেই যে ছবি তুলতে পারবো, এরকমটা নাও হতে পারে।
0: এবং স্যার শুরুতেই একটা কথা বললেন না, ওই যে ছোটবেলায় 10 বছর বয়সে একটা ছোট্ট ক্যামেরা নিয়ে প্রজাপতির পেছনে ছুটে বেরিয়েছিল। হ্যাঁ, তোমারও যদি মনে এমন ইচ্ছে থাকে বেরিয়ে পড়ো, তোমার হাতের সামনে যেটা অ্যাভেলেবল রয়েছে নিয়ে বেরিয়ে পড়ো, আস্তে আস্তে সবটা হবে।
5: এর পাশাপাশি অর্ণব আরেক বন্ধু কমেন্ট করেছে লাইভে, শিবাশিস মুখার্জি, স্যার জানতে চাইছি আপনার কাছে, মাউন্ট কিলিমাঞ্জারোর সামনে এলিফ্যান্ট ফাইটের ফটোটা তুলতে ঠিক কতদিন সময় লেগেছিল, আর সেই ধৈর্য মানে ওয়াইল্ড লাইফে আনা ঠিক কিভাবে, মানে ওই পরিবেশে কিভাবে আনা পসিবল? মানে আমি একাই কিন্তু স্যারের ফ্যান নই।

0: দেখা যাচ্ছে বন্ধুরাও কিন্তু স্যারের মানে অবশ্যই, এবং এই যে আজকে স্যারকে পাওয়া গিয়েছে এই পরিসর এবং তোমাদের আড্ডা অ্যাডভেঞ্চার অনুষ্ঠানে স্যারকে যে আমরা পাচ্ছি এবং তোমরা যে প্রশ্ন করছো, স্যার শিবাশিস জানতে চেয়েছে
1: ওই ছবিটা আমি যখন প্রথমবার ওই ওই যে কিলিমাঞ্জারোর নিচে ওই যে ন্যাশনাল পার্কটা কেনিয়ার, ওটার নাম হচ্ছে আম্বোসেলি। ওটা হচ্ছে পৃথিবীর অন্যতম সবচেয়ে স্পেক্টাকুলার ন্যাশনাল পার্ক, কারণ একটা সাভান্না রয়েছে, আফ্রিকান প্লেনস রয়েছে, তার পেছনে ওরকম একটা তুষারাবৃত পর্বত আর কি। এখন মুশকিল হচ্ছে যে আমি, আমার টার্গেট ছিল যে আমি হাতির ছবি তুলব, পেছনে কিলিমাঞ্জারো থাকবে। মুশকিল হচ্ছে আমি রিসার্চ করে দেখলাম যে যখন কিলিমাঞ্জারো থাকে তখন হাতি থাকে না, আর যখন কিলিমাঞ্জারো মেঘের আড়ালে চলে যায় তখন হাতি বের হয়, এটাই হচ্ছে সমস্যা। তো এখন তার জন্য আমি যে প্ল্যানিংটা করলাম সেটা হচ্ছে যে আমি ওখানে গিয়ে একটু বেশি সময় থাকব, এক সপ্তাহ ওখানে আমি থাকব, এবং তাতে করে হয়তো প্রকৃতি আমাকে একটু উদার হবে, উদার আমার প্রতি হবেন আর কি। এগুলো সবই চান্সের ব্যাপার। তো আমার সঙ্গে আমার একটি বন্ধু গিয়েছিল জয়দীপ গুহ বলে, তো সেও তার অপরিসীম ধৈর্য আর কি, সে ফটোগ্রাফার নয়, সে আমাকে বলল যে আমি তোমার সঙ্গে খালি যাব, আমি কোনো ছবি টবি তুলবো না, আমি খালি তোমার ছবি তোলা দেখবো আর প্রকৃতি দেখবো আর কি। এবং ছেলেটি আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, সে খুব কম কথা বলে, এবং সে এতই তার ধৈর্য যে আমি তো একটা জায়গাতে একটা সাবজেক্টের সামনে, ওই দূরে একটা কোনো অ্যানিমাল দেখা যাচ্ছে, তার সামনে আমি আধ ঘন্টা এক ঘন্টা গাড়ি দাঁড় করিয়ে যদি অ্যানিমালটা এদিকে আসে তার জন্য অপেক্ষা করি, এতে বেশিরভাগ লোকই ধৈর্য হারায়। কিন্তু আমি মানে আই এম ভেরি ফর্চুনেট যে আমার এরকম কিছু বন্ধু আছে বা কিছু পরিবারবর্গ আছে যারা কখনোই এই আমার ওই ওই ওই রকম বিহেভিয়ারের জন্য ধৈর্য হারায় না। এইসব করতে করতে শেষ পর্যন্ত একটা হাতির পাল একদিন বেরোলো, একদিন সকালবেলা কিলিমাঞ্জারো একদম ঝকঝক করছে, একটি হাতির পাল বেরোলো এবং হঠাৎই সেই পালের ভেতরে যে একটি হাতি, সেই হাতির সঙ্গে একটি বহিরাগত হাতির লড়াই আরম্ভ হলো, এবং সেই লড়াইটা অনেকক্ষণ চলেছিল, যে কারণে আপনার ওই ছবিটা তখন অনেক সকালবেলা 7:30 আমার মনে আছে, যে কারণে ওই যে ছবিটির কথা শিবাশিস বাবু বললেন আর কি, তাতে সেই ছবিটিতে দেখা যাবে যে ক্লাউডগুলো কিলিমাঞ্জারোর নিচে রয়েছে, মানে পাহাড়ের যে সানুদেশ রয়েছে আর কি, মানে পাহাড়ের যে স্লোপ রয়েছে, ক্লাউডগুলো সেখানে রয়েছে, উপরে ওঠেনি তখনও আর কি, এবং তার উপর থেকে কিলিমাঞ্জারোর
2: চূড়াটা দেখা
1: যাচ্ছে, তুষারাবৃত চূড়াটা বেরিয়ে রয়েছে আর কি,
0: আর নিচে দুটো
1: না নিচে ঝাঁক ঝাঁক দলটা বাদেও উনি যে ছবিটা বললেন সেটা হচ্ছে দুটো টাস্কার ফাইট করছে সামনে আর কি। তো এইভাবে ওই ছবিটা তোলা হয়েছিল,
2: মানে যেমন ভাবে স্যার বললেন পুরো ঘটনাটা
0: চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেরকম ভাবে, মানে আমরা তো ছবিটা দেখেইছি কিন্তু স্যার যে ঘটনাটা বললেন সেটা এই যে স্যারের চোখ দিয়ে বলা যায় আমরা ভালো, মানে সেটাই বলা ভালো যে আমরা দেখতে পাচ্ছি, আর এতটাই জীবন্ত সেই গল্পগুলো, ছবি হয়তো একটা স্টিল মুহূর্ত হয়ে যায় কিন্তু সেই মুহূর্তগুলো জীবন্ত থাকে ঠিক এইভাবে, তাই তো?
2: হ্যাঁ, মানে ওই ছবিটা তোলা এবং ওই ধৈর্য নিয়ে তোলা বলেই আজ এই গল্পটা তৈরি হলো, না হলে হয়তো হতো না। এমনই অনেক গল্প এখনও শোনার ইচ্ছে রয়েছে যদি সময় খুব অল্প, আর তার মধ্যেই সুজয় বাগের আর একটা কমেন্ট, যেখানে সুজয় জিজ্ঞেস করছে যে স্যার আপনি যদি শুধু একটা ক্যামেরা বডি আর একটাই লেন্স নিয়ে যেতে চান কোনো ছবি তুলতে তাহলে কী কী নিয়ে যাবেন? আমি জানি না এর উত্তর কতটা এখানে পুরোপুরি দেওয়া পসিবল, কিন্তু যদি খুব ছোট্ট করে বলার চেষ্টা করেন।
1: এটা আমি দুভাবে উত্তর দিচ্ছি, একটা হচ্ছে যদি একটা বডি আর একটা লেন্স নিয়ে যেতে হয় তাহলে নিজের বডিটা আর চোখের লেন্সটা নিয়ে যাওয়া উচিত, কারণ প্রকৃতিকে দেখার বা বন্যপ্রাণী দেখার যে যে যে অপূর্ব অনুভূতি সেটা কোনো ক্যামেরার মধ্যে ওটাকে ক্যাপচার করা যায় না। আর যদি টেকনিক্যালি উত্তর দিতে হয় তাহলে একটা ছোট বডি, সেটা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, আমি ব্র্যান্ডের নাম বলছি না এখানে, যে কোনো ব্র্যান্ডের একটা ছোট বডি, তার সাথে যদি একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিয়ে যাওয়া যায় তাহলে প্রকৃতি বা হ্যাবিট্যাট, মানে অ্যানিমেলের হ্যাবিট্যাট এবং অ্যানিমেল ইন দ্য হ্যাবিট্যাট,
0: এই
1: সম্পূর্ণ চিত্রটা একসঙ্গে ক্যাপচার করা যায়।
0: স্যার এর সঙ্গে সুজয় আরেকটা জিনিস জানতে চেয়েছে যে আপনার কি কোথাও গিয়ে মনে হয় যে এই মুহূর্তে ফটোগ্রাফির তুলনায় এই শর্টস রিলস ভিডিও এইগুলো জনপ্রিয়তা কোথাও গিয়ে একটু বেশি হয়ে যাচ্ছে বা সবাই বেশি বেশি অ্যাকশন দেখাতে চাইছে বা সবাই সেই দিকে দৌড়চ্ছে কোথাও গিয়ে?
1: না, ওটা ওটা যার উপর যার যেরকম লাইকিং আর কি। যে আপনি যখন ভিডিও বা রিল তুললেন তাহলে তার মধ্যে আর্ট ফর্মটা কম, কিন্তু আপনি যখন স্টিল ফটোগ্রাফি করছেন দ্যাট ইজ আ মোড অফ এক্সপ্রেসিভ আর্ট, এক্সপ্রেশন অফ আর্ট। তো ভিডিও তুলে বা রিল তুলে আপনি সেই জায়গাটার, আমি ওটা ভিডিও বা রিলকে একটু হেয় করছি না, ভিডিও রিলেরও যথেষ্ট আকর্ষণ আছে, সেটা মানো আমাদের সোসাইটিতে এখন

0: অংশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওটার ভেতর থেকে আপনি আপনার যে ক্রিয়েটিভিটিটা, সেই ক্রিয়েটিভিটিটাকে এক্সপ্রেস করতে পারবেন না। কিন্তু ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফি আপনি যখন করছেন, ওয়াইল্ড লাইফের ফটোগ্রাফি দু রকম হয়। একটা হচ্ছে জাস্ট ক্যাপচার, মানে আপনি ক্যামেরা তুললেন, অটো মোডে দিলেন, সামনে যেটা এসছে ওটাকে ক্যাপচার করে নিলেন,
1: দেখার চোখটা তৈরি করে ছবিটা তোলা।
0: আর একটা হচ্ছে যে দেখার, আপনি যেভাবে ওটাকে দেখতে পাচ্ছেন সেইভাবে ক্যামেরার এক্সপোজারকে অ্যাডজাস্ট করে, শাটার স্পিড অ্যাডজাস্ট করে আপনার ক্রিয়েটিভিটিটা স্টিল ফটোগ্রাফের মধ্যে থেকে ফুটিয়ে ওঠা। আমি প্রায়শই একটা কথা বলে থাকি যে এই যে স্টিল ফটোগ্রাফটা স্টিলের উপরে তোলা বা স্টিল সাবজেক্টের উপরে তোলা, এটা নট নেসেসারিলি ট্রু। একটা মুভি অ্যানিমেলকে আপনি যদি শাটার স্পিড কমিয়ে তোলেন, তাহলে তার ফটোগ্রাফের মধ্যে, স্টিল ফটোগ্রাফের মধ্যেই তার মোশনটা রেজিস্টার্ড হয়। ফলে ক্রিয়েটিভ মিডিয়াম হিসেবে আমি স্টিল ফটোগ্রাফিটাকে ভিডিও বা রিলের তুলনায় যে কোনো দিন এগিয়ে রাখি।
2: একেবারে এখানে আমার একটা খুব সুন্দর জিনিস সাজেশন হিসেবে মাথায় আসলো, যে আমরা বলি না যে কোনো একটা কোথাও ঘুরতে যাব, সেই জায়গাটার, আমাকে একজন বিশেষ বন্ধু এটা বলেছিল একটা ট্রেকে যাওয়ার আগে, যে সেখানকার ব্যাপারে আমি তো এত ভিডিও এত ব্লগ দেখে যাচ্ছি, সে বলেছিল এর থেকে ভালো তুই সেই জায়গাটার কোনো কাহিনী পড়ে চল, তাহলে যেটা হবে তোর মনে ওটা একটা ছবি তৈরি হবে,
1: ম্যাপ তৈরি হবে।
2: হ্যাঁ, তোর মনে যে ইমাজিনেশনটা তৈরি হবে সেটা কিন্তু ওই ওই লেখা যে ছাপা অক্ষরটাই তৈরি করতে পারে। ভিডিওটা দেখে ফেললে তখন তোর মনে ওই ভিডিওটা, ওই পার্টিকুলার দৃশ্যটাই স্পষ্ট হবে,
1: কিন্তু হ্যাঁ কেন তুমি ভিডিওটা দেখলে খানিকটা বায়াসড হয়ে যাচ্ছো, খানিকটা পড়লে,
2: কিন্তু তোমার ইমাজিনেশন পাওয়ারটা কিন্তু ওই ছাপার অক্ষর থেকেই আসে। এখানেও ঠিক তেমন, মানে ওই যে স্টিল ফটোগ্রাফিটা দেখলে তোমার মনে কিন্তু তার আগের পরের মুহূর্তগুলো কোথাও গিয়ে তোমার ইমাজিনেশনে তৈরি হবে,
1: আশপাশটা দেখার জন্য যে ইচ্ছেটা সেটাও তৈরি হবে।
0: আমি এই প্রসঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পরে আমি কেদারনাথ গিয়েছিলাম। কেদার বদ্রী তো লোকে সেই যুগে আপনার খুব বয়স্ক মানুষরা জানেন, কিন্তু আমি ওই ওই ওই বয়সে গিয়েছিলাম আর কি। তো ওইটা যাওয়ার সময় আমি দুটো বই পড়েছিলাম, একটা হচ্ছে প্রবোধ কুমার সান্যালের মহাপ্রস্থানের পথে, আর একটা হচ্ছে নারায়ণ সান্যালের পথের মহাপ্রস্থান।
1: অসাধারণ বই,
0: এই দুটো বই পড়ে আমি আপনার ওই পথে গিয়েছিলাম এবং বই দুটোকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম।
2: আচ্ছা,
0: ফলে সেই যুগে তো ভিডিও রিল ইত্যাদি ছিল না, কিন্তু আমার ক্যামেরা ছিল তখন, ক্যামেরা আমি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। কিন্তু কিভাবে ওটাকে ক্যাপচার করব বা প্রকৃতি আমাকে কিভাবে নিজেকে উন্মোচিত করতে পারে, সেই বিষয়টা আপনার ওই ওই বয়স থেকে আমার মধ্যে ছিল। সেটা কিভাবে ছিল আমি জানি না, কিন্তু ছিল, এবং সেটা আপনারা বিশ্বাস করবেন না অদ্যাবধি চলছে। মানে এখনো পর্যন্ত আমি আপনার বিভিন্ন জায়গায় যেখানে যাই, সেখানে বিভিন্ন ধরনের, সেখানে যেগুলো রিটেন পিস আছে, সেটা বইয়ের ফর্মে হতে পারে, রিসার্চ পেপারের ফর্মে হতে পারে, আর্টিকেল ফর্মে হতে পারে, এগুলো সব আমি পড়ি। এমনকি আমি যে অ্যান্টার্কটিকা গিয়েছিলাম, অ্যান্টার্কটিকা যাওয়ার আগেও অ্যান্টার্কটিকা সংক্রান্ত যে ভ্রমণ বৃত্তান্তগুলি, সেগুলো কিছু আমি পড়ে গিয়েছিলাম।
1: তাহলে স্যার, এই যে পড়াশোনার যে একটা দরকার, মানে এটা আমি বলছি না যে বই খাতা, মানে আসলে যারা গল্প বই পড়তে ভালোবাসে তারাও বোধহয় কোথাও গিয়ে ওই মেন্টাল ইমেজটা বা মনের যে ছবিটা সেটা তৈরি করলে বোধহয় কোথাও গিয়ে সেই জায়গাটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে বোধহয় অনেকটাই সুবিধে হয়, আর কোথাও গিয়ে ভালো লাগাটা আরো বেশি করে তৈরি হয়।
0: একদম, ইন্টারনালাইজেশনে ওটা দরকার হয় আর কি। এবং আপনি যখন একটা বই পড়ছেন, একটা ছবি দেখলে তো আপনি সেই জায়গাটা আপনি পুরো দেখেই ফেললেন, হয়তো আপনি নিজের মতো গিয়ে একটু বদলে দেখবেন, কিন্তু বই যখন পড়ছেন তার ভেতরে যে ছবিটা তৈরি হচ্ছে সেই ছবিটার মধ্যে একটা আলো আধার আছে।
1: হ্যাঁ, আমি গিয়ে ঠিক সেরকমই কি দেখতে পাবো,
0: সেরকমই কি দেখতে পাবো, নাকি আমি আমার মতো করে দেখবো, উনি যে ওয়েদারে পেয়েছেন আমি তো তার থেকে অন্য ওয়েদারে পেতে পারি।
1: এটা এই সেই কাঞ্চনজঙ্ঘা দেখার মতো বিষয়টা খানিকটা, একজনের অভিজ্ঞতা এক এক রকম,
0: ওই কিলিমাঞ্জারো দেখার মতোই অভিজ্ঞতাটা।
2: এই যে এত সুন্দর একটা আড্ডা, সেটাকে এবার ইতি টানতে হবে, কারণ সময় একদম শেষ আমাদের হাতে। তবু স্যারের থেকে খুব ছোট্ট করে জানতে চাইবো, যে যারা নতুন, যারা তরুণ, যারা চাইছে নতুন করে প্রকৃতিকে দেখতে, যারা চাইছে নতুন করে প্রকৃতিকে অনুভব করতে তার ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে, তাদের জন্য খুব ছোট্ট করে কি বলবেন?
0: তাদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য যে দূর দূরান্তে যেতে হবে এরকম কোনো কারণ নেই। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি নানান রকম হয়, অ্যানিমেলের ওপরে হতে পারে, বার্ডসের হতে পারে, ইনসেক্টসের ওপরে হতে পারে, আপনার বাড়ির পাশে হতে পারে, পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় হতে পারে। ফলে কিন্তু যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে যেটাই করবেন সেটা সম্পর্কে পড়াশোনা করবেন, এবং দুই হচ্ছে একই জিনিসকে বারবার দেখার বা বারবার ছবি তোলার চেষ্টা করবেন, তাতে করে আপনার ছবির যে কোয়ালিটি এবং আপনার সাবজেক্ট আপনি যত বুঝবেন, আপনার ক্যামেরাটাকে আপনি যত চিনবেন, তত আপনার ছবির যে উৎকর্ষতা সেটা বৃদ্ধি পাবে।

0: একেবারেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন আড্ডা অ্যাডভেঞ্চারে বিশিষ্ট ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজর্ষী বন্দ্যোপাধ্যায়, আর তোমাদের সঙ্গে ছিলাম অর্ণব আর শ্রীপর্ণা।
1: একদমই তাই, আর আজকের মতো আমাদেরকে এই আড্ডাটা এবার একটু একটু করে গুটোতে হবে আর
0: একেবারেই, এবং যাওয়ার সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি এবং তারপরে একটা সুন্দর গান, আবার কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো টাটা।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।

0: দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: যেতে যেতে রেখে গেলাম একটা মন ভালো করা গান, টনিক।

শেষ হলো যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন শ্রীপর্ণা পাল এবং অর্ণব চক্রবর্তী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন হাই অ্যান্ড গেটার, শিল্পী প্রলয় শঙ্কর বসু।

হাওয়াইয়ান গিটারে লঘুসঙ্গীতের সুর বাজিয়ে শোনালেন প্রলয় শঙ্কর বসু। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: এখন শুনুন প্রচলিত লোকগীতি, শিল্পী মলয় ঘোষ।

0: প্রচলিত লোকগীতি শুনলেন মলয় ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রবীর ভট্টাচার্য। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান রাজ্যগুলির প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সমন্বিত পরিকল্পনা, বৈজ্ঞানিক মূল্যায়ন এবং মাঠের ফসলের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে রবি মরশুমের প্রস্তুতি সম্পন্ন করে। নতুন দিল্লিতে গতকাল দুদিনব্যাপী জাতীয় কৃষি সম্মেলন রবি অভিযান 2026-এ শ্রী চৌহান বলেন, জলবায়ুর পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত এবং জলের সীমাবদ্ধতার প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষকদের আয় বৃদ্ধির জন্য প্রথাগত পদ্ধতির পরিবর্তে তথ্যভিত্তিক পরিকল্পনা এবং কেন্দ্র রাজ্যের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং নতুন দিল্লিতে গতকাল পশুধন বীমা পোর্টালের সূচনা করেছেন। এই পোর্টালটি গবাদি পশুর বীমার জন্য একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত শিল্প বিভাগের গবাদি পশু বীমা প্রকল্পের আওতায় থাকা পশুদের বীমার পলিসি ইস্যু করা, দাবি নিষ্পত্তি, তদারকি এবং রিপোর্ট তৈরির প্রক্রিয়া আরও সুসংগত ও সহজ হবে। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই উদ্যোগের লক্ষ্য হল গবাদি পশু বীমা পরিষেবাকে আরও স্বচ্ছ, দক্ষ, সহজলভ্য ও প্রযুক্তি নির্ভর করে তোলা, পাশাপাশি গবাদি পশুপালনকারীদের ঝুঁকি সুরক্ষা জোরদার করা এবং তাদের জীবিকার স্থায়িত্ব নিশ্চিত করা। তিনি জানেন, এই পোর্টালের মাধ্যমে কৃষকরা এখন অনলাইনে বীমার আবেদন জমা দিতে পারবেন এবং পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে তদারকি করা হবে। রাজ্য সরকার নতুন কৃষক বন্ধু প্রকল্পের প্রতিটি যোগ্য পরিবারের কেবলমাত্র একজনের নাম অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে গতকাল সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল বলেন, পূর্বতন সরকারের আমলে এই পরিবারের একাধিক ব্যক্তি একই পরিবারের একাধিক ব্যক্তি প্রকল্পের সুবিধা পেতেন। বর্তমান সরকার সেই নিয়ম কিছুটা পরিবর্তন করেছে। এই নিয়ম পরিবর্তনের জন্য সমস্ত উপভোক্তার আবেদন পুনরায় যাচাই করা হবে। এই প্রকল্পে যেন কোনো যোগ্য কৃষকের নাম বাদ না পড়ে সেই জন্য আবেদনকারীর সময়সীমা 10 দিন বাড়ানো হয়েছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের উত্তর লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে আজ জলাতঙ্ক বিষয়ের উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর মানিকলাল সাহা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জলাতঙ্ক রোগ সম্পর্কে বিশেষভাবে সচেতন করেন। শিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ দপ্তরের চিকিৎসক ডক্টর সাবির আলম। রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে, তবে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে সরকার জানিয়েছে। অক্টোবর ও নভেম্বরকে হাই রিস্ক বা ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করে সব জেলাকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নচাপ ও ভরা কোটালে জোড়া ধাক্কায় বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা গোবর্ধনপুর নদীতে জলোচ্ছ্বাসের জেরে বাঁধ উপচে নোনা জল ঢুকে প্লাবিত হয়েছে গোটা গ্রাম। এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। গ্রামীণ সংবাদ শেষ হল। এরপরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী চব্বিশ ঘন্টার পূর্বাভাস, বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের সব জেলারই দু একটি জায়গায়। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা।

0: উনো জমির দুনো ফসল।
1: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের অংশ বিশেষ। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রকম বিষয় শুনিয়ে থাকি। আজ মূলত যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো ব্রয়লার মুরগি পালন। আজ আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ বৈঁচি প্রকল্পের প্রাণী সম্পদ আধিকারিক ডাক্তার স্বপন কুমার সুর। স্বপনবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
3: নমস্কার।
2: এই যে ব্রয়লার মুরগি পালন, আপনাদের এই যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ, এই যে বঞ্চিত যে প্রকল্প রয়েছে, সিএডিসিও বলে আছে, এই প্রকল্পে আপনারা যে ব্রয়লার মুরগি পালন করছেন, এর মূলত বিশেষত্বটা কি প্রথমেই একটু যদি বলেন।
3: প্রথমেই বলি যে আমরা এখানে ব্রয়লার মুরগির যে যেমন সবাই যে জাত নিয়ে করে, প্রায় সকলেই এখন এই সব জাতের করছে, তার মধ্যে একটি আছে ভ্যানকপ 400। আমরা সাধারণত চেষ্টা করছি যে মানুষ ব্রয়লার মুরগি একটু বড় হয়ে গেলেই আর তার খেতে ভালো লাগে না, বলে মাংসটা কীরকম ছেবড়ে হয়ে যাচ্ছে। কিন্তু আমরা একটা পদ্ধতি অবলম্বন করছি। কী পদ্ধতি? না, যে প্রচুর পরিমাণে দেখবেন ব্রয়লার মুরগিতে ওষুধ দেওয়া হয়, আমরা চেষ্টা করছি একদম ওষুধ দিচ্ছি না।
2: এই যে ওষুধটা দেওয়া হয় বলছেন, ওষুধ দেওয়ার তো প্রয়োজনীয়তা রয়েছে, অর্থাৎ তার দেহের ওজন বৃদ্ধি রয়েছে, তার রোগভোগ রয়েছে, এটাও তো প্রয়োজন রয়েছে।
3: দেখুন, আমি পেশায় প্রাণী চিকিৎসক, আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি যে শুধুমাত্র টিকা দিয়ে প্রাণী পালন করা যায় যদি তার ঠিক মতো তাকে রক্ষণাবেক্ষণ, যাকে আমরা ইংরাজিতে বলি ম্যানেজমেন্টটা করতে পারি, তাহলে কোনো রকম অ্যান্টিবায়োটিক এসব দেওয়ার প্রয়োজন হয় না।
2: আপনি মুরগি পালন তো করছেন, কিন্তু মুরগি পালন করতে গেলে মুরগির বাচ্চা দরকার, আর সেই বাচ্চা আসে মূলত ডিম ফুটিয়ে। এই যে প্রথম বাচ্চা, তো এই বাচ্চাটা কি আপনারা কোথাও থেকে কিনে নিয়ে আসছেন, নাকি আপনারাই নিজেরা ইনকিউবেটরের মাধ্যমে বা যেভাবে হোক প্রাকৃতিক উপায়ে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করছেন, সেটা কীভাবে করছেন?
3: বাহ, দেখুন, এই আমরা যে কাজটা করতে যাচ্ছি বা করছি, এখানে সবসময় অপরের উপর ভরসা করলে হচ্ছে না বা হবে না। আমাদের এই সংস্থাতে মুরগির ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করার যন্ত্র আছে। এখন যেহেতু আমরা ব্রয়লার চাষ করছি, সেহেতু ব্রয়লারের ডিমটা এক ভালো সরকারি অর্গানাইজেশন বা উন্নত মানের যেখান থেকে এই ডিমটা পাওয়া যায়, আমরা সেখান থেকে শুধু ডিম আনলাম। কেন ডিম আনলাম? না, একবারে যেখান থেকে তা দিয়ে ফোটানো হবে, অর্থাৎ যন্ত্রে ফোটানো হবে, তখন থেকে তাকে আমরা নার্চার, অর্থাৎ তাকে প্রতিপালন শুরু করলাম, যাতে কোনো রকম সেই অবস্থায় কোনো অসুখ বিসুখ না ঢোকে। কারণ আমরা জানি যে যেখানে ডিম ফোটানোর যন্ত্র থেকে কিছু রোগ ছড়িয়ে পড়ে, সেইটাকে আটকাবার জন্যে আমরা আমাদের যন্ত্রের মধ্যে সেই ডিম এনে বাচ্চা তৈরি করতে আরম্ভ করলাম। যেই বাচ্চা বেরোবে তার 3 দিন আগে থেকেই আমরা তার ব্যবস্থা গ্রহণ করতে আরম্ভ করলাম। বাচ্চা বেরোলো, তাকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ আরম্ভ করলাম, এবং শুধু তাকে কি কি খেতে দেব, কি ধরনের খাবার দেব, কতটা দেব।
2: অর্থাৎ আমরা একটা জিনিস যেটা দেখেছি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ আমি যদি আগে থাকতেই যদি সচেতনতাটা আমার ঠিক থাকে, তাহলে কিন্তু পরবর্তীকালে আমার এই রোগ হলো, এই বাদে কিছু হয়ে গেল, এই ভয়টা আমার থাকে না। সেক্ষেত্রে আপনারা একদম প্রাথমিক স্তর থেকেই সম্পূর্ণভাবে প্রতিপালনের যে বিষয়টা যেটা আপনি বলেছেন যে তাকে নার্চার করতে পারতেন, তার নার্সারি থেকে একদম শুরু করে যত্নতিটা ঠিক করে করছেন। এক্ষেত্রে এটা হয়তো তার মানে

0: একটা জৈব উপায়ে আপনি চাষ করছেন, এটা বলা যেতেই পারে। সেক্ষেত্রে জৈব উপায়ে যখনই চাষ করি তখন আমরা দেখেছি যে সেই মুরগির কাছে কত কিছু কাউকে যেতে দেওয়া হয় না, পরিষ্কার পায়ে, পরিষ্কার হাতে, পরিষ্কার জামা কাপড়ে তার যে যারা প্রতিপালন করে তাকে খাবার দেবে, তাকে নাড়াচাড়া করবে, সেগুলো কি আপনারা এটা এটা মেনে করছেন?
1: অবশ্যই। যেমন যখন চারিদিকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে মুরগির অসুখ হচ্ছে, মুরগির অসুখ হচ্ছে, মুরগির অসুখ হচ্ছে, আমি বলেই দিচ্ছি, মানুষ জানুক এটা, আমরা জলের সঙ্গে তখন হলুদ, একদম কাঁচা হলুদ এবং কাঁচা রসুন থেতো করে আমরা জলের সঙ্গে মিশিয়ে পর পর 10 দিন খাওয়ালাম। তার ফলে দেখলাম আমার মুরগিগুলো তরতাজা থেকে গেল।
0: আচ্ছা,
1: কোনো রকম সমস্যা নেই, না নাক দিয়ে জল পড়া, না সর্দি, না কিছু, কিচ্ছু না, একদম তরতাজা। আমরা কোনো রকম অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম না, ফলে এই অ্যান্টিবায়োটিক না ব্যবহার করার ফলে মানুষ যেমন শরীরে তাদের অ্যান্টিবায়োটিক ঢুকছে না, আবার স্বাদটা মাংসের ভালো হচ্ছে। তাই একদিকে সামাজিক স্বাস্থ্যের উন্নয়ন, অপরদিকে আমরা চাইছি যে মানুষের স্বাদ, জিভে যদি তার না ভালো লাগে তাহলে সে যতই ভালো খাবার হোক খাবে না। আমরা সেই দিকেও নজর দিয়ে এই কাজটা করতে যাচ্ছি।
0: অর্থাৎ বার্ড ফ্লু যেটা আমরা বলছি, এই যে মুরগি কালিং হচ্ছে, প্রচুর খামার শেষ হয়ে গেল একদম, সেই দিক থেকে কিন্তু আপনারা এই বলেছেন যে কাঁচা হলুদ এবং রসুন এইটা যদি খাওয়াতে পারি তাহলে কিন্তু আমরা অনেকাংশেই মুরগির বিভিন্ন রোগ থেকে এবং এই বার্ড ফ্লু থেকে আমরা কিন্তু অনেকটাই বাঁচাতে পারি।
1: অবশ্য
0: শ্রোতা বন্ধুরা, যারা আজকে আমাদের অনুষ্ঠান শুনছেন, বিশেষত খামারি ভাই বোনেরা, তারা ডক্টর সুর যে কথাটা বলেছেন যে আমরা মানুষ এই যে রান্নার সাথে যে আমরা হলুদটা খাই শুধুমাত্র কিন্তু রঙের জন্য নয়, হলুদের একটা মেডিসিনাল গুণ রয়েছে, একটা ভেষজ বা ঔষধি গুণ রয়েছে, যার জন্যই আমরা বিভিন্ন তরকারিতে, বিভিন্ন কিছুতে আমরা হলুদটা খাই। সেই হলুদ যদি আমরা মুরগিকেও খাওয়াতে পারি এবং তার সঙ্গে রসুনের কথা বলেছেন, তাহলে কিন্তু মুরগির অনেক রোগ থেকে আমরা মুরগিকে বাঁচাতে পারবো। এরপরেই যেটা বিষয়টা আসবো যে এই যে আপনাদের যে বিশেষ জাত ব্রয়লার মুরগি, কিন্তু তার তো একটা টেস্টের ব্যাপার আছে। কেন এই যে পশ্চিমবঙ্গ সামগ্রিক উন্নয়ন পর্ষদ CADC এই যে ব্রয়লার মুরগিটা চাষ করছে, আপনাদের এই মুরগির চাহিদাটা এত বেশি কেন? টেস্টের তো নিশ্চয়ই তফাত রয়েছে, কি বিশেষত কি রয়েছে?
1: আপনাকে আগেই বলে দিয়েছি আমি কথাটা, তা হচ্ছে বিশেষত মানে এর জাতটা ঠিক আছে, ভালো, এটা বিজ্ঞানীরা
0: না, আমি যেটা আপনাকে বলতে চাইছি, আমরা সাধারণত যখন মুরগির মাংস বাড়িতে রান্না করে খাচ্ছি, হয়তো গৃহিণীকে বললাম আমাকে একটু হাড় দেখে দাও, বা বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান বাড়িতে কাছে হাড় দেখে দিন, কারণ মুরগির মাংসে যেখানটা হাড়বিহীন মাংস সেটা একটু ছিপে ছিপে লাগে, একটু সুতো সুতো ধরে মানে চিবলে যেন কিছু হচ্ছে না, ওই রকম অবস্থায় থেকে যাচ্ছি। আপনাদের এই মুরগির কি সেটা হচ্ছে না?
1: না, একদম নয়। আমাদের মুরগি যেখান থেকেই খান মাংস সেটাই আপনার অত্যন্ত উপাদেয় মনে হবে, ওরম ছিবড়ে মনে হবে না, খুব চমৎকারভাবে আপনি যেন মনে হবে মাছ খাচ্ছি আমি, খুব সুন্দর। আপনাকে আর একটা কথা বলা দরকার, গ্রাম বাংলায় মানুষ পোলট্রি করছে, ছোট ছোট মুরগি খামার করছে, এই যে চারিদিকে বলছে বার্ড ফ্লু হচ্ছে, শোক হচ্ছে, তার মূল কারণ হচ্ছে তারা মুরগির পালনটা জানে কিন্তু তার পরবর্তী ক্ষেত্রটা হয়তো জানে, তারা কাজে লাগাচ্ছে না। তা হচ্ছে মুরগি খামারে মুরগি চলে যাবার পর যে বর্জ্য পদার্থটা তারা মাটির উপরে জমা করে রাখছে, এবং এই যে জমা করে রাখলো এইখানে যদি যার কারোর যদি জীবাণু থেকে থাকে সারা গ্রামে ছড়িয়ে যাচ্ছে, সে বুঝতে পারছে না, সামান্য হাওয়াতে সেগুলো কিন্তু চারিদিকে হচ্ছে, সে জানেই না কি করব। আমি কিন্তু তাদের কাছে অনুরোধ করব, সরকার থেকেও বলা হচ্ছে বারবার, যে তারা এই মুরগির বর্জ্য পদার্থটাকে একদম মাটির উপরে ফেলে রাখবেন না, একটা গর্ত করুন এবং গর্ত করে তার ভেতরে ফেলুন, ওকে চাপা দিয়ে রাখুন।
0: সেক্ষেত্রে কোনো চুন দিতে হবে তাতে?
1: আপনি চুন দিতে পারেন, তবে একটা পদ্ধতি আরেকটু করলে ভালো হয়। আমরা দেখবেন জলের ট্যাঙ্ক আমরা ব্যবহার করি, ছাতে রাখি, সেখান থেকে জল আসবে,

0: পুরনো ট্যাঙ্ককে যদি আমরা একটা নিয়ে তলাটাকে কেটে মাটির তলায় ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে আমরা যদি ওর ভেতরে ফেলবো এবং ঢাকা দিয়ে রাখবো এবং ওতে একটা পাইপ লাগিয়ে দেবো, গ্যাসটা বেরিয়ে যাবে। এই মাত্র দু মাস পরে তার থেকে যে জিনিসটা বেরোবে সেটা সম্পদ, সেটা অত্যন্ত সুন্দর মাছের খাবার। তাহলে তিনি মুরগি মাংস বেচে যেমন লাভ পেলেন, আবার অপরদিকে মাছের খাবার বেচে লাভ পাবেন। এটা কেউ করছে না, এটা আমাদের এখানে কেউ করছে না, কিন্তু উন্নত দেশ এটাকে নিয়ে অনেক অনেক রকম কাজে লাগাচ্ছে, যেটা মাছের খাবার হতে পারে, ফুকরের খাবার হতে পারে। আরও বড় কথা যেটা হতে পারে, যদি কোনো বড় খামার হয় বা একটা জায়গায় হয়তো 50-100 খামার, যেমন বাঁকুড়ায় আছে, সেখান দিয়ে বিদ্যুৎ তৈরি হতে পারে অতি সামান্য খরচে। মুরগির ঘরের যে আলো জ্বালাতে হয়, যেটা ঘর গরম করবার জন্য, সেটা এই বর্জ্য পদার্থ থেকে হয়ে যেতে পারে। এটা আমরা কেউ কাজে লাগাচ্ছি না, এটাকে নিয়ে আমাদের জনমানুষের সচেতনতা প্রয়োজন। তাতে যেমন একদিকে দূষণ আটকাবে, অপরদিকে তাদের আয় বাড়বে। অর্থাৎ এইগুলোর উপরে আমি বলি যে মানুষ জোর দিক, এগুলো হলে তাদের শুধু যে আয় বাড়বে তা নয়, তাদের দূষণ কমবে। এবং এই যে মাছকে আমরা রাসায়নিক খাবার দিচ্ছি এটা দেওয়ার প্রয়োজন হবে না, জমিতে যে আমরা রাসায়নিক সার দিচ্ছি এটাতেও প্রয়োজন হবে না। এবং দেখা গেছে বিজ্ঞানীরা বলছে যে মুরগির বিষ্ঠা থেকে তার ক্যালোরিফিক ভ্যালু, অর্থাৎ তার থেকে তাপ উৎপাদন ক্ষমতা অনেক বেশি, এটাকে কাজে লাগালে পারলে ভালো হয়।
1: অতএব ডক্টর সুর কিন্তু আর একটা কথা বলেছেন যে আমরা যে মুরগি পালন করছি মাংস বিক্রি করছি, কেউ ডিম বিক্রি করছি, এবং তার যে জিনিসটাকে আমরা ফেলে দিচ্ছি অর্থাৎ বর্জ্যটাকে, তার যে বিষ্ঠাটাকে, সেটাকে যদি আমরা একটু ভ্যালু অ্যাডেড করতে পারি, যেটাকে আমরা বলা হয় যে ওই যেটা বললেন যে জলের ট্যাঙ্কে খারাপ হয়ে গেছে, তার নিচেটা কেটে মাটিতে রেখে দিলাম, ওপর দিয়ে দিলাম, বেশ কিছুদিন থাকার পর একটা উৎকৃষ্ট মানের কিন্তু মাছের খাবার তৈরি হতে পারে, এবং সেটা সেই খাবারটা সে কিন্তু খুব দামে বিক্রি করতে পারে। ডক্টর সুর, এই যে আপনি কথার মধ্যে বলেছেন যে মাংস সঙ্গে সঙ্গে যদি আমরা এই যে রক্তমাখা অবস্থায় নিয়ে যাচ্ছি বা রান্না করছি, হয়তো রেখে দিচ্ছি, সেখান থেকে অনেক জীবাণুর আক্রমণ হতে পারে, কিন্তু আমরা ধরুন এই মাংসটাকে কি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমরা তো রোজ কেউ বাজার করি না, সময়ও পাই না হয়তো অনেক আজকের এই ইঁদুর দৌড়ের যুগে, তো সেক্ষেত্রে আমরা এই মাংসটাকে নিয়ে গিয়ে বাড়িতে আমরা ফ্রিজ করে রাখবো, অনেকের বাড়িতে হয়তো ফ্রিজ আছে, তার একটু ফ্রিজে 2 কেজি মাংস নিয়ে গেলাম, 500 মাংস একদিন রেখে রোস্ত আর মাংস খাই না, রেখে দিলাম, তো সেক্ষেত্রে এইটা ফ্রিজে রাখলে কি সেখান থেকে কোনো সমস্যা হতে পারে, বা ফ্রিজে আমরা কি কন্ডিশনে রাখবো সেইটা যদি একটু বলেন।
0: খুব সুন্দর কথা, গ্রাম বাংলার মানুষদের কাছে এটা অত্যন্ত জরুরি প্রশ্ন করেছেন আপনারা। এটা এটা সাধারণত কেউ করে না, কোনো সাংবাদিকরা এটায় নজর দিচ্ছে না, আপনি দিয়েছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। অবশ্যই বাড়িতে যেই মাংস নিয়ে গেলেন, যত শীঘ্র সম্ভব তাকে ধোয়াধুই করে নিতে হবে, যত শীঘ্র সম্ভব, যে মাংস রক্ত থাক না থাক যাই থাক, আপনি পরিষ্কার করে নিলেন ঠান্ডা জলে, একদম ঠান্ডা জলে ধুয়ে নিলেন। ধোয়ার পর তাকে লবণ এবং হলুদ ভালো করে মিশিয়ে নিলেন, নিয়ে ধরে রেখে দিন, আপনি রোজ 500-500 খান, এই 500-500 একটা ছোট ছোট ভাগ করে নিলেন, সেই ভাগ করে নিয়ে আপনি ফ্রিজে 1 মাস রাখতে পারেন, এর জন্যে আপনার কিচ্ছু হবে না। আর একটা কথা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, যে মায়েরা তখন এটাকে নিয়ে কাজ করছে, মায়েদের অনেকের অভ্যাস হয়তো কাজ করতে করতে পান খাওয়া, না, এই মাংস ধুতে ধুতে বা এই সব কাজ করতে করতে কিন্তু মায়েদের তখন কিছু খাওয়া চলবে না, বা শিশুর দুধ গরম করছে, সেই দুধেতে একটু আঙুল দিয়ে দেখলো গরম হয়েছে কিনা, এটা করা চলবে না, বা কোনো রান্না করা খাবারে তার কোনো মতেই ওই মাংস ধুতে ধুতে বা মাংস হলুদ নুন মাখাতে মাখাতে বা ফ্রিজে ঢোকাতে ঢোকাতে ওই হাত অন্য কোথাও দেওয়া যাবে না। আরও একটা কথা, পুরুষ মানুষ যারা মাংসটা কিনে আনছেন, তারা যখন মাংসের প্যাকেটটা হাতে নিলেন, অনেকেরই ধূমপান করা অভ্যাস আছে, তারা কোনো মতেই যেন হাতটাকে না ধুয়ে ধূমপান করবেন না, এটা তাদের মনে রাখতে হবে। আর মা যখন সেটাকে ধুয়ে টুয়ে নিয়ে ভালো করে যত

0: করে রান্না করবে, 500 করলে 500, 1 কেজি করে 1 কেজি, এই যে প্যাকেট বা ছোট ছোট মোড়কে করে আলাদা করে রাখলো, সেইটার পর তিনিও ভালো করে হাত ধুয়ে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে এবার অন্য কাজ আরম্ভ করবেন। আর মাংসর পাশাপাশি কোনো রান্না করাই, কাঁচা মাংসর পাশাপাশি কোনো রান্না করা খাবার রাখবেন না। মাংসর পাশাপাশি কোনো এমন জিনিস রাখবেন না, মিষ্টান্ন, যে বাড়ি থেকে দই কিনে নিয়ে গেছে, বাইরে থেকে এনেছে, কি মিষ্টি কিনে এনেছে, পাশাপাশি রাখবেন না, এর জন্যে আলাদা জায়গায় রাখাই শ্রেয়। পনির অনেকে কি করে, ডিপ ফ্রিজে রাখে, কিন্তু পনির আমরা অনেকে কাঁচা খাই না, মাংসর পাশে কিন্তু একে রাখা যাবে না। মাছ রাখতে পারেন, কিন্তু এটা রাখা যাবে না,
1: এটা রাখা যাবে না। ঠিক এই জায়গা থেকেই আসবো, আপনারা যেই কাজ করছেন, বিশেষত আজকের দিনে যেখানে চাকরি বাকরি গ্রামীণ যুবক যুবতীরা তারা লেখাপড়া শিখেছে কিন্তু একটা দিশাহীন অবস্থায় রয়েছে, চাকরি বাকরি সেরকম নেই, কী করবো ভেবে পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে আপনারা কি কোনো কাজ করছেন, তাদেরকে কোনো ট্রেনিং, বা আপনি যারা এখন বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন?
0: অবশ্যই, তারা তো একদিকে এই আমাদের এই রকম ব্রয়লার মুরগি চাষ করতেই পারে, অবশ্যই করতে পারে, এবং আমি নিশ্চিত যদি সে 1000 মুরগি পালন করতে পারে তাহলে 1.5 মাসে 10,000 টাকা সে আয় করতে পারে, নিঃসন্দেহে চোখ বুঝে আয় করতে পারবে। অন্যদিকে আমি যে কথাটা বললাম এই খানিকক্ষণ আগে, তা হচ্ছে কেউ হয়তো সে মুরগি পালন করতে পারবে না, তার ফান্ড নেই, টাকা নেই, ব্যাংকে গেলে টাকা পাচ্ছে না, কিছু নেই, সে শুধু 20টাগুলোকে কিনে নিক, সে শুধু 10টা মুরগির 20টা কিনে নিক, তার থেকে যে জৈব সার তৈরি হবে, তার থেকে যে মাছের খাবার তৈরি হবে, এইটা বিক্রি করুক, তাতেই তার ব্যবসা হবে। এর জন্যে কিন্তু অনেক টাকার প্রয়োজন নেই, আমি বলছি না এক্ষুনি ইলেকট্রিসিটি তৈরি করতে, কিন্তু আমি বলতে চাইছি তাকে গ্যাসে পাশাপাশি 10টা বাড়িতে সে গ্যাস দিতে পারবে, রান্নার গ্যাস দিতে পারবে, পাশাপাশি সে যেখানে মাছ চাষ হচ্ছে তাকে জৈব মাছের খাবার দিতে পারবে, জমিতে জৈব সার দিতে পারবে, এটাই অনেক বড় জিনিস। এর দাম আস্তে আস্তে বাড়ছে, আপনি নিঃসন্দেহে লক্ষ্য করলেন আমাদের ভারতবর্ষ 135 কোটি দেশ, এখানে যেখানে অন্য দেশে এই কোভিড হয়ে এত লোক হাজারে হাজারে লাখে লাখে মারা গেল, আমার দেশে কিন্তু সেটা হয়নি, তার কারণ হচ্ছে আমার দেশের মানুষরা এই জৈবর উপরই বেশি বেঁচে আছে, তারা শাক পাতা খায়, তারা গেঁড়ি গুগলি খায়, তারা ঝিনুক খায়, তারা চুনো মাছ খায়, তারা ডুমুর খায়, তারা সজনে পাতা খায়, তারা সূর্যের আলোয় খালি গায়ে সারা দিন থাকে, এই জন্যেই কিন্তু হলো না। দেখুন উন্নত দেশ অ্যান্টিবায়োটিক খেতে হয়েছে, কত কী হয়েছে, তাতেও তারা রোগকে আটকাতে পারেনি, কিন্তু আমরা পেরেছি। আমাদের দেশকে বলা হচ্ছে আমার দেশের 100% লোক পড়ালেখা জানে না, কিন্তু তাদের না জানার মধ্যেও যে জানাটা আছে তাইরই আমরা আটকে দিলাম এত বড় একটা রোগকে, এত বড় মহামারীকে, আমাদের মতো এত বড় দেশ তাকে আমরা আটকে দিতে পারলাম। এর জন্যে অবশ্যই আমাদের খাদ্যাভ্যাস, আমাদের প্রতিনিয়তর যে অভ্যাস, সেইটাই আমাদের কাছে পাথেয় হয়ে দাঁড়িয়েছে, সেটাই আমাদের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
1: এটা তো খুব সুন্দর কথা বলেছেন। আর একটা যেটা প্রশ্ন করবো আপনাদের এই প্রজেক্ট সম্বন্ধে, এই পশ্চিমবঙ্গ সামগ্রিক পর্ষদে যে আপনারা যে ব্রয়লার মুরগি পালন করছেন, যদি কোনো কৃষক বন্ধু বা কোনো খামারি ভাই বোন আপনাদের এই প্রজেক্ট দেখে সে উদ্বুদ্ধ হলো, সে বললো আমি আপনাদের কাছে ট্রেনিং নিতে চাই যে আপনারা কীভাবে এই মাংসটা করছেন, এই মাংসটা যে আমি 2-10টা মুরগি পুষে আজকের এই বর্তমান যুগে যদি আমি কিছুটা স্বনির্ভর হতে পারি, সে মহিলা হতে পারে পুরুষ হতে পারে, তাদের জন্য আপনারা কী ব্যবস্থা রেখেছেন?
0: অবশ্যই তাদের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে, আমরা বারবার করে এসে বলছি যে তুমি আরম্ভ করার আগে এখানে আসুন, আমরা সমস্ত হাতে কলমে দেখাবো প্রশিক্ষণ, আমরা হাতে কলমে, এমনকি আমাদের এই এই সংস্থা তাদের দুপুরবেলা আহার দিয়ে তাদের আমরা প্রশিক্ষণ দিই, এবং কখনো কখনো তাদের আবার প্রশিক্ষণের শেষে সার্টিফিকেটের সঙ্গে আমরা অল্প স্বল্প কিছু মুরগির বাচ্চা বা ইত্যাদি এই ধরনের জিনিসও কখনো সকলে সব সময় না দিয়ে থাকি আমরা তাদের। আজকাল তো ফোনেই হয়, আমরা সব রকমের তাদের সাহায্য দেবো এই কথা, এবং টিকা কখন কী হবে দিতে সব রকমের বলবো, বলে আমরা তাদের সাহায্য করব।

0: তারা করবে, এই প্রথম আরম্ভ করছি আমরা এই ধরনের একটা কাজ।
1: শ্রোতা বন্ধুরা, আমার সামনে আমি দেখতে পাচ্ছি যে অনেক মুরগি রয়েছে। মুরগিকে দেখতে কিন্তু একদমই আলাদা কিছু নয়। আমরা সাধারণত যে মাথায় লাল ঝুঁটি বা কারো ঝুঁটি নেই, যে সাদা মুরগি, যে ব্রয়লার মুরগি আমরা দেখে অভ্যস্ত, ঠিক সেইভাবেই পালন করা হচ্ছে। ডক্টর সুর, আপনি আমাদেরকে যে এতক্ষণ সময় দিলেন এবং এত সুন্দরভাবে বুঝিয়ে বললেন মানুষকে, বিশেষ করে যারা যুবকরা রয়েছেন তাদের উদ্দেশ্যে যেমন বলেছেন, বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে বলেছেন, এবং আমরা যারা মাংস খেতে ভালোবাসি, অর্থাৎ বাঙালি খুব কিন্তু খাদ্যপ্রিয় মানুষ, তাদেরকে উদ্দেশ্যেও যে আপনি সাবধান বাণী শুনিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার নমস্কার। আমার কাছে ভীষণ ভালো লাগছে যে আকাশবাণী কলকাতা মানুষের জন্যে, সাই যে আমাদের গ্রাম বাংলার মানুষের জন্যে যে এই ধরনের কাজ করছে, আরও এগিয়ে যাক, মানুষ জানুক। একমাত্র আমার মনে হচ্ছে এই আকাশবাণী কলকাতা সেটা সবার কর্ণকুহরে এই বার্তা পৌঁছে দিতে পারে।
2: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের অংশ বিশেষ। নিবেদন করলেন তুহিন চট্টোপাধ্যায়।

0: উন্নত জমির দুনো ফসল এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: হ্যালো হ্যালো হ্যালো,
2: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
3: সাইক্লোনের পর দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ নাও থাকতে পারে, তাই আগে থেকে তেল ভরে রাখুন লণ্ঠনে, সঙ্গে রাখুন টর্চ ও ব্যাটারি। সাইক্লোন থেকে রক্ষা করুন নিজের বাড়ি। দেওয়াল দরজা জানলা কার্নিশের কোনো অংশ আলগা থাকলে অবশ্যই সারিয়ে নিন মিস্ত্রি ডেকে।
4: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
5: একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
6: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
7: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না। জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।

0: অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ফুটবলের আবেগে মেতে উঠুক সমগ্র পশ্চিমবঙ্গ। কলকাতা মাতুক ফুটবলের ছন্দে, যুব ভারতী কাব্যে উচ্ছ্বাসে আনন্দে। মুখোমুখি ব্রাজিল 3 অক্টোবর, রেডি উরুগুয়ে 6 অক্টোবর। খেলার জন্যে ভারত তৈরি, আর নেই বেশি দেরি। এসো গলা মেলাই, ময়দান মাতাই, ফুটবলের শহর কলকাতা বিশ্বকে ফের দেখাই।
1: একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর অ্যাভিনিউ, কলকাতা 700012, এই ঠিকানায় বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের

সিএস মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। বিশদ জানার জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরগুলিতে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি এই ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নির্বাচিত নজরুলগীতি। প্রথম গানের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

0: অপেক্ষার অবসান। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় ফুটবলের আবেগে মেতে উঠুক সমগ্র পশ্চিমবঙ্গ। কলকাতা মাতুক ফুটবলের ছন্দে, যুব ভারতী কাব্যে উচ্ছ্বাসে আনন্দে। মুখোমুখি ব্রাজিল 3 অক্টোবর, রেডি উরুগুয়ে 6 অক্টোবর। খেলার জন্যে ভারত তৈরি, আর নেই বেশি দেরি। এসব গলা মেলাই, ময়দান মাতাই, ফুটবলের শহর কলকাতা বিশ্বকে ফের দেখাই।
1: নির্বাচিত নজরুল গীতির অনুষ্ঠানে এবারে শিল্পী শঙ্করলাল মুখোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, দেশে জাতীয় সড়কের দৈর্ঘ্য 1,46,000 কিলোমিটার অতিক্রম করেছে 2014 সালের তুলনায়, যা 61% বেশি। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত সহ 19 দেশ থেকে আমদানি করা বিরল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের ওপর কোনো শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নীরু ধান্ডা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। ভারত 5 সোনা জিতে পদক তালিকার 11 স্থানে রয়েছে। আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও সিবিএসইকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদেরও তিন ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে সিবিএসইকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে যেতে পারে। কেন্দ্রের দাবি, প্রায় 99% স্কুলে ত্রিভাষা নীতি কার্যকর করেছে, প্রায় 1.2% স্কুলে পরিকাঠামোগত সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা 6 মামলাতেই এই জামিনের নির্দেশ দেন। এর ফলে উপনির্বাচনের আগেই তিনি মুক্ত পাচ্ছেন। আগামী 20 অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। পরদিন তাকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। উল্লেখ্য, মিলন প্রদানের বিরুদ্ধে 6 মামলার 2 কাঁথি আদালতে এবং 4 মামলা হলদিয়া আদালতে রয়েছে। নিম্ন আদালতের রায়ে তাকে 7 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ছিল। বিচারপতি ঘোষ আজ 10,000 টাকার 2 ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জন্মের শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনের মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও কংগ্রেসের আনা এই আবেদন আজ খারিজ করে দেন। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন নতুন দিল্লিতে দলের সদর দপ্তরে বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের একটি বৈঠকে সভাপতিত্ব করছেন। সম্প্রতি দলের সাংগঠনিক বিভিন্ন পদে নিয়োগের পর এটিই প্রথম বৈঠক। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কীভাবে তার চারপাশে বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচনা করা হয় না, বরং সেই খবর কোনো একটি স্থান সম্পর্কে মানুষকে ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোনো ঘটনার বিষয়ে একটি মতামত গড়ে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন।
1: আজ যাব দুনিয়া বদলাব কে দৌর পর হ্যাঁ তকনিকি আমারে জীবন মে পুরি তরহ সে প্রবেশ কর চুকি হ্যায় প্রভাবিত করনে লগি হ্যায় এসে সময় মে হম রেসপন্সিবল কন্টেন্ট ক্রিয়েশন কিস তরহ সে করেন অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েশন কিস তরহ সে করেন ইসকে উপর যাব আজ চর্চা হুই হ্যায় তো মে মানতা হুঁ কি ইয়ে প্রাসঙ্গিক ভি হ্যায় অর মহত্বপূর্ণ ভি হ্যায় ফিল্ম শুটিং অর উসকে সাথ সাথ মে কিসি এক লোকেশন কো প্রমোট করনে কে লিয়ে ফিল্ম কা উপযোগ ইয়ে পর্যটন কে লিয়ে নিশ্চিত রূপ সে অত্যন্ত মহত্বপূর্ণ হ্যায় আগর হামারি ফিল্ম ইন্ডাস্ট্রি ভারত কে পর্যটন को भारत की कल्चर को भारत संस्कृति की विविधता को दिखाने के लिए काम करेगा तो निश्चित ही उसके बहुत दूरगामी प्रभाव सकारात्मक प्रभाव देश के लिए होंगे।
0: केंद्रीय महासड़क मंत्रक जानिए से देशे जातीय सड़कें দৈর্ঘ্য 2014 সালের

0: 91,000 কিলোমিটারের থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 146,000 কিলোমিটারেরও বেশি হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে, বাজারে পৌঁছানোর সুযোগ বেড়েছে এবং মানুষ ও পণ্য পরিবহন দ্রুততর হয়েছে। ওড়িশার পারাদ্বীপের উপকূলের কাছে বেলিজের পতাকাবাহী রাসায়নিক ট্যাঙ্কার এমভি সিগাল 9 সামুদ্রিক দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ ও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পারাদ্বীপ বন্দর কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করেছেন বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, ভারতের বন্দরগুলি সবসময় সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। জনসেবা থেকে দেশসেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখেই 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কীভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রটি তুলে ধরা হবে। আজকের বিষয় রেরা 2016 একটি প্রতিবেদন।
1: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন 2016, সংক্ষেপে রেরা। 2016 সংসদে পাশ হওয়া এই আইন 2017 পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অফ কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
2: আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রেসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে আর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাংক অ্যাকাউন্ট রাখতে হবে, যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ অন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনকে প্রথমবারের মতন প্রমাণ শংসাপত্র দিয়েছেন। প্রমাণ হল বন, কাঠ এবং কাঠ ছাড়া অন্যান্য বনজ পণ্যের শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয়ভাবে স্বীকৃত, নির্ভরযোগ্য ও স্বচ্ছ একটি ব্যবস্থা। এর লক্ষ্য হল শংসাপত্র প্রাপ্ত বনজ এবং কৃষিজ বনজ পণ্যের জন্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে যোগাযোগ গড়ে তোলা। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগের চিকিৎসায় ভারত এবং আরও 19টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির একটি তালিকা তৈরি করা হয়েছে। 29 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর 100% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত 2 এপ্রিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রীর আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। 5 অক্টোবর পর্যন্ত এই সফরে তিনি G20 বাণিজ্য মন্ত্রীদের দুদিনের বৈঠকে অংশ নেবেন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে 4 তালিবান জঙ্গির মৃত্যু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান। ভারতীয় নৌবাহিনীর দ্বিতীয় কমান্ডার সম্মেলন আজ নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 3 দিনের এই সম্মেলনে নৌবাহিনীর পদস্থ কর্মকর্তা এবং অপারেশন এবং এরিয়া কমান্ডাররা যোগ দেবেন। স্পেস এক্স মহাকাশযান আজ সফলভাবে কক্ষপথে পৌঁছেছে, তবে উৎক্ষেপণের পর মহাকাশযানটি ওপরে ওঠার সময় 6টি র্যাপ্টার ভ্যাকুয়াম ইঞ্জিনের একটি বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা উদ্বেগের তৈরি হয়। ভারতের আবহাওয়া দপ্তর আজ উত্তর পূর্ব ভারত, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দক্ষিণ কর্ণাটক, তামিলনাড়ু, পুডুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ভারী বৃষ্টি, হীরাকুদ বাঁধ থেকে অধিক পরিমাণে জল ছাড়ার ফলে ওড়িশার মহানদী অববাহিকা অঞ্চলে বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। উত্তরপ্রদেশেও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে

0: বেশ কয়েকটি জেলা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে মহিলাদের ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে ভারতীয় শুটার নিরু ধান্দা সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। এর আগে তিনি দলগত ট্র্যাপ ইভেন্টে অসীমা আহলাও এবং মনীষা কিরের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক পান। ভারত 5টি সোনা, 21টি রূপো ও 21টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় একাদশ স্থানে রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং সিবিএসইকে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদেরও ত্রিভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রবীর ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তার বিরুদ্ধে থাকা 6টি মামলাতে এই জামিনের নির্দেশ দেন। এর ফলে উপনির্বাচনের আগেই তিনি মুক্তি পাচ্ছেন। তার মোবাইল নম্বর থানায় জমা রাখার কথাও জানিয়েছে আদালত। আগামী 20 অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী জামিন কার্যকর থাকবে। পরদিন তাকে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। পরে এক প্রশ্নের উত্তরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, সত্যে জয় হয়েছে।
2: 2007 সালে রাজনৈতিক মিথ্যে যে কেস ছিল, সেই কেসে মিলন প্রধানকে কংগ্রেসের প্রার্থী হওয়ার কারণে গ্রেপ্তার করা হল। শুধু কংগ্রেস থেকে নয়, শুধু নন্দীগ্রামের সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে নয়, সারা বাংলার সারা দেশের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানুষ ধিক্কার জানিয়েছে। যেভাবে আজকে বেল গ্র্যান্টেড হলো, এর থেকে প্রমাণিত হয় মিথ্যে বেশি দিন তাকে স্থায়ী করা যায় না।
1: উল্লেখ্য, মিলন প্রধানের বিরুদ্ধে 6টি মামলার 2টি কাঁথি আদালতে এবং 4টি মামলা হলদিয়া আদালতে রয়েছে। নিম্ন আদালতের রায়ে তার 7ই অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ ছিল। বিচারপতি ঘোষ আজ 10,000 টাকা 2টি ব্যক্তিগত বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের জন্মের শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা নথিতে দেওয়া তথ্যে অসঙ্গতির অভিযোগে তার প্রার্থীপদ বাতিলের আবেদনের মামলা আজ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও কংগ্রেসের আনা এই আবেদন আজ খারিজ করে দেন। আদালতের রায়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার উচ্ছ্বাস ব্যক্ত করেছেন।
3: আর ভালো খবর হাইকোর্ট থেকে পেলাম, ভারতীয় জনতা পার্টির প্রার্থী নন্দীগ্রামের প্রার্থীর বিরুদ্ধে একটা কি করেছিল সাইনবোর্ড পার্টি ছিন্নমূল কংগ্রেস, তার রিট পিটিশনটা ডিসমিস হয়েছে।
1: এদিকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনের উপনির্বাচনের আগে সিপিআই ও বিজেপি একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। গত সন্ধ্যায় 1 নম্বর ব্লকের দাউদপুর এলাকায় বিজেপি নেতা আব্বাস বেগ ও বামফ্রন্ট প্রার্থীর মধ্যে বিবাদের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে। এদিকে ইতিমধ্যেই সেখানে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। গ্রামে গ্রামে শুরু হয়েছে রুট মার্চ। উল্লেখ্য, নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর আসনে উপনির্বাচনের ভোট নেওয়া হবে 6ই অক্টোবর, গণনা 9 তারিখে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে আজ সকালে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট নির্দেশনালয় ইডির আধিকারিকেরা। মন্ত্রীর ঘনিষ্ঠ বেশ কয়েকজনের বাড়িতেও চলছে তল্লাশি। উল্লেখ্য, পূজা পরিক্রমার নামে ইউনেস্কোর ভুয়ো পাস বিক্রি করে 50 থেকে 60 কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ইন্দ্রনীল সেন ও তার স্ত্রী মধুচন্দার বিরুদ্ধে। বৌবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি 2026-27 অ্যাসেটমেন্ট বর্ষ থেকে, অর্থাৎ 2026-পয়লা অক্টোবর থেকে 27-31 মার্চ পর্যন্ত সময়ে অডিটের আওতাভুক্ত করদাতাদের আয়কর রিটার্নে দাখিলের সময়সীমা বৃদ্ধি করেছে। 31 অক্টোবর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, তা বাড়িয়ে 21 নভেম্বর করা হয়েছে। এছাড়াও ট্যাক্স অডিট রিপোর্ট দাখিলের সময়সীমাও 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 21 অক্টোবর করা হয়েছে। 1961 সালের আয়কর আইনে 139 নম্বর ধারার আওতায় নির্দিষ্ট করদাতাদের ক্ষেত্রে এই সময়সীমা বৃদ্ধি কার্যকর হবে। কোচবিহারে দিনহাটা ও মেঘলিগঞ্জ মহকুমায় সরকারি পলিটেকনিক কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কলেজ তৈরির জন্য উপযুক্ত জমি চিহ্নিত করতে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্যের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর। শহরাঞ্চলে 1.50 একর ও গ্রামীণ এলাকায় 4 একর জমি চিহ্নিত করার কথাও জানানো হয়েছে।

0: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদের ইমাম পিয়ার মোহাম্মদকে আজ ভোরে জঙ্গি কার্যকলাপের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলকোট থানার পুলিশের সহযোগিতায় এনআইএ আজ সকালে ওই মসজিদে অভিযান চালায়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইমামকে মঙ্গলকোট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদের শেষে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশের অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দক্ষিণ চব্বিশ পরগনার বজবাজের মিঠাপুকুর ও বলরামপুরে আজ ভোরে অভিযান চালিয়ে শেখ জুম্মান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি মোহাম্মদ সাহারুল পুরকায়েত নামে আরেকজনের খোঁজে তল্লাশি চলছে। আইএফএসএল ফুটবল গ্রুপের শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মুখোমুখি হবে। মোহনবাগান মাঠে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। স্থানীয় সংবাদ শেষ হলো, পরে খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: বাবা, কলেজ ফিস তো বেশি।
4: মামুনি,
3: মনে আছে বোনাসের কিছু টাকা সরিয়ে আমরা আরেকটা অ্যাকাউন্টে রেখেছিলাম?
4: দুবছরে ওই অ্যাকাউন্টে কোনো ট্রানজাকশন হয়নি, এতদিনে ইনঅপারেটিভ হয়ে গেছে বোধহয়।
5: তাহলে এখন ব্যাংকে গিয়ে বা ভিডিও কেওয়াইসি দিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নাও, অ্যাকাউন্ট হবে অ্যাক্টিভ, একদম ফ্রি। চলো।
3: কোথায়
5: অ্যাডমিশন করাতে? অ্যাকাউন্ট তো এখন অ্যাক্টিভ।
3: আরবিআই এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে মাননীয় শো। আপনাদের সঙ্গে ডালিয়া দাস।

মাননীয় এই অনুষ্ঠানে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করব সকলেই ভালো আছেন, আর আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেককে ভালো রাখার আমাদের এই বেতারের মাধ্যমে। তো আজকে শুরুতেই অনুষ্ঠানের বলে রাখি, আমরা এই সীমিত সময়ের মধ্যে চেষ্টা করছি বেশ কিছু কথা আপনাদেরকে জানানোর, এই ভালো থাকা নিয়ে, কীভাবে আপনারা আরও ভালো থাকতে পারেন। আপনাদের সঙ্গে আজকে আমি ডালিয়া দাস।

আজকে 29শে সেপ্টেম্বর, আজকে কিন্তু একটি বিশেষ দিন, আজ বিশ্ব হার্ট দিবস। আর 2026 সালের এই হার্ট দিবসের থিম হলো ডোন্ট মিস আ বিট। হার্টের স্বাস্থ্য ভালো রাখতে, বিশেষ করে এই যে প্রবীণ মানুষেরা, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা কিভাবে হার্টের স্বাস্থ্য ভালো রাখবেন, কী কী পূর্ব লক্ষণ থাকতে পারে, শরীরচর্চা কীরকম করবেন, কীভাবেই বা আরও সচেতন হবেন, সেই বিষয়ে বলছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার নবারুণ রায়। এখন আমরা সেই কথাই একটু শুনে নেব।

0: বিশ্ব হার্ট দিবসে আমি এটাই বলবো যে হার্টের রোগের ক্ষেত্রে সময় ইম্পর্টেন্ট। ওই জন্য অন্য একটি রোগে যেমন হ্যাঁ ঠিক আছে আর দেখি আর একটু দেখি আর একটু বলে তারপর যাব, এটা করবেন না। কোন রকমের বুকের দিকে সমস্যা হঠাৎ কিছু এলে যেটা আগে কখনো হয়নি, ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যান। এখানে সব সময় আপনি সময় পাবেন না। বয়স্কদের ক্ষেত্রে যেহেতু নার্ভের সেন্সিটিভিটি কমে যায়, এই জন্য এরকম বুকে ব্যথা, ঘেমে যাওয়া, এই জিনিসগুলো রিলেটিভলি কম হয়। ওনাদের খুব কমন সিমটমস যে আগের তুলনায় বেশি হাঁপিয়ে যাচ্ছি, রিসেন্টলি একটু বেশি দুর্বল হয়ে পড়ছি, আমার যে সময়টা আগে ঘামটাম হতো না সেরকম সিচুয়েশনেও আমি একটু ঘেমে যাচ্ছি, এই রকম কিছু সাধারণ সিমটমস নিয়ে কিন্তু আমাদের কাছে আসে। আর একটা খুব ইম্পর্টেন্ট, বয়স্কদের ক্ষেত্রে পালস বিটের কমে যাওয়া বা বেড়ে যাওয়া। বয়স্কদের কি হয় না, আমরা বলি কমপ্লিট হার্ট ব্লক বা অ্যাডভান্স এপি ব্লক, যাতে কি হয় পালস বিটটা সাডেনলি কমে যায়, তখন মানুষটির ক্ষেত্রে হঠাৎ একটু ব্ল্যাক আউট মতো হয়ে গেল, হঠাৎ মনে হলো পড়ে যাব, বা কোনো সময় একটু অল্প সময়ের জন্য সেন্সলেস হয়ে গেলেন। এটা অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে হ্যাঁ গ্যাস হয়েছে, তো কিন্তু সব ক্ষেত্রে সেটা নয়। হার্টের ডিজিজ কেন হয়, মোস্টলি হার্টের আর্টারির মধ্যে কোলেস্ট্রল জমে গিয়ে হয়। তাহলে এই কোলেস্ট্রল আসে কোথা থেকে, আমাদের খাবার থেকে আসে। তাহলে যেগুলো ডিপ ফ্রায়েড জিনিস, তেল গরম করে যে জিনিসগুলো খেতে হয় সেইগুলোকে একটু অ্যাভয়েড করা, তেল ঘি মাখন এই সব মিলিয়ে পার ডে 15 গ্রামের বেশি খাওয়া উচিত নয়, মানে 3 চামচ তেলের মধ্যে আপনার রান্নাবান্না করা উচিত। সেকেন্ড হচ্ছে যে আপনাকে সবুজ শাকসবজি, একটু ফাইবার কন্টেনিং ফুড, যেমন এখনকার দিনে খুবই এটা ট্রেন্ডি যে হ্যাঁ চিয়া সিড বা এগুলো, এগুলোর মধ্যে প্রচুর ফাইবার থাকে, বা অঙ্কুরিত ছলা, এই জিনিসগুলো খেলে কি হয় না হার্টের ক্ষেত্রে সেটা উপকারী। এক্সেস ফাইবার, বেশি গ্রিন লিফি ভেজিটেবলস আর কম অয়েল, এই 3টে জিনিস যদি ফলো করা যায় কমন ফর্মুলা হিসাবে, সেটা হার্টের জন্য উপকারী জিনিস। আমাদের হার্ট ডিজিজের যে রিস্ক ফ্যাক্টর, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, হাই ব্লাড সুগার, এই ডিজিজগুলোর প্রিভেলেন্স এমনিতেই নর্মাল পপুলেশনের থেকে বেশি হয়ে যায়। তাহলে তাদের ক্ষেত্রে প্রত্যেক বছর আমাকে একটা ব্লাড সুগারের যে HbA1c লেভেল হয় সেটাকে মেনটেন করা উচিত, কোলেস্ট্রলের ক্ষেত্রে যে LDL লেভেল হয় সেটা 100-এর নিচে থাকা উচিত, ব্লাড প্রেশারকে 140-90-এর নিচে সম্ভব মেনটেন করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যদি একটুও সন্দেহ হয় যে আগের তুলনায় আমি কোনোভাবেই একটু অসুস্থ, তাহলে ডাক্তারবাবুকে দেখিয়ে এখনকার দিনের একটা খুব ইম্পর্টেন্ট স্ক্রিনিং টেস্ট বয়স্কদের ক্ষেত্রে আমি বলবো যে সিটি অ্যাঞ্জিওগ্রাম। তাতে আমরা পরবর্তী 2 বছর 4 বছর 5 বছরের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা আছে, হার্টের রোগের ঝুঁকি কতটা আছে সেটা অনেক ক্ষেত্রে বুঝতে পারবো। বয়স্কদের যেটা করতে হবে, সাধারণ হাঁটা চলা, যায় একটু মর্নিং ওয়াক করলেন, একটু ইভিনিং ওয়াক করলেন, একটু স্ট্রেচিং এক্সারসাইজ করলেন, অনেক প্রবীণ বন্ধুরা মিলে একটু হাঁটাহাঁটি করলেন, একটু গল্প গুজব করলেন, খুশি থাকলেন, একটু হাসাহাসির মধ্যে যদি থাকেন, যদি অল্পতেই টেন্স হয়ে যাওয়ার প্রবণতাগুলোকে যদি নিজেকে একটুখানি বাঁচিয়ে চলেন, তাহলে হার্ট অনেক ভালো থাকবে।
1: হার্ট দিবসের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আপনাদের জানানোর, যে আগামী 1 অক্টোবর, 1 অক্টোবর কিন্তু আরও একটি বিশেষ দিন, আন্তর্জাতিক প্রবীণ দিবস। আর এই অনুষ্ঠান তো একেবারেই আপনাদের জন্য, তাই এই দিবস সম্পর্কে কোনো কথা থাকবে না, তা কি হয় জীবনের এই প্রান্ত বেলায় আপনার অনুভূতি ঠিক কেমন, কেমন আছেন আপনি, সেটাই একটু ভাগ করে নিন না আজকে আমাদের সঙ্গে। আমাদের টেলিফোন নাম্বার 2210-7325, আসবেন 0332210-7325 বা 0332210-7325 এই নাম্বারে।

হার্ট কিভাবে ভালো রাখবেন সেটা তো আমরা শুনলাম কিছুক্ষণ আগে আমাদের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার নবারুণ রায়ের কথায়। কিন্তু এই হৃদয় যদি বলি, সেই হৃদয় কিন্তু এই বয়সে এসে কখনো কখনো সেখানে বেশ কষ্ট হয়। বুঝতেই পারছেন আমি কোনো শারীরিক কষ্টের কথা বলছি না, এই কষ্ট কেমন যেন কারোকে ঠিক বলা যায় না, অর্থাৎ মনের কষ্ট। আর এই মনের কষ্ট থেকেই বা কীভাবে মিলবে মুক্তির উপায়, ভালো থাকবেন কীভাবে, তেমনই কিছু কথা এই মুহূর্তে আমরা শুনব মনোবিদ জোনাকি মুখোপাধ্যায়ের কাছ থেকে।

আমার মনে হয় যে বাচ্চাদের মানুষ করা একটা কিছুর পরিবর্তে, যে এক্সপেক্ট করা যে এটা করছি এটার বদলে এটা পাবো, এই মানসিকতাটা না রাখাই ভালো। কারণ যে কোনো বয়সের মানুষ যদি স্বনির্ভর হন, তাহলে কিন্তু সেটা সব থেকে ভালো। এবং উনারা বাচ্চাদেরকে মানুষ করছেন, সেটাই তো একটা ভীষণ সুখের অনুভূতি। মানে সেটা আমাদেরকে একটা পূর্ণতা দেয়, আমরা যখন বাবা হই বা মা হই, একটা প্রাণ সে পুরোপুরি আমার উপর নির্ভর, এই যে অনুভূতিটা। এবং এইটাই যদি তারা মনে করেন যে এই অনুভূতিটাই হচ্ছে আমার পরম পাওয়া, এবং এটা ছেড়ে যত বেশি আমরা এক্সপেক্টেশনের মধ্যে চলে যাব, তত বেশি কিন্তু হতাশা আসতে পারে। সুতরাং বাবা মারা যদি প্রথম থেকেই নিজেদের বয়সের জন্য আলাদাভাবে ব্যবস্থা করে রাখেন এবং সেই অনুযায়ী চলেন যে আমরা এতটাই খরচা করব আর এতটাই আমরা জমাবো, এবং সেগুলো ইমোশনাল হয়ে গিয়ে খরচা করে ফেলবো না, ওগুলো রেখে দেব, আমাদের ভবিষ্যতের কাজে লাগবে, এগুলো করা আমার মনে হয় সব থেকে ভালো। তাতে মিসআন্ডারস্ট্যান্ডিং ও হয় না, আর সন্তানদের সঙ্গে সম্পর্কটাও খুব ভালো থাকে। একটা বয়সের পরে সাধারণত আমরা যেটা দেখি যে একটা রিটায়ারমেন্ট এজ আসে যারা আর কি কর্মরত, এখন কিন্তু সেটা বদলে যাচ্ছে সম্পূর্ণভাবে। এবং মানুষ যতদিন তারা বেঁচে রয়েছেন এবং যতদিন তারা সুস্থ রয়েছেন, ততদিন তারা কাজ করছেন। কাজ করা মানে এই নয় যে অফিসে কাজ করতে হবে বা কোনো 10টা 5টা ডিউটি করতে হবে, এরকম নয়। বাড়িতে নিজের মতন করে যেটা ভালো লাগে, যে জিনিসগুলো আগে ইচ্ছে ছিল করা হয়ে ওঠেনি, এইগুলো করা, এইগুলো কিন্তু সকলের করা উচিত। নিজের একটা জীবন থাকলে, আমার এখন যদি ইচ্ছে করে যে আমি আজকে সারাদিন ঘুরবো, আমি যেন সে ঘুরতে পারি, সেটুকু সামর্থ্য যেন আমার থাকে। আমরা আস্তে আস্তে কিন্তু এটাই দেখছি যে মানুষ কিন্তু একা হয়ে যাচ্ছেন খুব, মানে একটা বয়সে তারা শুধু সংসার এবং বাড়ির দুজন তিনজনের সঙ্গে সম্পর্ক ছাড়া কারোর সঙ্গে সম্পর্ক রাখছেন না। এইটা যদি আমরা না করে, আমরা যদি সকলের সঙ্গে সম্পর্ক রাখি, আমাদের আত্মীয় কিংবা আমাদের পাশে থাকেন পড়শি কিংবা আমাদের বন্ধু বান্ধব, এবং একটা নিজেদের একটা সার্কেল যদি আমরা রাখি, তাহলে হয়তো একাকিত্বটা এত বেশি হবে না। সবসময় যে আমরা মনে করি ছেলে আর মেয়েই দেখবে, তা কিন্তু নয়। অনেক সময় কিন্তু পাশের বাড়ি যে ছেলেটি থাকে, সেও কিন্তু আমাদের সঙ্গে কথা বলতে পারে। মানে যে পাশে রয়েছে তাকে প্রাধান্য দেওয়া। এবং আসলে দেখতে গেলে আমার ছেলে যদি একটা অন্য দেশে রয়েছে, তার তো আসতে আসতেই 2 থেকে 3টে দিন লেগে যাবে। সুতরাং আমার পাশে মানুষ যেন থাকে সবসময়। এবং একজন ডাক্তার, তার সঙ্গে নিয়মিত কথা বলা, তার সঙ্গে যদি একটা এইরকম সম্পর্ক থাকে, সে কোনো একটা যদি এমার্জেন্সি হয় তিনি নিজেই আসবেন। যত দিন যাচ্ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে নতুন জেনারেশন, তাদের মূল্যবোধ কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। এবং সেটা যে সবসময় তাদের দোষ সেটাও আমি বলবো না, কারণ সন্তান সব থেকে আগে যেটা সে দেখে সেটা সে শেখে। তার চোখের সামনে কিন্তু লিভিং এক্সাম্পল হচ্ছে তার পরিবার, তার বাবা মা। সে যদি এটা দেখে বড় হয় যে তার বাবা মা তাদের বাবা মাকে দেখাশোনা করেছে, সেক্ষেত্রে ছেলে মেয়েরা খুব স্বার্থপর হয় না কিন্তু। এবং সে যদি এইটা দেখে মানুষ হয়ে থাকে যে নিত্য দিন একটা কিছু ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, ঝামেলা হচ্ছে, মার সঙ্গে ঠাকুমার প্রবলেম, বাবার সঙ্গে দাদুর প্রবলেম, সেটা দেখেই তো সে বড় হচ্ছে। সুতরাং তার কাছে কি এক্সপেক্ট করতে পারি যে তার মূল্যবোধ খুব ভালো হবে? এটা হলো একটা কথা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকাল আমরা বাচ্চাদেরকে ছোট থেকে তাদের যে একটা রেসপন্সিবিলিটি সেইটা কিন্তু শেখাচ্ছি না।

আমরা কিন্তু কোনো রিজন ছাড়া একদম বাচ্চাদেরকে স্বার্থপর বলে তকমা দিয়ে দিতে পারি না। স্বার্থপর তো খানিকটা বাচ্চারাও হচ্ছে, কারণ তারা এই যে আমাদের সোশ্যাল মিডিয়া এইগুলো সমস্ত যে একটা ইনফ্লুয়েন্স করছে, এটাতে মানুষের মধ্যে একটা দূরত্ব বাড়ছে, একাকিত্ব বাড়ছে, তারা নিজেরা নিজেরা নিজেদের নিয়ে থাকতে ভালোবাসছে। এখনকার দিনের বাবা মারা তারা শুধু দিয়ে যান, তারা কিন্তু কখনো সন্তান

করা, এইটা তাকে ফিল করানো যে সেও কিন্তু বাড়ির একজন সদস্য, এবং বাড়ির সদস্য হিসেবে তারও কিন্তু কিছু দায়িত্ব তাকে পালন করতে হবে। কারণ দায়িত্ববোধ জিনিসটা এমন, এটা কিন্তু ছোটবেলা থেকেই তৈরি হয়, এটা সারা জীবন সে কোনো দায়িত্ব নিল না, হঠাৎ করে বড় হয়ে সে সব দায়িত্ব নিয়ে নেবে, এটা কিন্তু হয় না।

0: আমরা মনোবিদ জোনাকি মুখোপাধ্যায়ের কথা শুনছিলাম। এই মুহূর্তে টেলিফোন লাইনে একজন বন্ধু রয়েছেন, খুব সংক্ষেপে আজকে সংক্ষিপ্ত সময়ে শুনব তার কথা একটু। হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমি একজন প্রবীণ দৃষ্টিহীন, অবসর জীবনে আপাতত ভালোই আছি। প্রতিদিন ঘন্টাখানেক সান্দ্র ভ্রমণ করি, আকাশবাণীর অনুষ্ঠান নিয়মিত শুনি, গান শুনি, অডিও বুকস শুনি, ব্রেল ম্যাগাজিন পড়ি। পেশায় আমি একজন ইংরাজি শিক্ষক ছিলাম, এখনো একটা জায়গায় চুক্তিভিত্তিক শিক্ষকতা করি এবং চেষ্টা করছি যতটা পারি নিজেকে সচল রাখার।
0: বেশ, অর্থাৎ এক কথায় আপনি ভালো আছেন। এরকমই আপনারা আসতে থাকুন, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদের টেলিফোন নেওয়ার। অনেক ধন্যবাদ আপনাকে বন্ধু। আমরা যে কথাগুলো শুনছিলাম মনোবিদ জোনাকি মুখোপাধ্যায়ের কাছ থেকে, সেখানেও আসছিল যে এই বয়সে প্রবীণ মানুষেরা কখনো কখনো পরিস্থিতির কারণেই বড্ড একাকিত্বে ভুগছেন, নিঃসঙ্গ হয়ে পড়ছেন, এবং তখন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাঁরা বৃদ্ধাশ্রমে থাকতে বাধ্য হচ্ছেন। তো আমরা এই মুহূর্তে পেয়েছি স্বেচ্ছাসেবী সংস্থায় একজন কাজ করেন এবং তিনি এই রকম কিছু মানুষদের নিয়েই কাজ করছেন। তার কাজের দিক থেকে এই স্বেচ্ছাসেবী সংস্থা চালাতে গিয়ে তার অভিজ্ঞতার কথাই আমরা শুনব শ্রীমতী অপরাজিতা রায়।

প্রবীণ মানুষেরা শুধু খারাপ আছেন এ কথা আমি বলতে পারবো না, আমার দৃষ্টিভঙ্গি আরো অনেক সদর্থক। প্রধান সমস্যা এই প্রবীণ মানুষদের হয় নিঃসঙ্গতা, ঠিকই, কেননা অনেক ক্ষেত্রেই তাদের সন্তান বিদেশে থাকে, দূরে থাকে, বা অনেকে হয়তো নিঃসন্তানও হতে পারেন। সেইটা দূর করার জন্য তারা এক ধরনের বিষণ্ণতা, অবসাদ ভোগ করেন। কিন্তু সবার মধ্যে আমি এটা বলবো না, তার কারণ বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি প্রবীণরা নিজেদের মতন করেই তাদের এক একটা সংগঠন তৈরি করে নিয়েছেন। সেখানে তারা পরস্পর সুখ দুঃখ ভাগ করে নেন, নিজেদের কথা বলতে পারেন, তাই হয়তো তাদের সন্তান দূরে আছে, কিন্তু পরস্পরই পরস্পরের সাহচর্য দিয়ে, সাহায্য দিয়ে তারা অপরকে হেল্প করার চেষ্টা করেন। যে মানুষদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি তারা অনেকেই হয়তো আর্থিক দিক থেকে ততখানি শক্তপোক্ত নন, তারা যে ধরনের বৃদ্ধাশ্রম গুলিতে থাকেন তাদের দেখতে গিয়ে দেখেছি সন্তান তাদের সেই যে রেখে গেছে তারপর তাদের আর যোগাযোগ হয়নি। একটি বৃদ্ধাশ্রমের কথা বলি, সেখানে আমরা আমাদের সংস্থার তরফ থেকে গিয়ে যখন আমাদের অনুষ্ঠান করছিলাম

সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলাম, তখন তারা খুব আপ্লুত হয়ে জানিয়েছিলেন যে আমরা নাকি প্রথম তাদের কাছে আসা ভিজিটার। এটা একটা যেমন বলবো খুব নেতিবাচক দিক, আরেকটা দিক বলবো সেখানে তাদেরকে রেখে দিয়েছেন, তারা কিছুটা স্বেচ্ছাতেই গেছেন, কেন বিদেশে থাকা সন্তানরা হয়তো সেভাবে তারা আসতে পারে না, দেখতে পারে না, আর একটু নিরাপদ আশ্রয় সেটার জন্যই তারা অনেক সময় গেছেন। তাই সেখানে তারা কিন্তু মোটেই দুঃখী অবস্থায় আছেন আমি বলতে পারি না। তাদেরকে যে বৃদ্ধাশ্রম গুলিতে রয়েছেন তারা, কর্তৃপক্ষ যথেষ্ট রক্ষণাবেক্ষণ, তাদের চিকিৎসা ব্যবস্থা করেন, এবং এই পরস্পরের সান্নিধ্যটাই তাদের একটা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। একজন ভদ্রমহিলার কথা বলছি, তার বাড়ির লোকেরা তাকে সত্যি পথে বসিয়ে চলে গিয়েছিল, তাকে উদ্ধার করে কোনো একটা এনজিও সংস্থা, তাকে তারা একটি বৃদ্ধাশ্রমে রাখে। আমরা যখন সেই বৃদ্ধাশ্রমে গেছি তখন তিনি চিকিৎসাধীন, অনেকটা সুস্থ, এবং তিনি আমাদের সুন্দর গান শুনিয়েছিলেন এবং একটা সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন আমার জীবনটাই যেন নতুন ভাবে শুরু হয়েছে। তার ভাইরা আছে, তারা কেউ তার খোঁজ খবর নেয়নি, কিন্তু তার জন্যে তাকে আমি খুব হতাশ দুঃখী দেখিনি। তিনি ওখানে এসে তার যে চিকিৎসার প্রয়োজন ছিল সেটা পেয়েছেন, এবং যে সাহচর্যটার দরকার ছিল সেটাও পেয়েছেন। সেই জন্য আমি এই কথাটাই বলতে চাইছি যে পরস্পরের তো পরস্পরকে দরকার। আমরা একটা কবিতার লাইন প্রায় ব্যবহার করি, শঙ্খ ঘোষের কবিতার, আয় সবে বেঁধে বেঁধে থাকি। এই কথাটা যেন আমরা প্রত্যক্ষ ভাবে অনুভব করেছি এই বৃদ্ধাশ্রম গুলিতে গিয়ে।

0: আসলে এই বৃদ্ধাশ্রম নিয়ে একটা নেতিবাচক ধারণা থাকলেও একটা বয়সের পর কিন্তু কিছু প্রবীণ মানুষদের সত্যি তাদের পাশে কেউ থাকে না, দেখার কেউ থাকে না। আর সেক্ষেত্রে যদি কয়েকজন মিলে একটা পরিবেশে থাকা যায়, তাহলে সম্মান মর্যাদা নিয়ে একটা সেটা কিন্তু বিকল্প বাঁচার পথ হতে পারে। আমরা পেয়েছিলাম তেমনই কিছু মানুষকে, তাদের সঙ্গে আলাপচারিতায় রয়েছেন দেবর্ষী ঘোষ।
1: বৃদ্ধাবাস বা বৃদ্ধাশ্রম, এই শব্দটা শুনলেই একটা কোথায় যেন নেতিবাচক ভাবনা কখনো কখনো ছড়িয়ে যায়। কিন্তু আজকের চারপাশের সময়টা বা পরিস্থিতিটা যদি আমরা দেখি, অনেক ক্ষেত্রেই কিন্তু সেই একরৈখিকভাবে ভাবনা সেটা ঠিক নয়। অনেক মানুষের কাছেই তাদের নিজেদের বাড়ি বা থাকার জায়গা বা সেই সুযোগ সেটা থাকে না, পরিস্থিতি জীবন এমনই হয়ে দাঁড়ায়। তাদের ক্ষেত্রে বৃদ্ধাবাস বা একই বয়সী কিছু মানুষের একসঙ্গে থাকা, কমিউনিটি লিভিংয়ের যে স্বাদ, সেইটা কি একটা অন্য কোনো ভালো লাগা বা বিকল্প বাঁচার একটা পথ খুঁজে দিতে পারে? আজ মাননীয় অনুষ্ঠানে আপনাদের সামনে তেমনই একটি ছবি আমরা তুলে ধরতে চেষ্টা করছি। আমাদের সঙ্গে আজ রয়েছেন একটি বৃদ্ধাবাসের কর্ণধার সুজিতবাবু সুজিত পাল এবং দুই আবাসিক কাজল ঘোষ দস্তিদার এবং শিখা বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই অনুষ্ঠানে। প্রথমেই সুজিতবাবুর কাছে যেটা জানতে চাইব, যে এই যে বৃদ্ধাবাস তৈরির ভাবনা বা সেটা চালানোর ভাবনা, এটা কীভাবে এলো?
2: অনেক আগে থেকেই ভাবনাটা মনের মধ্যে ছিল যে একটা কিছু করতে চাই যেটাতে আই ওয়ান্টেড টু গিভ সামথিং ব্যাক টু দ্য সোসাইটি। তো সেই ভাবনা থেকে বয়স্ক মানুষদের জন্য কিছু করব, সেই চিন্তাভাবনাটা আসে। তারপরে এটা তো করা হলো।
1: এটা কত বছর ধরে?
2: এটা প্রায় 9.5 বছর।
1: বেশ, প্রথম যখন শুরু করেছিলেন তখন কজন আবাসিক?
2: একজনকে নিয়ে
1: শুরু হয়েছে,
2: একজনকে নিয়ে।
1: আচ্ছা,
2: এখন 10 জন আছেন আমাদের। খুব ছোট্টই ক্যাপাসিটি, সেইভাবেই করেছি, ছোট করেই করেছি যাতে প্রপার টেক কেয়ার করা যায় সবার।
1: আচ্ছা, এখানে

0: আপনাদের কাছে যারা ধীরে ধীরে এই 9.5 বছরে এসেছেন, তাদের ক্ষেত্রে কি এক একজনের ক্ষেত্রে জীবনের গল্পটা এক এক রকম?
1: অবশ্যই এক এক রকম, এক এক রকম। বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং তাদের প্রত্যেকেরই আলাদা ব্যাকগ্রাউন্ড আছে। যেমন কেউ হয়তো বিয়েথাই করেননি কোনোদিন, এরকম মানুষ আছেন, বা কারোর ছেলে মেয়ে বাইরে থাকে, কলকাতার বাইরে আছে, বিদেশে থাকেন, এরকমও আছে। আবার কারোর হয়তো সন্তান মারা গেছেন, হ্যাঁ এরকম, কারোর মেয়ে হয়তো বিয়ে হয়ে গেছে, এবার কোথায় থাকবে। একটা সার্টেন বয়সের পরে মানে একা থাকাটা একটু অসুবিধেই হয়ে যায়, নানা রকম কিছু আছে, সেসব নিয়ে একটু একা থাকাটা অসুবিধেই হয়ে যায়।
0: ঠিক,
1: তো ওল্ড এজ হোমের মধ্যে থাকলে কি হয়, একটা সিকিউর জায়গা, কোনো রকম কোনো হেডেক নেই। সেটা আরেকটা বিষয় আমি বলি, আমাদের এটা কিন্তু ঠিক ওল্ড এজ হোম নয়, এটা অনেকটাই আমাদের নিজেদের বাড়ির মতন, একটা বৃহত্তর সংসার আমাদের, একটা জয়েন্ট ফ্যামিলি, যেটা আগেকার দিনে ছিল, এখন তো হারিয়ে গেছে, তো আমাদের সেই রকম একটা জয়েন্ট ফ্যামিলি।
0: হ্যাঁ, এইটাই আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই যে বৃদ্ধাবাস বা বৃদ্ধাশ্রম, প্রথমেই আমি যেটা বললাম যে অনেক সময় সবাই শুনেই মনে করেন যে এটা একটা যেন এখনকার সমাজের একটা ক্ষয়িষ্ণু রূপ, কিন্তু দেখুন হয়তো আদর্শ পরিস্থিতিতে সবাই তার সন্তান এবং একটা পরিবারে সবাই একসঙ্গে আছেন, এটা হয়তো আমাদের কাম্য বা শ্রেয়, কিন্তু পরিস্থিতি সেই সুযোগ দেয় না সবাইকে।
1: না, বর্তমান আর্থসামাজিক অবস্থায়
0: ঠিক
1: সেটা সম্ভব
0: সম্ভব নয়।
1: আমি আমার ছেলেকে বলতে পারি না সে ক্যারিয়ার স্যাক্রিফাইস করে আমার কাছে থেকে আমাকে সেবা যত্ন করুক, এটা সম্ভব নয়।
0: এটা একটা বিকল্প বাঁচার এবং ভালোভাবে বাঁচার সুযোগ করে দিচ্ছে অবশ্যই। আপনার একটা কি মনে হয় যে এদের যে একসঙ্গে রয়েছেন সেক্ষেত্রে এমনি সাধারণ একটা আবাসিক কোনো একটা জায়গা, তার থেকে এটার দায়িত্ব অনেকটা বেশি, যেহেতু যারা রয়েছেন তারা অনেকটা বয়স্ক, তাদের
1: অবশ্যই
0: শরীর মন সব দিকেরই একটা যে বাড়তি একটা যত্ন নেওয়া উচিত।
1: আমরা যখন এটা করেছি তখন তো শুধু এদের থাকা খাওয়া এইটুকু দিলেই তো হয় না, আরও অনেক কিছু আছে, তাদের শরীর খারাপ আছে, মেন্টাল হেলথ আছে, দায়িত্ব যখন নিতে হয় তখন পুরোপুরি দায়িত্বটা নিতে হয়।
0: এবং এখন এই যে 9.5 বছরে যারা আছেন তাদের সঙ্গে আপনার যে একটা বা আপনাদের যারা রয়েছেন স্টাফ তাদের
1: একদম আত্মিক যোগ,
0: সেটা আপনাকেও কিছুটা একটু পাল্টেছে, মানে আপনার মানসিকতা আপনার?
1: অবশ্যই, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে আমি জানি আমার এতগুলো মাসিমা আছেন, কাউকে দিদি বলি। একটা ছোট্ট গল্প বলি আপনাকে, কয়েক বছর আগে আমার একটা ছোট্ট অপারেশন হয়, গলস্টোন অপারেশন, অতি সাধারণ অপারেশন। সেই অপারেশনের আগের দিন আমি যখন হোম থেকে বেরোচ্ছি, এরা আমাকে জড়িয়ে ধরে এমন কান্নাকাটি করছেন, সকালেই সেদিন তাদেরকে যে ফল দিয়েছি সেই ফল আবার আমার কাছে এনে দিচ্ছে যে বাবু এটা তুমি খাইও। আবার কেউ হয়তো একটা 500 টাকার নোট জমিয়েছিলেন, সেই নোটটা আমাকে এনে দিচ্ছেন, বাবু তুমি এটা দিয়ে কিছু করো। এটা একটা বিশাল প্রাপ্তি, এতগুলো মানুষের ভালোবাসা পাওয়া এটা খুব বড় কথা। এই প্রসঙ্গে বলি যে আমি আরেক দিক দিয়েও ভাগ্যবান, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একজন খুব সিনিয়র সন্ন্যাসী স্বামী জিতাত্মানন্দ, তিনিও আমাদের কাছে থেকেছেন তার শেষ জীবনে।
0: আচ্ছা,
1: আমি তার সেবা করার সুযোগ পেয়েছি, মানে বলা ভালো যে আমরা তার আশ্রয়ে ছিলাম।
0: বেশ, এবারে একটু মাসিমাদের কাছে আসি। কাজল ঘোষ দস্তিদার, কাজল মাসিমা, আপনি কতদিন ধরে আছেন এখানে?
2: আমি 2 বছর 8 মাস।
0: আচ্ছা, এটা খবর পেলেন কিভাবে?
2: ফেসবুক থেকে খবর পেয়েছি, আমার এক আত্মীয় আমাকে এই খবরটা দিয়েছে।
0: বেশ, তখন কি আপনি একাই থাকতেন যখন এসেছেন?
2: আমি খুব বড় পরিবারে ছিলাম, এবার আস্তে আস্তে সবাই চলে যায় আর কি, মারা যায় আর কি। তখন আমার বাড়ি ছিল ঢাকুরিয়া বাবুবাগান লেনে।
0: আচ্ছা,
2: আমার হাজবেন্ড মারা যান 2011-তে।
0: আচ্ছা,
2: তারপর 2021-এ বাড়ি বিক্রি হয়ে গেল, আমি অন্য জায়গায় ভাড়া ছিলাম 2 বছর। আমার একটি ছেলে ছিল, ছেলেটি হঠাৎ হার্ট অ্যাটাকে মারা যান 2023-এ। তখন আমি একা, এবার আমার আত্মীয় স্বজনরা কেউ হোমে যেতে দেবে না, বুঝতে পেরেছেন? তারা বলছে কেন একটা ফ্ল্যাট ভাড়া করে তুমি থাকো। আমি অনেক চিন্তা করে দেখলাম যে একা থাকা আমার পক্ষে সমস্যা, রাত্রিবেলা যদি কোনো শরীর খারাপ হয় কাকে ডাকবো?
0: অবশ্যই,
2: তারপরে বাজার হাট করা, হ্যাঁ অনেক কিছুই তো একা থাকলে করতে হবে। তখন আমি ডিসিশন নিলাম যে আমি হোমে যাবো। তো এটা আমার পরিবারে কেউ মেনে নেয়নি, অনেক বড় পরিবার, কিন্তু সবাই আসে, আমার সাথে যোগাযোগ আছে, আমি তাদের বাড়িতে যাই,
0: এইটা আপনার সচেতন সিদ্ধান্ত

0: যে
1: আমি যাব
0: এবং এইখানে এসে কি অভিজ্ঞতা?
1: এখানে এসে দেখুন সত্যি করে বলছি যে প্রথমে একটু খারাপ লাগতো, কারণ আমি ঢাকুরিয়া বাউবাগানে থেকে 46 বছর
0: নিজেদের বাড়ি
1: থেকে তখন আমার একটু খারাপ লাগতো। আস্তে আস্তে আমার সব ঠিক হয়ে গেল, আর এদের ভালোবাসাটা আমি ভুলবো না কোনোদিনই, প্রত্যেকে আমাকে ভালোবাসে।
0: তাদের সঙ্গে কি এখন একটা বেশ সৌহার্দ্যের সম্পর্ক রয়েছে?
1: আমি দোতলায় থাকি, ওপরে একজন থাকেন, উনি কানে একেবারেই শোনেন না।
0: আচ্ছা,
1: এবার আমি যদি কোথাও যাই ওর তাহলে খুব মুশকিল হয়ে যায়।
0: আচ্ছা আচ্ছা,
1: আসলে আমি একটু ওর সাথে মানে কথা বলি বুঝিয়ে একদম কানে শোনে না।
0: আচ্ছা,
1: সে আমি আসছি শাড়ি পরেছি, কোথায় যাচ্ছেন? ইশারায় বললাম বেড়াতে, ভাইয়ের বাড়ি। আমি বললাম আজকে আসবেন? এরকম করে বলে আসলাম।
0: এইটাই যে এই বেঁধে বেঁধে থাকা, এটাই বোধহয়
1: সবার খুব ভালোবাসার মধ্যেই আমি আছি ওখানে। প্রত্যেককে আমিও ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে।
2: আমাদের মধ্যে রক্তের সম্পর্ক হয়তো নেই, কিন্তু আত্মিক সম্পর্কটা আছে।
0: ঠিক, এবারে শিখা মাসিমার কাছে একটু আসি, আপনার জীবনের গল্পটা একটু শুনি। আপনি বোধহয় এখানে কিছুটা নবাগতা।
3: হ্যাঁ, কিবারে মাস হলো আমি এসেছি এবং খবর আমি কাজলদির কাছ থেকে পেয়েছি, এবং আমার জামাই আর ওর ছেলে বন্ধু ছিল।
0: আচ্ছা,
3: আর আমার হাজবেন্ড চলে গেছেন 10 বছর আগে। তারপরে আমি একটা ধর্মীয় সংস্থার সাথে যুক্ত ছিলাম, কিন্তু গত মে মাসে আমি পড়ে যাই, রাস্তাতেই পড়ে যাই আর কি। তার ফলে আমার মানসিক এবং শারীরিক অবস্থা ভালো ছিল না, তার ফলে ওই কাজটা ছেড়ে দিতে হয়। তখন বাড়িতে আমাকে একাই থাকতে হয়, কারণ আমার মেয়ে থাকে দুর্গাপুরে, জামাই থাকে বিহারে, চাকরি করে। সেই জন্য আমি নিজের থেকেই ডিসিশন নিলাম যে আমি তো একা থাকতে পারছি না, যে কোনো সমস্যা আমি পড়তে পারি, পড়ে যেতে পারি আবার। তারপরে রান্না করা, অন্য সময় সেই ধর্মীয় আশ্রমে আমি খাওয়া দাওয়া করতাম সকালবেলাটা, ফলে নিজেকে রান্না করা অসুবিধে হচ্ছিল। সেই জন্য আমি আমার জামাকে বললাম সুজিতের ওখানে আমাকে ব্যবস্থা করে দাও। আমাকে ব্যবস্থা করে দিল, আমি জুলাই মাসের 25 তারিখে আসি। এবং এসে সবার সাথে প্রথম দিনই আমার বেশ ভালো সম্পর্ক হয়ে যায়, এবং একেবারে নিজের থেকে এসেছি, তো আমার মানসিক কোনো ইয়ে ছিল না। আমি কালুদ্দির কাছ থেকেও খবর পেয়েছি, তাছাড়া নিজেও এসে দেখলাম সত্যি সবাই খুব আন্তরিকতার সঙ্গেই আমাকে গ্রহণ করেছেন, সবার সাথে খুব ভালোই সম্পর্ক তৈরি হয়েছে এবং ভীষণ আনন্দে আছি। এখানে একেবারে বাড়ির মতোই থাকি।
0: রুটিনটা কেমন?
3: রুটিনটা সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছেড়ে ব্রাশ করে বসি, আর সঙ্গে সঙ্গে চা এসে যায় 7টার সময় একেবারে রুমে। তারপরে 9টা নাগাদ ব্রেকফাস্ট আসে, তারপরে 12টা থেকে 12:30টার সময় আমরা লাঞ্চ খাই, 5টা থেকে 5:30টার মধ্যে আবার চা বিস্কুট। তারপরে খেতে ইচ্ছে হলো তো আবার একটু মুড়ি খেলাম চ্যাঁচুর দিয়ে, যা হোক করে খেলাম, 9টায় ডিনার খাই। তার মধ্যে বলি অনেক ওষুধও খাই, ওষুধের সাথে অনেক জলও খেতে হয়। সুতরাং আমরা খুব ভালো আছি এবং সবাই মিলে সত্যি খুব আনন্দে আছি।
0: হ্যাঁ, সামাজিক মাধ্যমে আমরা কিছু কিছু যে দেখি আপনাদের দিন যাপনের কিছু গল্প এবং ঘরোয়া কিছু ছবি উঠে আসে, সেটা ভালো লাগে দেখে,
2: মজা করে থাকি আর।
0: হ্যাঁ ঠিক, ওইটাই আসল যে মজা করে
2: সবাই মিলে
0: একসঙ্গে
2: নানা রকমের মজা করে।
3: আর তার মিসেসের কথাও বলা দরকার, কারণ ওরাও আমাদের ভীষণ খেয়াল রাখেন, আমাদের কার কি ওষুধপত্র লাগে, কার কখন কি অসুবিধে হচ্ছে, সব সময় নিজেরা গিয়েও উপস্থিত হয়ে সেটা সমাধান করেন, আবার ফোনেও অনেক সময় থাকেন। আর সাহায্য করার জন্য ওখানে একজন দাদা আছেন প্রসাদদা, আর একজন দিদি আছেন প্রভাদি, ওরাও আমাদের খুব সাহায্য করে, যত্ন করে।
0: এটাই আমাদের বার্তা আজকের অনুষ্ঠানের বলা যেতে পারে। আপনাদের থেকে শেষে একটাই জানতে চাইবো যে আপনাদের মতো অনেকে যারা বয়স্ক এবং একাকিত্বে ভুগছেন, একা হয়ে গেছেন, কিন্তু এই যে আসল কথাটা হলো যে একটা সম্মান বা ডিগনিটি নিয়ে বাঁচা, সেটাতেও হয়তো অনেকে তাদের সন্তান বা কোনোভাবে পরিবারের সঙ্গে আছেন, সেখানে থেকেও হয়তো সেই যে সম্মান নিয়ে বাঁচা সেটা হয় না। আগামী 1 অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস, এটা স্বীকৃতি জানানো হয় যে প্রবীণরা আমাদের সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অংশ, তো সেটাই আপনারা কিছু বলতে চান তাদের উদ্দেশ্যে?
3: সামাজিক গঠনটা এখন হয়েছে, এখন অনেকেই

0: বাড়িতে একা থাকেন বা স্বামী স্ত্রী দুজনে থাকেন, বয়স্ক, হয়তো তাদের আর্থিক অসুবিধা অনেকের নেই, কিন্তু অনেক সময় তার ভেতরে একজন যদি চলে যান তাহলে আর একজনের পক্ষে একা থাকা খুব মুশকিল। হয়তো পড়ে গেলে কাউকে ডাকার নেই, কেউ নিয়ে একটু হসপিটাল যাওয়ার নেই, আমাদের সেটা অসুবিধা হয় না। যদি কারোর কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ডাক্তার আসেন, সঙ্গে সঙ্গে তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে ভর্তি করা হয়। সেই সুযোগগুলো সুবিধাগুলো আমরা পাচ্ছি এবং তার থেকে আমরা মানসিক দিক দিয়ে খুব ভালো আছি। অনেক কিছুই মাথার উপরে দায়িত্বটা আর নেই, আমরা জানি তো ওরা আছে, ওরা ঠিক সমাধান করে দেবে। আর মেয়ে জামাই তারা তো আছে, তারা তো খবর নেয়, বন্ধু বোন দিদি এরা তো খবর নেয়, কিন্তু এই যে একসাথে থাকাটা, একা একা খাওয়াও দেখেছি আমি 3 মাস যখন আমি আর কাজ করতে পারলাম না, দেখেছি একা একা থাকাটা কি মুশকিলে।
1: মনের কথাটা ভাগ করে নেওয়ার একটা লোক এবং সেটাও খুব গুরুত্বপূর্ণ,
0: খুব দরকার,
2: ভীষণ জরুরি। এটা একটা এজের পরে তারপরে সেই এজ গ্রুপের বন্ধু বান্ধবের সঙ্গে থাকাটা সবচেয়ে,
1: যারা হয়তো একটু বেশি বুঝবে।
2: আর ছেলে মেয়েদেরও দেখুন দোষ দিয়ে লাভ নেই, আজকাল সোসাইটি যতটা ফাস্ট হয়ে গেছে তাতে যারা কলকাতার বাইরে থাকে বা বিদেশে থাকে তাদের কথা তো বাদই দিলাম, যারা বাড়িতেই আছেন তাদের পক্ষেও কতটুকু সম্ভব হয় বা আমাকে সময় দেওয়ার, সকালবেলায় 8টার সময় অফিসে বেরিয়ে যাচ্ছে, রাত্রিবেলায় 9টার সময় এসে হাত মুখ ধুয়ে আবার সেই ল্যাপটপ নিয়েই বসছে। তো আমরা যদি এই সোসাইটিটাকে চেঞ্জ না করতে পারি, যদি ইকোনমিক স্ট্রাকচারটাকে চেঞ্জ না করতে পারি, তাহলে শুধু শুধু ওল্ড এজ হোমকে তো ব্লেম করে লাভ নেই, দের ইজ নো আদার অল্টারনেটিভ।
1: আশা করি শ্রোতারা আমরা যাদের কথা শুনলাম তাদের থেকে একটা ছবি পেলেন এবং তাদের ঋদ্ধ করবে আজকের এই ছোট্ট অনুষ্ঠান আমাদের সীমিত সময়ে, এটাই আমরা আশা করি। এবং আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা জানাই, ভবিষ্যৎ জীবনের জন্য খুব ভালো থাকবেন সকলে। আমরা কথা বললাম সুজিত পাল, বৃদ্ধাবাসের কর্ণধার, এবং 2 আবাসিক কাজল ঘোষ দস্তিদার এবং শিখা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সঙ্গে ছিলাম দেবর্ষী ঘোষ।
2: নমস্কার।
0: নমস্কার, আপনারাও ভালো থাকবেন।

মাননীয় ইস্যু অনুষ্ঠানে এবারে জানিয়ে দিই অক্টোবর মাসের মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয়। চিঠি লেখার বিষয় শরতের আনন্দগান। রবীন্দ্রনাথ লিখেছেন, শরতের রঙটি প্রাণের রঙ, অর্থাৎ তাহা কাঁচা, বড় নরম। রৌদ্রটি কাঁচা সোনা, সবুজটি কচি, নীলটি তাজা। এই জন্য শরতে নাড়া দেয় আমাদের প্রাণকে। আপনাকে কিভাবে স্পর্শ করে শরৎ? লিখুন মাননীয় ইস্যুতে। আমাদের ইমেল আইডি maneniowiesu@gmail.com, maneniesu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়। মাননীয় ইস্যু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা, 700001। অক্টোবর মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয় শরতের আনন্দগান।

এবারে একটু চোখ রাখি চিঠির পাতায়। চিঠি লিখছেন বিশ্বনাথ পাকড়াশি। আপনি লিখছেন, ইংরেজিতে বলে প্রেজেন্ট ইজ অলওয়েজ লার্ন, পাস্ট ইজ গোল্ডেন, বাংলায় বলে স্মৃতি সততই সুখের, যা কিছু নতুন তাকেই তুচ্ছ বা লঘুতার চোখে দেখা প্রায় মানব ধর্মের পর্যায়ে পড়ে। প্রতি কথায় হামারে জমানে মেয়ে বলে ওঠেন সিরিয়ালের কমিক চরিত্র। তখনকার মানুষজনের বেশবাস, গান বাজনা কি খানাপিনা সব কিছুই ভালো ছিল, আর বর্তমানে সবটাই খারাপ। এমন হওয়া তো অসম্ভব, তাহলে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরত। সর্বদেশে সব কালেই ভালো, কম ভালো, খারাপ এসব তারতম্য ছিলই। পিছনের ছায়া যত দীর্ঘ হয় ততই ভিতরে সক্রিয় হয় কল্পনার তুলি। বাস্তব আর কল্পনার আলো ছায়ার সঙ্গে সময়ের লুকোচুরি খেলায় সেই সব দিনের ঘাম, বিরক্তি আর কান্না কোনো এক অলৌকিক ম্যাজিকে উধাও। এ এক অদ্ভুত কাণ্ড, তাই অতীত

মোহময়। অতীতের থেকে বর্তমান ভালো এবং দিনকে দিন আরও উন্নত হয়ে উঠছে, এমন অজস্র উদাহরণ আমাদের চতুর্দিকে ছড়ানো। আজ থেকে 100 বছর আগেকার জীবনযাপনের সংগ্রাম হয়তো কম ছিল, কিন্তু দেশ ছিল পরাধীনতার অন্ধকারে ঢাকা। প্রতিদিন বিজ্ঞান ও প্রযুক্তির যে উন্নতি হয়ে চলেছে, তাতে একটু সচেতন হয়ে চললে বাঁচা আজ অনেক সুখের। আর একটা কথা, বাংলার মাটিতে রবীন্দ্রনাথের জন্ম ও সৃষ্টি এক বিশিষ্ট ঘটনা। এই নিরিখে রবীন্দ্র পূর্ববর্তী যুগের বাঙালিকে কিছুটা দুর্ভাগা মনে হয়। রবীন্দ্রসঙ্গীত শুনে রবীন্দ্রনাথের মনন ও দর্শনকে সঙ্গী করে আমরা বাঁচি, সে কি কম সুখের? লিখলেন বিশ্বনাথ বাগড়াশি, শ্রীরামপুর 3, হুগলি থেকে।

0: আমরা যে কথায় ছিলাম, বিভিন্ন কথা আপনাদের আজকের ওই অনুষ্ঠানে জানাবার চেষ্টা করছি। এখন এই প্রজন্মের ছেলে মেয়ে যারা রয়েছেন তাদের কথাও তো আমাদের একটু শোনা দরকার। তো তেমনই একজন এই মুহূর্তে আমাদের সঙ্গে, সুস্বাগত রায়।
1: দেখুন, আমাদের সবাইকারই যা পসিবল যা আমরা করতে পারি সেইটুকুই চেষ্টা করা উচিত। আই থিঙ্ক কি করতে পারে কি না করতে পারে সেটা তো সেম হয় না কারোরই, কোনো মানুষে তো দুটো মানুষ তো সেম জিনিস একসঙ্গে ইকুয়াল ধারায় করতে পারে না। আমার প্রচেষ্টা এই যে দেখুন, আমি অফকোর্স রেকগনাইজ করে আমার বাবা মা আমাকে লাইফে সাপোর্ট করেছে, তারাও অনেক স্যাক্রিফাইস করেছে জীবনে, আর আমি যদি আজকে একটা পজিশনে থাকি তো তাদের যদি কোনোই প্রয়োজন হয়, কারণ সে প্রয়োজন এই যে পয়সা সেটাও তো নয়, প্রয়োজন তো হতে পারে লোনলিনেস যেমন মানুষের হয় রাইট বয়সের সঙ্গে, তারাও দেখছে যে তাদের বন্ধু বান্ধবেরও বয়স হচ্ছে, তারাও দেখছে যে তাদের বন্ধু বান্ধব মারা যাচ্ছে, কথা বলা দিনে কি জাস্ট বি দেট রাইট, কি একটু কথা বললেন, একটু ধরুন শুনলাম তারা কেমন আছে, তাদের বন্ধু বান্ধব কেমন আছে, সেটা একটা হতে পারে মানসিক সাপোর্ট। অফকোর্স তাদের যদি বাড়িতে কিছু দরকার হয়, কারণ দেখুন তারাও তো অনেক বছর চাকরি থেকে রিটায়ার করছে, ছোট জিনিস হতে পারে যে আমি ধরুন এবার এলাম আমার মা বলছিল যেমন ওনার কিচেন চিমনিটা খারাপ হয়েছে, ছোট জিনিস যে সেইটাও ধরে জিজ্ঞেস করলাম ঠিক করলাম, আই থিঙ্ক ওইটাই এক্সপেকটেশন। আমার মনে হয় না কেউ এক্সপেক্ট করছে যে এমন কিছু রাজার মতো ট্রিট করে রাইট। আই থিঙ্ক ইট ইজ অ্যাবাউট ট্রিটিং সামবডি এলস অ্যাজ অ্যানাদার হিউম্যান বিং, যে লোনলিনেস হোক কি ইমোশনাল সাপোর্ট হোক কি জাস্ট কাউকে ফোন করে জিজ্ঞেস করা কি তুমি কেমন আছো কি আপনি কেমন আছেন, সেইটুকুই আই থিঙ্ক ইজ হোয়াট আই ট্রাই টু ডু। সাত দিনের মধ্যে অ্যাটলিস্ট পাঁচ দিন চেষ্টা করি কথা বলতে।
0: আর ধরুন যদি তারা সেরকম কোনো সমস্যায় পড়লেন, সেটা শারীরিক অসুস্থতা হোক বা কিছু, তো তখনই আপনার পক্ষে কি আসা সম্ভব হয় বা কিভাবে তখন ওনাদেরকে সাপোর্টটা দেন?
1: আমার বাবা মা একটু রেসপন্সিবল আছে, তারা একটু টাইম টাইমে ডাক্তারের কাছে যেতে হলে ডাক্তারের কাছে যায়। এখন দেখুন অসুখ টসুখ করলেও যদি আসতে হয়, হ্যাঁ আমার মায়ের যখন ক্যাটারাক্ট সার্জারি হয়েছিল আগে বা তখন আমি এসেছিলাম, সেটাই লাস্ট মেজার আমার বাবা মার জন্য আসার প্রয়োজন হয়েছে সোফার। বাট আদারওয়াইজ দেখুন মানে সেটা অর্থনৈতিক সাপোর্ট হতে পারে, সেটা ইমোশনাল সাপোর্ট হতে পারে, সেটা হতে পারে সিম্পলি এসে ওয়েট করা তাদের সঙ্গে, বা তাদের ধরুন এখন এই বাড়িতে ঠিকঠাক করার কিছু আছে, বাড়িতে রিপেয়ার করার আছে, সেটা এসে একটু ওভারসি করা, সেগুলো আই থিঙ্ক সাপোর্ট করা যায়।
0: আপনি যে প্রজন্মের, সেই একই প্রজন্মের আমাদের সমাজে এরকম অনেকেই রয়েছেন, আপনিও নিশ্চয়ই জানবেন, তারা কিন্তু সেইভাবে বয়স্ক বাবা মাদের হয়তো দেখাশোনাটা করেন না বা খানিকটা হয়তো দায়িত্ব এড়িয়েই যেতে চান, তো সেই জায়গাটা আপনার কি মনে হয়?
1: আপনি যেটা বললেন যে এড়িয়ে যাওয়া বা অজুহাত দেওয়া, সেটাই বুঝতে হবে। এখন এটা হতে পারে আমরা যাকে হয়তো অজুহাত দেখছি সেটা হয়তো অন্য কারোর জন্য সত্যি কোনো লিমিটেশন হতে পারে, একটা সেট অফ লোক আছে যাদের ইচ্ছে আছে কিন্তু হয়তো সময় নেই কি তাদের নিজেদের লিমিটেশন আছে, কাজের লিমিটেশন হতে পারে, তাদের নিজেদের ফ্যামিলির লিমিটেশন হতে পারে, তাদের নিজেদের বাড়িতে কি স্টেটাস কেউ তো বলতে পারে। এখন তারা যদি না করতে পারে সেটার জন্য দেখুন ইন্টেন্ট আছে যতটুকু সম্ভব ততটুকুই করেছে, কিন্তু হ্যাঁ এইটা ঠিক যে যদি তোমার সময় থাকে, যদি তোমার পয়সা থাকে, যদি তোমার ইচ্ছে থাকে করার, সেইগুলো ইম্পর্টেন্ট, যে এই নয় যে

0: করতে পারি কিন্তু করব না, জানি আমার মায়ের অসুখ করেছে, ওনার সাপোর্ট লাগবে, করতে পারবো কিন্তু যাব না। কেন যাব না? কারণ না মনে হচ্ছে ডিফিকাল্ট, সেটা এড়িয়ে যাওয়া উচিত নয়। আমাকে হয়তো একটু এক্সট্রা এফোর্ট হতে পারে, আমার হয়তো একটু অফিসে বলতে হবে দুদিন আসতে পারবো না, কিন্তু আমি করতে চাই না, কেন না আমি ওই দুদিন ছুটি বাঁচিয়ে কোথাও ঘুরতে যেতে চাই। সেই মেন্টালিটিটা ইজ হোয়াট ইজ রং।
1: আমরা শুনছিলাম এই প্রজন্মের সন্তানের কথা। তো এবারে আরও একবার বলে দিই যে অক্টোবর মাসে মাননীয়সুতে চিঠি লেখার বিষয় শরতের আনন্দগান। আমাদের ইমেল আইডি মাননীয়সু.eir@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয়সু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি। আপনাদের সঙ্গে ছিলাম আমি ডালিয়া দাস।

0: This is Akashvani Kolkata. You're listening to the Midday Weather Bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and the Andaman and Nicobar Islands. Summary of observation recorded. Light to moderate rainfall occurred at a few places over Andaman and Nicobar Islands. Very few and light drops of rainfall occurred at a few places over Jharkhand and the districts of Sub-Himalayan West Bengal. Very light to light rainfall occurred at one or two places over Bihar and Jharkhand. Dry weather prevailed over the rest of the region. Chief amount of rainfall received: Jhalong, Rongo, Banu Simdega, Balipatna, Krishna Prasad, Bandhugaon, 3 cm each, and Baki in Cuttack, 5 cm. Weather forecast for the next 48 hours: light to moderate rain or thundershower likely to occur at a few places over Andaman and Nicobar Islands. Light rain or thundershower likely to occur at a few places and districts over West Bengal, Bihar, Jharkhand, Odisha and Sikkim. Weather warning for the next 48 hours: Tuesday, 29 September, thunderstorm with gusty wind speed of 30 to 40 km per hour and lightning very likely to occur at a few places over Odisha, and likewise same for Wednesday, 30th September. Forecast for Kolkata and the neighbourhood for the next 48 hours: Tuesday, 29 September, partly cloudy sky, maximum and minimum temperatures most likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. Wednesday, 30th September, partly cloudy sky with the possibility of the development of thunder and lightning, maximum and minimum temperatures most likely to be around 33 degrees Celsius and 27 degrees Celsius respectively. Weather warning for the fishermen off the West Bengal coast for the next 24 hours: squally weather with the wind speed reaching to 40 to 50 km per hour, gusting to 60 km per hour is likely to prevail over Myanmar, Bangladesh coasts and adjoining areas of East Central and Northeast Bay of Bengal from the 29th of September to the 30th of September evening. There are no weather warnings for along and off the Bangladesh coast on the same dates. It is advised that there is a possibility of surging waves, boats to ply with utmost vigilance. Recreation with due care. Please stay tuned for the next update.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সকাল 1:30 পর্যন্ত রেকর্ড করা পর্যবেক্ষণ অনুযায়ী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় এবং পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডে দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অঞ্চলের বাকি অংশে শুষ্ক আবহাওয়া থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় এবং পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘণ্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার ও ঝাড়খণ্ডের দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া প্রতি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী 48 ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে। কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, এবং আগামী 48 ঘণ্টায় এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের উদ্দেশ্যে আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে,

উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকা মায়ানমার বাংলাদেশ উপকূল বরাবর চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ সর্বোচ্চ ষাট কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে প্রতি ঘণ্টায়। মৎস্যজীবীদের 29 থেকে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া 29 থেকে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে 16.0 থেকে 18.0 সেকেন্ড পর্যায়কালসহ 1.1 থেকে 1.3 মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় নৌকা চলাচল করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, যাতে এই সময় চরম সতর্কতা অবলম্বন করা হয় এবং সমুদ্র উপকূলবর্তী এলাকায় বিনোদনমূলক কাজকর্ম বন্ধ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সাঁওতালি অনুষ্ঠান।

আশা হয় আর জীবজিয়ালি কো রক্ষা লাগি সানাম কগে দায়িত্ব হাতাও জরুরাম। পরিবেশ সচেতনতা রেনা মূল যশ দ প্রকৃতি আর মানমিক মুদ্রে ভারসাম্য দহ। হাপেন পিঁড়ি কো লাগি তাহলেকান পৃথিবী আয়তান তেয়ার রাখাম। দূষণ কো আলো হইউমা ওনা রেনা উহের ভাবনা। নোয়া রেনা সতর্কতা সচেতনতা দো বাড়তি লাগি সানাম কো দায়িত্ব মেনা। যেলকা প্লাস্টিক ব্যাগ বাবন ব্যবহারা, কিচরিচ ব্যাগ বন ব্যবহারা, আতো ওড়া গোডা মুডুরে দারে বন রহয়া, বীর বুরু দারে নাড়ি বন রুখিয়া, বিজলি বাতি দা রেনা অপচয় বন কমা, সৌরশক্তি রেনা ব্যবহার বন বাড়তিয়া। আবর্জনা হান্তে নানরে বাবন গিডিয়া, দাঁতে রাচাতে লাগি টয়লেট বন ব্যবহারা। ওনার সাঁও সাঁওতে প্রাকৃতিক দুর্যোগ খন অকালকাতে সতর্কতা বন হাতাওয়া। ওনা দো বানভাসি, ভূমিকম্প, হয়দা, সুনামি লিকান খবর বাড়াই লাগি রেডিও তালাতে কথা আজম হইতবন, টিভি তালাতে নোয়া কো দুর্যোগ রেনা ডগর দবন বাড়াই দাঁড়িয়া। ইনাতে ইঞে লই নিয়মিত রেডিও আজম সাঁও সাঁওতে খবর কাগজ, সোশ্যাল মিডিয়া যত কগেবন ফলোয়া। পেশাগত সচেতনতা মেনদ আপনারা পেশা কামি জায়গার দায়িত্ব আর দায়বদ্ধতা চিতানরে সচেতন কো মেতা। আরহ সহজ কথাতে আপনার যাহা পেশা সাং জোড়া মেনামা ওনা ইদিকাতে চারপাশনা যাহা পরিস্থিতি আর অন্ডে আমা এনএম চেড হইয়া ওনার লাগি চেনগাও তাহেন হইয়া। পেশাগত কামিরে সচেতনতা দো কামি জায়গার আচার আচরণ ঠিক দহ, হরক বাঁধে ব্যবহার আর আমরেন কামিরেন গাতে গোসাং মজ বেড়াওয়াতে তাহে আর যোগাযোগ ভাগে হইয়া। আরহ গাহির বন উহিয়ার লেখান আবো সান্তাড়া আরিচারি লেখাতে আবোয়া জাতিয়ারি হরক বাঁধে হরক কাতে আবোয়া লাই লাকচার রেনা পরব পিহারে সেটের তাহেগে সগড় নেলোয়া। ইনে বেগর দায়িত্ব আর কর্তব্য সালা কামি ক্ষেত্রে কামি চাচালাও হইয়া। মিটান চাকরি হল যেলেকা অফিস কামিরে দায়িত্ব হেতাওয়ায় অনকাগে অক্তরে অফিস বলোয় আর আয়া কামি চাবায়ায়। মিটান দিনম শ্রমিক হল হ আয়া কামি অক্তরে চাবায়ায়। ডিজিটাল যুগরে কামি আরু ফেরা কানা অনকাগে আয়া হ কামি রেনা দক্ষতা বাড়তি হইতেয়া। যেলেকা দিন দিনম সাধারণ হড়া সুরক্ষা চেলেকা জরুরা অনকাগে আকোয়া সচেতনতা বাড়তি জরুরা। যেলকা ট্রাফিক সচেতনতা তালাতে সিগনেল জেব্রা ক্রসিং কো মানাও বাতাওয়া। বিশেষ কায়তে আতো ওড়ারেন হল যখন বাজার শহর কো হিজুয়া উন যখন ট্রাফিক সিগনেল রেনা ধ্যান ধারণা তাহে মা আর আডি জরুরা। জেব্রা ক্রসিং হরতে পারম লাগি নোয়া কো হম বাডাই জরুরা। যেলকা মারাং বিল্ডিং করে কামিয়ে হর কো কামিয়ে লেখান উনকুয়া হ সেঙ্গেল আড়ি যন্ত্র রেনা ব্যবহার দো বাডাই জরুরা। ওনা বেগর আবো সান্তার হর হর্ম সামার মজ দহয় লাগি সতর্কতা সচেতনতা হাতাও হয়ুক তাবনা। সাঁও সাঁওতে স্যানিটেশন সংক্রামক রোগ টেকাও দারাম, তি জাঙ্গা ফার্চাফার্চি দহ, মাছ সর নোয়া কগে রোগ বিহীন কন টেকাও দারাম একাল লাগতি কানা। কম্পিউটার আর নেটওয়ার্ক রেনা অপরাধকে সাইবার ক্রাইম কো মেতাক কেন। আদম যখন কম্পিউটার রে মিটাং ক্রাইমে ঘটাওয়া অনকাগে কম্পিউটার আজ হয় আক্রান্ত দাঁড়িয়া। কিছু হরক মনেয়া সাইবার ক্রাইম মেনতে দো নাহা টেলি যোগাযোগ নেটওয়ার্ক যেলেকা ইন্টারনেট, চ্যাট, ইমেল, নোটিশ বোর্ড, গ্রুপ আর মোবাইল ফোন, এসএমএস, এমএমএস ব্যবহার কাতে ক্রাইম কো করাওয়া মিহর সে আডিহর বিরুদ্ধে ইচ্ছা কাতেন উনিয়া সম্মান হানি লাগি আর বাংখান মানমি ক্ষতি লাগি আর নোয়া কো ক্রাইম গে মিটাং জাতিয়া সুরক্ষায় লেমড়েজা আর উনি হড়া হর্ম সামার হ বাড়ি দাঁড়িয়া। আইন লেকাতে কিংবা বেআইন লেকাতে বিশেষ তথ্য সে ডগর পাসনাও লেনখান ওনা দো হ্যাকিং, কপিরাইট, গিদ্রে পর্নোগ্রাফি লেকানা বন বুঝেওয়া। সাইবার ক্রাইম দো মিটাং ছাতা লেখা বন মনে দাঁড়িয়া চেদা সে অপরাধী কো অন্ডে তাহে কাতে হ্যাকিং, ফিশিং, উপরুম কুমড়ু, ম্যালওয়্যার নঙ্কানা কো কামিয়া।
साइबर

0: এমতে 2003 সালে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এক তালাতে মেটা বিধিবদ্ধ মর্যাদায় জামকে দেয়। নয় কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার আর বারহোল ভিজিলেন্স কমান্ডারতে নয়া বডি তেয়ার হন। নুকু কমিশার কদ রাষ্ট্রপতি অ্যাপয়েন্টমেন্ট এমা কোয়া আর নুকুয়া সুপারিশ দো তাহেনা প্রধানমন্ত্রীয়া স্বরাষ্ট্রমন্ত্রীয়া আর লোকসভার যাহাই বিরোধী দল নেতা নুকু সুপারিশ। নয়া কমিশন রা মূল যশ দো দুর্নীতি দমন আর প্রশাসনের সততা নিশ্চিত লাগি কামিহরা বেনা রাখাম। নয়া দো কেন্দ্র সরকার অধীনে সতর্কতা আর সচেতনতা তদারকি লাগি বিভিন্ন দপ্তরের সতর্কতা সচেতনতা কামিহরা লাগি বিভিন্ন রকম পরিকল্পনা তাহেনা। ওনা সাথে সাথে যাতে আব পরিকল্পনা মস্তে সামটাও সাই নয়া হতাহেনা। সক্ষমতা বাড়তি লাগি কামিহরা জেলকা মাস্টার ট্রেনার প্রশিক্ষণ তদন্ত আর প্রতিবেদন লাগি চার্জশিট তেয়ার হন। এটা আধিকারিক কোয়াহ প্রশিক্ষণ তাহেনা। ভিজিলেন্স স্টাডি সার্কেল রে সচেতনতা কর্মসূচি হতাহেনা। সাধারণ হল লাগি কামিহরা সমাজ রেন সানাম কো লাগি সতর্কতা সচেতনতা হ্যান্ড আউট এমচার রেনা পান্থা মেনা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার SMS হোয়াটসঅ্যাপ ইমেল ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া তালাত নয়া দো ব্যবহার গানোয়া নয়া ট্রেনিং লাগানো। ভারত দিশম রে রাজ্য ভিজিলেন্স কমিটি বার হাটিংতে লই গানোয়া মেনা যেলকা মেটা SC ST নাহাচার প্রতিরোধ লাগা ভিজিলেন্স কমিটি আর রাজ্য ভিজিলেন্স কমিশন আর প্রশাসনিক দুর্নীতি দমন কমিটি। SC ST কোয়া নাহাচার প্রতিরোধ রে 1995 সালে প্রতিটি পনত রে নয়া ভিজিলেন্স কমিটি বেনাও রাখা বাকেন। চেয়ারপার্সন দো পনত রে মুখ্যমন্ত্রী আর সদস্য কদ পনত রে স্বরাষ্ট্রমন্ত্রী আর অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী ক তাহেনা। ওনা সাথে রাজ্য বিধানসভা আর লোকসভার যাহাই SC ST MLA MP কো উনকো কো তাহেনা। অফিসিয়াল মুদ্রে কো তাহেনা ওনা পনত রে চিফ সেক্রেটারি স্বরাষ্ট্র সচিব ডিরেক্টর জেনারেল অফ পুলিশ SC ST কমিশনের ডাইরেক্টর অনগ্রসেনী কল্যাণ বিভাগ সচিব দ কনভেনার লেখাতে কামিয়া। বছর বাধ্য নয়া কমিটি মিটিং হইয়া রাজ্য SC ST গাতাক চেতান নাহাচার উনকু চেতান অত্যাচার উনকু চেতান পুনর্বাসন আইন ব্যবস্থা উনকু সাংবিধানিকগত যাহাকে অসুবিধা ওনাকে নোডে কো নিয়েলাম। জেলা আর মহকুমা স্তর ভিজিলেন্স কমিটি মেনা জেলা দো অন্ডেনি DM চেয়ারম্যানে তাহেনা আর SP দো ভাইস চেয়ারম্যানে তাহেনা আর SC ST বিধায়ক রেন সে লোকসভা সাংসদ করেন প্রতিনিধি কো তাহেনা। ওনা জেলা রেন PO কাম DWO মানে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার মিটিং এ হওয়ায় আর উনি দো কনভেনার লেখাতে কামিয়ায়। রাজ্য ভিজিলেন্স কমিশন আর প্রশাসনিক দুর্নীতি দমন কমিটি মিটাম তাহেনাম। নয়া কমিটি রান বহদ রাজ্য ভিজিলেন্স কমিশনার তাহেনা আর সচিব প্রশাসনিক কর্মকর্তা কো তাহেনাম। নিয়ে অক্তে ডিজিটাল ইন্ডিয়া আডি গতিশীল অর্থনীতি লেখাতে লাহাক কানা অর্থনীতি রিনা যত লেখানা রে খুচরা নির্মাণ আডি উত্তর বিনিয়োগ হইয়া কানা যার জন্য দুর্নীতি বিরোধ রে লড়াই লাগি সেন্ট্রাল ভিজিলেন্স কমিটি সামাং রে নয়া আনাটে তেয়ার কাদায়। ইনাতে CVC ব্যবস্থা তালাতে যাহাকে ভুল ত্রুটি সাহা কাতে প্রয়োজনীয় ব্যবস্থা হাতা আর রিলামালা ভারত দিশম বেনা লাগি নয়া দায় কামিয়া।
1: আঞ্জম কে দাবনাপে ভিজিলেন্স বাবদে থুতি থুতি কিদায় দুর্গাদাস সরেন। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উছান তালমা খন উছানোক খান মাজান মেড়া সান্তাড়ি আখড়া পে আঁজমেদা। তেহিঞা মাজান মেড়া সান্তাড়ি আখড়া মুচাদ মাড়াং আঁজম তাবনপে অনিল মান্ডিয়া সাঁওতেন কোয়া দাসায় সেরেঞ্জ।

এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল ৩টে বেজে ৯ সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:10। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে।

0: শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন ক্রীড়াঙ্গন। আপনাদের সঙ্গে

নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন আর উপভোগ করছেন দেশ বিদেশের খেলা, আর সেই সঙ্গে নিয়মিত কান রাখছেন ক্রীড়াঙ্গনে। হ্যাঁ বন্ধুরা, দেশ বিদেশের খেলা আর সেই সঙ্গে তার পর্যালোচনা, সেইসব খেলার উপর বিশেষজ্ঞদের মতামত, এইসব কিছু শোনার জন্য অবশ্যই কান রাখতে হবে ক্রীড়াঙ্গনে প্রতিদিন এই সময়ে, অর্থাৎ বিকেল পাঁচটায় আকাশবাণী গীতাঞ্জলিতে। আজ মঙ্গলবার আজ ক্রীড়াঙ্গনে থাকছে দেশ বিদেশের খেলা, বিশেষ করে এশিয়ান গেমসের সব খেলার খবরাখবর আপডেট, এবং এছাড়াও রয়েছে অন্যান্য খেলার খবর, আর সেই সঙ্গে থাকছে একটি বেতার প্রতিবেদনও ম্যারাথনের ওপর। সঙ্গে থাকুন, শুনতে থাকুন লাইভ ক্রীড়াঙ্গন। তাহলে শুরুতেই চলে যাই খেলার খবরে এক নজরে। আইচিনা গোয়ায় আজ মহিলা বিভাগে ব্যক্তিগত ট্র্যাপ ইভেন্টে সোনা পেলেন ভারতের নেরু ধান্ডা। তিনি এবারের গেমসে ভারতের হয়ে পঞ্চম সোনাটি পেলেন এবং ব্যক্তিগত ইভেন্টে প্রথম, এবং এই ট্র্যাপ ইভেন্টে মহিলা বিভাগেও প্রথম। এর আগে ওই একই ইভেন্টে দলগত বিভাগে রূপো পেয়েছেন ভারতীয় মহিলা দল। দলে ছিলেন নেরু ধান্ডা, মনীষা কের এবং আশিমা আহলাওয়াত। বক্সিংয়ে পারভিন হুডা 65 কিলোগ্রাম বিভাগে, অর্থাৎ মহিলাদের 65 কিলোগ্রাম বিভাগে, এবং অঙ্কুশ পুরুষদের 80 কিলোগ্রাম বিভাগে ফাইনালে উঠেছেন এবং অন্তত একটি রৌপ্য পদক নিশ্চিত করেছেন। তবে 90 কিলোগ্রাম বিভাগে নরেন্দর বেরওয়াল আজ সেমিফাইনালে পরাজিত হয়েছেন এবং দেশের জন্য একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। এদিকে তীরন্দাজি রিকার্ভে ভারতের নীরজ চৌহান, বহুবারের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া কোরিয়ার কিম জে ডিউককে পরাজিত করে আলোড়ন সৃষ্টি করেছেন। ইতিমধ্যে শুরু হয়ে গেছে অ্যাথলেটিক্স। আজ 9টি খেলায় ভারতীয়রা রয়েছেন এবং বেশ কয়েকজন ভারতীয় এই মুহূর্তে পদকের জন্য লড়াই করছেন, অর্থাৎ পদকের কাছাকাছি রয়েছেন। আমরা সেই সব খবর আপনাদের অবশ্যই দেব। অ্যাথলেটিক্সে শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। এবার ক্রিকেটের খবর। ভারতীয় এ দল ও অস্ট্রেলীয় এ দল যে বেসরকারি টেস্ট খেলছে, তার প্রথম দিনে অস্ট্রেলিয়া করেছে 7 উইকেটে 282 রান শেষ পাওয়া খবর অনুযায়ী।

0: 282 রান 7 উইকেটে করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে 17 রান করেছেন স্যাম হার্পার, তিনি অপরাজিত রয়েছেন। 101 রানে 153 বল খেলে তিনি 101 রান করেছেন, তার ইনিংসে ছিল 7টি 4 এবং 3টি 6। এছাড়াও রান পেয়েছেন জেসন সাঙ্গা, তিনি 46 রান করেছেন 75 বল খেলে। 34 রান করেছেন ন্যাথাল ম্যাকসুইনি এবং টড মার্ফি করেছেন 33 রান 91 বল খেলে। এছাড়াও মোহালিতে চলছে ভারতীয় মহিলা এ দলের সঙ্গে অস্ট্রেলিয়ার মহিলা এ দলের খেলা, এবং সেই ম্যাচের প্রথম দিনের খেলা চলছে। 93 ওভারে অস্ট্রেলীয় মহিলা দল, মাফ করবেন, ভারতীয় মহিলা দল, এ মহিলাদের এ দল করেছে 8 উইকেটে 336 রান। 8 উইকেটে 336 রান করেছে মহিলা এ দল, ভারতীয় মহিলা এ দল। অস্ট্রেলীয় মহিলা এ দলের সঙ্গে চলছে লড়াই আজকে প্রথম দিন এই টেস্ট ম্যাচের। এদিকে যুব টেস্ট ম্যাচ অর্থাৎ অনূর্ধ্ব ১৯ যুব টেস্ট ম্যাচে রাজকোটে ভারত আজ অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে এক ইনিংস ও 48 রানের ব্যবধানে। সংক্ষিপ্ত স্কোর, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে 217, দ্বিতীয় ইনিংসে 229, ভারত 494 রান করেছে। এবং ভারতের পক্ষে সবচেয়ে বেশি রান করেছেন লক্ষ্য রায়চন্দানি, তিনি 240 রান করেছেন, অর্থাৎ দ্বিশত রান করেছেন ভারতের হয়ে। 240 করেছেন 281 বল খেলে, তার ইনিংসে ছিল 24টি 4 এবং 4টি 6। এছাড়াও 92 রানের একটি চমৎকার ইনিংস খেলেছেন মোহিত আলভা, তিনি 84 বলে 92 করেছেন 10টি 4 ও 4টি 6 সহযোগে। ইয়শবর্ধন চৌহান দলের অধিনায়ক, করেছেন 54 রান 80 বল খেলে। আইএফএ শিল্ডে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাবের। শেষ পাওয়া খবর অনুযায়ী মোহনবাগান ও নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব একটি করে গোল করেছে, অর্থাৎ খেলার স্কোর 1-1 মোহনবাগানের হয়ে। ম্যাচের 49 মিনিটের মাথায় লি হ্যারি আরউইন গোল করেছেন, এবং নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে এটিয়ান গঞ্জালেস মোরালস গোল করেছেন 71 মিনিটের মাথায়। আগামীকাল ইস্ট বেঙ্গল মাঠে নামছে প্রতিপক্ষ পঞ্জাব ফুটবল ক্লাব, চলছে প্রাচীন আইএফএ শিল্ড। প্রসঙ্গত, এর আগের ম্যাচে শ্রীনিধি ডেকানকে বড় ব্যবধানে হারিয়েছিল মোহনবাগান, 6-0 গোলে হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট।
1: আতশ কাঁচের তলায়
0: আজ চোখ রাখব এশিয়ান গেমসের দিকে। আজ দিনের শুরুতেই শুটিং থেকে আসে দুটি পদক, এবং তার মধ্যে একটি দলগত ট্র্যাপ ইভেন্টে, মহিলাদের দলগত ট্র্যাপ ইভেন্টে একটি রূপো আসে, এবং তারপরেই নীরু ধান্ডা ওই একই ইভেন্টের ব্যক্তিগত বিভাগে সোনা পান। এই ইভেন্টে প্রথম তিনি সোনা পেলেন, এবার ব্যক্তিগত ইভেন্টে তিনি প্রথম সোনা পেলেন, এবং এশিয়ান গেমসে 5 নম্বর সোনাটি এলো তাঁরই সৌজন্যে। খেলার পরেই তিনি মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের, শুনে দেব কি বলেছেন নীরু ধান্ডা।
2: बहुत खुश हूँ, मैंने इंडिया के लिए गोल्ड जीता है, और ये आसान नहीं था, लेकिन मैंने इसको आसान बना दिया कि आगे और आने वाले जो जूनियर हैं और खिलाड़ी अपने इंडिया के जो ट्रेनिंग कर रहे हैं अभी ट्रैप शूटिंग में, शॉट गन में, पूरे उसमें ऑल मतलब शूटिंग टीम के लिए है, वो आगे गोल्ड जीते कि नीरू कर सकती तो हम भी कर सकते हैं, ऐसा मतलब ईजी बनाया प्रोसेस को, चीज़ों को, कि ये लड़की कर सकती तो
0: ये लड़ाई थी मोटी।

0: সহজ ছিল না, কিন্তু আমি সহজ করার চেষ্টা করেছিলাম। এবং এর পরে, অর্থাৎ পরে যারা এই ইভেন্টে আসবে বা অন্যান্য ইভেন্টে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতের হয়ে, তারা এইটুকু ভাববে যে নেহরু যখন পেরেছে আমরাও তখন নিশ্চয়ই পারবো।
1: हर हर्डल आ रहा है, पहले 10 वो हुआ, ये हुआ, तो इन चीज़ों का आपने कैसे?
2: हर्डल मैटर नहीं करते, जब दिल में पूरा कमिटमेंट हो आपके कि मुझे जीतना अपनी फैमिली के लिए, अपने देश के लिए, इंडियन आर्मी के लिए और एमपी स्टेट शूटिंग एकेडमी के लिए, अपनी फेडरेशन के लिए, साई के लिए, इतने सारे लोग मेरे पीछे हैं, तो वो मुझे एक मोटिवेशन मिलता है कि जब ये मेरे पीछे इतनी मेहनत कर रहे हैं तो मेरा तो बहुत छोटा काम है ये। मुझे
0: प्रसंग तो তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং চিকিৎসার প্রয়োজন ছিল, কিন্তু তিনি মনে করেন যে সেই ধরনের বাধা কোনো বাধাই নয়, তাকে জিততে হবে দেশের হয়ে পদক। এটাই ছিল তার প্রেরণা, এটাই ছিল তার মোটিভেশন।
2: ये सोच के शूटिंग करवा था कि वहाँ पे फ्री में गन कारतूस मिलते हैं
1: भोपाल में।
2: तो फिर वहाँ पे यशोधरा मंत्री मैडम, पहले स्पोर्ट्स मिनिस्टर थी वहाँ पे, उनसे बहुत हेल्प मिली है। वो
0: तार एक भाई एर आगे শুটিংয়ে পদক পেয়েছিলেন এশিয়ান গেমস থেকে, এবং তারপর তিনিও এশিয়ান গেমস থেকে পদক পেলেন। শুধু পদকই নয়, তিনি পেলেন সোনার পদক, অর্থাৎ আজ আরও একটি সোনা পেল ভারত, এবং সেটি হলো শুটিং থেকে। এদিকে টেনিসে আজ সুমিত নাগাল ভারতের সিঙ্গলস প্রি কোয়ার্টার ফাইনালে উঠলেন এবং তিনি হারালেন দক্ষিণ কোরিয়ার সিয়ংগ্যাং হংকে 6-4, 6-0 সেটে, এবং তিনি স্বভাবতই খুশি। তবে যতটা সহজ মনে হয়েছে ততটা সহজ ছিল না ম্যাচ, এমনটাই মত নাগালের। আমরা শুনে নেব নাগাল কি বলছেন জয়ের পর।
3: Second set, even though like I said, it's 6-0, there were lot of long rallies, lot of long games. Games went in my favor. I'm happy that I got the W. I got the win.
4: And I think you had two SSS.
0: সুমিত নাগাল অবশ্যই তার প্রতিদ্বন্দ্বীর প্রতি শ্রদ্ধাশীল, এবং তিনি বলেন যথেষ্ট ভালো প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি বড় ব্যবধানে জিতেছেন, তার জন্য তিনি অবশ্যই সৌভাগ্যবান। এবং আমরা আশা করব টেনিসে ভারত বেশ কয়েকটি পদক পাবে। অ্যাথলেটিক্স এই মুহূর্তে চলছে, আমাদের আশা অ্যাথলেটিক্স থেকেও কিছু পদক আসবে। আমরা দেখে নেব অ্যাথলেটিক্সের কী পরিস্থিতি, তবে তার আগে চলুন আপনাদের নিয়ে যাব স্টুডিওর বাইরে বিশেষ বেতার প্রতিবেদনে, সেখানেও অ্যাথলেটিক্স।
5: সম্প্রতি মেদিনীপুরের তমলুকে অনুষ্ঠিত হয়ে গেল তাম্রলিপ্ত আল্ট্রা ম্যারাথন। 100 কিলোমিটার, 75 কিলোমিটার, 50 কিলোমিটার এই তিনটি ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। বিদ্যাসাগরের জন্ম মাসে, বিদ্যাসাগরের জন্মভূমিতে এক মহারণের আয়োজন হয়েছিল, সেই নিয়েই আজকের প্রতিবেদন। প্রথমে শুনব এই আল্ট্রা রেসের উদ্যোক্তা প্রফেসর অভিষেক তুঙ্গোর বক্তব্য।
6: আমি একজন আল্ট্রা এন্ডুরেন্স অ্যাথলিট, বিভিন্ন জায়গায় লং ডিস্টেন্স রানিং, সাইক্লিং, সুইমিং, মাউন্টেনিয়ারিং, ট্রেকিং ইত্যাদি নানা কিছু আমি করেছি। কিন্তু তার সাথে আমি যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে এই ধরনের কালচার, যাতে পশ্চিমবঙ্গের তথা পূর্ব ভারতের মানুষরাও যাতে পায় ঘরের কাছেই। তো সেইভাবে আমরা বিভিন্ন রকম ইভেন্টও অর্গানাইজ করার চেষ্টা করি। এবারে 100 কিলোমিটার, 50 কিলোমিটার এবং 75 কিলোমিটার এই তিনটে ক্যাটাগরি নিয়ে প্রথম এডিশন হলো তাম্রলিপ্ত আল্ট্রা। এটি ছিল মূলত রোড রানিং, যেটি শুরু হয়েছিল তমলুক শহর থেকে এবং রাস্তাটি ছিল হলদিয়া অবধি, পুরোটাই হচ্ছে রূপনারায়ণ নদী এবং হুগলি নদীর পার বরাবর, সেখানে গিয়ে ফিরে আসতে হয়েছিল তমলুকে। হাইড্রেশন পয়েন্ট মোটামুটি ছিল 10-12 কিলোমিটার ডিফারেন্সে, সেখানে রানারদের মূলত নিজেদেরই জল খাওয়ার বই নিয়ে যেতে হচ্ছিল এবং এই 10-12 কিলোমিটার পরে পরে আবার নিজেদেরকে রিফিল করে নিচ্ছিল। মোটামুটি

0: অধিকাংশ রানারই ফিনিশ করতে পেরেছে 50 এবং 75 কিলোমিটারে, যেখানে 100 কিলোমিটারে সাকসেস রেট একটু কম। সেই সাথে তমলুকের যে সুপ্রাচীন ইতিহাস আছে, সেই তাম্রলিপ্ত বন্দর বা তারও আগে সেই প্রাচীন প্রস্তর যুগের সভ্যতা থেকে শুরু করে স্বাধীনতার সময়ের যে আন্দোলন, সমস্ত কিছু মিলিয়ে যে তমলুকের ইতিহাস তার সাথে আমরা মিলাতে পেরেছি এই আলট্রা এন্ডুরেন্স অ্যাথলেটিজম, সবকিছু মিলিয়ে আমরা তমলুককে আরেকটি পরিচিতি দিতে পেরেছি। এখানে রানার এসেছিল ইন্ডিয়ার নানা প্রান্ত থেকে, তারা পোডিয়ামও জিতেছে নানা ক্যাটাগরিতে, এবং সকলেই অত্যন্ত উচ্ছ্বসিত যে এরকম একটা সিনিক বিউটি রুটে এরকম একটা আলট্রা রানিং তারা পার্টিসিপেট করার জন্য, এবং আশা রাখছি পরবর্তী এডিশনেও তারা একইভাবে সহযোগিতা করবে। এবং এটা নয় যে এটা যারা প্রফেশনাল ভাবে প্র্যাকটিস করে তারাই শুধু পারবে, এই ধরনের স্পোর্টস আসলে যে কেউ খেলতে পারে যদি সে সিরিয়াস অ্যান্ড ডেডিকেটেড ডিসিপ্লিনের মধ্যে থাকে এবং তার যদি মনের জোর প্রচণ্ড বেশি হয়। মানসিক দৃঢ়তা ডিসিপ্লিন গড়ে তোলার জন্য এই ধরনের স্পোর্টস খুবই দরকারি, এবং আশা করছি ভবিষ্যতে আরও আরও মানুষ এই ধরনের স্পোর্টসের সাথে যুক্ত হবে।
1: কথা বলেছিলাম কলকাতা থেকে যাওয়া একজন আলট্রা রানারের সঙ্গে, যিনি এই উদ্যোগটাকে সাধুবাদ জানিয়েছেন।
2: আমি প্রদীপ্ত শেঠ বলছি, আমি কলকাতা থেকে একজন আলট্রা রানার। আমি ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় প্রায় 11-12টা আলট্রা রান করেছি, তার মধ্যে 7-8টা প্রায় 100 কিলোমিটার উপরেও রান করেছি। তো আমি এত দূরে দূরে যখন রান করতে যাচ্ছি, তখন আমার মনে হলো যে কলকাতার এত কাছে তমলুকে যখন একটা আলট্রা রান হচ্ছে, সেখানে আমার জয়েন করা দরকার, সাপোর্ট করা খুব দরকার, ক্যালকাটা যেহেতু আছি আমি, সেই জন্য আমি জয়েন করলাম 100 কিলোমিটার ক্যাটাগরিতে। রানটা খুব ভালো রান ছিল, রুটের সাপোর্ট ভালো ছিল, ভলেন্টিয়ার্স ভালো ছিল, মার্কিং ভালো ছিল, এই রানটা করতে কোনো রকম অসুবিধা হয়নি। হ্যাঁ, চ্যালেঞ্জ তো ছিলই, তার কারণ প্রচণ্ড বৃষ্টি এসে গেছিলো কয়েকবার, তো রাস্তায় কিছু কিছু জায়গায় একটু খারাপ ছিল, বৃষ্টিতে আরও প্রবলেম হয়ে গেছিলো রাস্তাটা, ওয়েদারটা হিউমিডিটি অনেক বেশি ছিল কিছুটা। কিন্তু আদারওয়াইজ আলট্রা রানার কখনো ইজি রুট পছন্দ করে না, তো চ্যালেঞ্জ তো পার্ট অফ দ্য রান, তো সেটা কোনো প্রবলেম হয়নি। আর রুট সাপোর্টও খুব ভালো ছিল, ভলেন্টিয়ার্সরাও ভালো ছিল। সবচেয়ে বড় কথা, এই রুটটা নদীর ধার দিয়ে যাচ্ছিলো, ফলে সাইড সিনটা খুব ভালো ছিল। তারপর অনেকগুলো গ্রামের ভেতর দিয়েও আছে রাস্তাটা, এবং গ্রামের লোকেদের মধ্যে অনেক একটা উৎসাহ ছিল, সে সবাই আমাদের হাত দেখিয়ে দেখিয়ে ওয়েভ করছিল, তারপর ডাইরেকশন দিয়ে দিচ্ছিল যে এদিকে ওদিকে। তো আমি তো চাইবো এই রানটাকে আরও যাতে লোক পরের বছর যায়, তো সেকেন্ড এডিশনটা যেন আরও বেটার হয়, কারণ এইরকম রান আরও দরকার, সাথে আরও লোক পার্টিসিপেট করতে পারে।
1: দীপঙ্কর রায় দৌড়টাকে তিনি আত্মস্থ করেছেন একটা দর্শন হিসেবে, শুনবো তার বক্তব্য।
3: বেসিক্যালি আমি একজন রানার, আমার জন্য দৌড় হচ্ছে একটা তপস্যা, দৌড় আমার জন্য নিজের মধ্যে নিজেকে খোঁজার একটা পথ, দৌড় আমার জন্য সাধনা। আমি দৌড়টাকে নিজের ভেতরে অনুভব করার চেষ্টা করি, যখন আমি দৌড়াই আমি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে কথা বলি। এই ম্যারাথনে যখন আমি আসি, 75 কিলোমিটার ইভেন্টে পার্টিসিপেট করি, তো মেদিনীপুরে এর আগে আমি আসি নাই, মিদনাপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, তো এই মাটির মধ্যে একটা অন্যরকম একটা শক্তি আছে, এই মাটি জাগ্রত, এই মাটি অনেক বেশি জীবন্ত। এই যে রাস্তাতে রেস ডিরেক্টররা এই দৌড়ের আয়োজন করে, এতটা সুন্দর একটা রোড, আর গ্রামগুলোকে মনে হচ্ছিল সেই যে ছোটোবেলায় কবিতাতে যে পড়তাম, সেই হয়তো গিয়ে সেই পল্লী গ্রাম। তো যার জন্য এরকম একটা আলট্রা ম্যারাথন, যে ম্যারাথন এমন একটা ইতিহাসের সঙ্গে যুক্ত তাম্রলিপ্ত, এটা এই মেদিনীপুরের ছাড়া অন্য কোনো জায়গায় হলে এই দৌড়টার প্রাসঙ্গিকতা এতটা আসতো না, এটা একটা অন্য একটা মাত্রা পাইছে এরকম একটা জায়গায় এটা নির্বাচন হওয়ার জন্য। ভবিষ্যতে এই দৌড় ভারতবর্ষের আলট্রা ম্যারাথনের একটা জায়গা করে নেবে, এতটুকু আমি নিশ্চিত। যেভাবে রেসের প্রত্যেকটা মানুষ যারা রেসটার সঙ্গে যুক্ত ছিলেন, একজন আরেকজনকে ছাপায় যাওয়ার চেষ্টা করে গেছে, এবং তারা চেষ্টা করছে তাদের মিদনাপুরকে দেশের সামনে একটা জায়গায়, তাদের যে সুনাম সেই সুনামটাকে যেন তারা ধরে রাখতে পারে, এর জন্য এরা প্রত্যেকে আপ্রাণ চেষ্টা করে, প্রত্যেকে পরস্পর পরস্পরকে ছাপায় গিয়ে নিজেদের সেরাটা দিয়ে এই রেসটাকে সার্থক করেছে। এই রেস মিদনাপুরের মাটিতে আর এই তাম্রলিপ্তের ইতিহাসের সঙ্গে জড়িত, এই রেস ভবিষ্যতে গিয়ে অনেক বড় একটা জায়গা পাবে।
1: প্রথম 50 কিলোমিটার সফলভাবে সম্পন্ন করেছেন সত্যব্রত মল্লিক, ছোট করে শুনে নেব তার অনুভূতির কথা।
4: 50 কিলোমিটারটি অংশগ্রহণ করেছিলাম বিভিন্ন রাস্তাঘাট ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে, আমি রানটি সম্পূর্ণ করে প্রথম স্থান অধিকার করেছি, খুব ভালো লেগেছে, এবং আলট্রা ম্যারাথনের অর্গানাইজেশনকে ধন্যবাদ জানাই।
1: 100 কিলোমিটারে বিলো

0: 44 র্যাঙ্কার্সের দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রীনাথ দাস।
1: সম্প্রতি তমলুকে ঘটে যাওয়া তাম্রলিপ্ত আলট্রা ইভেন্টে আমি 100 কিলোমিটারে অংশগ্রহণ করি এবং আমার এজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অধিকার করি। এই ইভেন্টের ব্যাপারে বলতে গেলে, যেহেতু এটা আমার প্রথম আলট্রা ইভেন্ট ছিল, এর আগে আমি শুধু ফুল ম্যারাথন করেছি 42 কিলোমিটার, তারপর এটাই আমার প্রথম আলট্রা, সেটা 100 কিলোমিটার। আমি বলবো যে ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন, 10 কিলোমিটার এই সব রেসের থেকে আলট্রা ম্যারাথন অনেকটাই আলাদা, কারণ এখানে পুরো স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়, ইনক্লুডিং আমার স্টেপিং, ব্রিদিং রিদম এই সবও চেঞ্জ হয়ে যায়। আর আরেকটা জিনিস অ্যাড হয় যে আমাদের ঘন ঘন হাইড্রেশন দরকার হয়, যেহেতু লং টাইম ধরে এখানে পুশ করা হচ্ছে বডিকে, বারবার আমাদের হাইড্রেশন নিড। তো সেই সব ব্যাপার দেখতে গেলে একটা আলট্রা কিন্তু ফুল ম্যারাথনের থেকে অনেক বেশি কঠিন। আমাদের রেস শুরু হয় 3:00 তমলুক বাস স্টেশন থেকে। এরপর আমরা কমফোর্টেবল পেসে সবাই এগোতে থাকি। মোটামুটি 2-3 কিলোমিটার যাওয়ার পর আমাদের মধ্যে গ্যাপ বাড়তে থাকে। যারা মোটামুটি এক্সপিরিয়েন্স রানার ওরা নিজেদের মতো পেস নিয়ে নেয়, আমরাও নিজেদের কমফোর্টেবল পেসে এগোতে থাকি। আমরা এরপর হাইড্রেশন পয়েন্ট পাই 5 কিলোমিটারে, 17.5 কিলোমিটারে, 25 কিলোমিটারে, 37.5 কিলোমিটারে এবং 50 কিলোমিটারে। ফিরে আসার সময়ও আমরা প্রত্যেকটা হাইড্রেশনের অ্যাক্সেস থাকে আমাদের কাছে। আর 50 কিলোমিটারে আমাদের কাছে ফিজিওথেরাপি থাকে, তো এটা আমাদের অনেকটাই হেল্প করেছে, বিশেষ করে আমার মতো নভিসদের ক্ষেত্রে এটা অনেকটাই হেল্পফুল ছিল। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলতে চাই, বাংলার বুকে এই রেস প্রথমবার হচ্ছে, আর আমি চাই এটা প্রত্যেকবার হোক, আরও বেশি বেশি করে হোক, কারণ আমাদের বাংলার বুকে এরকম অনেক ছেলেমেয়ে রয়েছে যাদের মধ্যে ক্ষমতা রয়েছে এই আলট্রা রেসে পার্টিসিপেট করার এবং আরও বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টে পার্টিসিপেট করার, কিন্তু তারা বাইরের স্টেটে যেতে পারে না, কারণ এটা বহুত ব্যয় সাপেক্ষ হয় বলে। তো যদি বাংলাতে এই কম্পিটিশনগুলো বেশি বেশি করে হয়, তাহলে তাদের প্রতিভাটা বাইরে আসার সুযোগ পাবে।
0: এবং তৃতীয় হয়েছেন গৌরব চক্রবর্তী।
2: নমস্কার, তাম্রলিপ্ত আলট্রায় এজ ক্যাটাগরিতে 100 কিলোমিটার বিভাগে আমি তৃতীয় স্থান অর্জন করেছি। হাইড্রেশন পয়েন্ট, ড্রপ ব্যাগ, ফিজিও, টিফিন, রুট ডিরেকশন সব ফেসিলিটিস রানার্সরা পেয়েছে। সেই জন্য আমি একটা কথা বলবো যে 100 কিলোমিটারের মতো চ্যালেঞ্জিং দৌড় দৌড়ানোর সময় আমার কখনো মনে হয়নি যে রানটা খুব কঠিন, মনে হয়েছে খুব ইজি রান, কারণ সবাই যেন সঙ্গ দিয়েছে এই রানটায়। আরেকটা জিনিস খুব ভাল লেগেছে আমার, যে এই রেসে ভারতের বিভিন্ন জায়গা থেকে বড় বড় আলট্রা রানার্সরা এসেছিলেন দৌড়াতে, তাদের সাথে দৌড়াতে পারাটাও কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার। আশা করি ভবিষ্যতে পশ্চিমবঙ্গে এরকম আলট্রা রেস আরো আয়োজিত হবে, তাতে কি হবে, ম্যারাথনার যারা আছে তারা কিন্তু আলট্রা ম্যারাথনার হতে পারবে।
0: শুনলাম সম্প্রতি মেদিনীপুরে আয়োজিত তাম্রলিপ্ত আলট্রা দৌড় প্রতিযোগিতা নিয়ে একটি বেতার প্রতিবেদন, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
3: হ্যাঁ বন্ধুরা, ক্রীড়াঙ্গনের সময় একেবারে শেষ। যাওয়ার আগে জানিয়ে দিই, অ্যাথলেটিক্সে মহিলাদের হাই জাম্প চলছে এই মুহূর্তে। ভারতের পূজা সিং এগিয়ে রয়েছেন, একটি জাম্পেও তিনি এখনো পর্যন্ত ব্যর্থ হননি। পূজাকে নিয়ে আশা দেখছে ভারত। তবে সুপ্রিয়া বসবরাজু ইতিমধ্যেই ব্যর্থ হয়েছেন এই ইভেন্টে। 800 মিটারে মোহাম্মদ আফজাল অষ্টম স্থানে শেষ করলেন এই ইভেন্টে। আজ একটি এশিয়ান গেমস রেকর্ডও হয়ে গেল একটু আগে, জাপানের কো ওচিয়াই এই রেকর্ডটি করলেন। ইরানের আলী আমিরিয়ান রূপো পেলেন, কাতারের আবু বাকার আবদাল্লা পেলেন ব্রোঞ্জ। এশিয়ান গেমসের আরও খবরাখবর থাকবে আজ ক্রীড়াঙ্গনের মৈত্রী প্রচার তরঙ্গে, এবং সেই সঙ্গে আমরা আবার ফিরে আসবো আগামীকাল ক্রীড়াঙ্গন নিয়ে, আরও খবরাখবর নিয়ে এশিয়ান গেমসের এবং অন্যান্য খেলার। কেমন লাগছে ক্রীড়াঙ্গন আমাদের অবশ্যই লিখে পাঠাবেন, আমাদের মেল করতে পারেন এই ir@kolkatasports@gmail.com এই ঠিকানা, এবং এছাড়া আপনারা চিঠি পাঠাতে পারেন আকাশবাণী কলকাতায়, ক্রীড়াঙ্গন প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001 এই ঠিকানায় আপনারা চিঠিও লিখতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, নমস্কার।

এখন একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28/10/2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30/9/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ADPSCS মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর এভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg-wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPSCS এর সাথে টেলিফোন নম্বর 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ বা ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

0: কলকাতা। আজ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন নবম শ্রেণীর অঙ্ক বিষয় আলোচনা। সঙ্গে আছেন বিক্রমগড় হাই স্কুলের প্রধান শিক্ষক তপন দে ও দুই শিক্ষার্থী।
1: নমস্কার, আমার সাথে আমাদেরই স্কুলের নবম শ্রেণীর দুজন ছাত্রী রয়েছেন,
2: মন্দিরা সর্দার,
3: বর্ষা হালদার।
1: তাহলে মন্দিরা, বর্ষা এবং আমি, আমরা আজকে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আমরা ছোট থেকেই অঙ্ক করেছি, অঙ্ক করতে গিয়ে আমাদের শিখতে হয়েছে 1, 2, 3, 4 এই সব সংখ্যাগুলো। তারপরে আরেকটু বড় হওয়ার পরে আমরা ক্রমশ ভগ্ন সংখ্যা শিখেছি, বিভিন্ন ধরনের ভগ্ন সংখ্যা, স্বাভাবিক ভগ্ন সংখ্যা, দশমিকের ভগ্ন সংখ্যা, এগুলো শিখেছি। তাদের নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এই সমস্ত অপারেশনগুলো আমরা শিখেছি। কিন্তু এই যে সংখ্যাগুলো নিয়ে আমরা এত ধরনের অঙ্ক শিখে এসেছি, এই সংখ্যাগুলোকে আলাদাভাবে শ্রেণীবিভাগ করে আমরা তখন এগুলো শিখিনি। একটু উপরের ক্লাস 6-7 সেই সময় আসার পরে আমরা যে অঙ্কগুলো, বিভিন্ন ধারাগুলো দেখেছি, অঙ্কের বিভিন্ন শ্রেণী দেখেছি, সেখানে একদম প্রাইমারি স্কুলে যেগুলো শিখে এসেছিলাম তার থেকে একটু পৃথকভাবে আমরা বীজগণিতের একটা ধারণা পেলাম, তাই তো? এই যে বীজগণিতে তখন আমরা দেখলাম আগে পাটিগণিতের সব ধনাত্মক সংখ্যা, পরে বীজগণিতে দেখলাম আবার ঋণাত্মক সংখ্যা হয়। ছোটবেলায় আমাদের বলা হতো ছোট সংখ্যা বড় সংখ্যার থেকে বিয়োগ করা যায়, বড় সংখ্যা ছোট সংখ্যার থেকে বিয়োগ করা যায় না। যেই আমরা বীজগণিতের অঙ্ক শুরু করলাম,

0: সঙ্গে ক্লাসে মাস্টারমশাই বা দিদিমণিরা বলা শুরু করলেন, না না তা নয়, ছোটর থেকেও বড় সংখ্যা বিয়োগ করা যায়, এবং সেই ধারণাটা তখন আমরা কোথার থেকে পেলাম? বীজগণিতের থেকে। এই যে ছোট সংখ্যা, বড় সংখ্যা, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এগুলোকে আমরা বিভিন্ন শ্রেণী বিভাগ করে তাদেরকে আমরা চিনব, এটাই হচ্ছে আমাদের আজকের অধ্যায়। আমরা প্রথম থেকে যেগুলো শিখে এসেছিলাম, 1, 2, 3, 4, 5, 6 এরকম করতে করতে অসংখ্য, এই যে সংখ্যাগুলোর দল, এই দলটাকে নাম দেওয়াই আছে, আমরা সেভাবেই শিখব, সেটাকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা। কি বলবো?
1: স্বাভাবিক সংখ্যা।
0: তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো?
1: 1, 2, 3, 4, 5, 6, 7
0: এরকম অসংখ্য, তাই তো? গুড। এইবার এই দলটাকে আমরা একটা নাম দিয়ে চিনব, যেমন আমরা বাংলায় চিনলাম স্বাভাবিক সংখ্যা, এই দলটার নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলোর 1, 2, 3, 4, 5-এর। এগুলোকে সংক্ষেপে আমরা বলবো এন, এনের দল, অর্থাৎ ক্যাপিটাল এন। সবসময় মনে রাখবে আমরা স্মল এন দিয়ে ছোট ছোট সংখ্যা বোঝাই, যে কোনো সংখ্যা বোঝাই, একটি সংখ্যা বোঝাই, যেমন এ বি সি ছোট অক্ষরের এগুলো সংখ্যা বোঝাই, কিন্তু যখন আমি ক্যাপিটাল লেটার ব্যবহার করব তখন সেটাকে হয় কোনো বিন্দু বোঝাবো, মানে এই যে আমরা স্বাভাবিক সংখ্যার দল বলছি 1, 2, 3, 4, 5, এদের সবাইকে একভাবে ডিনোট করার জন্য আমরা কি ব্যবহার করছি? ক্যাপিটাল এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের এন দিয়ে আমরা এটাকে ডিনোট করছি। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা পেলাম। আচ্ছা, এই যে আমরা শুরু করছি কোথা থেকে?
1: এক থেকে,
0: একের থেকে। শেষ করছি কোথায়?
1: অসংখ্য,
0: জানি না কোথায় গিয়ে শেষ হবে, জানি না। তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা কোনটি?
1: এক।
0: সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে
1: এক,
0: এবং বৃহত্তম স্বাভাবিক সংখ্যা কোনটি?
1: অজানা।
0: কোথায় গিয়ে পৌঁছবো আমরা জানি না। তাহলে একের থেকে শুরু, তাহলে সবচেয়ে ছোট এক, এবং কোথায় গিয়ে শেষ হবে আমরা জানছি না। এইখানে দেখো, আমরা সবসময় বলছি একের থেকে, এর সাথে তোমরা তো আর একটা ডিজিটকে চেনো, সেটা কি?
1: শূন্য।
0: শূন্য, এতক্ষণ আমরা একের থেকে কথা বললাম, তাহলে শূন্য কোথায় যাবে? এইবার আমরা কি করছি, এই যে ন্যাচারাল নাম্বার সেটটা, স্বাভাবিক সংখ্যার সেটটা, এই দলের সাথে শূন্যকে যোগ করে দিলাম, তাহলে এবার আমরা কাকে পেলাম? শূন্য এবং 1, 2, 3, 4, 5 এবং অসংখ্য। এই পুরো দলটাকে আমরা কি বলছি? এই পুরো দলটাকে আমরা বলছি অখণ্ড সংখ্যা। গুড, হোল নাম্বার। এই হোল নাম্বারের যে ডাব্লু দিয়ে শুরু হচ্ছে, WHOLE, হোল, এই ডাব্লুটা দিয়ে ডিনোট করছি এই দলটাকে। তাহলে অখণ্ড সংখ্যার দল আমাদের হোল নাম্বার, শুরু কোথার থেকে? শূন্য। শেষ কোথায়? আবার অজানা, কারণ ন্যাচারাল নাম্বারের শেষ কোথায় আমরা জানি না। এবার সেই দলটা এখানে জুড়ে গেছে, এখান থেকে শূন্য থেকে শুরু হয়ে গেল, তাহলে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কোনটি? শূন্য বা জিরো, এবং সবচেয়ে বড়টা কোনটা আমরা জানি না, অজানা, তাই তো? এইবার আমরা দেখছি যে শূন্য পেলাম, 1, 2, 3, 4 ধনাত্মক সংখ্যাগুলো পেলাম, এবার ঋণাত্মক সংখ্যাগুলো কোথায় যাবে? কারণ আমরা 6, 7 পড়ে এসেছি ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3, এগুলো এরা কোথায় যাবে? এইবার আমরা তাদেরকে আবার যুক্ত করলাম, কার সাথে? এই হোল নাম্বারের সাথে, ডাব্লুর সাথে যুক্ত করলাম। ডাব্লুর সাথে যখন যুক্ত করলাম তখন আমি কি পাচ্ছি? শূন্য 1, 2, 3, 4 যেমন আমার বাড়ছে, এই দিকে আবার কমে যাচ্ছে, -1, -2, -3, -4 অ্যান্ড সো অন, মানে এইবার আমার মাইনাসের দিকে আমরা ক্রমশ ছোট ছোট সংখ্যার দিকে এগিয়ে যাচ্ছি। এবং মনে রাখবে, আমরা যখন শূন্য থেকে 1, 2, 3, 4 করে যাচ্ছি, তখন একটার পরে আরেকটা ক্রমশ বড়র দিকে যাচ্ছি, আর যখন শূন্য থেকে আমরা -1, -2, -3 দিকে যাচ্ছি, তখন ক্রমশ আমরা ছোটর দিকে যাচ্ছি। তাহলে আমরা মাঝখানে কাকে পাচ্ছি? শূন্যকে। ডান দিকে কাকে পাচ্ছি?
1: 1, 2, 3, 4,
0: অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেটকে পাচ্ছি, ওই দলটাকে পেলাম, এন পেলাম। আর বাঁদিকে যাদের পাচ্ছি সেগুলো আমাদের ঋণাত্মক সংখ্যা, -1, -2, -3 অ্যান্ড সো অন। এই যে পুরো দলটা এবার আসলো, আমার ধনাত্মক সংখ্যাগুলো আসলো, ঋণাত্মক সংখ্যাগুলো আসলো, এবং শূন্যকে, এই পুরো যে দলটা, এই দলটাকে আমরা বলছি জেড, জেড দিয়ে ডিনোট করছি, এবং তাদের বলছি আমরা পূর্ণ সংখ্যার দল। ঠিক আছে, তাহলে আমরা কোথা থেকে পেলাম? দেখো, প্রথমে স্বাভাবিক সংখ্যা এন, তার সাথে শূন্য যুক্ত হয়ে হলো আমার অখণ্ড সংখ্যা ডাব্লু, এবং আমার ঋণাত্মক সংখ্যা।

0: ব্যাখ্যাগুলো যখন যুক্ত হয়ে গেল, তখন ডাব্লুর থেকে আমরা আরো বড় দলে চলে আসলাম। কোন দলে আসলাম? জেড, অর্থাৎ পূর্ণ সংখ্যার দল। ঠিক আছে, এবার তো আমরা শুধু এই 1, 2, 3, 4, 0, -1, -2 এগুলো নিয়ে কথা বলে যাচ্ছি। তাহলে আমাদের ভগ্ন সংখ্যাগুলো কোথায় গেল, যেগুলো আমরা এর আগে শিখেছি? অর্ধেক, 1/3, 2/3, এই যে সংখ্যাগুলো শিখেছি, দশমিকের ভগ্ন সংখ্যা শিখেছি, তারা তাহলে কোথায় যাবে? তাহলে তাদেরকেও আমাদের জানতে হবে। এইবার আমরা ক্রমশ এই নাম্বার সিস্টেমে তাদেরকে শিখব। এই নাম্বার সিস্টেমে যখন তাদেরকে শিখব, তখন আমরা একটি দলের নাম বলছি, মূলদ সংখ্যার দল, র্যাশনাল নাম্বার, মূলদ সংখ্যার দল। এবার এই মূলদ সংখ্যার দল এরা কোনগুলো? তাহলে মূলদ সংখ্যা কোনগুলো আমি বুঝবো, যেগুলো মূলদ সংখ্যা আমাকে তাদের চিনতে হবে? তখন আমরা বলবো, আমরা যদি এমনভাবে প্রকাশ করতে পারি কোনো সংখ্যাকে, সেটা হচ্ছে P/Q, অর্থাৎ আমার লবে পি, হরে কিউ। কিন্তু কিউ কখনো জিরো হবে না, বা কিউ কখনো শূন্য হবে না, অশূন্য কিউ। কেন না শূন্য কিউ? কিউটা তো আমরা কি বলছি, হরে আছে। হরে মানে কিউ দিয়ে আমরা ভাগ করছি, কাকে? পি কে ভাগ করছি। শূন্য দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, আমরা এর আগেই শিখে এসেছি, শূন্য দিয়ে কাউকে ভাগ করা যায় না, অনির্ণেয়। তার জন্য কিউ শূন্য হবে না, ঠিক আছে? এছাড়া পি এবং কিউ, কিউ শূন্য ছাড়া পি শূন্য হতে পারে, কিন্তু কিউ শূন্য হবে না। আর পি এবং কিউ যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, অর্থাৎ পিও কার কোন দলের অন্তর্ভুক্ত হবে? জেডের অন্তর্ভুক্ত, তাই তো? পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত। কিউ সেও পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত, কিন্তু শূন্য নয় কিউ, এটাকে আমাদের মনে রাখতে হবে। এইভাবে কোনো সংখ্যাকে যদি আমি P/Q, যেখানে কিউ শূন্য নয়, এইভাবে প্রকাশ করতে পারি, তখন সেই সংখ্যাকে আমরা বলবো মূলদ
1: সংখ্যা
0: বা র্যাশনাল
1: নাম্বার।
0: ঠিক আছে, তাহলে র্যাশনাল নাম্বার আমরা বুঝলাম। এবার দেখো, যে কোনো ভগ্ন সংখ্যা একবার চিন্তা করো, 1/2, তাহলে 1 কে আমার পি, 2 কে কিউ, তাহলে 1/2, তাহলে এটা একটা কি হয়ে গেল?
1: পূর্ণ সংখ্যা।
2: পূর্ণ সংখ্যা,
0: পি পূর্ণ সংখ্যা, কিউ পূর্ণ সংখ্যা। কিন্তু যখন আমরা P/Q আকারে প্রকাশ করলাম, তখন আমরা তাকে বলছি মূলদ সংখ্যা। তাহলে 1/2 কি হয়ে গেল আমার?
1: মূলদ সংখ্যা,
0: মূলদ সংখ্যা। ঠিক আছে, এইবার আমরা বলবো যে মূলদ সংখ্যা, তাহলে আমি দেখলাম যে কোনো ভগ্ন সংখ্যাগুলোকে আমি বলছি মূলদ
1: সংখ্যা,
0: স্বাভাবিক ভগ্ন সংখ্যা। সেটা প্রকৃত ভগ্ন সংখ্যা হতে পারে, অপ্রকৃত ভগ্ন সংখ্যা হতে পারে, আমরা তাকে বলছি মূলদ
1: সংখ্যা।
0: এবার দশমিকের যে ভগ্ন সংখ্যা আছে, সেগুলো কি মূলদ সংখ্যা? অবশ্যই তাই। কেন? আমরা জানি যখনই দশমিকের ভগ্ন সংখ্যার থেকে দশমিকগুলোকে আমরা তুলে ওগুলোকে প্রকৃত বা অপ্রকৃত ভগ্ন সংখ্যা আমরা রূপান্তরিত করতে পারি। ধরো 0.5, আমরা যদি 0.5 বা 0.5 একে আমরা যদি সাধারণ ভগ্ন সংখ্যায় আনি, কি করব? 5/10। এবার দেখো পি হয়ে গেল 5, কিউ হয়ে গেল 10, তাহলে 5/10, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, তাই তো? এইভাবে তাহলে দশমিকের যে কোনো দশমিকের ভগ্ন সংখ্যাগুলো এবং আমরা যে সাধারণ পূর্ণ সংখ্যাগুলো জানি, এরা সবাই চলে আসলো আমার মূলদ সংখ্যার দলে, তাই তো? কিন্তু সমস্ত দশমিকের ভগ্ন সংখ্যাগুলোকেই আমরা মূলদ সংখ্যা বলতে পারবো না, কিছু ব্যতিক্রমী আছে, তখন তাদের আমরা বলবো অমূলদ সংখ্যা। এই যে যখন অমূলদ সংখ্যা বলবো, তারা কারা? তারা P/Q, যেখানে কিউ নট ইজ ইকাল টু জিরো, এই আকারে তাদের প্রকাশ করা যাবে না। প্রকাশ করতে পারলে তারা মূলদ সংখ্যা, আর যেই সংখ্যাকে আমরা P/Q, যেখানে কিউ নট ইজ ইকাল টু জিরো, এইভাবে প্রকাশ করতে পারবো না, তারা অমূলদ সংখ্যা। তাহলে দুটো দল পেয়ে গেলাম, মূলদ সংখ্যা পেলাম, অমূলদ সংখ্যা পেলাম, ঠিক? তাহলে এই অমূলদ সংখ্যা তারা কারা? আমরা তো মূলদ সংখ্যা পেয়ে গেছি, যারা সাধারণ ভগ্ন সংখ্যা, দশমিকের ভগ্ন সংখ্যার কিছুগুলো বললাম, কিন্তু আবার বলছি দশমিকের সমস্ত ভগ্ন সংখ্যাগুলোই আমরা বলছি মূলদ সংখ্যা নয়। তাহলে তারা কারা? দশমিকের ভগ্ন সংখ্যার মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো দশমিকের পরে অসংখ্যবার আমরা রিপিট করতে পারছি না, অথচ কখনো শেষও করতে পারছি না, সংখ্যাগুলো দশমিকের পরে ডিজিটগুলো শেষ হচ্ছে না, অসীম পর্যন্ত বিস্তৃত, তাদেরকে আমরা বলবো অমূল্য।

0: হলো
1: সংখ্যা।
0: সংখ্যা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, দশমিক এক দুই শেষ হয়ে গেল, সসীম দশমিক, দশমিক এক দুই, এটা কি? এটা একটা মূলদ সংখ্যা। বা 3.75, এই যে দশমিক সাত পাঁচে গিয়ে সে শেষ হয়ে গেল, এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এই সংখ্যাটা আমার মূলদ সংখ্যা। কিন্তু যদি এরকম হয় 3.75 বা 3.75 7 5 1 7 5 1 1 7 5 1 1 1 7 5 1 1 1 1, দেখো পুনরায় আমি একই সংখ্যা বলছি না, ক্রমশ বেড়ে যাচ্ছে সংখ্যাগুলোর পরিমাণ। প্রথমে বললাম দশমিক সাত পাঁচ, সাত পাঁচ এক, সাত পাঁচ এক এক, সাত পাঁচ এক এক, এবার নেভার এন্ডিং, অর্থাৎ কখনো শেষ হচ্ছে না, এই যে ক্রমশ চলছে অসীম পর্যন্ত একটা দশমিকের সংখ্যা, কখনো শেষ হচ্ছে না, আবার আবৃত্তও হচ্ছে না, এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো?
1: অমূলক
0: সংখ্যা বা ইররেশনাল নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, দশমিকের যে সংখ্যাগুলো আছে তাদের মধ্যে যে ভাগগুলো পেলাম আমরা, একটা পেলাম হচ্ছে মূলদ সংখ্যার মধ্যে দশমিকের সংখ্যাগুলো আছে কিন্তু সসীম আছে, আবার অসীম যেগুলো আছে সেগুলো পুনরাবৃত্তি হচ্ছে। ধরো বললাম 1.3333, অর্থাৎ 333 যাচ্ছি আমরা, সেটাকে আবৃত্ত দশমিকে যদি বলি তখন বলি 1.3 রেকারিং বা 1.3 পুনঃপর্ণিকা, তাই তো? তাহলে সেগুলো কি হচ্ছে, আমি একটা জায়গায় এসে তাকে থামিয়ে দিতে পারছি, তাকে অসীম পর্যন্ত ছিল কিন্তু আমরা তাকে একটা জায়গায় এনে থামিয়ে দিতে পারছি, এই এই যে আবৃত্ত করে ফেলতে পারছি। বা যেটা আগের থেকেই, যেমন বললাম 1.75, সেখানে 7.5 এন্ড হয়ে গেল সংখ্যাটা, এই ধরনের সসীম বা যেগুলো আবৃত্ত দশমিক, এই সংখ্যাগুলোকে আমরা কোন শ্রেণীতে ফেলতে পারছি? মূলদ সংখ্যা। কিন্তু যেটা আবৃত্ত নয় অসীম পর্যন্ত যাচ্ছে সেগুলোকে আমরা কি বলছি?
1: অমূলক
0: সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা মূলদ সংখ্যা বুঝলাম, অমূলদ সংখ্যা বললাম, তাই তো? আর এক ধরনের অমূলদ সংখ্যাও আছে, গ্রিক লেটার পাই। এই গ্রিক লেটার পাই, এটা আমাদের অঙ্কের শাস্ত্রে একটা বিরাট স্থান দখল করে আছে। এই পাইয়ের আমরা সাধারণভাবে এখন যেটুকু দরকার হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের সুবিধার জন্য, এই পাইয়ের মান আমরা বলি 22/7, আর দশমিকে বললে আমরা বলি 3.14 প্রায়। কেন এই প্রায় কথাটা বললাম? যে এই দশমিকে যখন আমরা প্রকাশ করছি 22/7 বা পাইয়ের মানটাকে, তখন সেটা পুনঃপূর্ণিক হয় না, এখনো পর্যন্ত আমরা, আমাদের সুপার কম্পিউটারও আমাদের এগুলো সলভ করে দিতে পারেনি যে পাইয়ের মান কোথায় গিয়ে আমরা শেষ করতে পারবো দশমিকের পরে, কোন ডিজিটে কতদিন, দিনের পর দিন যদি আমরা ভাগ করেও যেতে থাকি, 22 সাত দিয়ে ভাগ করে যেতেই থাকি, আমরা দশমিকের পরে এই যে ডিজিটগুলো পাবো, নেভার এন্ডিং, এখনো পর্যন্ত আমরা শেষ করতে পারিনি। এই ধরনের অমূলদ সংখ্যাকে আমরা বলি তুরীয় অমূলদ
1: সংখ্যা।
0: তাহলে তুরীয় অমূলদ সংখ্যা কোনগুলো? পাই, এছাড়াও আছে আরও উঁচু ক্লাসে গিয়ে পাবে ই সিরিজ, আমরা স্মল ই দ্বারা ডিনোট করি, তারও কিছু মান আছে, এটা একটা সিরিজের মান, নেভার এন্ডিং, কখনো শেষ হয় না দশমিকের পরে তার ডিজিটগুলো, এই যে ভাগটাকে আমরা বলছি তুরীয় বা অবীজগাণিতিক বা অবীজীয় অমূলদ সংখ্যা। কে কে? পাই এবং ই। এছাড়া আগে যেইগুলো বললাম যে এমনি সাধারণভাবে রেকারিং হবে না, অসংখ্য দশমিকের পরে ডিজিট আমরা পেতেই থাকবো, নেভার এন্ডিং, আমাদের শেষ হবে না, সেগুলোকে আমরা বলছি বীজগাণিতীয় বা বীজীয় অমূলদ সংখ্যা। প্রথম যে উদাহরণটা আমি বলেছিলাম, ধরো 3.75 1 3.75 1 1 3.75 1 1 1 অসংখ্য পর্যন্ত যাচ্ছি, এই যে আমরা অসীম পর্যন্ত একটা দশমিকের সংখ্যা পাচ্ছি যেটা কখনো শেষও হচ্ছে না আবার আবৃত নয়, এই ধরনের আমরা অমূলদ সংখ্যাকে বলছি
1: অবীজীয়,
0: এগুলোকে আমরা বলছি বীজীয় বা বীজগাণিতিক অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে অমূলদ সংখ্যা আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে বীজগাণিতিক বা বীজীয় অমূলদ সংখ্যা, আর একটা পেলাম তুরীয় বা অবীজগাণিতিক বা
1: অমূলদ সংখ্যা,
0: অবীজীয়
1: অমূলদ সংখ্যা।
0: ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পেলাম।

0: মোলার সংখ্যার ধারণা,
1: অমোলার সংখ্যার ধারণা।
0: ঠিক, এরপরে আমরা আসব এই যে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, এই দুটো দলকেই একসাথে আমি নিয়ে আর একটা বড় দল তৈরি করছি, এটাকেই আমরা বলছি বাস্তব সংখ্যা বা রিয়াল নাম্বার। এই রিয়াল নাম্বারের সেটটাকে আমরা ডিনোট করব ক্যাপিটাল আর দিয়ে, রিয়াল নাম্বার আর দিয়ে শুরু। তাহলে ক্যাপিটাল আর যে নামটা আমরা দেব বা যাকে ডিনোট করব, যেই দলটাকে আমরা অঙ্কের ভাষায় যে দলটার নাম দিলাম আর, তারা কারা? তারা হচ্ছে সমস্ত মূলদ সংখ্যা, সমস্ত অমূলদ সংখ্যা, এরা মিলে মিশে হয়ে গেল আমাদের বাস্তব সংখ্যা, তাই তো? তাহলে দেখো বাস্তব সংখ্যার মধ্যে কারা কারা চলে আসলো, সমস্ত স্বাভাবিক সংখ্যা চলে আসলো, ন্যাচারাল নাম্বার, সমস্ত
1: অখণ্ড সংখ্যা,
0: অখণ্ড সংখ্যা দলটা চলে এসছে, অর্থাৎ ন্যাচারাল নাম্বার এসছে, শূন্য এসছে, অখণ্ড সংখ্যার দলটা চলে এসছে, তাই তো? তারপরে কে এসছে? জেড এসছে, পূর্ণ সংখ্যার দলটা এসছে, তাই? তারপরে মূলদ সংখ্যা এসছে, অমূলদ সংখ্যা এসছে। তাহলে সবাইকে নিয়ে আমরা যে একটা বড় দল তৈরি করেছি, এটাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার দল। ঠিক আছে, সাধারণভাবে আমরা এদেরকে বলি বাস্তব সংখ্যা, আর এই বাস্তব সংখ্যার দলটাকে আমরা অঙ্কের ভাষায় কি দিয়ে ডিনোট করি? ক্যাপিটাল আর, শুধু আর নয়, মনে রাখবে ক্যাপিটাল আর, কারণ এর পরেই তোমরা দেখবে আমরা যখন স্মল আর ব্যবহার করব সেটা বিভিন্ন জিনিসকে বোঝানোর জন্য, কখনো সংখ্যা বোঝাবো, কখনো বৃত্তের ব্যাসার্ধ বোঝাবো, এগুলো পরে। তাহলে আমরা সবসময় যখনই দলের নামকরণ করছি তখন আমরা বলছি ক্যাপিটাল
1: আর,
0: এখানে বাস্তব সংখ্যার জন্য ক্যাপিটাল আর, স্বাভাবিক সংখ্যার জন্য ক্যাপিটাল এন, অখণ্ড সংখ্যার জন্য ক্যাপিটাল ডাব্লু, পূর্ণ সংখ্যার জন্য ক্যাপিটাল জেড। ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যেগুলো নিয়ে আলোচনা করলাম, যে সংখ্যার ধারণাগুলো আমরা ছোট ক্লাসে যেগুলো পড়ে এসেছি, এখন তাহলে আমরা বুঝতে পারছি যে এই সংখ্যাগুলো বিভিন্ন দলের তারা মেম্বার, তাই তো? আমরা যখন বলছি 1 2 3 4 এই সংখ্যাগুলো, তারা কখনো এন এর মেম্বার, কখনো তারা ডাব্লুর মেম্বার, কখনো তারা জেড এর মেম্বার, কখনো তারা আর এর মেম্বার, তাই তো? কখনো তারা মূলদ যে সংখ্যা ওই দলের সদস্য, তাই তো? এইভাবে আমরা ধীরে ধীরে ধীরে ধীরে সংখ্যাগুলোকে, যেগুলো আগে আমরা না চিনি তাদের কিভাবে আছে, কোন দলে আছে, কিভাবে তারা একটা দলের সাথে আর একটা দল উপদল তৈরি করছে, আগে তো এগুলো আমরা কিছুই জানতাম না। আমরা আগে শুধু জানতাম যে এই সংখ্যাগুলো আছে, এদের আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি বা বিভিন্ন রকম অঙ্কের প্রণালীতে আমরা এদের ব্যবহার করি, তাই তো? কিন্তু এখন আমরা জানতে পারছি না, এরাও আবার দল গঠন করে, তারা নিজস্ব দলের মধ্যে তাদের বিভিন্ন রকম অপারেশন হয়, তারা নিজেদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করে। তাহলে এই যে এক সবচেয়ে স্বাভাবিক ছোট সংখ্যা, সবচেয়ে বড় কোনটা?
1: অজানা।
0: মন্দিরা বলেছিল যে অজানা আমরা বের করতেই পারছি না, এই যে এদের। এবার এদের মধ্যে আমরা দেখব এই যে, যেমন ধরো মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা একটা বললাম যে 1/3 একটা মূলদ সংখ্যা, তাই তো? কারণ পি হচ্ছে 1, কি হচ্ছে 3, তার একটা অমূল, একটা মূলদ সংখ্যা। এইবার আর একটা মূলদ সংখ্যা আমি নিলাম, সেটা কিরকম? ধরো আমি নিলাম 2/6, তাহলে একটা সংখ্যা নিলাম 1/3, আর একটা নিলাম 2/6। দেখে মনে হচ্ছে দেখো এই সংখ্যা দুটো আলাদা, 1/3 2/6, কিন্তু খেয়াল করো আমরা যদি 1/3 এই প্রথম মূলদ সংখ্যার লবকে 2 দিয়ে গুণ করি এবং হরকে 2 দিয়ে গুণ করি, অর্থাৎ একই সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করছি, ফলে যে আমরা আর একটা সংখ্যা পাচ্ছি, এই সংখ্যাটা আগের সংখ্যার সমতুল্য, তাই তো? তাহলে আমরা সমতুল্য কিভাবে পাচ্ছি? আগের সংখ্যা সেই একটা মূলদ সংখ্যাকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করার পরে ওই ভগ্ন সংখ্যাটা বৃহত্তর আকার নেয়, কিন্তু তাকে আমরা আবার পুনরায় প্রথমটায় নিয়ে আসতে পারি। যদি আমি 2 দিয়ে লব এবং হরকে আবার ভাগ করে নিই, তাহলে দেখো 2 6, তাহলে 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে আবার 1/3 ফিরে আসতে পারবো, তাই তো? তাহলে আমি এই 2/6 বলছি 1/3 সমতুল্য মূলদ সংখ্যা। আবার 3/9, এই 3/9 এও কিন্তু 1/3 এর সমতুল্য মূলদ সংখ্যা। কেন? 3 দিয়ে দেখো লবে 3 আছে, হরে 9 আছে।

0: তুমি তিন দিয়ে লবের তিনকে ভাগ করো এক পাবে, হরের নয়কে তিন দিয়ে ভাগ করো এক পাবে, তিন পাবে, তাহলে এক বাই তিন আমি আবার প্রথমটাতে ফিরে যেতে পারবো। তাহলে এইভাবে এক বাই তিনের সমতুল্য মূলক সংখ্যা কোনগুলো হবে? এক বাই তিনের সমতুল্যতে বড়টাই যেতে গেলে প্রথমে দুই দিয়ে লবকে গুণ করি, তাহলে দুই বাই ছয় পাবো, তিন দিয়ে গুণ করলে তিন বাই নয় পাবো, চার দিয়ে গুণ করলে চার বাই বারো পাবো। তাহলে এই যে দুই বাই ছয়, তিন বাই নয়, চার বাই বারো, পাঁচ বাই পনেরো, এই যে সব যে নাম্বারগুলো পাচ্ছিস প্রত্যেকটাই কিন্তু মূলক সংখ্যা, কিন্তু তারা এক বাই তিনের সমতুল্য। ঠিক আছে, তাহলে আমরা সমতুল্য মূলক সংখ্যাটা কি আমরা জানতে পারলাম। ঠিক আছে, দেখতে তারা আলাদা কিন্তু আসলে তাদের সর্বনিম্ন মানটা কিন্তু একই। ঠিক আছে, এই জন্য আমরা ওগুলোকে বলি সমতুল্য। কার সমতুল্য? এক বাই তিনের সমতুল্য। ঠিক আছে, এরকম আর একটা উদাহরণ দিতে পারো, ধরো দুই বাই পাঁচ, আমি একটা সংখ্যা নিলাম, এই দুই বাই পাঁচ একটা মূলক সংখ্যা নিলাম, কার সমতুল্য দুটো মূলক সংখ্যা বলতে পারবে তোমরা? বলো মন্দিরা, বলো একটা। দুই বাই পাঁচ, দুইকে দুই দিয়ে গুণ করো কত হয়? চার। পাঁচকে দুই দিয়ে গুণ করো কত হয়? দশ। তাহলে চার বাই দশ, চার বাই দশ, তাহলে দুই বাই পাঁচের সমতুল্য। বর্ষা একটা বলো,
1: ছয় বাই পনেরো,
0: ছয় বাই পনেরো কি দিয়ে গুণ করলে? দুই বাই পাঁচকে, লব এবং হরকে
1: দুই দিয়ে,
0: তিন দিয়ে গুণ করলাম, তাই তো? তিন দিয়ে গুণ করলে তিন দুগুণে ছয় লব, হরটা হচ্ছে তিন পাঁচে পনেরো, তাহলে ছয় বাই পনেরো। তাহলে দেখো আমরা দুই বাই পাঁচের দুটো সমতুল্য মূলক সংখ্যা পেয়ে গেলাম, কারা কারা? চার বাই দশ, ছয় বাই পনেরো, এরকম আমরা অসংখ্য পেয়ে যেতে পারি, তাই তো? তাহলে দেখো একই দলের মধ্যে রয়েছে, তাদের মধ্যে আমরা গুণ ভাগ করে অনেকগুলো তৈরি করতে পারছি। ঠিক আছে, এইভাবে আমরা তাহলে সমতুল্য মূলক সংখ্যা কি আমরা সেটাও বুঝতে পারলাম। এরপরে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো তোমরা মৌলিক সংখ্যা আগে শিখেছো, কোন সংখ্যাগুলো মৌলিক সংখ্যা? যেই সংখ্যাগুলো নিজে এবং এক ছাড়া তার অন্য কোনো উৎপাদক নেই বা হয় না, তাই তো? যেমন দুই, দুই তার উৎপাদক কে কে? দুই নিজে এবং এক। যেমন তিন, সে নিজে এবং এক। চার কি মৌলিক সংখ্যা হবে?
1: না।
0: কেন?
1: দুই, চারকে দুই দিয়ে ভাগ করা
0: যায়। হ্যাঁ, চারকে দুই দিয়ে ভাগ করা যায়, তার মানে চার নিজে একটা উৎপাদক, চারের এক একটা সাধারণ উৎপাদক, কিন্তু দুই আর একটা উৎপাদক আছে, তাই তো? তাহলে নিজে এক ছাড়াও যদি অন্য কোনো উৎপাদক থাকে তখন আমরা সেই সংখ্যাগুলোকে বলি যৌগিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কি? নিজে এবং এক, এছাড়া অন্য তার কোনো উৎপাদক থাকবে না, তাহলে আমরা তাদের কি বলবো?
1: মৌলিক সংখ্যা।
0: এইবার আমরা দেখব পরস্পর মৌলিক সংখ্যা। কিরকম পরস্পর মৌলিক সংখ্যা? ধরো আমি তিন নিলাম এবং চার নিলাম, দুটো সংখ্যা, তিনকে মৌলিক সংখ্যা, চারকে যৌগিক সংখ্যা, তাই তো? কিন্তু তিনের যে উৎপাদক আছে কি? এক এবং তিন। চারের উৎপাদক কে?
1: চার, দুই, এক, দুই,
0: চার, এক, দুই, তাই তো? এইবার দেখো এই তিনের উৎপাদক গুলো এবং চারের উৎপাদক গুলো সাধারণ উৎপাদক বা কমন উৎপাদক কে? এক, তাই তো? এই যে এক ছাড়া তিনের একটা উৎপাদক নিজে তিন, আর চারের উৎপাদক হচ্ছে দুই আর চার, এদের মধ্যে কোনো কমন আছে বা এদের মধ্যে সাধারণ কোনো উৎপাদক আছে?
1: না।
0: তিন আর ওর ক্ষেত্রে চার আর দুই, এই যে উৎপাদকগুলো নেই জন্য, কমন উৎপাদক নেই জন্য, এক ছাড়া, আমি এককে বারবার বলে রাখছি যে এক ছাড়া, অর্থাৎ এক তো সবারই উৎপাদক, এই জন্য এক ছাড়া অন্য কোনো উৎপাদক, তাহলে অন্য কোনো উৎপাদক সাধারণ উৎপাদক পেলাম না। এইবার আমরা তিন এবং চারকে বললাম পরস্পর মৌলিক সংখ্যা। তিন নিজে মৌলিক সংখ্যা, চার কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু তিন এবং চার পরস্পর, অর্থাৎ দুজনের মধ্যে আমরা যখন তুলনা করছি তিন এবং চার, যেহেতু তাদের মধ্যে কোনো এক ছাড়া অন্য সাধারণ উৎপাদক নেই, তখন আমি তাদের বলছি পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এছাড়া দেখো অনেক সময় যৌগিক সংখ্যার মধ্যেও, দুটো আমি যৌগিক সংখ্যা নিচ্ছি তার মধ্যেও আমি কখনো পরস্পর তারা মৌলিক হয়ে যাবে, এরকম একটা উদাহরণ কি দিতে পারবে? ছোট একটা উদাহরণ, যে নিজেরা যৌগিক, দুজনেই যৌগিক কিন্তু তারা পরস্পর মৌলিক। ধরো না, ওই যে আমি যেমন বলেছিলাম যে চার একটা যৌগিক সংখ্যা, তার উৎপাদককে এক, দুই, চার, ঠিক আছে? তুমি পনেরো একটা নাও, পনেরো একটা যৌগিক সংখ্যা, তার উৎপাদক হলো কি? এক।

0: 3-5 তাদের সাধারণ উৎপাদক কে? এক। তাহলে এক ছাড়া আর কোন সাধারণ উৎপাদক নেই?
1: না।
0: তাহলে 4 এবং 15 নিজেরা যৌগিক হওয়া সত্ত্বেও তারা পরস্পর মৌলিক। তাহলে পরস্পর মৌলিক কখনই দেখব? এক ছাড়া অন্য কোন যখন তাদের সাধারণ উৎপাদক থাকবে
1: না,
0: আর যদি থাকে তারা পরস্পর মৌলিক হবে না। ঠিক আছে, বোঝা গেল? যেমন 3 এবং 15 এরা কি পরস্পর মৌলিক?
1: হ্যাঁ।
0: 3 এর উৎপাদককে 1 এবং 3, 15 এর উৎপাদককে 1-3-5, এক ও সাধারণ উৎপাদক, দুজনের মধ্যেই 3 আছে সাধারণ উৎপাদক, তাহলে তারা কি পরস্পর মৌলিক হলো? পরস্পর মৌলিক তখনই হবে এক ছাড়া সাধারণ উৎপাদক থাকবে না। তাহলে যেহেতু এখানে আবার 3, একের সাথে আবার 3ও সাধারণ মৌলিক উৎপাদক হয়ে গেল দুজনের ক্ষেত্রে, তাহলে তারা পরস্পর মৌলিক
1: নয়।
0: বোঝা গেল? তাহলে আজকে আমাদের এখানে আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে।
2: এতক্ষণ শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে নবম শ্রেণীর অঙ্ক বিষয় আলোচনা। সঙ্গে ছিলেন বিক্রমগড় হাইস্কুলের প্রধান শিক্ষক তপন দে ও 2 শিক্ষার্থী।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী চব্বিশ ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 60%। বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, মিয়ানমার, বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মধ্য উত্তর অংশে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার গতিবেগ সর্বোচ্চ প্রতি ঘণ্টায় 60 কিমি পর্যন্ত পৌঁছতে পারে। পশ্চিমবঙ্গ উপকূলে কোনো সতর্কবার্তা নেই, তবে মৎস্যজীবীদের 29 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর 2026 পর্যন্ত উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে এবং বাংলাদেশ উপকূল বরাবর ও তার আশেপাশে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস।

এখন জানিয়ে দিই আমাদের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি খাঞ্জুরাম মান্ডি ও সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, এবং তারপরেই শুনবেন সেভ ইয়োর হার্ট এ বিষয়ে ডাক্তার দুর্লভ চন্দ্র মান্ডির সাক্ষাৎকার। 6:40 কিষাণবাণী অনুষ্ঠানে শুনবেন মানবতার স্বার্থে খাদ্য অপচয় করা বন্ধ করুন, ডক্টর মানসী চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন এ বিষয়ে। স্বাগত।

মণ্ডল মল্লিক। তর্জা গান 7:10 পরিবেশনায় মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পীবৃন্দ। সমীক্ষা 7:30 বলবেন সানাজ আব্দুর রউফ। রাত 8টায় আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। কথায় কাহিনী 8:30, কাহিনী হরিদাস পাল,

45 মিনিটে অর্থনীতির দুনিয়া অনুষ্ঠানে শুনবেন পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণে অধ্যাপিকা ডক্টর ঐন্দ্রিলা গুহ এবং অধ্যাপিকা ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায় শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 9টায় শুনবেন খেয়াল, শিল্পী অরিন্দম চক্রবর্তী। 9:30 শ্রবণী, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাসুদেব দাসের সঙ্গে কথা বলেছেন বিতস্তা ঘোষাল। ছায়াছবির গান 10:10। 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অসিত কুমার দাস। মলয় ঘোষের কণ্ঠে শুনবেন লোকগীতি 10:50। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত স্বপন সিনহা। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠানের খবর। এবারে জানিয়ে দিই সঞ্চয়িতার প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। সন্ধ্যে 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, 6:30 গুল গুলশান, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। দর্পণ 7:45। রাত 8টায় হিন্দি ছায়াছবির গান নানা রঙের গান 8:15। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর স্পটলাইট 9:16। 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 এশিয়ান গেমসের 20তম আসরের দৈনিক প্রতিবেদন। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান 11:10। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

আকাশবাণী কলকাতা খবর পড়াই দিই কল্পনা মুর্মু। ডবল ইঞ্জিন সরকার আমরে নিত বাংলার বিরিত এনএফএম আর আর্জন সে উৎপাদন নাওয়ান সুযোগ তেয়ারাকানামেন্তে কেন্দ্রীয় বাজেট বিরিত বাণিজ্য ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ মেন আকাদা। তেইন কলকাতার ক্যালকাটা চেম্বার অফ কমার্স মিটসাই আরেগেল মড়ে আনা সেরমা পুরো সাধারণ সভারে উনি আজা কথারে নয় সদর আকাদা। আরে চানাচ বাদালতে দারাকান সেচেদ সেরমা খন্দো ইরল চানাচরে পটুয়া কো রাকাব লেনখান গে সরকারি আর সরকারি সপোহড স্কুল করে পটুয়া কো সারথি প্রকল্প আতারে বেগর গনংতে সাইকেল কো নামা। তেহেন হাওড়া রিয়া বেটরারে মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয় রে সাপড়ামিদ আখড়ারে সারথি প্রকল্প রিয়া উডো সাগুন তায়ম মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী নয় সদর আকাদাম। সুপ্রিম কোর্ট দো কেন্দ্র আর সিবিএসই কিন তুরুই চানাচ রেন পটুয়ো কহ তিন ভাষা নীতি খন চেড় এম বিষয় অহিভাবি মেতা হাকাওয়াট কিনা। নেমুত রেগে এআই ইরল আর আরে চানাচ রেন পটুয়ো কো নোয়া খন চেড় এম আকানা। সিরো বিচারিয়া সূর্যকান্ত আয়ুর তিনা বেঞ্চ সদর আকাদায় লাগিমানা পরিকাঠামো তেয়ার রে সিবিএসই আরো অক্তো এম লাগিদ তে তুরুই চানাচ রেন পটুয়ো কো ক্ষেত্র রে নোয়া নীতি লাগু সে কার্যকর করাও তায়ম দহ গানো। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রকে সদর আকাদা যে দিশমরে জাতীয় সড়ক রেনা নেটওয়ার্ক 2015 সালের আরে গেল মিট হাজার কিলোমিটার খন তঙ্গে সেরমারিয়া মার্চ রে প্রায় তুরুই গেল মিট সাইহিস বাড়তি কাতে 1,46,000 কিলোমিটার বেশি আকানা। অনাতে যোগাযোগ ব্যবস্থা আরো উৎনৌ কানা বাজার করে সেটার সুযোগ বাড়তি আকানা মানমি আর পণ্য সাগাড়াম হো উসেরা সে দ্রুততর আকানা। কেন্দ্রীয় বাণিজ্য আর বিরিত মন্ত্রী পীযূষ গোয়েল তেহেন মার্কিন যুক্তরাষ্ট্র সাঙ্গারে সেন কানা। দারাকান 5 অক্টোবর ধাবিজতে নোয়া সাঙ্গারে আজ দো G20 বাণিজ্য মন্ত্রী কোয়া বার্ষিঙা দুপুলুপ রাই সেলেদোয়া। দুপুলুপ ফাঁক তাক করে জপর দিশম রেন মন্ত্রী কো সাথে আলাগতে বার পাহাটাড়ি বিষয় নিয়ে দুপুলুপ আমেনতে বাডায় কানাম পনত।

0: সরকার দো নাওয়ান কৃষক বন্ধু প্রকল্পরে প্রতিটি যোগ্য পরিবারে ইখান সে কেবলমাত্র মিদ হড়া নিতুমগে সেলেট করাও রেনাহে সিদ্ধান্ত আকাদা হলানো নবান্নরে খবরিয়া কো জমেলায় রে কৃষিমন্ত্রী দুধকুমার মন্ডল নোয়া সদরে মেনকেদা লাহা সরকার আমরে দো মিটাং পরিবারে গে আইমা হড় নোয়া প্রকল্পরে না সুবিধা কো নাম তাহে নুই সরকার দো ওনা নিয়ম কিছুটা এ আরু ফেরাও সে পরিবর্তন আকাদা পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম দোহড়া বাচনারে কংগ্রেসের রাশিয়া মিলন প্রধান ভিতর বাটের জামিনে মঞ্জুর কেদা কলকাতা হাইকোর্ট বিচারিয়া তীর্থঙ্কর ঘোষ বেঞ্চ উনিয়া বিরুদ্ধে তাহেকান তুরুই গোটাং মামলা রেগে জামিন রেনাহে হুকুম কেদা ওনাতে দোহড়া বাচনাও লাহারেগে উনি দো ছেড়ে নাম কেদা দারাকান বারগেল অক্টোবর ধাবিতে নোয়া ভিতর বাটের জামিন লাগু তাহেনা তায়াম দিন উনি দো হলদিয়া আদালতরে সপ্রত হয়ে তায়াম মারেন মন্ত্রী ইন্দ্রনীল সেনহা কসবা রেনা ওড়াকে তেহেন সেতা সেতে ইডি অফিসার কো তল্লাশি অভিযান কো চালাও কেদা মন্ত্রী রেন সুরসুপুর সে ঘনিষ্ঠ বেশ কয়েকজনা ওড়াক রেহ কো তল্লাশি কেদা নিমতরা লেখকনা পূজা পরিক্রমা নিতুমতে ইউনেস্কো নকল পাস আক্রিং কাতে মড়ে গেল খন তুরুই গেল কারোর টাকা তজ রূপ রেনা লালিস হেনা আকাদা ইন্দ্রনীল সেন আর আজরেন ওড়া গমকে মধুচন্দা বিরুদ্ধে বৌবাজার থানারে লালিস দায়ের কানা পনত সরকার দো কোচবিহার দিনহাটা আর মেখলিগঞ্জ মহকুমারে সরকারি পলিটেকনিক কলেজ স্থাপন রেনা উদ্যোগে হাতাও কাদা কলেজ তেয়ার লাগিতে উপযুক্ত জমি ঠৌকরে পনত রেয়া কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর দো জেলা প্রশাসনে হুকুম কা দেয়া মেনতে বাডায়া কানা পনতরে ডেঙ্গু পরিস্থিতি নেঘাড়ি সামলাও রেহেন আকাদা তবে অক্টোবর আর নভেম্বর চাঁদো কিন হাই রিক্স অক্ত হিসেবতে ঠৌকা কাতে যতম জেলা কসতর তাহেন হুকুম এম আকানা মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল হলানো পনতরেন যতম জেলা শাসক সাঁতে ভার্চুয়ালি দুপুরুপরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নজরদারি আরও জোরদারে মেতা হাকা কোয়া খবর পড়া দো নডেগে মুচেড এনা
1: আখড়া দুজনক আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি উচান তালমা খন নিত আজম তাবনপে হার্ট যতন যোগা বাবদে ডাক্তার দুর্লভ চন্দ্র মান্ডি সঙ্গ কুপলির ওপর কুকলি রেদ সুতলাল সরেন
2: মানমি হড়মরে মায়াম কুণ্ডি দো আডি মহতানা মিটেন হড়মো হাটিক কানা নিয়ে দাঁড়াই থেকে গোটা হড়মরে মায়াম আতুক কানা আর নিয়ে মায়াম কুণ্ডি পেনে হার্ট না যতন যোগা বাবদ থেকে তেহিন দো বাডাই জঙ্গা নেওতাও কাদিয়া ডাক্তার দুর্লভ চন্দ্র মান্ডি ডাক্তার মান্ডি গমকে দো মেদিনীপুর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল খন জিরো আকান মেডিকেল অফিসার কানাই মান্ডি গমকে মা শান্তি আখড়া পাহাটা সেখ জোহার
3: জোহার
2: তেহিনা যাহা সাতাম ইনে বাবদে এতহব রেগে আমঠেন নিয়ে কুকলিন দো হয়া যে আবা মানমি হড়মো লাগিতে অনোয়া যাহা হার্ট নিয়ে রেনা কামি কত চেলকানা আর তিনাক গে বাং গণগানা
3: কয়েকটি দো আডি গুরুত্বপূর্ণ সে ভাইটাল অর্গান মেনতেলে লইয়া সে হড়মো হিস মেনতেলে লইয়া পয়লা রেগে লই গানোয়া ব্রেন সে হাতাং দশারতে হার্ট সে মায়াম কুণ্ডি তেসারতে লাংস হরতে রে পাকস বন লইদা অনকাই কিডনি লিভার নোনোয়া কো দা আবা ভাইটাল অর্গান কানা আর আডি গান হিস মেনা গেয়া হার্ট দো আডি ভাইটাল অর্গান কান গেয়া সে আডি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হিস কান গেয়া হার্ট তেগে মেটাং পাম্প লেকাই কামি দা আবা হড়মো রে পাম্প কাতে হার্ট দো গোটা হড়মোরে মায়ামে পাসনাও বন কানা আর মায়াম চালাক কান তেগে মায়ামতে নিউট্রিশন সে অক্সিজেন সে জমা কো যত অর্গানে নামেতে এটা অর্গান কোহে কামিদা মিল লেকাতে লই গানোয়া হার্ট কামি বন্ধ লেখান মানমি দো গজ কান মেনতেগে ছেটিয়ারোয়া
2: যাহাই নাওয়া গিদ্রে কো জানামোয়া বালে গিদ্রে কো উনকোয়া হড়মো আডি লোখা নেলোগোয়া যে নীল কালার গদোগ কানা রং নীল নো নেলোগ কানা আদো কলিয়া বাংমা নিয়ে কোহো কাটি গিদ্রে কোয়া বালে গিদ্রে কোয়া হার্ট রেনা জানা আনাট আঝাট থাকে লেনখান গে বাংমা হুয়া আনিয়া বাবদে নাসনা লিমে
3: আদো নোয়া দো আলে ডাক্তারি ভাষাতে দো সে ইংরেজিতে লিয়া কনজেনিটাল হার্ট ডিজিজ মানে জন্মগত নুই দো হার্ট রেনা রোগ মেনা তাই আদো ওনা দো নেলোয়া যে হার্ট তো পনিয়া প্রকোষ্ঠ সে চেম্বার তে তেয়ারা আদো আদি সময় নেলাকানা যে গিদ্রে কোয়া জন্মগত ত্রুটি কিছু বিভিন্ন ভাল্ভ যাহা তাহেনা হার্টরে হয়তো ভাল্ভ বানু তাইয়া সে যাহা অনে চেম্বার মেনা হার্টনা পনিয়া চেম্বার ওনা দলে ভিএসডি এএসডি আদি রকম ইংরেজিতে

0: ᱟᱨ ᱱᱩᱭ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛᱤ ᱧᱚᱜ ᱠᱟᱱ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱢᱤᱫᱴᱟᱝ ᱦᱚᱭᱛᱚ 30 ᱵᱚᱪᱷᱚᱨ 40 ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱤᱱᱤᱡ ᱠᱚᱲᱟ ᱦᱚᱯᱚᱱ ᱥᱮ ᱠᱩᱲᱤ ᱦᱚᱯᱚᱱ ᱟᱡ ᱴᱷᱮᱱᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱰᱟᱠᱛᱟᱨ ᱴᱷᱮᱱ ᱧᱮᱞ ᱠᱮᱫᱟ ᱯᱮᱥᱟᱨ ᱩᱱᱤᱭᱟᱜ 130 ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱨ ᱩᱱᱤ ᱫᱚ ᱠᱟᱹᱡ ᱦᱚᱭᱛᱚ ᱡᱟᱹᱥᱛ প্রেসার ছাড়া সুগার হো কন্ট্রোল রেগে দহ দরকার কান গেয়া সুগার হো যদি ঠিক মতো কন্ট্রোল রে বাং থাকেনা নেলো আর যে ব্লাড যাহার মানে হার্ট খন যাহা মায়াম নালি কো ডং কানা ওয়ানা মায়াম নালি ভিতরি রে জমা ফ্যাট সে চর্বি জমা লেনখান মায়াম নালি আডি নানহা ইদিয়া নানহা ইদি লেনখান গে আদো প্রেসার হো আডি জাস্তি ইদিয়া হ্যাঁ যেমন এমনি দা পাইপ যেমন আবো ভিতরি বন নেলা সেওলা জমা অনকা গে মায়াম নালি ভিতরি হো আবো ফ্যাট জমা লেনখান গে নানহা ইদিয়া এবং প্রেসার জাস্তিয়া আদো প্রেসার জাস্তি লেনখান গে কিন্তু হার্ট রেনা কামি হো জাস্তিতে হার্ট হো লাঙ্গা আয় ওনাতেগে সুগার হো কন্ট্রোল রে দহ দরকার কানা
1: আর কোলেস্টেরল
0: কোলেস্টেরল হো কোলেস্টেরল লাগি তো আলে দলে মেতা কোয়া যে রেড মিট দো বাং জম গে ভাগিয়া রেড মিট বলতে বুঝা শুকরি জেল কো বিফ জেল কো মানে ইতিলান জেল বা সেড়া সেড়া মেরম কো যাহা দম ইতিল নোয়া জম কো দো কই বাগি গে সে এভয়েড গে ভাগিয়া আর কি হ্যাঁ ইতিল কম জম গে লাগতিয়া বাখান হোনা দো তাহে কাতে আর কোলেস্ট্রল আড়ি জাস্তি তাবনা আর কি
1: আচ্ছা এখান অনিয়ে ফ্যাক্টর কো নোয়া কো ঠিকঠাক তাহলেন খান দো আপনা হার্ট না যাহা প্রবলেম কো ইনা কো কম হই না চান্স
0: সুগার হো আবো কন্ট্রোল রে দহ হয়ে তাহলে কোলেস্ট্রল হো মোটামুটি 200 আলে মিলিগ্রাম পার্সেন্ট ইনগান ভিতরে রে দহ হয়ে আর
1: আড়ি অক্তে আজম যে নুই হর দো হার্ট অ্যাটাক নাম কদিয়া নংকা কুলিয়া আদো হার্ট অ্যাটাক দো চিট কানা ওনা উরুম রিনা লক্ষণ কো দো চিট কো কানা
0: হার্ট অ্যাটাক দো যতর গে বোধে বন আজম কাদা যে হার্ট অ্যাটাক হয়ে তে হার্ট অ্যাটাক লেখান দো উনি সাডেন মেটাং উনি হাসোই লয়া যাহা হার্ট তাহেন তাবনা ওনা দো হরম কোড়াম রেনা লেঙ্গাতি ধারে তাহেন তাবন উনি হড় লিয়া কই লেঙ্গাতি সে চে লেকা চো কই চুপুর সে সাপ কত কে হামাল হামাল কোড়াম কই ই বুঝো তা নুকা লই দাড়ে আ যে ইন দো লেঙ্গাতি সে কোড়াম চে লেকা হামাল হামাল ই বুঝো তা ইয়া ইনে ছড়া কই যদি জাস্তি নো হার্ট অ্যাটাক যাহা বন লিয়া উন দো লিয়া যে চে লেকা চো হাসো ইন কানা লেঙ্গাতি ধারে হার্ট হাসো ইন কানা ওনা ধারে হাসো ইন কানা উনি হাসো জাস্তি ই দিতায়া উনি দো দুড়ু উত্তর হয় বহ তিরুপ কাতে দুড়ু উত্তর গো তা নুকা হাসো ইয়া যে চেলে চই ভিতরে ওনে চুপুট কাতলালকা দমে হাসোই কানা নেলো তায়া উনি হই লই দাড়ে যে নো হাসো দো বই বইতে লেঙ্গা তিসে হো হিন্দু বুঝোদা ইনে ছাড়া উনি দমে উদগর আয় হ্যাঁ আর সাহেট কষ্ট হই বুঝোয়া বমি কো হই বুঝো দাড়ে আ এ নিয়ে কোন বুঝো লেখান বন সন্দেহ হয় বাঙা নুই দো হার্ট অ্যাটাক হই কানতে হার্ট অ্যাটাক মানে বন বুঝোয়া হার্ট রেনা যা হার্ট রেনা তো মটাং ব্লাড সাপ্লাই রেনা সিরে উপসিরে কো মেনা ওনা ব্লাড হার্ট রে যখন ওনা আটারি সে ভেন লে লই সিরা আবো যাহা বন লই দা ওনারে যখন মায়াম চলাচল বন্ধ আ নয় যাহা লই কেদা যে ফ্যাট জমা লেনখান মায়াম নালি কো নানহা আসে রোগা আ মায়াম ঠিক মতো চলাচল বাং হয়োগ আ হার্ট রেহো তো করোনারি আটারি মেনতে মেনা আ ওনাতে হার্ট রেহো ব্লাড সাপ্লাই হয়োগ কানা করোনারি আটারি রে ঠিক মতো ব্লাড সাপ্লাই বাই নাম লেখান হার্ট উন্দো মনা গবন লিয়া যে হার্ট অ্যাটাক হয়োগ কানতে মানে হার্ট রে ব্লাড সাপ্লাই উন্দো বাং চালাক কানা আর কি আদো হার্ট বাই পাম্প দাঁড়িয়ে কানা হার্ট রা তো নিজের মিটাং নিউট্রিশন দরকার তাই আয়া হো আটারি মেনা তাই ওনা আটারি তে করোনারি আটারি তে হার্ট হো ওনকা জম এ নাম আদো হার্ট রা করোনারি আটারি যাহা লই দা ওনা নানহা লেনখান ব্লাড ঠিক মতো বাং চালা হার্ট আজ নিজে কে জম বাই নাম বাই পাম্প দাঁড়িয়ে এন্ডে খান কে উন্দো বন লইয়া যে বাং নুই দো হার্ট অ্যাটাক হই কান তাই
1: আচ্ছা আদি হড় কে নংকা কমনিয়া কড়া মাস

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ, পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথি প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার ব্যাটরায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সারথি প্রকল্পের সূচনা করে একথা জানান। তিনি বলেন, যে শিল্পগোষ্ঠী বা সংস্থা এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে সাইকেল তৈরি করবে, তাদের বিনামূল্যে জমিসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল নীতিকে পাথেয় করে আগামী দিনে রাজ্যে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সাইকেলের গুণমান বৃদ্ধির ওপরও জোর দেওয়া হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন লোগোযুক্ত সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে জানান, চলতি অর্থবর্ষে রাজ্যের প্রায় 12,59,000 পড়ুয়াকে সাইকেল দেওয়ার জন্য 508 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ ছাত্রছাত্রীদের সঙ্গে বসে মিড ডে মিল খান। তিনি জানান, বর্তমানে কলকাতায় ইসকনের মাধ্যমে 44,000 ছাত্রছাত্রীকে সুষম পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। আগামী এক মাসের মধ্যে 2,45,000 শিক্ষার্থীর কাছে এই খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। আগামী দিনে বিদ্যালয়ের পড়ুয়াদের ইউনিফর্মের রং কী হবে তা সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষই ঠিক করবে বলে শ্রী অধিকারী স্পষ্ট জানান। স্কুলের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদানকে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় আজ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে ময়দানে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। পূর্ব মেদিনীপুরের তমলুকের বানপুকুরে তাঁর শহীদস্থলে তাঁর জন্মভিটে হোগলা এবং আদিনান গ্রামে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হুগলি জেলার চাষিদের মাখানা চাষে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে হুগলি জেলা উদ্যানপালন দপ্তর জানিয়েছে। দপ্তরের উপসচিব সামন্ত লায়েক বলেন, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই মাখানা বোর্ড চালু করেছে। চলতি মাসের 14 তারিখ কেন্দ্রীয় সরকার মাখানা উন্নয়ন প্রকল্পে 400 কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করে বলে পিআইবি সূত্রে খবর। রাজ্য সরকার আগামীকাল থেকে 3 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প সাধারণ পর্যটকদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বাঘ ছাড়ার সরকারি কর্মসূচি থাকায় ব্যাঘ্র প্রকল্পের কোথাও পর্যটকদের প্রবেশ এবং রাত্রিবাস করতে পারবেন না বলে বন দফতর

0: বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। পাশাপাশি জয়ন্তী এলাকায় বসবাসকারীদের বনছায়াবস্তিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে বন দপ্তর সূত্রে খবর। উল্লেখ্য, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের একটি বাঘিনীকে আগামীকাল বক্সায় ছাড়ার কথা। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির মাল ব্লকের সোনালী চা বাগান এলাকায় ধান খেত পাহারা দেওয়ার সময় হাতির হামলায় দেওনাথ ওঁরাও নামে এক কৃষকের গুরুতর আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। একদিন আগেই ধান খেত পাহারা দিতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হয়েছিল সাইবাল ওঁরাও নামে এক ব্যক্তির। প্রায় প্রতিদিনই হাতির পাল এলাকার ধান খেত নষ্ট করছে বলে স্থানীয়দের অভিযোগ। গ্রামীণ সংবাদ শেষ হলো, এরপর খবর শুনবেন সন্ধ্যে 7:35।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষক ভাইদের উদ্দেশ্যে জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কৃষক ভাইদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের সকল জেলার দু একটি জায়গায় হালকা অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই আগামী 48 ঘণ্টায়। পরবর্তী দুদিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। শুনলেন কৃষক ভাইদের উদ্দেশ্যে জল হাওয়ার খবর।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণবাণী।

0: প্রতিদিন সে অনেক খাবার দেখছে, কিন্তু দেখা গেল অত্যন্ত করুণ পরিস্থিতি, সে নিজে খাবার পেল না, সে চলে গেল অন্যের খাবার হয়ে। 100 বছর সুকান্ত ভট্টাচার্যের আমরা পালন করছি, কিন্তু তবুও কিভাবে এই চিত্রটি আজকের দিনেও প্রাসঙ্গিক সেটা ভাবলে অবাক হয়ে যেতে হয়। আমাদের ভারতবর্ষ সুজলা সুফলা শস্য শ্যামলা, কত খাবারের সেখানে ভাণ্ডার রয়েছে, তা সত্ত্বেও আমাদের আজকের দিনে দাঁড়িয়েও ভাবতে হচ্ছে যে খাদ্য অপচয় কোথাও যেন আমাদের রক্তচক্ষু দেখাচ্ছে। এবং আজ আমরা আলোচনা করব মানবতার স্বার্থে খাদ্য অপচয় বন্ধ করুন এই বিষয় নিয়ে। এবং এই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে আজকে আকাশবাণীর স্টুডিওতে রয়েছেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের গৃহবিজ্ঞান শাখার বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমি যে চিত্রটির কথা তুলে ধরতে চেষ্টা করলাম সেটি আজও খুব প্রাসঙ্গিক। দেখা যাচ্ছে একদিকে অনেক অনেক খাবার, কিছু মানুষ অনেক খাবার খাচ্ছেন, খেতে পারছেন না, ফেলে দিচ্ছেন, আবার একদিকে দেখা যাচ্ছে একটি শিশু এক ফোঁটা দুধের জন্য আজও হাহাকার করছে।
1: একদম।
0: তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার কাছে প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে খাদ্য অপচয় এই বিষয়টি, এবং খাদ্যের পাশাপাশি পুষ্টি, খাদ্য তো শুধু আমরা খাওয়ার জন্য খাই না, তার থেকে পুষ্টিটা নেওয়ার জন্য খাই, তো সেই পুষ্টির নিরাপত্তা, এই দুটো বিষয় একেবারেই অঙ্গাঙ্গিকভাবে জড়িত, এই দুটোর গুরুত্বটা যদি একটু বলেন।
1: আসলে ভারতবর্ষে এই মুহূর্তে যা খাদ্য উৎপাদনের পরিসংখ্যান, তাতে ভারতবর্ষ তার যে জনসংখ্যা তাকে সুরক্ষিতভাবে খাদ্য যোগান দিতে পারে, কিন্তু তবুও কোথায় এখনো সেই অভাব, কেন অভাব? এর সঙ্গে যদি আমরা একটা ছোট্ট পরিসংখ্যান দেখি যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে এখনো এই মুহূর্তে 12% শিশু অপুষ্টিতে ভোগে, তাহলে খাদ্য যে উৎপাদন হচ্ছে এবং খাদ্য উৎপাদনের পর সেটা যতক্ষণ পর্যন্ত আমাদের খাবার থালায় পৌঁছচ্ছে, এর মাঝখানে খাদ্য কোথাও আমরা পুরোটাকে কাজে লাগাতে পারছি না, আর খানিকটা আমরা খাবারটা কিনেও অপচয় করছি,
0: মানে একাধারে খাদ্যটির ক্ষতি হয়ে যাচ্ছে, তার পুষ্টিগুণের ক্ষতি হয়ে যাচ্ছে, আবার আর এক দিক দিয়ে সেটার অপচয়ও হয়ে যাচ্ছে,
1: একদম
0: দুটো দিক। এবং এই 29শে সেপ্টেম্বর দিনটিকে আমরা চিহ্নিত করেছি এই সম্পর্কে মানুষের কাছে সচেতনতা বাড়িয়ে তোলার জন্য, অর্থাৎ আন্তর্জাতিক খাদ্য ক্ষতি ও অপচয় প্রতিরোধ সচেতনতা দিবস হিসেবে আমরা এই দিনটিকে পৃথিবী জুড়ে পালন করছি। তাহলে পৃথিবী জুড়ে যখন পালন হচ্ছে দিনটি এবং এই দিনটিকে চিহ্নিত করে ফেলা হয়েছে, এটাও সত্যি যে এটা কিন্তু পৃথিবীর ক্ষেত্রেও একটি আজকে জ্বলন্ত সমস্যা, সারা পৃথিবী জুড়ে একটি সমস্যা। তো সেই ক্ষেত্রে আমার পরবর্তী প্রশ্ন এখানেই আপনার কাছে যে আমরা কিভাবে সারা পৃথিবী জুড়েই এই খাবারটি, মানে ফসলটি ওঠার পর তাকে আমরা কিভাবে নষ্ট করে ফেলছি, আমাদের হয়তো কখনো কখনো সেটা অজান্তেই হয়ে যাচ্ছে, আবার যখন আমরা সেটাকে সংগ্রহ করছি তারপরেও সেটা যখন খাদ্য হিসেবে মানুষের থালায় পৌঁছে দিতেও পারছি, তারপরে সেটার অপচয় হয়ে যাচ্ছে, সেটা একটু যদি আপনি বিস্তারিত বলেন।
1: হ্যাঁ, আসলে খাদ্য উৎপাদন হলো, এবারে ফসল কাটার সময় কিছুটা আমরা হয়তো মাঠে নষ্ট করে ফেললাম, সেটাকে পুরোপুরি হারভেস্ট করে ঘরে আনতে পারলাম না, অর্থাৎ চাষির ঘরে হোক, গুদামজাত করা হোক, সেটা হলো না, নষ্ট হলো। এরপরে গুদামজাত যখন হলো সেইখানেও কিছুটা নষ্ট হয়, যেটাকে আমরা কথায় বলি যে ফসল তোলার পরে খাদ্যের হ্রাস, মানে সেখানে নিউট্রিয়েন্ট লস, মানে খাদ্যের ভেতর যে পুষ্টিগুলো,
0: খাদ্যগুণ
1: নষ্ট হয়ে গেল হলো, এছাড়া কিছুটা পুরোটা খাদ্যটাও নষ্ট হয়ে যায়। ধরুন কিছু ইঁদুর আরশোলা এরা ওটার মধ্যে যদি থাকে তাহলে তারাও নষ্ট করে ফেললো, এই একটা দিক। আবার অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে কোনো ভালো কোল্ড স্টোরেজ বা গুদামের ব্যবস্থা থাকলো না, তাহলে আমার সেই খাদ্যটা আমি বেশি দিন রাখতে পারলাম না, আবার আমাদের কাছে বা মানুষের কাছে অব্দিও সেটা পৌঁছলো না, তাহলে পরেও নষ্ট হলো। এটা গেল খাদ্যটা আমাদের কাছ অব্দি পৌঁছানোর

0: থাকে,
1: আগের গল্প।
0: এরপরে হচ্ছে আমরা তো খাদ্যটা কিনলাম, কিনে আমাদের ঘরে আনছি। এখানে আমাদের একটা অভ্যেসের ব্যাপার আছে, আমার যত দরকার তার থেকে বেশি কিনে ফেললাম, নষ্ট হয়ে গেল পচে গেল ফেলে দিলাম,
1: ঠিক।
0: এরপরে আমার যতটা দরকার তার থেকে বেশি রান্না করলাম ফেলে দিলাম, অথবা যে খাবারটা খেতে পারলাম না তাকে সুরক্ষিতভাবে সঞ্চিত করলাম না, তাহলে নষ্ট হয়ে গেল ফেলে দিলাম। আবার এক সময় হয় যেটা আমাদের সামাজিক অনুষ্ঠান আচার এসব পালন করতে গিয়ে আমরা অনেক খাবার একসাথে জড়ো করি, কিন্তু সেই খাবারটা প্রপারলি বা ঠিকভাবে সবাইকে পরিবেশন করতে পারি না বা সবাই খায় না, অথবা সবাই থালায় নিয়েও সেটাকে নষ্ট করছে। এই যে অপচয়, এটা একটা বিশাল দিক। এই যে অপচয় সেটার মাত্রা এমনই যে আমাদের শিশুরা সেখানে না খেয়ে থাকছে, অথবা একজন মানুষ অনেকটা কিনে সেখানে নষ্ট করছে, আরেকজন মানুষ তাহলে সেই খাবারটা কিনতে পারছে না কারণ তার কাছে সেই খাবারটার দাম বেড়ে যাচ্ছে।
1: ঠিক। তাহলে এবার যদি আমরা একটু পরিসংখ্যানগত ভাবে তাকাই, সেই দিকে যদি আমরা নজর দিই, যেহেতু এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা অত্যন্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমরা সারা পৃথিবীর দিকেও একবার তাকাবো এবং পাশাপাশি ভারতবর্ষ কি অবস্থায় রয়েছে সেটাও যদি একটু বলেন।
0: খুব ভালো প্রাসঙ্গিক জিনিস, পরিসংখ্যান না দিলে আমাদের ঠিক ব্যাপারটা চোখের সামনে বা মাথায় ঢোকে না।
1: আমরা মনে করছি যে আমরা হয়তো এই তো এক মুঠো ভাত ফেলে দিলাম,
0: একদম একদম,
1: কিন্তু এই এক মুঠো করে সেই পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং সেটা কতটা ক্ষতিকর হয়ে উঠছে,
0: হ্যাঁ,
1: সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারি না।
0: একদম একদম। আমরা যদি সারা পৃথিবীর নিরিখে বলি, সেখানে আমাদের 2022 এর পরিসংখ্যান অনুযায়ী 1.05 বিলিয়ন খাবার নষ্ট হচ্ছে, যেটা কিনা আমরা যারা খাবার পাই বা খাবার কিনছি তার 19%। এবার ভাবুন, মোট খাবারের 19% খাবার আমরা তাহলে নষ্ট করছি,
1: মানে এটা তৈরি করা খাবার, মানে আমরা যেটা হাতে পাচ্ছি সেই
0: খাবারটা। হ্যাঁ। আবার আরেকটা দেখুন, যদি আমরা বলি ভারতবর্ষের নিরিখে, এখানে ভারতবর্ষতেও বিভিন্ন স্টাডি হয়েছে, ভারতবর্ষে ন্যাপকনসের স্টাডি অনুযায়ী শস্য, ডাল শস্য, তৈল বীজ এবং অন্যান্য সবজি ফলও নষ্টর একটা বিশাল এস্টিমেট তারা দেখিয়েছে, এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফল ও সবজি, যেহেতু এদের মধ্যে জলের পরিমাণ বেশি তার ফলে এর খাদ্যের হ্রাস বা খাদ্য নষ্ট বা যাই বলুন না খাদ্যের ক্ষতি এর মাত্রাটা খুব বেশি। যেমন ফলের ক্ষেত্রে হচ্ছে 7.36 মিলিয়ন টনস, আর সবজির ক্ষেত্রে হচ্ছে 11.97 মিলিয়ন টনস। তো এটাও একটা মানে আমাদের নাড়া দেয় যে এত ফল সবজি নষ্ট হয়ে যাচ্ছে, অথচ ফল সবজি আমাদের পুষ্টির দিক থেকে প্রতিরক্ষার দিক থেকে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের খাদ্য তালিকায় যারা অল্প আয়ের তাদের খাদ্য তালিকায় ফল প্রায় থাকে না বললেই চলে,
1: একদমই তাদের ক্রয় ক্ষমতায় সেটা হয়ে ওঠে না। তাহলে সেদিক থেকে এটাও একটা কারণ যে এতটা অপচয় হয়ে যাচ্ছে বলে সেটা বাজারে তার বাজার দরটাও বেড়ে যাচ্ছে,
0: তার ফলে তাদের কাছে সেটা কিনতে পারছে না। অর্থাৎ এটা যদি আমরা বলছি যে তার যে আয় তার সঙ্গে সঙ্গতি রেখে সে ওই খাবারটা কিনতেই পাচ্ছে না, তাহলে তার খাবার যে তালিকা যেটার মধ্যে ফল থাকাটা জরুরি সেই জায়গাটা পুরো বাদ।
1: তার মানে আমি যদি একটুখানি ভালো করে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম একেবারে যখন খাবারটি উঠে আসছে ক্ষেত থেকে সেখান থেকে কিছুটা নষ্ট হয়ে যাচ্ছে, নানান প্রাকৃতিক কারণ রয়েছে, পাশাপাশি আমাদের অজ্ঞানতা সেটাও রয়েছে, আর দ্বিতীয়ত হচ্ছে ঠিকঠাক করে সেই খাবারটাকে গুদামজাত করা হচ্ছে না, সেখান থেকেও তার খাদ্যগুণ নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো ভীষণভাবেই
0: গুরুত্বপূর্ণ বা আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছে এবং আমাদেরকে ভাবতে হচ্ছে,
1: এই দিকে নজর দেওয়া খুব দরকার। যদি আমাকে সঠিক পরিমাণে মানে আমরা উৎপাদন করছি প্রচুর কিন্তু সেটাকে সংরক্ষণ করে উঠতে পারছি না ঠিক ঠিক ভাবে। এবারে আপনি বললেন বেশ কিছু কারণ, কিন্তু একটু যদি বিশদে আমাদেরকে জানান যে কি কি কারণ ভারতবর্ষের ক্ষেত্রে বেশি যেটা এই খাদ্য অপচয়ের মুখ্য কারণ হয়ে দাঁড়াচ্ছে।
0: ভারতবর্ষের ক্ষেত্রে মুখ্য অপচয়ের যে বিষয়টা বা ক্ষতি দুটোকেই একসঙ্গে বললে হয় যে মাঠ থেকে

0: যে ফসলটা গুদামজাত করণের সময় যে ট্রান্সপোর্ট বা যানবাহন, সেই যানবাহন গুলো ঠিকঠাক নেই এবং আমাদের রাস্তাঘাট গুলো ঠিক ঠিক নেই, অনেকটা সময় লেগে যাচ্ছে, এইখানে আমার ফুড লসটা হচ্ছে। আবার ধরুন আমার যে কোল্ড স্টোরেজের অভাব, বিভিন্ন জায়গায় কোল্ড স্টোরেজ হচ্ছে না, কোনো কোনো ঋতুতে ধরুন আমি ধরে নিচ্ছি যে শীতকালে প্রচুর টমেটো হচ্ছে, বাজারে চলে গেল, কিন্তু বাজারের কাছাকাছি কোনো কোল্ড স্টোরেজ নেই, গুদাম নেই, তাহলে বাজারে সেটা নষ্ট করে ফেলে দিয়ে চলে এসলো আমার ঘর অব্দি কিন্তু এলো না। তাহলে দেখুন, উৎপাদন করলাম, সেখানে আমার জমি লাগলো, সেখানে আমার সার লাগলো, তারপরেও কিন্তু আমি সেই ফসলটা ঘরেই তুলতে পারলাম না, মাটি নষ্ট হয়ে গেল। আর মানে এটা কিন্তু একটা এনভায়রনমেন্টের এফেক্ট,
1: ঠিক,
0: জমিটাকে ব্যবহার করলাম, সার ব্যবহার করলাম, আমার পরিশ্রম গেল, কৃষকের আয় হলো না, সঙ্গে সঙ্গে আমরা পরিবেশের ওপরেও চাপ ফেললাম, অথচ সেই খাবারটা আমার শরীরে গেল না, শরীরে কাজে লাগলো না,
1: পুরোটাই অপচয়,
0: পুরোটাই অপচয়।
1: ঠিক, এবারে এখান থেকে যদি আমরা ভাবি যে এই যে খাদ্য ক্ষতি বা খাদ্য অপচয়, দুটো বিষয় আলাদা কিন্তু কোথাও গিয়ে একই, মানে পুরো বিষয়টাই অপচয়। সেক্ষেত্রে ধরুন খাবার ফেলে দেওয়া, এটাকে আমরা সরাসরি ভাবছি অপচয়, কিন্তু খাদ্য উৎপাদনের সময়ে যে অপচয়টা হচ্ছে, সেই অপচয়ের ভাগগুলো কি কি? সেটা যেমন ধরুন আমি বলছি জমি, আপনি বললেন বীজ, বললেন জল, বললেন, আমি বলতে চাইছি যে খাদ্যের পুষ্টিগুণটাকে যে আমরা এখন নষ্ট করে ফেলছি, সেই পুষ্টিগুণটাকে কি কিভাবে নষ্ট করে ফেলছি সেটা যদি একটু বলেন।
0: এক তো হচ্ছে যে যেমন ধরুন বিশেষ করে সবজি বা ফলের ক্ষেত্রে যদি ভালোভাবে পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট না করি, তোলার পর সেটাকে আমি সঠিকভাবে
1: সংরক্ষণ
0: করছি না,
1: গুদামজাত করা হলো না,
0: পরে গুদামের আগেও, গুদামের আগেও ধরুন টমেটো তুললাম, টমেটোটা তুলবার পরপরই ওকে ঠিকভাবে একটু ঠান্ডা জলে বা একটু বরফ আর জল মিশিয়ে তার মধ্যে রাখা, তাহলে পরে ওই যে ফসল তোলার পরে ওর মধ্যে কিছু এনজাইম বা হরমোন থাকে, সেইগুলোর যে ক্রিয়া বিক্রিয়াগুলো সেইগুলো একটু স্তিমিত হয়ে যায়। আবার যখনই আমি কোল্ড স্টোরেজ বা যে যানবাহনটাই করছি তার মধ্যেও যদি আমার ওই হিমায়ন ব্যাপারটা বা ফ্রিজিং এর ব্যাপারটা থাকে, তাহলে কি হবে, আমি সারা রাস্তাতে আমার যদি ডিলেও হয় তাহলে আমার নিউট্রিয়েন্ট লসটা হলো না। আরেকটা হচ্ছে সঠিক প্যাকেজিং, মানে মোড়ক। হ্যাঁ, দেখবেন আজকাল লাউ আসে বাজারে খবরের কাগজে মুড়ে, তার ফলে কি লাউটা আমি যখন বাড়ি নিয়ে যাচ্ছি তরচা যা থাকছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো, আবার সেটা কিন্তু আমাদের প্রাকৃতিকভাবে যাতে সুস্থিত হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে, মানে পরিবেশকে সেটার মধ্যে যদি আমি ক্ষতিগ্রস্ত করে ফেলি সেটা নয়। আরেকটা জিনিস যেটা বলছি যে অপচয়ের ক্ষেত্রে বারবার বলছি, ধরুন আমরা খাবার থালায় অনেকটা খাবার নিলাম কিন্তু খেলাম না, ফেলে দিলাম, বাড়ির খাবারটা বেশি হলো। আমরা অনেক সময় কি করি, গ্রামের দিকে এটা লক্ষ্য করবেন, ভাত বেশি করে করলো, করে পুকুরে ফেলে দিল, মাছ কিন্তু সব খাবারটা খায় না,
1: ঠিক,
0: তাহলে কি হলো, বা খাবার রান্না করলাম বেশি হলো, আমার খাবার যেটা অতিরিক্ত খাবারটা আমি গরুকে দিলাম, গরুও সব খাবারটা খেলো না, এই খাবারটা কিন্তু অপচয়। অথবা আমরা কি করলাম, আমরা সেটাকে কুড়াদানি বা ডাস্টবিনে ফেললাম, অথবা আমি যদি সেটাকে কম্পোস্ট করি তাহলে একটা তাও পদ্ধতি, কিন্তু আমি দাম দিয়ে খাবারটা কিনছি সেটাকে যদি আমি কম্পোস্ট ফিটে ফেলি সেটা তো ঠিক নয়, যেটা উচ্ছিষ্ট মানে খাবার পরে ডাঁটা চিবিয়ে সেই ছিবড়েটা ফেলছি সেটা ঠিক আছে, মাছের কাঁটা ফেলছি ঠিক আছে, কিন্তু ভাত এতটা নিলাম, নিয়ে তার 3% খেলাম আর বাকিটা আমি ফেলে দিলাম, এটা তো ঠিক নয়।
1: এবং একটা খুব পরিচিত দৃশ্য আমার মনে পড়ছে, এখন ভীষণ আপনি দেখতে পাবেন, শুধু গ্রামের কথা আমরা বললাম কিন্তু শহরের রাস্তায় আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে রাস্তার যে সারমেয়রা থাকে, বিড়াল সারমেয়ে যারা থাকে, তাদের খাবার দেওয়ার অনেক লোক এখন সহৃদয় ব্যক্তি আছেন, এটা যে খুব খারাপ বিষয় আমি বলবো না, ভালো বিষয়, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে পুরো খাবারটা তারা খায় না, রাস্তার ধারে স্তূপাকৃত হয়ে সেটা পড়ে থাকছে একদিকে, সেটা যেমন দৃশ্য দূষণ, সেটা পরিবেশ দূষণ এবং খাদ্য অপচয়।
0: একদম, খুব ভালো বিষয় বলেছেন। তো আমি সারমেয়েকে খাবার দিই, কিন্তু সেক্ষেত্রে

0: তাহলে পাত্রটা ঠিক করি
1: হুম
0: যেতে থাকে, তাহলে পরবর্তীকালে তারা যেটা খেলো না সেটাও পরবর্তীকালে
1: এবং একটু
0: খেয়ে নি
1: পর্যবেক্ষণ করা যে
0: করার
1: ঠিক
0: দরকার,
1: কতটা
0: কতটা
1: খাচ্ছে তারা,
0: খাচ্ছে।
1: কতটুকু দেব,
0: হ্যাঁ হ্যাঁ
1: সেই বিষয়টা অল্প অল্প করে
0: অল্প করে
1: দিলাম।
0: দেওয়া।
1: আর এইসব বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো দিয়েই কিন্তু আমরা একটা বড় চিন্তা ভাবনা করতে পারি বা একটা সুস্থিত অবস্থার দিকে পৌঁছে যেতে পারি।
0: হুম,
1: এবারে এইখানেই আসি যে আমরা কি করতে পারি, অপচয়টাকে আমরা কি করে আটকাতে পারি, কি করে যথাযথভাবে আমাদের এই যে বিশাল খাদ্য ভাণ্ডার ভারতবর্ষে রয়েছে সেটাকে কি করে কাজে লাগাতে পারি, ভবিষ্যৎ প্রজন্মকে কি করে খাদ্য নিরাপত্তা দিতে পারি।
0: দেখুন, এটা তো আমরা প্রত্যেক মানবিকতার দিকে তাকিয়ে আমাদের প্রত্যেকের উচিত যে ভবিষ্যতের কথা ভাববা এবং সেটাকে সব দিক দিয়ে সুরক্ষিত। এই সুরক্ষা কথাটা যখনই আসে তখনই মানে হচ্ছে সমস্ত আমরা যা প্রাকৃতিক সম্পদ পাচ্ছি এবং তার থেকে যা যা আমরা গ্রহণ করছি উৎপাদিত জিনিস, সেইগুলোকে সুস্থিতভাবে ব্যবহার করা। এই সুস্থিত ব্যবহার মানে আর কি, এটাকে যদি আমি বিশদভাবে একটু বলি, একদম গোড়া থেকে আসি, ফসল তোলা বা ফসল গুদামজাত করা, এই জায়গার ব্যাপারগুলো আমরা বলেছি, কিন্তু এখানে যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে যে সরকারি ক্ষেত্রে আমাদের এই উদ্যোগটা নিতে হবে যে যাতে আমরা সব জায়গায় কোল্ড স্টোরেজ, কোল্ড চেন এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারে। আর আমাদের কাঁচামালের যে বাজার সেইখানের কাছাকাছি যাতে কোল্ড স্টোরেজটা হয় এবং চাষিও যাতে সেটাতে সহজেই সেখানে যেতে পারে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এইবারে আসি যেটা হচ্ছে যে আমাদের বাড়ির ক্ষেত্রে আমরা কি কি, প্রথমত যতটা দরকার ততটাই রান্না করব, যতটা খেতে পারি খাবার থালায় ঠিক ততটাই নেব, খাবার বেঁচে গেলে সেটাকে ঠিকভাবে সংরক্ষণ করব যাতে পচে গেলে ফেলে দিতে না হয়। আর শিশুদের ঠিক সেইভাবে আমরা তৈরি করব, তার এ অল্প অল্প খাবার দেখ, সে দরকার হলে সে নি, কিন্তু এক গাদা খাবার নিয়ে সেটা অপচয় করে যদি আমরা ডাস্টবিন বা কুড়াদানিতে ফেলি, তাহলে আমার শিশু হয়তো খাচ্ছে এবং কিছুটা ফেলছে, অন্য শিশু কিন্তু দুটো অন্নের জন্য ভুগছে, এক ফোঁটা দুধের জন্য ভুগছে, এটা যেন না হয়। এটা একজন মা হিসেবে এই কথাটা বলতে গিয়েও আমার গায়ে কাঁটা দিচ্ছে যে একটা বাচ্চা কিভাবে দুমুঠো অন্নের জন্য কিভাবে কষ্ট পায়। তো তার মারও চোখের জল পড়ে, দুর্গাপুজো আসছে সামনে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো সেই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা বাড়ির জায়গায় এই জিনিসটাকে সবসময় মনে রাখবো, যতটুকুন দরকার ততটুকুনকেই কাজে লাগাই খাদ্যের ক্ষেত্রে।
1: তাহলে মানুষী দি, আপনার কথা থেকে কোথাও আমার একটা মনে হলো যে প্রত্যেক মায়ের মধ্যে যদি সত্যি সত্যি অন্নপূর্ণা চলে আসেন, মানে আমরা যদি প্রত্যেকেই ভাবতে পারি যে আমরাই অন্নপূর্ণা, তাহলে আমি যখন আমার বাচ্চাটিকে খেতে দেব বা আমার ঘরের সন্তানটিকে খেতে দেব, সেখান থেকে এক মুঠ আমার যে পাশের বাড়ি আছে, বাকি আমার রাস্তার ধারে যে ছোট্ট শিশুটি আছে তার জন্য বোধহয় আমি রেখে দিতে পারবো ভবিষ্যতে। এবং আমাদের মামাসিরা তো করতেন, যখন তিন কৌটো চাল নিচ্ছেন মেপে আবার তিন মুঠো চাল আমি মনে করি যে আমাদের যে ছোটরা বা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তারা কিন্তু আমাদের থেকেও অনেক বেশি স্থিতধী, এবং তাদের যদি বুঝিয়ে একটু বলা যায়, তাদের যদি কোনো ব্যাপারে একটুখানি সচেতন করে দেওয়া যায়, তারা নিজেরাই লেগে পড়ে সেই কাজটি করার জন্য। এবং এটা আমি দেখেছি অনেক অনেক সংগঠন এখন তৈরি হয়েছে যারা শুধুমাত্র ফেলে দেওয়া খাবার, অতিরিক্ত জামা কাপড় মানে ছিঁড়ে যাওয়া জামা কাপড় এইসব সংগ্রহ করে, এবং এদের যে দল তারা কিন্তু বেশিরভাগই একেবারে নতুন যুবা, তরুণ যাদের বলে, এবং তারা সেটা যথাযোগ্য জায়গায় পৌঁছে দেয়। তাহলে আমি এবারে আগামী প্রজন্মের কি ভূমিকা বা তাদেরকে কিভাবে আমরা এই কর্মকাণ্ডে যোগ করতে পারি, তাদেরকে এই সচেতনতার মধ্যে নিয়ে আসতে পারি, এটা একটু বলুন।
0: দেখুন, তরুণ প্রজন্ম বা ইউথ, তাদের শক্তি তো মানে অভাবনীয়। হ্যাঁ, তাদের অনুভূতি, তাদের ইমোশন সবকিছু নিয়ে তারা অনেক বেশি আমাদের থেকে ঝাঁপিয়ে পড়ে। কোনো কিছু শেখালে তারা অনেক বেশি তাড়াতাড়ি শেখে এবং সেই জিনিসটাকে সবার মধ্যে ছড়িয়ে দেয়। গোড়া থেকে যদি আমি

0: একটা সচেতনতা যে রেস্তোরাঁর মানুষদেরও, যে আপনারাও সঠিকভাবে রান্না করুন, আর ওই ফেলে না দিয়ে, আর প্রচুর প্রচুর সংরক্ষণ করে সেটাকে ফাঙ্গাস হওয়া বা এই ধরনের করে অপচয় না করা, খাদ্যকে বিষক্রিয়া না করে ঠিকভাবে সংরক্ষণ করুন, আর ওই পরিমিত ব্যবহার করুন।
1: এবং তার পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে যখন সেই খাবারটা ক্ষেত থেকে উঠে আসছে, ফসল পর্যায়ে যখন সেটা থাকছে, তখনও যদি তরুণ প্রজন্ম একটু এগিয়ে আসে, তারা তৎপর হয়, সেক্ষেত্রেও বোধ হয় আমরা অনেকটা আগে থেকেই খাদ্যটাকে সংরক্ষিত করতে পারি।
0: এখানে হচ্ছে যে নতুন প্রজন্ম তো বিভিন্ন প্রযুক্তি তাড়াতাড়ি শিখতে পারে, তাহলে তারা এই নিজেদের পড়াশোনার সঙ্গেও এই ধরনের প্রযুক্তিগত জিনিসগুলো শিখে যদি একেবারে গ্রামীণ জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে, তাহলে আমরা ওই প্রযুক্তিগুলোকে খুব সহজে রাখতে পারি। আর আগেকার দিনে তো আমাদের কিছু টেকনোলজি বা প্রযুক্তি তো ছিলই, যেখানে খাদ্য সংরক্ষণ মামাসিরা করতেন, ধরুন আচার খাবার শুকিয়ে, সেইগুলোকেও এই প্রজন্মের মধ্যে জিয়ে রাখা, যে যখন ফসল বেশি হচ্ছে সেই ফসলগুলোকে সংরক্ষণ করো, এবং নতুন নতুন প্রযুক্তি দিয়ে যে খাবার সংরক্ষণের পদ্ধতি, সেই পদ্ধতিগুলো বৈজ্ঞানিক বা সাইন্টিফিক ওয়েতে শিখে সেইগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দাও, এবং সবার কাছে সচেতনতা বাড়াও যে কিভাবে আমি খাদ্যের অপচয় বন্ধ করতে পারি, সবার জন্য খাবার জোগাড় করতে পারি।
1: তো সার্বিকভাবে একটা সহজ বার্তা সকলের জন্য আপনি কি দেবেন?
0: সেটা হচ্ছে খুব সহজে বলবো যে যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন, অপচয় নয়। আমরা সকলেই আসুন এতে হাত লাগাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সার্বিকভাবে খাদ্য পুষ্টি সুরক্ষা যেমন দিতে পারবো, এবং মানবিকতার দিক থেকে সুন্দর পৃথিবী আমরা রেখে যেতে পারবো। কারণ এই অপচয় বন্ধ করলে আমরা পৃথিবীর পরিবেশকেও সুস্থ স্বাভাবিক রাখতে পারবো। অর্থাৎ একটা ধানের দানা, একটি সবজি, একটি ফল, প্রতিটা খাদ্যের পিছনে আমাদের সকলের যে পরিশ্রম, যে আয় রয়েছে, সেইটার কথা মাথায় রেখে তাকে বাঁচাই, খাদ্য অপচয় বন্ধ করি, আমরা সবাই সুস্থিত পৃথিবীতে বসবাস করি, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করি।
1: বেশ, অর্থাৎ বন্ধুরা, এই কথাটা শেষে আমিও বলছি, যেটুকু প্রয়োজন আমরা সেটুকুই কিনব, সেইটুকু খাবার কিনব, যতটা প্রয়োজন ততটা আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করে গেলাম কিন্তু সেটাকে ঠিকঠাক ভাবে সংরক্ষণ না করলে পচে গেল, নষ্ট হয়ে গেল, সেরকম যেন না হয়। এবং প্রয়োজন মতো রান্না বান্না করব, প্রয়োজন মতো প্রত্যেকের থালায় খাবার দেব, অতিরিক্ত খাবার জোর করে দেব না, এবং পাশাপাশি নিরাপদ খাবার খেয়ে সুস্থভাবে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তাতে আমরা অপচয়কেও আটকাতে পারবো, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সুস্থ জীবনযাত্রার মান টাকেও বাড়িয়ে তুলতে পারবো। আজ আমরা কথা বললাম মানবতার স্বার্থে খাদ্য অপচয় বন্ধ করুন এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে আজকে খুব সুন্দর করে আমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বললেন নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রের গৃহবিজ্ঞান শাখার বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই এতটা সময় এত সুন্দর করে সবটা বুঝিয়ে বলার জন্য।
0: ধন্যবাদ।
1: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে আবারও অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার।

0: কিষাণবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: এতক্ষণ শুনলেন তরজা গান, পরিবেশনায় মণিভূষণ প্রামাণিক ও সহশিল্পী বৃন্দ,
1: পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আজকের সমীক্ষা শিরোনাম পাতে পড়ে থাকা গল্প। এটি বলছেন শেহনাজ আব্দুর রউফ।
1: বিয়েবাড়ির ভোজ, সাজানো বুফে, হরেক রকম পদ, পোলাও, মাছ, মাংস, চাটনি, মিষ্টি সবই চাই। প্লেটে খাবার নিতে নিতে অনেক সময় খেয়ালই থাকে না আদৌ এতটা খেতে পারবো কিনা। খাওয়া শেষে টেবিলে পড়ে থাকে আধ খাওয়া খাবার। কেউ হয়তো ছবি তুলতে ব্যস্ত, কেউ গল্পে মুশকুল, আর খাবারগুলো একটু পরেই ঠাঁই হয় ডাস্টবিনে। বাড়িতেও ছবিটা খুব আলাদা নয়। ফ্রিজের কোণে পড়ে থাকা গতকালের তরকারি, বাজার থেকে বেশি কিনে আনা পচে যাওয়া সবজি, কিংবা পাতে তুলে শেষ করতে না পারা ভাত, আমাদের প্রতিদিনের জীবনেই ছড়িয়ে রয়েছে খাবার নষ্টের এমন অসংখ্য গল্প। এই গল্পটা শুধু কোনো একটি বিয়েবাড়ি বা বাড়ির নয়, এ গল্প আমাদের প্রতিদিনের অভ্যাসের, আমাদের অসচেতনতার, আমাদের সময়ের প্রতিচ্ছবি। আজ 29শে সেপ্টেম্বর আন্তর্জাতিক খাদ্য ক্ষয় ও খাদ্য অপচয় সচেতনতা দিবস। রাষ্ট্রসংঘের উদ্যোগে পালিত এই দিনটির উদ্দেশ্য খাদ্য ক্ষয় ও অপচয় কমিয়ে একটি সুস্থায়ী খাদ্য ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা। রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি এর 2024 সালের ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট অনুযায়ী 2022 সালে বিশ্বজুড়ে প্রায় 105 কোটি টন খাবার নষ্ট হয়েছে, অর্থাৎ প্রতিদিন গড়ে 28 লক্ষ টনেরও বেশি। এর মধ্যে 60% অপচয় হয়েছে গৃহস্থালী স্তরে, 28% রেস্তোরাঁ ও খাদ্য পরিষেবা ক্ষেত্রে এবং 12% খুচরো বিক্রির ক্ষেত্রে। আরও অবাক করার মতো তথ্য, বিশ্বে একজন মানুষ গড়ে বছরে প্রায় 79 কেজি খাবার নষ্ট করেন, অর্থাৎ প্রতিদিন একজনের ভাগে প্রায় 216 গ্রাম খাবার অপচয় হয়। ভারতের ছবিটাও আমাদের ভাবায়। ইউএনইপি এর ওই রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতে গৃহস্থালী স্তরে মাথাপিছু বছরে আনুমানিক 55 কেজি খাবার নষ্ট হয়েছে। সব মিলিয়ে পরিমাণটা প্রায় 7 কোটি 82 লক্ষ টন, অর্থাৎ প্রতিদিনের রান্নাঘরের সামান্য অপচয়ও যখন কোটি কোটি মানুষের অভ্যাসের সঙ্গে মিশে যায়, তখন তার পরিমাণ দাঁড়ায় বিপুল। তবে খাদ্য ক্ষয় আর খাদ্য অপচয় এক নয়। মাঠে ফসল তোলার সময়, সংরক্ষণে বা পরিবহনের পথে খাবারের যে ক্ষতি হয় তা খাদ্য ক্ষয়, আর বাড়ি, দোকান, রেস্তোরাঁয় খাবার ফেলে দেওয়া কিংবা অব্যবহৃত থেকে থেকে নষ্ট হওয়াকে বলা হয় খাদ্য অপচয়। ভাবুন তো, একটা চালের দানা আমাদের পাতে পৌঁছানোর আগে কতটা পথ পেরিয়ে আসে। কৃষকের ঘাম, জমির উর্বরতা, সেচের জল, পরিবহনের জ্বালানি, সব কিছুর সম্মিলিত ফল আমাদের খাবার। সেই খাবার যখন অকারণে নষ্ট হয়, তখন শুধু খাবার নয়, নষ্ট হয় এই সমস্ত সম্পদও। আর পচে যাওয়া খাবার থেকে নির্গত মিথেন গ্যাস পরিবেশের উষ্ণায়নেও ভূমিকা রাখে। অন্যদিকে রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী 2022 সালে বিশ্বজুড়ে প্রায় 78 কোটি 30 লক্ষ মানুষ ক্ষুধার মুখোমুখি হয়েছিলেন। একদিকে খাবারের এমন বিপুল অপচয়, অন্যদিকে এত মানুষের অনাহার,

0: এই বৈপরীত্য আমাদের প্রশ্ন করতে শেখায় খাবারের প্রতি আমাদের দায়িত্ব ঠিক কতখানি। কিন্তু এই সমস্যার সমাধান কি শুধুই বড় বড় নীতি বা উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ? একেবারেই নয়, বরং শুরুটা হতে পারে আমাদের নিজের রান্নাঘর থেকেই। বাজারে যাওয়ার আগে ফ্রিজটা একবার দেখে নিলে হয়তো অপ্রয়োজনীয় কেনাকাটা কমবে, ভাত বেশি হয়ে গেলে ফেলে না দিয়ে পরের বেলার জন্য সঠিকভাবে সংরক্ষণ করা যায়, পাকা কলা দিয়ে স্মুদি, বাসি রুটি দিয়ে নতুন কোনো পদ, সবজির খোসা দিয়ে কম্পোস্ট। ছোট ছোট অভ্যাসেই বদল আসতে পারে, আর কোনো অনুষ্ঠানে খাবার বেঁচে গেলে নিরাপদে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা থাকলে তা অন্যের কাজে লাগতে পারে। তাই এই আন্তর্জাতিক খাদ্য ক্ষয় ও খাদ্য অপচয় সচেতনতা দিবসে আসুন আমরা নিজেরাই একটু হিসেব করে চলি, যতটা প্রয়োজন ততটাই কিনি, যতটা খাবো ততটাই পাতে নিই, আর খাবারের অপচয়কে স্বাভাবিক অভ্যাস বলে মেনে না নিই। কারণ খাবারের প্রতিটি দানার পেছনে রয়েছে কারো পরিশ্রম, প্রকৃতির অমূল্য সম্পদ আর আমাদের বেঁচে থাকার গল্প। সেই গল্পের শেষটা যেন ডাস্টবিনে না হয়।
1: পাতে পড়ে থাকা গল্প শিরোনামে সমীক্ষাটি শুনলেন, এটি বললেন শেহনাজ আব্দুর রাউফ।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় জেপিসি আজ দ্বিতীয় বৈঠক করেছে। কেন্দ্রীয় কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার একটি আসনে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। এশিয়ান গেমসে ভারত আজ 2টি সোনা সহ মোট 10টি পদক পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসেবে ভূকৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগেই প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে চলতি অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলেও তিনি জানান। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি জেপিসির আজ দ্বিতীয় বৈঠক করেছে। নতুন দিল্লির পার্লামেন্ট অ্যানেক্সে স্বরাষ্ট্রমন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত এই আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। এছাড়া জেপিসি সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষজ্ঞ অংশীদারীদের মতামত শুনেছে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। চলতি বছরের শীতকালীন অধিবেশনে সংসদে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব এই কমিটিকে দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষ মনোনীত 21 জন সদস্য এবং রাজ্যসভার 10 জন সদস্য নিয়ে এই কমিটি তৈরি হয়েছে। সভাপতিত্ব করছেন লোকসভার সাংসদ সঞ্জয় জয়সওয়াল। বিদেশি অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধনী

0: আনার উদ্দেশ্যে এই বিলটি উত্থাপন করা হয়েছে। কৃষি এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে গুদামজাতকরণ এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনে দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন এবং কৃষকরা যাতে 48 ঘন্টার মধ্যে মূল্য পেয়ে যান সে বিষয়ে সব রকম ব্যবস্থা সরকার নিচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে ভারতীয় কৃষকদের উৎপাদিত ফল, সবজি এবং খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে বিক্রির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এর ফলে ভবিষ্যতে কৃষকরা অতিরিক্ত লাভ করতে পারবেন বলে শ্রী চৌহান জানিয়েছেন।
1: কিষানকে ঠিক দাম মিল যায় হম সবকি জিম্মেদারি হ্যায়। और इसमें दोनों व्यवस्था है, एक MSP और एक विदाउट MSP हम बाजार से कैसे जोड़ दे किसानों को। ये तय किया तुअर मसूर उड़द 100% खरीदेगी सरकार, लेकिन खरीदने की तैयारी चाहे वो खरीफ के लिए हो चाहे रबी के लिए हो ठीक से करके रखें जिससे 48 घंटे में पेमेंट हो जाए।
0: নির্বাচন কমিশন আজ রাজ্যসভার 11টি আসনে দ্বিবার্ষিক নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশের 10টি এবং উত্তরাখণ্ডের 1টি আসন। এছাড়া কমিশন পশ্চিমবঙ্গের রাজ্যসভার 1টি আসনের উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। তৃণমূল কংগ্রেস সাংসদ রুক্মিণী মল্লিক ওরফে কোয়েলের পদত্যাগের ফলে আসনটি শূন্য হয়। মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে আজ থেকে, ভোটগ্রহণ 16 অক্টোবর। সুপ্রিম কোর্ট কেন্দ্র CBSEকে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়াদের 3 ভাষা নীতি থেকে ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে বলেছে। ইতিমধ্যেই সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর পড়ুয়াদের এই ছাড় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে CBSEকে আরও সময় দেওয়ার জন্য ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের ক্ষেত্রে এই নীতি কার্যকর করা পিছিয়ে দেওয়া যেতে পারে। কেন্দ্রীয় মহাসড়ক মন্ত্রক জানিয়েছে, দেশের জাতীয় সড়কের নেটওয়ার্ক 2014 সালের 91,000 কিলোমিটারের থেকে চলতি বছরের মার্চে প্রায় 61% বৃদ্ধি পেয়ে 1,46,000 কিলোমিটারেরও বেশি হয়েছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নত হয়েছে, বাজারে পৌঁছানোর সুযোগ বেড়েছে এবং মানুষ ও পণ্য পরিবহন দ্রুততর হয়েছে। কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, মানুষ কীভাবে তার চারপাশে বিভিন্ন ঘটনা দেখবে সে বিষয়ে সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফিকি ফ্রেম অনুষ্ঠানে তিনি বলেন, এখন কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর শুধুমাত্র বিনোদনের উৎস হিসেবে বিবেচিত হয় না, বরং সেই খবর কোনো একটি স্থান সম্পর্কে মানুষের ধারণা পেতে সহায়তা করে অথবা প্রকাশিত কোনো ঘটনার বিষয়ে একটি মতামত গড়ে তুলতে সহায়তা করে। এক্ষেত্রে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে বিশেষভাবে সচেতন হওয়া প্রয়োজন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026-এর দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডক্টর শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরেই চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থই রক্ষিত হবে।
2: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
0: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে।

0: পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র। মাথাপিছু আয়, উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দুদেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা তুলে ধরে বলেন, ভারত দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিপদে সম্মুখীন হয়ে চলেছে। মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার আজ রাশিয়ার উপ বিদেশমন্ত্রী মিখাইল গালুজিনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ইউক্রেন পরিস্থিতি নিয়েও বিস্তারিত মত বিনিময় করেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্র বিরল রোগীর চিকিৎসায় ভারত এবং আরও ১৯টি দেশ থেকে আমদানি করা কিছু বিশেষ ওষুধ এবং সেগুলি তৈরির উপকরণের ওপর কোনো শুল্ক আরোপ করবে না। মার্কিন বাণিজ্য দপ্তরের পক্ষ থেকে ফেডারেল রেজিস্টারে এই দেশগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৯শে সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে পেটেন্টপ্রাপ্ত কিছু ফার্মাসিউটিক্যাল ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর ১০০% শুল্ক আরোপের প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ২রা এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেটেন্টপ্রাপ্ত বিভিন্ন ওষুধ ও ব্যবহৃত সামগ্রী আমদানির ওপর এই শুল্ক আরোপের কথা ঘোষণা করেন। এশিয়ান গেমসে ভারত আজ ২টি সোনাসহ মোট ১০টি পদক পেয়েছে। ৬টি সোনা, ২১টি রূপো ও ২৫টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত ১০ম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত করার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় জেপিসি আজ দ্বিতীয় বৈঠক করেছে। খবর এখনকার মতো শেষ হল। এরপরে স্থানীয় সংবাদ শুনবেন ৭:৫০।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ৬ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: এখন জানিয়ে দিই আমাদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। আজ রাত ৮টায় শুনবেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ। শহর কলকাতা, ৮:১৫। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত। কথায় কাহিনী ৮:৩০। কাহিনী হরিদাস পাল, রচনা উল্লাস মল্লিক, প্রযোজনা আশিস গিরি। অর্থনীতির দুনিয়া এই অনুষ্ঠানটি শুনবেন ৮:৪৫। আলোচনার বিষয় পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ। অংশগ্রহণে অধ্যাপিকা ডক্টর ঐন্দ্রিলা গুহ এবং অধ্যাপিকা ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়। শুনবেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা সাহনাজ আব্দুর রউফ। রাত ৯টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অরিন্দম চক্রবর্তী। শ্রবণী ৯:৩০ শুনবেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাসুদেব দাসের সঙ্গে কথা বলেছেন বিতস্তা ঘোষাল। ছায়াছবির গান শুনবেন ১০:১০। ১০:৩০ রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অসিত কুমার দাস। মলয় ঘোষের কণ্ঠে শুনবেন লোকগীতি ১০:৫০। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা, শিল্পী পণ্ডিত স্বপন সিনহা। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পূজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলো

সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.cation.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। জঙ্গিযোগ সন্দেহে এনআইএ এরাজ্য থেকে আজ চারজনকে গ্রেপ্তার করেছে। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই স্কুল পড়ুয়ারা সারথী প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, একাধিক দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে এরাজ্যের এমএসএমই ক্ষেত্রের সামনে বিশ্ববাজারের দরজা খুলে গেছে। নন্দীগ্রাম এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। 2021-এর ভোট পরবর্তী হিংসায় জগদ্দলে শোভারানী মণ্ডলকে হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রিকে গ্রেপ্তার করেছে সিবিআই। বোলপুরে বিজেপির বুথ সভাপতিকে গুলি করে খুনের ঘটনায় গ্রেপ্তার দুই। আইএফএ শিল্ড ফুটবলে গ্রুপের ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। জঙ্গিযোগ সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আজ এরাজ্য থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুরের বাসিন্দা পেশায় দর্জি জুম্মান শেখকে আজ তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। অন্যদিকে বলরামপুরের বাসিন্দা পেশায় অ্যাপ বাইক চালক মোহাম্মদ শাহরুল পুরকায়েতকে কুলপিতে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে এনআইএ। নরেন্দ্রপুর থেকে আব্দুর রফিক নামে আরও এক ব্যক্তিকে ধরা হয়েছে। এদিকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে ইমাম পিয়ার মোহাম্মদ শেখকে এনআইএ গ্রেপ্তার করেছে। মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দা পিয়ার একাধিকবার বাংলাদেশ সফর করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার হয়ে এরা কাজ করছিল বলে অভিযোগ। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের পড়ুয়ারা সারথী প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ হাওড়ার ব্যাট্রায় মধুসূদন পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানে সারথী প্রকল্পের সূচনা করে একথা জানান। তিনি বলেন, যে শিল্পগোষ্ঠী বা সংস্থা এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে সাইকেল তৈরি করবে তাদের বিনামূল্যে জমিসহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোকাল ফর লোকাল নীতিকে পাথেয় করে আগামী দিনে রাজ্যে সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সাইকেলের গুণমান বৃদ্ধির ওপরেও জোর দেওয়া হবে বলে তিনি জানান।
2: আমাদের আগামী শিক্ষাবর্ষে আমরা 9-এ নয় ক্লাস 8-এ সারথী প্রকল্প চালু করব। সাইকেলের যে টায়ার সড়ক নিরাপত্তার সঙ্গে আগামী দিনের ভবিষ্যৎ আমাদের নতুন প্রজন্ম তাদের যাতে উপযুক্ত মানের ভালো এবং খারাপ রাস্তা যদি থেকে থাকে সেখানেও যাতে ঠিকঠাক করে তারা সেই উপযুক্ত মানের টায়ার ব্যবহার করতে পারে, গ্রামীণ রাস্তা হোক শহরের রাস্তা হোক সড়ক নিরাপত্তার কথা মাথায় রাখা হয়েছে।
1: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন লোগোযুক্ত সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিয়ে জানান, চলতি অর্থবর্ষে রাজ্যের প্রায় 12,59,000 বড়ুয়াকে সাইকেল দেওয়ার জন্য 508 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মুখ্যমন্ত্রী আজ ছাত্রছাত্রীদের সঙ্গে বসে মিড ডে মিল খান। স্কুলের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন ক্ষেত্রে স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরার জীবন ও আত্মবলিদানকে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতায় আজ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস উপলক্ষে ময়দানে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবসে আজ নানা অনুষ্ঠানে তাঁকে স্মরণ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুরে তমলুকের বানপুকুরে তাঁর শহীদ স্থলে, তাঁর জন্মভিটে হোগলা এবং আলিনান গ্রামে এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাকরি বাতিলের আশঙ্কায় বিকাশ ভবনের সামনে এখনও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আইসিটি চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা। আজ তাঁদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। আন্দোলনকারীদের বক্তব্য দাবি পূরণ না হলে তাঁরা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন সহ একাধিক দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ফলে এরাজ্যের অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পক্ষেত্র এমএসএমইর সামনে বিশ্ববাজারে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। কলকাতায় আজ ক্যালকাটা চেম্বার অব কমার্সের 195তম বার্ষিক সাধারণ সভায় তিনি বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলায় শিল্প বিনিয়োগ ও উৎপাদনে নতুন মাত্রা লাভ করেছে।
3: और भागीदार बनना चाहते हैं उनके लिए पूरा प्रोत्साहन दिया जाएगा। हमारे भव्य योजना के तहत यहाँ इंडस्ट्रियल सिटी और वो बनाने की परियोजना चल रही है। तमाम और भी जैसे मैंने कहा टैलेंट कैपिटल है, ये भी है जिसको तलाशा जाएगा ताकि यहाँ निवेश आए, यहाँ उद्योग हो, यहाँ मैन्युफैक्चरिंग हो और सबसे महत्वपूर्ण यहाँ के युवाओं के लिए रोजगार।
1: রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কর্পোরেট সংস্থাগুলির অংশগ্রহণ বাড়াতে পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল বিভিন্ন কর্পোরেট এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে ওই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি একাধিক মন্ত্রীর উপস্থিত থাকার কথা। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় রেরা ২০১৬।
4: আবাসন ক্ষেত্রে স্বচ্ছতা আনতে এবং বাড়ি বা ফ্ল্যাটের ক্রেতাদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রিয়েল এস্টেট আইন ২০১৬, সংক্ষেপে রেরা। ২০১৬ সংসদে পাশ হওয়া এই আইন ২০১৭ পয়লা মে থেকে কার্যকর হয়। প্রকল্পের অনুমোদন, নির্মাণের অগ্রগতি, নির্ধারিত সময়ে বাড়ি হস্তান্তর এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এই আইনে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান কেন্দ্রীয় সরকারের একটি বলিষ্ঠ পদক্ষেপ বলে জানালেন ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি বিশিষ্ট আইনজ্ঞ এন জি খৈতান।
5: অ্যাডভান্টেজ হচ্ছে এটা হচ্ছে কি, আপনি যখন একটা এগ্রিমেন্ট করবেন তো ওরা প্রেসক্রাইব করা আছে এগ্রিমেন্ট, আপনি এই ধরনের যে অ্যাক্ট রুল এর মধ্যে এগ্রিমেন্টটা প্রেসক্রাইব করা আছে, যারপর আপনি এদিকে আর ওদিকে যেতে পারেন না। প্রমোটার একটা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে না, ওকে একটা সেপারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রাখতে হবে যেখানে ও 30% নিজের জন্য রাখতে পারে আর 70% ওকে প্রজেক্টের জন্য ইউজ করতে হবে।
4: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: আজকের প্রসঙ্গে আজ শুনবেন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি ২০২৬ দ্বিতীয় তথা শেষ পর্ব। বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রস্তুতি পর্যালোচনায় নির্বাচন কমিশন আজ বৈঠকে বসে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ওই বৈঠকে অংশ নেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনা। উপস্থিত ছিলেন স্টেট পুলিশ নোডাল অফিসার, অতিরিক্ত যুগ্ম এবং উপ মুখ্য নির্বাচনী আধিকারিকরা। বৈঠকে উপনির্বাচনের জন্য নিযুক্ত সাধারণ পুলিশ এবং ব্যয় পর্যবেক্ষকদের সঙ্গে ভোট প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে পশ্চিমবঙ্গে রাজ্যসভার একটি শূন্য আসনে উপনির্বাচনের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে, পরদিন ৭ অক্টোবর সেগুলি পরীক্ষা করে দেখা হবে। আগামী ১৬ অক্টোবর কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া ওই আসনে ভোট গ্রহণ। ২০২১ সালে বিধানসভা ভোট পরবর্তী হিংসায় উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে বিজেপির বুথ সভাপতি কমল মণ্ডলের মা শোভারানী মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত ঝর্ণা মিস্ত্রিকে আজ গ্রেপ্তার করেছে সিবিআই। দক্ষিণ চব্বিশ পরগনার সন্তোষপুরের ঘোষপাড়া থেকে আজ তাকে ধরা হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল প্রাক্তন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সঞ্জয় মিস্ত্রির স্ত্রী ঝর্ণা। তার খোঁজে সিবিআই ৫০,০০০ টাকা নগদ পুরস্কার ঘোষণা করে। এই ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছে সঞ্জয়। বীরভূমের বোলপুরে বিজেপির বুথ সভাপতি চন্দন ভাল্লাকে গুলি করে খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শেখ আনারুল এবং দীপঙ্কর রায় দুজনেই ব্যবসায়ী। গত রবিবার সন্ধ্যায় ত্রিশুলাপট্টি এলাকায় মতিপুকুর রাইস মিল সংলগ্ন রাস্তায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন চন্দন। রোজ ভ্যালি চিটফান্ড মামলায় আমানতকারীদের টাকা ফেরাতে অ্যাসেট ডিসপোজাল কমিটি এডিসিকে আগামী বছরের ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি সুদীপ দেবের ডিভিশন বেঞ্চ আজ এ সংক্রান্ত মামলার শুনানিতে এডিসির ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে জানান, রোজ ভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়াই ছিল এডিসির একমাত্র কাজ, এর বাইরে কমিটিকে অন্য কোনো ক্ষমতা দেওয়া হয়নি। আদালত জানিয়েছে রোজ ভ্যালির অ্যাকাউন্টে থাকা ৫৫০ কোটি টাকা ৩২,৪৩,২২০টি দাবির যোগ্য আমানতকারীদের মধ্যে বণ্টন করতে হবে। ১৫ নভেম্বর এই সংক্রান্ত প্রথম রিপোর্ট আদালতে জমা দিতে বলা হয়েছে। আইএফএসএল ফুটবলে আজ গ্রুপ এতে মোহনবাগান সুপার জায়ান্ট ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসির ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে। দুই দলই চার পয়েন্ট করে সংগ্রহ করলেও গোল পার্থক্যে মোহনবাগান শীর্ষে থেকে সেমিফাইনালে গেল। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি শেষ চারে পৌঁছেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। জঙ্গিযোগ সন্দেহে এনআইএ এরাজ্য থেকে আজ চারজনকে গ্রেপ্তার করেছে। নবম শ্রেণীর পরিবর্তে আগামী শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীতে উঠলেই স্কুল পড়ুয়ারা সারথি প্রকল্পের আওতায় বিনামূল্যে সাইকেল পাবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আজকের প্রসঙ্গে এখন শুনবেন আলোচনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 1 এপ্রিল 2026 থেকে বলবৎ হয়েছে এবং পরিবেশ সুরক্ষা আইন 1986 অধীনে একে রাখা হয়েছে। আজ এই নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক এবং পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্য। আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: 2016 সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে বিধি ছিল, সেখানে কি কি ঘাটতি ছিল, ফাঁকফোকর ছিল, যার ফলে সরকারকে আবার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়মাবলী আনতে হয়েছে?
2: দেখুন, যত সময় এগোচ্ছে এই বিভিন্ন ধরনের বর্জ্যের আচার আচরণ থেকে শুরু করে তাদের বিভিন্ন যে নেচারগুলো, বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু অনেক সময় পাল্টে পাল্টে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই বর্জ্য যারা উৎপাদন করছে তাদেরকে যদি সঠিক আইনের আওতায় আনতে হয় তাহলে সঠিক আইনের প্রয়োজন, সঠিক বিধির প্রয়োজন, যেটা 2016 সালের বিধি দিয়ে হচ্ছিল না। যেখানে দেখা যাচ্ছিল যে দুর্বল প্রয়োগ এবং জবাবদিহি, অর্থাৎ আইনটা যে প্রয়োগ করা হবে নাগরিকদের জন্য উৎস পৃথকীকরণ, এই আইনটি এসেছিল এবং সেটা বাধ্যতামূলক ছিল। কিন্তু সেই বাধ্যতামূলক নীতিটিকে প্রয়োগ করার জন্য যথাযথ ব্যবস্থাপনা কিন্তু ওই আরবান লোকাল বডি, যে স্থানীয় সংস্থাগুলো আছে, তাদের হাতে ছিল না। পর্যাপ্ত প্রয়োগকারীর ব্যবস্থা, পরিকাঠামো, অর্থায়ন, এই পরিচালন ক্ষমতা ইত্যাদিগুলো ওই 2016 আইনে ছিল না। ঠিক যেমন ছিল না বিভিন্ন শহুরে স্থানীয় সংস্থাগুলোর ক্ষমতা, সেটা অনেক সীমিত ছিল। সেজন্য তারা বিভিন্ন বাড়ির থেকে যে ডোর টু ডোর যে কালেকশনটা করবে, সেই কালেকশন করার মতন তাদের জনবল, অর্থবল এবং দক্ষতা, এগুলোও কিন্তু ওই আইনের আওতায় আনার সেরকম ব্যবস্থাপনা ছিল না। আর কি ছিল, যে বিভিন্ন ধরনের ইনফর্মাল সেক্টরগুলো ছিল তাদের একটা অবহেলা, মানে বর্জ্য সংগ্রহকারী বা ময়লা বাছাইকারীদের স্বীকৃতি দেওয়া সত্ত্বেও কাঠামোটি মূলত তাদের আনুষ্ঠানিকভাবে সংহত করতে বা সমর্থন করতে ব্যর্থ হয়েছিল, যেটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল। এছাড়াও মানুষজন বা বিভিন্ন সংস্থাগুলো বিভিন্ন কেন্দ্রীয়

0: তাদেরকে অনেক বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, তাদেরকে অর্থ, তাদেরকে বিভিন্ন প্রক্রিয়াকরণের ব্যবস্থাপনা, তাদের জায়গা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন যেগুলো প্রয়োজন তাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য সেগুলোর সংস্থান করা হয়েছে নতুন যে বিধিতে, যেটা আগে ছিল না। আর ল্যাক অফ বিহেভিয়ারাল চেঞ্জ ফোকাস, যে আমাদের যে বিভিন্ন নির্দেশগুলো সেগুলোকে পালন করার একটা উদাসীনতা, সেই উদাসীনতাটা থাকলেও তার বিরুদ্ধে কোনো প্রতিরোধমূলক উপায় 2016 বিধিতে ছিল না, 2026 কিন্তু আনা হয়েছে। অর্থাৎ এই বিধি প্রয়োগে যদি কোনো ঔদাসীন্য দেখা যায় সেখানে কিন্তু শাস্তি বিধান করে তারকে আবার ঠিকঠাক পথে আনার জন্য ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা আছে।
1: পশ্চিমবঙ্গে বর্তমানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার চিত্রটি কীরূপ?
0: এই ওয়েস্ট ম্যানেজমেন্টে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। যেখান থেকে বর্তমানে বেরিয়ে আসার প্রচেষ্টা শুরু হয়ে গেছে, আমরা জানি যে সম্প্রতি ক্ষমতার পালাবদল ঘটেছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেও পশ্চিমবঙ্গে সরকার যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। এবং এই নতুন বিধি লাগু হওয়া এবং এখানে সরকার পরিবর্তন হওয়া দুটোই প্রায় কাছাকাছি সময়ে ঘটেছে। তো আগে কি ছিল, আগে মানে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রতিদিন প্রায় 7,875 টনেরও বেশি মিউনিসিপ্যাল ওয়েস্ট উৎপন্ন হয়, যার মধ্যে কেবলমাত্র 588 টনের কিছু বেশি প্রতিদিন প্রক্রিয়াকরণ করা সম্ভব হয়। অর্থাৎ ব্যাপক বর্জ্য আমরা কিন্তু প্রক্রিয়াকরণ করতে পারছি না বিভিন্ন আমাদের অক্ষমতার কারণে। ডোর টু ডোর কালেকশন, ঘরে ঘরে সংগ্রহ, সেই সংগ্রহটাও বিভিন্ন আমাদের যে পৌরসভার যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোতেও দেখা যাচ্ছে সবকটা ওয়ার্ডে আমরা ডোর টু ডোর কালেকশন সেভাবে করে উঠতে পারছি না। এছাড়া বিভিন্ন পরিকাঠামো এবং ভূমি প্রতিবন্ধকতা, অর্থাৎ এই ধরনের ওই ওয়েস্ট প্রোডাক্টগুলোকে নিয়ে যেতে হবে না, তাদেরকে নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে তাদের প্রক্রিয়াকরণ করতে হবে বা তাদেরকে ডাম্পিং করার একটা ব্যাপার আছে। সেই স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি যারা আছে তারাও কিন্তু সেগুলো উপযুক্তভাবে করে উঠতে পারছে না। অর্থাৎ ব্যাপকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য আমাদের পশ্চিমবঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেইভাবে কিন্তু হয়ে উঠছিল না। এবং সেখানে যদি আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলো দেখি, মানে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, চণ্ডীগড় এবং এদিকে দমন দিউয়ের মতো রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, সেখানে দৈনিক উৎপাদনের প্রায় 100% তারা কিন্তু দৈনিক প্রক্রিয়া করতে পারে, যেখানে আমরা করতে পারছিলাম না। কিন্তু বর্তমানে আমাদের নতুন যে আইন এসছে সেই আইনি ব্যবস্থাপনায় আমাদের কিন্তু এই কভারেজটা বাড়ানো হয়েছে। স্বচ্ছ ভারত মিশনের আওতাতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটেশন প্রকল্পগুলো নেওয়া হয়েছে, যেগুলো বিভিন্ন শহরে বিভিন্ন যে টয়লেটগুলো আছে, বিভিন্ন যে স্বতন্ত্র হাউস হোল্ড ল্যাট্রিন, কমিউনিটি টয়লেট বা বিভিন্ন পাবলিক টয়লেট এবং ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নির্মাণ, এর জন্য সরকার বিশেষভাবে নজর দিয়েছে এবং তার জন্য পশ্চিমবঙ্গের 125 শহরকে বাছা হয়েছে। এবং এই যে স্বতন্ত্র হাউস হোল্ড ল্যাট্রিন, বাড়ি অনুযায়ী যে ল্যাট্রিনগুলো তৈরি করা, তার প্রায় 421,490 মধ্যে 282,542 নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সেটি 6 জেলার 70 শহর এবং 17 জেলার বাকি 52 শহরকে খুব তাড়াতাড়ি এই উন্মুক্ত স্থানে শৌচকর্ম মুক্ত বলে ঘোষণা করা হবে। তো এই ব্যাপারগুলোর সঙ্গে সঙ্গে 694 কমিউনিটি টয়লেট এবং 267 পাবলিক টয়লেট

0: নির্মাণ করা হচ্ছে। আর 29টি শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু করা হয়েছে এবং সেখানে জমির পাওয়ার উপরে নির্ভর করছে যে ধীরে ধীরে অন্য শহরে সেটা ছড়িয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, এখানে কিন্তু অনলাইন সিস্টেম যেটা চালু করা হয়েছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে বিভিন্নভাবে নাগরিক কর্মীদের দ্বারা রিয়েল টাইম ভেজা এবং শুকনো এই বর্জ্যগুলো পৃথকীকরণ করে সেগুলোকে আলাদা আলাদাভাবে প্রক্রিয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও নাগরিক সংস্থাগুলোর মাধ্যমে জনসাধারণের আবর্জনা ফেলা, থুতু ফেলা এবং খোলা আবর্জনা ফেলার বিরুদ্ধে রাজ্যের পৌর আইনের অধীনে 50 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত ভারী জরিমানার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আমাদের রাজ্যেও শুরু হয়েছে, আরও অনেক কিছুই করা হচ্ছে এবং আশা করব যে আগামী দিনে খুব তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গ এই ধরনের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টেও একটা আসনরূপ কাজ করবে এবং আমরা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের পরিবেশকে আরও নির্মল করতে পারব এবং বিভিন্ন প্রকল্প যেগুলো আছে স্বচ্ছ ভারত মিশন বা আরও বিভিন্ন যে প্রকল্পগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গকে আরও এই ধরনের সলিড ওয়েস্ট মুক্ত একটা নির্মল পরিবেশ দেওয়ার দিকে এগোতে পারব।
1: আলোচনার শেষে আপনার কাছে জানতে চাইব যে সরকার তো নিয়ম আইন সবই নিয়ে আসবে, এবার সাধারণ মানুষ নাগরিকদের মানসিকতা তাদের শিক্ষা দীক্ষার ব্যাপারটাও দেখতে হবে যে তারা কতটা সচেতন, এই বিষয়ে আপনি কি বলবেন?
0: দেখুন, যেভাবে এই বর্জ্যগুলো তৈরি হয় সেগুলো হয়তো বহু ক্ষেত্রে ইনএভিটেবল, অর্থাৎ অবশ্যম্ভাবী হয়তো মানে হবেই, কিন্তু সেগুলোকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ করে তাদের দূষণকে কমানোর জন্য সবার আগে মানুষকে সচেতন করতে হবে। যে যে প্রক্রিয়ার ভেতর দিয়ে এই ওয়েস্টগুলো তৈরি হয় সেই প্রক্রিয়াগুলোকে কমানো বা ওয়েস্ট তৈরি করার পরে সেই ওয়েস্টগুলোকে সেই বর্জ্যগুলোকে প্রক্রিয়াকরণ করে সেগুলোকে বিষাক্ত যে উপাদানগুলোকে দূরীভূত করা, এগুলো করতে গেলে মানুষকেও কিন্তু সচেতন হতে হবে এবং শুধু সাধারণ জনগণকে সচেতন করার আগে যারা সমাজের প্রভাবশালী ব্যক্তি সেই প্রভাবশালী ব্যক্তিদেরকে কিন্তু সচেতন করতে হবে, যাদের কথা সাধারণ মানুষ শোনে বা খেয়াল করে বা অনুসরণ করে তাদেরকেও কিন্তু সচেতন করতে হবে। একটা আইন করলেই হবে না, সেই আইন একদম আমার যা মনে হয় যে ওপর থেকে সচেতন করার কাজটা শুরু করে নিচের দিকে আসা উচিত। তাইলে কি হয়, যারা আইন প্রণয়নকারী তারা সচেতন হবেন এবং তাকে ঘিরে যারা শিক্ষিত সম্প্রদায় এবং যারা প্রভাবশালী মানুষজন আছেন যারা সমাজের বুকে ভালো প্রভাব সৃষ্টি করতে পারেন তারা সচেতন হবেন এবং তাদের মাধ্যমে এবং বিভিন্ন এই ধরনের যে অন্যান্য মাধ্যমগুলো আছে যেমন দূরদর্শন, বিভিন্ন প্রিন্ট মাধ্যম, সবার মাধ্যমে কিন্তু এই সচেতনতা যদি তৈরি করা যায় তবেই আমরা কিন্তু আমাদের ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং সেটা খুব তাড়াতাড়ি করতে পারবো যদি সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি। কারণ অনেক দেরি হয়ে গেছে, যেভাবে আমাদের দূষণ ছড়াচ্ছে তাকে যদি কমাতে হয় তাহলে আমাদের কিন্তু অবিলম্বে সবাইকে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে নিয়ে পড়তে হবে এই দূষণ থেকে মুক্তি লাভের জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণ বিশেষজ্ঞ, চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্য। উনি আকাশবাণীকে ওনার মূল্যবান সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ আপনাদের, অনেক ধন্যবাদ। এবং এই ধরনের বিষয়গুলো সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের ভূমিকা অনস্বীকার্য।
2: শুনলেন আলোচনা, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধি 2026। পরিবেশবিদ ডাক্তার শিবাজি ভট্টাচার্যের সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আজ শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: রামধনু কলম নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক। শুধুমাত্র নবম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এ বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে। লিখতে হবে অনধিক 400 শব্দে, সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলিই বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিওতে এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে, আমাদের মেল আইডি education.akashbanikolkata@gmail.com education.edu.ca.tion.akashbanikolkata@gmail.com। মেলের ওপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম অক্টোবর 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 21 অক্টোবর 2026। আরও একবার মনে করিয়ে দিই, নবম শ্রেণীর জন্য অক্টোবর মাসে রামধনু কলমের বিষয় পুজোর ম্যাজিক।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, এখন শহর কলকাতা।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন শহর কলকাতা।

আজ শহর কলকাতায় থাকছে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে প্রদর্শনী এবং রাজ্য হস্তশিল্প ও হস্ত তাঁত মেলা।

0: এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি।
1: করব, আল বাদ করব। আই উইল গো টু দ্য টপ।
2: তেসরা সেপ্টেম্বর 2026, আমাদের ফিরিয়ে দিয়েছিল এমন এক সোনালী অধ্যায়ে যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালির আবেগ, বাঙালির চিরকালীন রোমান্টিসিজম। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ, রূপলী পর্দায় যাঁর মায়াবী হাসি, চোখের চাহনি আর জাদুকরি ব্যক্তিত্ব আজও সমানভাবে তাজা প্রতিটি বাঙালির হৃদয়ে। উত্তম কুমার মানে একটা যুগ, একটা পরিশীলিত বাঙালি সত্তা, যিনি শুধু অভিনয় করেননি, বাঁচিয়ে রেখেছিলেন বাঙালির প্রেম, বিরহ, অভিমান আর মর্যাদা। গোটা বাংলা মেতে উঠেছে তাঁর জন্ম শতবর্ষের উদযাপনে। আজ শহর কলকাতায় থাকছে সেই রকম একটি শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান। আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে আয়োজিত গুরু শীর্ষক প্রদর্শনীতে। কথা হল অনুষ্ঠানের কিউরেটর তৃণাঙ্কুর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
3: আমরা যখন এই প্রদর্শনী প্রথম করার পরিকল্পনা করি, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে উত্তম কুমারের জীবনকে একটু খুলে দেখানো। কারণ উত্তম কুমারের সঙ্গে আমার পরিচয় অবশ্যই টেলিভিশনের পর্দায়, কারণ উত্তম কুমারের বিভিন্ন সময় রেট্রোস্পেকটিভ হতো, কারণ উত্তম কুমারের থেকে বড় স্টার তো বাংলায় কোনোদিন হননি, হবেনও কিনা এক সন্দেহ আছে। কারণ উত্তম কুমারকে ঘিরে যে সাংঘাতিক মানুষের আগ্রহ, সেই আগ্রহ বোধ হয় তারপরে বা আগে কোনোদিন বাঙালি দেখেনি। সেই যে আশ্চর্য আকর্ষণ, এই যে ম্যাটিনি আইডল, মানে যেটা তার আগে হয়নি, তো সেটা নিয়ে আমাদের একটা সত্যি খুব আগ্রহ রয়েছে। কিন্তু আমরা এটা কখনোই আমরা ভাবিনি যে এর পেছনে মানুষটা আসলে কীরকম ছিলেন। কারণ অরুণ চট্টোপাধ্যায় মানুষটা কী ছিলেন বা তাঁর জীবনের যে পুঙ্খানুপুঙ্খ ডিটেল, এগুলো আমরা কোনোদিন সেভাবে দেখিনি। অথচ সেগুলো দেখা খুব জরুরি, কারণ সিনেমার ক্ষেত্রে উত্তম কুমার যুগপুরুষ। হ্যাঁ, কারণ তার থেকে বড় স্টার আসেননি,

0: তো উত্তম কুমারের জীবনকে আমাদের একটু দেখার ইচ্ছে ছিল এই যে প্রদর্শনী। এই প্রদর্শনীর একটা বড় কারণ হলো যে জীবনটাকে আমরা ঠিক এভাবে একটা সরল রেখার গতিতে দেখিনি, যে শুরু থেকে কিভাবে, শুরুতে কি ছিল, খ্যাতির আগে কি ছিল। এই যে একটা জীবন, একটা সম্পূর্ণ জীবন, যে জীবনটাকে আমরা খানিকটা আমাদের কাছে এসছে শুধুমাত্র রোম্যান্টিক একজন হিরো হিসেবে, তার তার হাসির আড়ালে যে অন্য একজন উত্তম কুমার আছেন, তার যে একটা সম্পূর্ণ একটা জীবনের প্রগতি আছে, সেইটা আমরা অনেক সময় খেয়াল করি না। আমাদের উদ্দেশ্য যে মানুষ আসুন আমাদের সঙ্গে উত্তম কুমারের এই সম্পূর্ণ জীবনকে উদযাপন করুন, একটু খুলে ধরা, একটু তুলে ধরা জীবনটাকে, একটু অন্য ধাঁচে তুলে ধরা।
1: প্রদর্শনীটির মূল উদ্যোক্তা কলকাতা কথকতা সংস্থার সহ সম্পাদক উজ্জ্বল সর্দার জানালেন,
2: আপনারা এখন যে প্রদর্শনীটি দেখছেন এটি গুরু শিরোনামে উত্তম কুমার শতবর্ষ উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনী। KCC কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি সেন্টারেই এটা প্রদর্শনীটা চলছে। গত 18ই সেপ্টেম্বর এটি উদ্বোধন হয়েছে এবং 11ই অক্টোবর পর্যন্ত চলবে, প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, রবিবার এবং 2রা অক্টোবর ছুটির দিন বাদ দিয়ে। তো এক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের অরিজিনাল পোস্টারগুলো দেখছেন প্রদর্শনীতে, উত্তম কুমারের বিভিন্ন চলচ্চিত্রের পোস্টার এখানে রাখা আছে, বিভিন্ন সিনেমার তার লবি কার্ড রাখা হয়েছে, তার সাথে সাথে মহানায়ক উত্তম কুমারের পরিবারের পক্ষ থেকে আমরা তার ব্যবহার করা পোশাক, কাপ, প্লেটের সেট, চেয়ার এই সমস্ত কিছু পেয়েছি, সেগুলো প্রদর্শনীতে থাকছে। আর প্রদর্শনীতে আপনারা দেখবেন বেশ কিছু নথিপত্র আছে। এছাড়াও উত্তম কুমার সহ তার সহশিল্পী অভিনেতা অভিনেত্রীদের অটোগ্রাফ এই প্রদর্শনীতে আপনারা দেখতে পাবেন। উত্তম কুমারকে যে পৌর নাগরিক সম্বর্ধনা দেওয়া হয়েছিল তার নিমন্ত্রণপত্র, তার বিভিন্ন সিনেমার বিজ্ঞাপন, বিজ্ঞাপনের বিভিন্ন ভ্যারাইটিও এই প্রদর্শনীতে রাখা হয়েছে। আমাদের বিশ্বাস 100 বছরে উত্তম কুমার কেবলমাত্র শেষ হয়ে গেলেন তা নয়, মৃত্যুর এই এতগুলো বছর পরেও যে মানুষটার গ্রহণযোগ্যতা সমানতালে এবং জনপ্রিয়তার সমান জায়গায়, আগামী দিনেও উত্তম কুমারের সার্ধশতবর্ষ পালন, দ্বিশতবর্ষ পালনও খুব সমানতালে এবং খুব গুরুত্বপূর্ণভাবে হবে। সার্বিকভাবে মিলিয়ে বিভিন্ন বিষয় এবং বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রদর্শনীতে জিনিসপত্র তুলে ধরার একটা চেষ্টা কেবলমাত্র।
1: কথা হলো প্রদর্শনীতে আমন্ত্রিত দুজন অতিথির সঙ্গে।
3: অভিক চট্টোপাধ্যায়, আমার কাজ আমি লেখালেখি করি, সম্পাদনা আর এই সঙ্গীতের গবেষণা, সিনেমা নিয়ে কাজ, এই নিয়ে কাজ করি। আমি আজকে যেটা নিয়ে এখানে বক্তব্যটা রাখলাম সেটা হচ্ছে যে আমরা যে কিছু মানুষকে কিছু জায়গায় ক্যাটাগরাইজ করে ফেলি, মানে ধরুন উত্তম কুমার মানে একটা গ্ল্যামারাস দুনিয়ার লোক, একটা গ্ল্যামার দুনিয়ার লোক, তিনি একটা রোমান্টিক নায়ক, তিনি আমাদের ম্যাটনি আইডল, এ তো ঠিকই আছে। কিন্তু তাঁর যে চিন্তাশীল জগৎ, তাঁর যে লেখালেখির জগৎ, তাঁর যে সাহিত্য ভাবনার জগৎ, পড়াশুনোর জগৎ এবং তাঁর বিশ্ব চলচ্চিত্র সম্পর্কে তার ধারণা, ভারতীয় চলচ্চিত্র, ভারতীয় নাটক, অভিনয় এই নিয়ে তাঁর যে ধারণা, তাঁর যে প্রকাশ বিভিন্ন লেখায়, নিয়মিত বহু লেখা তিনি লিখেছেন এবং অধিকাংশ নিজের হাতে লিখেছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, নিজে লিখেছেন, কারণ লেখার মধ্যে একটা প্যাটার্ন পাওয়া যায়, তার লেখার মধ্যে একটা একটা ধরন পাওয়া যায়, তো সেই ধরনটাতে বোঝা যায় যে স্টাইলটা মোটামুটি একরকম যাচ্ছে এবং সেখান থেকে যেসব জিনিস বেরিয়ে এসছে বা ওনার নানা রকম কথাবার্তা থেকে যেসব জিনিস বেরিয়ে এসছে সেই জায়গাটা খুব একটা এক্সপ্লোর হলো না। সেই রকম কিছু জিনিসকে ইনক্লুড করে তার যে ছবির জগৎ এবং তার সঙ্গে তার নাটকের জগৎ, থিয়েটারের জগৎ, এই যে উত্তম কুমার, এই উত্তম কুমারকে আমরা একটুখানি যদি বড় করে দেখার চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি, সেগুলো সব মিলিয়ে শতবর্ষ থেকে শুরু হোক না সেই চর্চা।
4: নমস্কার, আমার নাম প্রেমেন্দ্র বিকাশ সাকি, আমি একজন চিত্র পরিচালক এবং সিনেমাটোগ্রাফার, দীর্ঘদিনের DOP। আজকে আমি এখানে এসেছিলাম যে বিষয়টা নিয়ে কথা বলতে, যে উত্তম কুমার কতটা সাহিত্য নির্ভর ছিলেন, এবং আমরা অভিনেতা উত্তম কুমারকেই চিনি, অরুণ কুমারকে প্রায় ভুলে গিয়েছি। মানে আমরা উত্তম কুমারকে নিয়ে এত মাতামাতি করি, তার ছবি দেখি, সমস্ত কিছু, কিন্তু অরুণ কুমার, তার যে সাহিত্য প্রেম, তার যে থিয়েটার অভিজ্ঞতা, সে সম্পর্কে খুব একটা আলোকপাত করা হয় না, বা তিনি যে এত বিদেশি ছবি দেখতেন বা বিদেশি নাটক এবং বিদেশি বই পড়াশোনা তার ছিল।

0: সে সম্পর্কেও খুব একটা আলোচনা হয় না। তা আজকে একটু সুযোগ পাওয়া গেল আলোচনা করার, উত্তম কুমারের এই দিকগুলো যারা ছিলেন উপস্থিত তাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম।
1: প্রদর্শনীতে আগত কিছু মানুষ আমাদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। কলেজের প্রথম বর্ষের ছাত্রী মোহনা সরকার বললেন,
2: আমি এখানে এসেছি সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমাদের বাড়িতে খুব উত্তম কুমারের একটা কালচার আছে, মানে আমার মা খুবই বড় ফ্যান উত্তম কুমারের। তো এবার যখন সিনেমা চলতো উত্তম কুমারের আমিও দেখতাম পাশে বসে বসে, তো আমি সেখান থেকে হঠাৎ মানে ওনার প্রতি একটা খুব ভালো লাগা, ভীষণই ভালো লেগেছে, ওনার প্রতিটা মুভি খুবই ভালো লাগে। সেই জন্যে আমি ওনাকে দেখার জন্য শুধু মানে ওনারই আকর্ষণে এখানে চলে এসেছি এবং ওনার ব্যাপারে আরও জানতে, ওনার ব্যাপারে আরও উনি ওনার কাজ, ওনার জন্ম থেকে সারা জীবনের অভিজ্ঞতা সব কিছু এখানে এসে আমি জানতে পারলাম। শেষে যে শব্দবাজিটা হলো সেটা অসাধারণ ছিল, অনবদ্য, মানে ওটা তো আরও বেশি ইন্টারেস্টিং। তো আমরা খুবই উপভোগ করেছি সন্ধ্যাটা, খুব ভালোভাবে উপভোগ করেছি, খুব আনন্দ করেছি।
1: বেলগাছিয়া থেকে আসা শুভজিৎ চৌধুরী জানালেন,
3: মহানায়কের জন্মদিন 100 বছর হয়ে গেছে এবং তিনি প্রয়াণ হয়েছেন প্রায় 50 বছরের কাছাকাছি হতে চলেছে। তো তা সত্ত্বেও তাকে নিয়ে আমাদের যে উন্নত না এবং জেনজি জেনারেশন, তো তারাও যথেষ্ট উৎসাহিত তাকে নিয়ে। তো এটা দেখে আমার খুব ভালো লাগছে এবং তার বিভিন্ন ব্যবহৃত সামগ্রী, তার বিভিন্ন তদানীন্তন সময় চিঠিপত্র সুন্দরভাবে সেগুলোকে সাজানো হয়েছে, তো তাকে এইভাবে সমর্পণ করা হচ্ছে, তো ভালো লাগছে। এবং তাকে নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, একটি কুইজ আয়োজিত হয়েছিল, এই ব্যাপারটা নিয়ে এইভাবে এগিয়ে চলুক। আমাদের মতো একজন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও কিংবদন্তি পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন, উত্তমবাবু আমাদের মধ্যে বেঁচে থাকুক এবং যারা ভবিষ্যৎ প্রজন্ম তারাও তাকে জানুক এবং চিনুক।

0: যুগ যুগ ধরে বাংলার দক্ষ কারিগর ও তাঁত শিল্পীদের হাতের জাদু বিশ্বজুড়ে সমাদৃত হয়ে আসছে। সম্প্রতি গত 15ই সেপ্টেম্বর 2026 থেকে নিউ টাউন ইকো পার্কের 5 নম্বর গেটে শুরু হয়েছে রাজ্য হস্তশিল্প ও হস্ত তাঁত মেলা। মেলাটি চলবে আগামী 4ঠা অক্টোবর 2026 পর্যন্ত। এই মেলার মূল লক্ষ্য হল প্রান্তিক স্তরের শিল্পী ও তাঁত শিল্পীদের সরাসরি ক্রেতাদের সংস্পর্শে আনা, যাতে তারা তাদের দক্ষতার সঠিক মূল্যায়ন এবং ন্যায্য মূল্য পান। মেলা খোলা থাকে দুপুর 12টা থেকে রাত 1:30 পর্যন্ত। আমরা হাজির ছিলাম এই মেলায়, কথা হলো কয়েকজন বিক্রেতার সঙ্গে। মুর্শিদাবাদের অন্নপূর্ণা সমবায় সমিতির শ্রীকান্ত হালদার জানালেন,
1: আমাদের খাদি 10 বছর ধরে আমাদের এই কাউন্টার আছে। এখানে মানে বিভিন্ন রকম হস্তশিল্পীদের জিনিস আছে, তাঁতের জিনিস আছে এবং হচ্ছে আপনার খাদির জিনিস আছে, হ্যান্ডলুমের জিনিস আছে, সমস্ত কিছু আপনারা দেখে যান এবং আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন সুলভ মূল্যে, ডাইরেক্ট শিল্পীদের জিনিস।
0: কলকাতার রশ্মিকা বিশ্বাস জানালেন,
2: এমব্রয়ডারি, কাঁথা স্টিচ এই সমস্ত কাজই হয় আমাদের এখানে। এই এক্সিবিশন বলতে, আমি আগে কলকাতার বাইরে এক্সিবিশন করেছি, সেগুলো প্রাইভেট এক্সিবিশন। এখানে হচ্ছে সরকারের মাধ্যমে এক্সিবিশন, পরিবেশ, লোকজন সমস্তই ভীষণ ভালো, ভীষণ আলাদা। এই রকম একটা জায়গায় কাজ করতে পেরে, মানে এদের সঙ্গে থাকতে পেরে আমি নিজে ভীষণভাবেই আনন্দিত এবং কৃতজ্ঞ। এটা একটা অদ্ভুত ধরনের জায়গা, ছোট ছোট আমাদের যেন মনে হয় যেন একটা প্রকৃতির মধ্যে, একটা পরিবেশের মধ্যে আমরা আছি, যেখানে শিল্পীরা নিজেদের কাজ করে। এবং এখানকার ব্যাপারটা সম্পূর্ণভাবে বুঝতে হবে, যেটা ওই হই হই করে একটা মেলা করতে এলাম, যে যা খুশি বিক্রি করে দিল, এরকম ব্যাপার নয়। শিল্পীরা নিজের হাতের জিনিস বিক্রি করে, ভীষণ এলিগেন্ট একটা ব্যাপার, এবং যারা বোঝে সেই ধরনের লোকেরা আসে এবং তারা নেয়।
0: হুগলির বেগমপুরের পার্থদে জানালেন,
3: আমি এসছি বেগমপুর থেকে। এখানে ধনেখালি শাড়ি তৈরি হয়, ধনেখালি বেগমপুর, এখানে এই বিপণন ব্যবস্থাটা হয়েছে খুবই সুন্দর। এখানে আমরা উইভিংয়ের জন্যে একটা তাঁত আছে এখানে আমাদের, সেখানে প্রদর্শনীর মতো লোককে দেখানো হয় কীভাবে তাঁত চলছে, এখানে যাতে কম দামে কাপড় পাওয়া যায় সেটা ব্যবস্থা করা হয়েছে।
0: নদিয়া জেলার কুশবেরিয়া গ্রামের কানাইলাল বাগচি বললেন,
4: আমি তো 100টি যন্ত্র বিক্রি করি, বাংলা লোক সংস্কৃত লোকবাদ্য, একতারা, দোতারা, খমক, দুঃখী, যুগযুগী, সারিঙ্গি, এগুলি আমি নিজে তৈরি করি, নিজে বিক্রি করি। আমি এখানে

0: এই 16 বৎসর আসি, টুকটাক বেচা কেনা হয়, অসুবিধা না, যা বেচা কেনা হয় আমার চলে যায়।
1: আধুনিকতার ছোঁয়ায় যখন অনেক প্রাচীন শিল্প হারিয়ে যেতে বসেছে, তখন এই মেলা সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তার গুরুত্ব তুলে ধরতে একটি শক্তিশালী সেতু হিসেবে কাজ করবে। এক ছাদের তলায় বাংলার বিভিন্ন জেলার কৃষ্টি ও লোকশিল্পের এই মেলবন্ধন প্রতিটি শিল্পপ্রেমী মানুষের মন জয় করে নেবে। এই আশা নিয়ে শহর কলকাতা আজ এই পর্যন্ত। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুজিত গুপ্ত, গ্রন্থনা অমৃতা হালদার রায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান
1: কথায় কাহিনী। উল্লাস মল্লিকের গল্প হরিদাস পাল, প্রযোজনা আশিস গিরি।
2: হাটে বাজারে ঘুরে বেড়ানো আমার অন্যতম বিনোদন। একদিন এমনই ঘুরতে ঘুরতে একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম, সেই সময় পাশে এসে বসল এক হতদরিদ্র ফিকিরে লোক, বোঝাই যাচ্ছিল কপটদক্ষিণ। খুব লোলুপ দৃষ্টিতে সবার খাওয়া দাওয়া দেখছিল সে, কেউই গুরুত্ব দিচ্ছিল না লোকটাকে। সে যে ক্রেতা নয় তবু জায়গা জুড়ে বসে আছে, এই ব্যাপারটা পছন্দ নয় দোকানদারেরও। সেও আভাস ইঙ্গিতে চলে যেতে বলছিল লোকটাকে। এক লটারির টিকিট বিক্রেতাও সেই সময় ছিল সেখানে। আমার হঠাৎ মনে হলো, আচ্ছা এই মানুষটা যদি কোনোভাবে একটা টিকিট কেনে আর সেই টিকিটেই পেয়ে যায় বিপুল অর্থ, তবে কেমন হবে? পরবর্তী ঘটনা বলি। আমোদপুরের হরিদাস দৌড়াচ্ছে, হাওয়ার বেগে দৌড়াচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে বাতাসকেও টেক্কা দিচ্ছে বুঝি। দৌড়াতে দৌড়াতে পরনের লুঙিটার দিকে দ্রুত একবার তাকিয়ে নিচ্ছে সে। অতছিন্ন লুঙিটা মালকোঁচা মেরে দৌড় শুরু করেছিল। আছে তো এখনো কোমরে? আছে বলেই মনে হচ্ছে যেন। অবশ্য না থাকলেও আমার উপায় নেই, দৌড়ে যেতেই হবে তাকে।
3: দৌড়তে দৌড়তে নিজেই অবাক হয়ে যাচ্ছে সে। জিরজিরে বুকের খাঁচা, রোগা প্যাংলা, গোটা পাঁচেক নেন্ডিগেন্ডি সন্তানের দিনমজুর পিতা, তিন পা হাঁটলেই যার কোমরে খিল আর বুকের টান ধরে, সেই হরিদাস এত ভালো দৌড়তে পারে? শুধু দৌড়, তার সঙ্গে হাই জাম্প, লং জাম্প, ভল্ট, আচ্ছা আচ্ছা অলিম্পিকের মেডেলওয়ালাকেও লজ্জায় ফেলে দেবে। ছুটতে ছুটতে পিছনে টাকালো, এখনো ছুটে আসছে ওরা, দলে আরো ভারী হয়েছে, হরিদাসকে চাই ওদের।
4: সকালে উঠোনে দাঁড়িয়ে কাঠকয়লা ছাই দিয়ে দাঁত মাজছিল হরিদাস। বউকে চায়ের কথা বলতে গিয়ে মুখ ঝামটা খেয়েছে একটু আগে। চা পাতা নেই, চা কি দিয়ে হবে শুনি? বেজার মেজাজ নিয়ে দাঁতে আঙ্গুল চালাচ্ছিল হরিদাস, দেখলো বাসু পড়ে আসছে। প্রচুর পয়সার মালিক বাসু, ভক্ত মানুষ, কপালে তিলক কেটে থলির মধ্যে হাত ঢুকিয়ে সব সময় মালা জপছে, আর দারুণ কিপটে। দোকানে জিনিস কিনে পয়সা দিতে চায় না, বাসে চড়লে টিকিট ফাঁকি দেবার চেষ্টা করে। কিছুদিন আগে হরিদাসকে দিয়ে বাগান পরিষ্কার করিয়েছে, দশটা টাকা এখনো বাকি, রোজই দিচ্ছি দেব করছে। ইদানিং আবার মুখোমুখি পড়ে গেলে না দেখার ভান করে চলে যাচ্ছে। সেই বাসু পড়েলি এক মুখ হাসি নিয়ে এগিয়ে এলো। বুঝলি হরি, ঠাকুর এখনো আছেন, সব কিছু দেখছেন ওপর থেকে। মুখের কালো থুতু পিক করে ফেলে হরিদাস বলে, কোথায় আর আছেন, হ্যাঁ থাকলে কি আর আমার এমন দশা হয়? ছি ছি হরি, ছি ছি, অমন কথা বলিস না, একটু হয়তো দেরি করলেন। এই আসল কথা কি জানিস, মন প্রাণ ঢেলে ডাকতে হয়, অনেক করে বলেছিলাম রে, বড় দুঃখী মানুষ আমাদের হরিদাস, ওর একটা গতি করো, তা একেবারে এক নম্বরটাই দিলেন বলে কপালে একবার হাত ঠেকায় বাসু পড়েল। তখনও ব্যাপারটা বোধগম্য হচ্ছে না হরির, সাত সকালেই কি তামাশা। আর একবার থুতু ফেলে বলে, কিন্তু দাদা তুমি আর দু নম্বরই করো না, হ্যাঁ দশটা টাকা এবার ছাড়ো। ওরে হত ভাগা, বাসু আঁতকে ওঠে, ওই দশ টাকা দিয়েই তো পুজো দিলাম তোর নামে, তা দেখ ঠাকুর একেবারে ফার্স্ট প্রাইজ লাগিয়ে দিলেন, তোর কি আর এখন ওই সব ছাই পাঁশ দিয়ে দাঁত মাজা মানায়? যা যা যা বাজার থেকে ভালো মাজন ব্রাশ কিনে নিয়ে আয়, তুই এখন ২৭ লাখ টাকার মালিক রে। মুখে আর একটু থুতো জমেছিল, কপ করে গিলে ফেলল হরিদাস।
5: তবে হ্যাঁ হ্যাঁ কথা রাখিস, কিন্তু আমি কিন্তু ঠাকুরকে বলেছি, হরি যদি পায় বড় ভোগ চড়াবো তোমার। হ্যাঁ, মানতের কথাটা কিন্তু ভুলি যাবি না, তোকে কিচ্ছু করতে হবে না, শুধু টাকাটা দিয়ে দিবি আমার হাতে। কিপটেমি করবি না, কিপটেমি করবি না, এই 27 লাখ পেলি।
4: মাথার মধ্যে কেমন যেন ভুলভাল হয়ে যায় হরিদাসের, 27 লাখ শব্দটা যেন চেনা চেনা লাগছে, আগেও শুনেছিল বোধহয় শব্দটা। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কাল দুপুরে, হাতে কাজ নেই, সকাল থেকে বসে আছে হাবুর চায়ের দোকানে, পকেটে 5টা টাকা আর 1টা কয়েন ঠুনঠুন করছে। এই টাকায় না হবে চাল ডাল, না হবে আনাজপাতি, বাড়ি ফিরলেই বউয়ের কুবাক্য কপালে নাচছে, তাই ঠায় বসেই আছে দোকানে। ঠিক তখনই মদন টিকিটওয়ালা পাশে এসে বসল, তারপর এটা সেটা গপ্প, বাজার দর, নেতাদের ধান্দাবাজি, ছেলে ছোকরাদের মতিগতি, এইসব। তার ফাঁকেই টুক করে জিজ্ঞেস করল, একটা টিকিট কাটবে নাকি হে হরিদাস? পাম্পার খেলা একটাই পড়ে আছে, মিষ্টি মিষ্টি করে মদন বোঝাল, 5টা টাকা তো মোটে, কত টাকাই তো এদিক ওদিক হয় বলা যায় না, এটাতেই হয়তো লেগে গেল। কোনো দিন লটারির টিকিট কাটেনি হরিদাস, এই প্রথম হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল, বেশ রংচঙে কাগজটা, কি সব লেখা উপরে। তখনই শুনল শব্দটা, 27 লাখ। সেটা কত? মদন বলল, সে অনেক, তুমি আমি কেন, অনেক দাদাই একসঙ্গে অত টাকা চোখে দেখেনি। আবু চা ছাঁকতে ছাঁকতে উৎসাহ দিল, কেটে বেলো হরিদা, বলা যায় না লেগে গেলে তুমি রাজার বেটা। হ্যাঁ, তখন একটু দেখো আমাদের।
0: না, রাজা গজা হবার ইচ্ছে কোনোকালই নেই হরিদাসের, সে বড় জোর চায় ভাতের সঙ্গে রোজ যেন একতাল আলু ভাতে জোটে, আর সকালে চায়ে 1 ডেলা গুড়।
5: হাজার দশেক অন্তত দিস ঠাকুরের পুজোয়। হ্যাঁ,
4: বাসু পোড়লের কথায় ভাবনার তাল কাটে হরিদাসের, দেখে হন্তদন্ত হয়ে এগিয়ে আসছে দুলাল মাস্টার। দুলাল মাস্টারের টোল এ অঞ্চলে বিখ্যাত, স্কুলে কমই পাওয়া যায় মাস্টারকে, সকাল থেকে রাত পর্যন্ত দলে দলে ছেলে পুলে তার টোলে ঢুকছে আর বেরোচ্ছে, আগাম মাইনে দিয়ে তার টোলে ভর্তি হতে হয়। দুলাল এসেই হাঁপাতে হাঁপাতে বলে, বলি হরি, তোকে কতদিন বলেছি ছেলে পুলেগুলোকে আমার কোচিংয়ে পাঠিয়ে দিবি, মুখ করে রাখবি নাকি ওদের? এমন কথা দুলাল মাস্টারের মুখে কোনোদিন শুনেছে বলে মনে করতে পারে না হরিদাস, তবু ভাবার চেষ্টা করে। মাস্টার মানুষ, মিছিমিছি কি আর বলছে, কিন্তু স্থির হয়ে ভাবার আগেই দুলাল হরিদাসের হাত ধরে হ্যাঁচকা টান দেয়, তারপর ফিসফিস করে বলে, কারো কথা শুনিস নি, আমি তোর ভালোর জন্যই বলছি। ছিপের মাছ খুলে জলের ধারে পড়লে ছিপুরে যেমন লাফিয়ে পড়ে, তেমনি লাফিয়ে হরিপদর অন্য হাতটা ধরে বাসু পড়েল, কোথাও যাবি না হরি, যে যাই বলুক। এই টানাটানির মধ্যেই হরিদাস দেখল দৌড়ে আসছে নিকুঞ্জ মুখুজ্জে, হাতে একটা ছোট শিশি, পেয়েছি রে হরি, পেয়েছি, হ্যাঁ তুই যে বাতের তেলের কথা বলেছিলি সেই তেল, হ্যাঁ আসল নারায়ণ কবিরাজ।

0: তেল রে, এই দেখ, এই দেখ গায়ে ছবি রয়েছে, আমি নিজে গিয়ে তোর জন্য এনেছি। হ্যাঁ
1: এই কোন পায়ে জানো ব্যথা তোর?
2: বহুদিন আগে হরিদাস বলেছিল বটে নিকুঞ্জ মুখুজ্জুকে তেলের কথা, তখন তেমন গা করেনি নিকুঞ্জ, আজ একেবারে তেল নিয়ে হাজির। নিকুঞ্জ ততক্ষণে হরিদাসের একটা পা টেনে নিয়ে তেল লাগাতে শুরু করে দিয়েছে।
1: হরিদাস বলে, আরে ব্যথা বেদনা তো আমার নয়, গিন্নির।
3: ও তোর গিন্নির, সে তো ভালো কথা, তোকেও দেবো। হ্যাঁ ভাত খুব ছোঁয়াচ্ছে জেরে, তোর বউয়ের হলে তোরও হবার চান্স আছে। আর আর হবে না, আর হবে না, দেখিস, দেখি দেখি দেখি ওই পাটা দে এবার।
2: হঠাৎ কাঁধে হাত পড়তে চমকে পিছনে ফেরে হরিদাস, ফেলুনা পিত, হাতে কাঠের বাক্স নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে বলে, হরিদা তুমি এমন জুপুস চুল আর খোঁচা দাড়ি নিয়ে ঘুরে বেড়াও, কি বিচ্ছিরি দেখায়, এসো সাফ করে দি তোমাকে। বারমুডা আর কালো গেঞ্জি পরে এলো কানা কার্তিক, ডান হাতে স্টিলের বালা। গতবার কালী পুজোয় 100 টাকা চাঁদা চেয়েছিল কার্তিক, হরিদাস দিতে পারেনি বলে দলবল নিয়ে বাড়িতে এসে সে কি তম্বি, মায়ের পূজায় এই কটা টাকা দিতে পারবে না, ছেলে পুলে নিয়ে সংসার, মায়ের কোপে পড়লে কি হবে? হ্যাঁ কার্তিক বুক চিতিয়ে সোজা এসে বলে, এই যে হরিদাস দা, শুনলুম বিশু কাল নাকি তোমাকে হেবি চমকেছে, আমাকে খবর দাও নি কেন, কে কত মায়ের দুধ খেয়েছে দেখা যেত। খুব অবাক হয় হরিদাস, কার্তিক কখনো তাকে ওরে ছাড়া সম্বোধন করেছে বলে মনে পড়ছে না, আজ একেবারে হরিদাস দা। দেখতে দেখতে হরিদাসের উঠোনে কুম্ভ মেলার ভিড়, সবার মুখে হরি, বাবা হরি, হরিদা, হরিদাস, হরিদাস দা। পাঁচুর মায়ের কালো ছাগিটা বাচ্চা দিয়েছে নতুন দুধ, তারই এক পোয়া নিয়ে পাঁচুর মা হাজির।
4: আহা হরি, তোর ছেলে পুলোগুলো বড্ড রোগা, এই দুধটুকু।
2: ঘটক সুদর্শন হরিদাসের বড় মেয়ের জন্য পাত্রের সন্ধান এনেছে। হরি যত বলে, আরে ওর তো মোটে 9 বছর বয়স, সুদর্শন না ছোড়।
1: আহা এখুনি তো দেওয়ার কথা বলছি না, ছেলেও তো 13 বছর, তবে কথাবার্তা তা হয়ে যাক।
2: কে হাত ধরে টানছে, কে পা ধরে, কে চুলে চিরুনি চালাচ্ছে, সামনেই ঝটাপটি মারপিট করছে 3-4 জন লোক, সবাই পার্টির নেতা, প্রত্যেকের দাবি হরি তাদের লোক, এবার ভোটে হরিকে দাঁড় করাবে তারা।
3: হরি মিনতি করছে, কাঁদছে, চিৎকার করছে, কিন্তু শোনার কেউ নেই।
2: হরি বুঝল মৃত্যু আসন্ন, তখন মরিয়া হয়ে উঠল সে, শরীরের সব শক্তি এক করে মুক্ত করল নিজেকে, মালকোঁচা মারল লুঙ্গিটায়, তারপর দৌড়, খেঁচে দৌড়। কিন্তু দৌড়েও নিস্তার নেই যে, ওরা আসছে, দল বেঁধে আসছে হরিকে ধরতে। অনেকক্ষণ ছুটছে হরিদাস, এবার এবার দমে টান পড়ছে তার, শরীর যেন এলিয়ে আসছে, টলমল করছে পা দুটো, কিন্তু থামার উপায় নেই, পিছনের দলটা যেন নতুন উদ্যমে আসছে, ক্রমশ ক্রমশ কমে আসছে দূরত্ব। হঠাৎই হঠাৎই বাড়িটা চোখে পড়ে তার, মাটির দোতলা বাড়ি একটা, টিনের চাল, লম্বা একটা মই ঠেকানো রয়েছে চালে, অগাধ জলে ডুবন্ত হরিদাস খড়কুটোর মতো আঁকড়ে ধরে মইটা। বাড়ির মালিকও চিনতে পেরেছে হরিদাসকে, সেও শুনেছে লটারি পেয়েছে হরিদাস, সবে ভাবছিল যাবে দেখতে, আর সেই হরিদাস কিনা তার বাড়ি, এ তো তক্তাপোষের নিচে গুপ্তধন, কোথায় বসাবে, কি খেতে দেবে ভেবে পাচ্ছে না সে। কিন্তু হরিদাসের খাবার রুচি নেই এখন, তবে সে বসতে চায়, বসতে চাই টিনের চালের উপর, আর একটাই প্রার্থনা, চালে ওঠার পর লুকিয়ে ফেলো ভাই মইটা। মালিক প্রথমে প্রবল ভেবাচাকা খেয়ে যায়, চালের উপর বসবে হরিদাস, এত জায়গা থাকতে চালে? তারপর ভাবে, কি জানি হরিদাস এখন বড় লোক, কথায় বলে মাটির দেওয়াল, পাগলা শেয়াল আর বড় লোকের খেয়াল এদের বোঝা দেয়, তাই সে মইটা ঠেকিয়ে ধরে চালে, তরবর করে হরিদাস উঠে পড়লে লুকিয়ে ফেলে মই। ঘন্টা খানেক কেটে গেছে, তারপর এখন ওই যে হরিদাস বসে আছে টিনের চালে, উবু হয়ে বসে আছে, মাথার উপর খাঁ খাঁ রোদ, আর দলটা ফিরে যাচ্ছে। এতক্ষণ এই বাড়ির নিচেই ছিল ওরা, কত আবেদন নিবেদন, মাথা ঠোকা, কানমলা, নাকে খত আর কান্নাকাটি, নেমে আয় বাবা হরি, নেমে এসো হরিদা, হরিপদবাবু নেমে আসুন। ওপর থেকে শুধু জুলজুল করে দেখছিল হরিদাস, আর মইয়ের মালিককে আশীর্বাদ করছিল, সত্যি সত্যি উপকার করেছে বটে লোকটা। কিন্তু একটু পরেই এলো খবরটা,
0: আরে লটারি যে পেয়েছে সে তো অন্য হরিদাস, সে হলো গিয়ে হরিদাস দে, আর এ তো হরিদাস পাল, এ তো লটারি পায়নি।
2: সঙ্গে সঙ্গে, হ্যাঁ তাই নাকি, সত্যি কি কাণ্ড, দেখো
1: আমার অবশ্য তখনই সন্দেহ হয়েছিল, আমি তো বলেইছিলাম এ কখনো হয়, চল চল চল চল।
2: তাই সবাই ফিরে যাচ্ছে, দৌড়চ্ছে, দৌড়ে যাচ্ছে সেই হরিদাসের খোঁজে। এদের সঙ্গে যাচ্ছে মুইওলাও, কাঁধে তার লম্বা মুই। সেই হরিদাসের যদি লাগে মুইটা,
1: হরিদাস অনেক চিৎকার করছে, ওগো ওগো তোমরা শোনো, আমার নামার কি হবে?
2: শুনতে পায়নি কেউ, সবাই এখন ভারী ব্যস্ত। হরিদাসের উপকার করতে হবে যে, আসল হরিদাসের।

0: কথায় কাহিনীতে আজ শুনলেন উল্লাস মল্লিকের গল্প হরিদাস পাল, পাঠে কৌশিক সেন, সম্পাদনা শুভজিৎ সিংহ, প্রযোজনা আশিস গিরি।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন অর্থনীতির দুনিয়া,
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। শুরু হচ্ছে অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করছেন বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং ডিপার্টমেন্ট অফ হিউম্যান রাইটসের ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়। আজ শুনবেন আলোচনার দ্বিতীয় পর্ব।
2: আপনি যদি ট্রিপল পি মডেলটি একটু বুঝিয়ে বলেন তাহলে মনে হয় শ্রোতাদের বুঝতে আরও সুবিধে হবে।
3: এই ট্রিপল পি মডেলটা হচ্ছে, যেটা আপনি বললেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। বহু ক্ষেত্রে দেখা গেছে যে মানুষ যারা পর্যটক তারা হয়তো অনেকটা টাকা ব্যয় করতে পারছেন না হোটেলে থাকায়, আবার তারা এটিও চাইছেন যেখানে ঘুরতে যাচ্ছেন সেখানকার লোকাল বা স্থানীয় যে খাবার দাবার বা স্থানীয় যে জীবনযাপন সেইটাকে তারা অনুভব করতে চাইছেন। সেখান থেকে ওখানকার যে স্থানীয় মানুষেরা আছে তাদের সুবিধার্থে এই মডেলটা খুব জনপ্রিয় হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র পর্যটন ক্ষেত্রে নয়, স্বাস্থ্য ব্যবস্থায়ও হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে খাদ্য ব্যবস্থায় হয়েছে, এবং দেখা গেছে বিভিন্ন সমুদ্র তটে বা পাহাড়ি এলাকায় সেখানকার স্থানীয় মানুষরা তাদের যে ঘর বাড়ি আছে তার থেকে একটি বা দুটি ঘর এমনভাবে তৈরি করছেন যেখানে তারা পর্যটকদের আনার চেষ্টা করছেন, এবং সেখানে তাদের সাহায্য করছে সরকার এবং কিছু প্রাইভেট সংস্থা একসাথে। আমরা দেখেছি উত্তর ভারতের বেশ কিছু জায়গায় এই ট্রিপল পি মডেল খুব ভালোভাবে কাজ করছে, এবং গোটা ভারতের এখন বিভিন্ন রাজ্যে, এমনকি আমাদের এই রাজ্যেও বেশ কিছু বিনোদনমূলক ক্ষেত্রে এই ট্রিপল পি মডেল কাজ করছে। এর সাথে আরেকটা কথা বলা খুব গুরুত্বপূর্ণ যে পর্যটন শুধুমাত্র যে কর্মসংস্থান ঘটাচ্ছে তা কিন্তু নয়, এটি কিন্তু বৈদেশিক মুদ্রা আয়েও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ভারতবর্ষে যদি আমরা দেখি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি নথি, সেখানে বলছে 2021 সালে মার্কিন ডলারের হিসাব অনুযায়ী 8.65 বিলিয়ন ভারত রোজগার করেছে বৈদেশিক মুদ্রায়। সেটি কিন্তু এক লাফে বেড়ে 2025 সালে দাঁড়িয়েছে মার্কিন ডলার 31.69%। আরেকটি দিক হলো এই ইকোট্যুরিজমের যে ধারণাটা, এটা কিন্তু 2015 সালের পরে ধীরে ধীরে গড়ে উঠছে। কেন 2015 সাল? কারণ 2015 সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলে একটি ধারণা জাতিপুঞ্জ এনেছে। সেই ধারণায় বলছে যে যে কোনো উন্নয়ন সম্ভব স্থিতিশীলভাবে, মানে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে তারপরে সেই উন্নয়নকে করতে হবে, সেখান থেকেই ইকোট্যুরিজম। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জায়গায় আপনি যে বললেন সুন্দরবন, এটি কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছে। সুন্দরবনে প্রচুর ইকোট্যুরিজম গড়ে উঠেছে, উত্তরবঙ্গে গড়ে উঠেছে, এবং তার সাথে গড়ে উঠেছে আমাদের রাঢ়বঙ্গে। এখান থেকে যদি আপনি আরেকটু বুঝিয়ে বলেন যে এই ইকোট্যুরিজম কিভাবে আমাদের স্থিতিশীল উন্নয়নে সাহায্য করছে।
2: ইকোট্যুরিজমের আরেকটি ধারা আমি বলতে চাইছি যে ধরুন হস্তশিল্প, কোনো একটি বিশেষ জায়গায়, বিশেষ জেলায়, সেখানে হয়তো কোনো একটি হস্তশিল্প খুব বড় আকারে হচ্ছে, যেমন ধরুন তাঁত,

0: তাঁতের শাড়ি হতে পারে, অন্যদিকে তসরের শাড়ি হতে পারে, অথবা ডোকরা হতে পারে, কাঠের কাজ হতে পারে, কৃষ্ণনগরের পুতুল হতে পারে। সুতরাং এই যে ধরুন হস্তশিল্পগুলো ছড়িয়ে আছে, পর্যটকদের কাছে যদি সেগুলি তুলে ধরা যায়, সেটিও কিন্তু আমাদের অর্থনৈতিক বিকাশে বিরাট একটি অবদান রাখবে। এবার দেখুন, আমাদের আলোচনার মধ্যে পর্যটন আসবে, অথচ দুর্গাপুজো আসবে না, এটা তো হতে পারে না। আমাদের কাছে কিন্তু দুর্গাপুজো একটা বিরাট মানে রাখে, এবং তাকে ঘিরে যে পর্যটন, অর্থাৎ দুর্গাপুজোর সময় শুধু যে সেই স্থানীয় লোকেদের আনাগোনা তা নয়, প্রচুর মানুষ বাইরে থেকে আসেন এই উৎসবে সামিল হবার জন্য। তার যেমন একটা নান্দনিক দিক আছে, তেমন এটি সারা বিশ্বে এমনভাবে জায়গা করে নিয়েছে যে বিভিন্ন সময়ে তারা যখন পর্যটনের একটা ক্যালেন্ডার তৈরি করছেন, ঠিক দুর্গাপুজোকেই বেছে নিচ্ছেন যে আমরা 5টা দিন বাংলায় থাকব এই দুর্গাপুজোকে দেখবার জন্য। সুতরাং দুর্গাপুজোকে ঘিরে একটা বিরাট পর্যটন এবং বিরাট কর্মসংস্থান গড়ে উঠেছে। তাই দুর্গাপুজোকেও একটা পর্যটনের মধ্যে বিরাট জায়গা করে নেওয়া হচ্ছে।
1: তাহলে আমরা যে এই PPP মডেল বা আপনি যে ধরনের পর্যটনের ধারায় আলোকপাত করলেন, সেগুলি যত বেড়েছে, মানুষ কিন্তু আর শুধুমাত্র কোনো ছুটি এতে যে কোথাও ঘুরতে যাব তাতে আর সীমাবদ্ধ হয়ে নেই। মানুষ এখন ছোটোখাটো উইকেন্ড ট্রিপ যেগুলো, সেগুলো খুব বেড়ে গেছে। আমাদের কলকাতার কাছে পিঠে যে জায়গাগুলো, বা যারা অন্য কোনো শহরে থাকেন, দিল্লি অথবা বেঙ্গালুরু, সেখানেও এটি খুব বেড়ে গেছে। এইখান থেকে আমি অনুরোধ করব, আপনি যদি আপনার ওই জলপথে পর্যটনের ব্যাপারটা খুবই অদ্ভুত এবং ইন্টারেস্টিং মনে হচ্ছে, যদি একটুখানি বলেন।
0: জলপথে আমাদের বহু আগে জলপথে কিন্তু, অর্থাৎ নদীপথে, পশ্চিমবঙ্গের মধ্যে নদীপথে পর্যটন খুব জনপ্রিয় ছিল, কিন্তু সেটি রেলপথ যেহেতু দ্রুত একটি পরিবহন, সেটি আসার পরে এই জলপথে যে পর্যটন সেটা একটু স্তিমিত হয়ে গিয়েছিল। আপনি গঙ্গাকে ঘিরে নানান রকম পর্যটনের কথা বলেছেন, কিন্তু গঙ্গার ধার দিয়ে জলপথে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায়, তাহলে সেই গঙ্গা বক্ষে যে আনন্দ পাওয়া যাবে, সেটি হয়তো একদিন বা দুদিন বা তিন দিন, সেই রকম করে যদি পর্যটনের একটা মনোরম পরিবেশ সৃষ্টি করা যায়, আশা করা যাচ্ছে যে হয়তো 15 মাসের মধ্যে, এটা একটা টাইম লাইন দেওয়া রয়েছে, 15 মাস সময়সীমার মধ্যে এটিকে ফিরিয়ে আনা যাবে, এবং এটি অত্যন্ত জনপ্রিয় আকার ধারণ করবে বলে অন্তত সার্ভে বলছে। অর্থাৎ পর্যটন আনন্দও যেমন দেবে, তেমনি মানসিক বিকাশ, মানসিক ব্যাধি নিরাময়, এই দিকটা কিন্তু এখন একেবারে নতুন। অর্থাৎ শিশুদেরও পড়াশুনোর ফাঁকে নেচার বা প্রকৃতির কাছে নিয়ে যেতে হবে, সেটি যেরকমই প্রকৃতি হোক না কেন। ঠিক একইভাবে বিভিন্ন বয়সে বিভিন্ন পর্যটন, যেটি প্রকৃতিকে ঘিরে হবে, সেই রকম পর্যটনে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে দেখবেন যে অর্থনৈতিক যে আপনি যে পরিসংখ্যানগুলি দিলেন আগের থেকে অনেক বেড়েছে, অর্থাৎ আমরা ভারতীয় হিসেবে যে পরিসংখ্যান পাচ্ছি তার মধ্যে কিন্তু বিদেশি মুদ্রা নিয়ে আসা যে পর্যটকরা বিদেশ থেকে আসছেন, তাদের সংখ্যাটাও এখন বাড়তে শুরু করেছে। অর্থাৎ তাদের চাহিদা অনুযায়ী যদি পর্যটন কেন্দ্রগুলিকে সুন্দরভাবে সাজানো যায়, তাহলে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারও সমৃদ্ধ হবে, যার পর্যটন একটি বিরাট ভূমিকা নেবে।
1: আপনি ঠিকই বলেছেন। এইভাবে দেখতে গেলে, যেরকম আমরা বলছিলাম যে স্থানীয় মানুষদের থেকে শুরু করে যারা সেখানে আসছেন পর্যটকেরা, তাদেরকে কিভাবে একটা দায়বদ্ধতার মধ্যে এনে ফেলা যায়। আমি কোথাও গেলাম, গিয়ে সেখান থেকে ফিরে এলাম, শুধু এইটুকু নয়, আমি সেখানে গেলাম এবং যখন গেলাম আমার মধ্যে সেই প্রকৃতি এবং আমি তার সাথে একাত্ম হয়ে গেলাম এবং একটা দায়বদ্ধতা অনুভব করলাম, এই জিনিসটাও কিন্তু পর্যটনের মাধ্যমে সম্ভব, এবং এটি কিন্তু স্থিতিশীল উন্নয়নেরও একটি বিশেষ ভূমিকা নেবে। এবং সেখান থেকে আপনার কাছে একটাই আমার জানার, আমরা তো সব কিছুতেই একটা ব্রাইট দিক দেখতে চাই, পজিটিভ দিক, সেই একটা দিক যদি দেখান, ভারত তো এগিয়ে চলেছে, আরও যাতে এগিয়ে যায়।
0: আমাদের নানান রকম স্কিল ডেভেলপমেন্টের ধারা আছে, যেখানে পড়াশুনোর মধ্যেই একটা পার্টিকুলার স্কিল তাকে তৈরি করে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, কি ভেবে যে তারা ভবিষ্যতে কোন প্রফেশন নেবে, কোন দিকে যাবে। আমি ট্যুর গাইডের কথা আগেই বললাম যে সেটা তো একটা ট্রেনিং রইলই, এবার ধরুন পর্যটন শিল্পের মধ্যে যদি সে যেতে চায়, অর্থাৎ সে হয়তো কোনো হোটেলে রিসেপশনে কাজ করবে, কিংবা সে হাউসকিপিং অর্থাৎ রিসেপশনে সে বুকিং নেবে, ফোন আসলে ফোন কিভাবে কথা বলতে হবে সেটি শিখবে, এবং সুন্দর করে তার বুকিং স্লিপ তৈরি করা শিখবে, কম্পিউটার জানবে, এটি একটা দিক। এবার আসুন হাউসকিপিং, আপনি যে ঘরটি নিয়েছেন সে ঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ছিমছাম সাজিয়ে প্রত্যেক দিন সেখানে পরিষ্কার করে রাখা, এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে সুন্দর ব্যবহার। হয়তো কোনো রকম ছুটির দিন খুব সুন্দর কাটবে যে কোনো একটি ছেলে বা মেয়ে হাসি মুখে এসে দাঁড়াচ্ছে, আপনার হয়তো ব্রেকফাস্ট যখন দিচ্ছে প্রাতরাশ, সেটি যে এনেছে তার ব্যবহারটি এত মধুর যে আপনার মনে হচ্ছে যে আমার ছুটিটা বড্ড সুন্দর কাটছে। ঠিক একইভাবে আপনার ঘর পরিষ্কার করতে যারা আসছেন তারাও কিন্তু অল্প বিস্তর ট্রেনিং প্রাপ্ত হবেন, ট্রেনিং প্রাপ্ত না হলে এই জিনিসগুলো শিখবেন না, অর্থাৎ সৌজন্যতাবোধ। সুতরাং দেখুন, যারা হয়তো মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছেন, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো করেছেন, তারা কিন্তু এই ধরনের স্কিল গ্রহণ করতে পারবেন, তার জন্য বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, এবং এই স্কিল ডেভেলপমেন্টের পরে তারা পর্যটন শিল্পে নিজেদের কাজ খুঁজে পাবেন। কিন্তু মাথায় রাখতে হবে যে তাদের যে ব্যবহার সেইটাকে সর্বোপরি সুন্দর, মনোরম এবং সকলের সামনে তুলে ধরার একটা প্রবণতা থাক। আর যদি বলেন যে খুব স্পেসিফিক ট্রেনিং, ট্যুর গাইডের কিন্তু স্পেসিফিক ট্রেনিং লাগবে, তার পার্টিকুলার ট্রেনিং, কিন্তু আমি অন্য যে ট্রেনিংগুলোর কথা বললাম যেটা হোটেল শিল্পের মধ্যে আসতে পারে, পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি করে অর্থনৈতিক বিকাশের দিকে নিয়ে যেতে পারে, এর সঙ্গে আমরা যেটা বলতে চাইছি যে ট্যুরিজমের সঙ্গে ব্যবসাজনিত ট্যুরিজম খুবভাবে যুক্ত, যে ব্যবসাজনিত অর্থাৎ ব্যবসার কাজে যখন যাচ্ছেন কেউ, তার পরিবারবর্গ হয়তো সঙ্গে যাচ্ছেন, ব্যবসার কাজের পরে পরিবারবর্গকে নিয়ে তিনি ঘুরছেন, যে মুহূর্তে তিনি ঘুরছেন তিনি যেমন নিজের ব্যবসার উন্নতি করছেন তেমনি সেই স্থানীয় ব্যবসার উন্নতিতে তার একটি অবদান তিনি রেখে যাচ্ছেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি, আমরা খুব সুন্দর একটি কথা দিয়ে শেষ করতে চাইছি, সেটি হচ্ছে আমরা যে কোনো মানুষকে যখন পর্যটন শিল্পের আওতায় আনব, অর্থাৎ আমি যদি কোনো একটি জায়গার হোটেলের মূল ব্যক্তি হই, তাহলে প্রত্যেকে যারা আসছেন আমার হোটেলে থাকার জন্য তাদেরকে আমার নিজের কাছে একটি অতিথি হিসেবে দেখতে হবে, অর্থাৎ তার ভালো মন্দ, তার কিসে আনন্দ হচ্ছে, কিসে তার খারাপ লাগছে, তার জন্য একটা মেডিকেল অ্যাটেনশন দিতে হবে যে তার যদি কোনো রকম দরকার হয়, এই পুরো জিনিসটা একটা প্ল্যানিংয়ের মধ্যে, পরিকল্পনার মধ্যে হোটেল ব্যবসায়ীদের আনতে হবে, অর্থাৎ শুধু থাকা খাওয়া এটি কিন্তু আর পর্যটনের মূল লক্ষ্য নয়, এই এতগুলো জিনিসের সম্মিলিত একটা উদ্যোগকেই আমরা পর্যটন শিল্পে আনতে চাইছি এবং তার ফলে আমাদের অর্থনৈতিক বিকাশ করতে চাইছি। আমি চাইবো আপনি আমাদের যিনি ইউনিয়ন মিনিস্টার অফ ট্যুরিজম, তার যে কথাটি উনি বলেছেন অনেক জায়গায় সেটি দিয়ে যদি আপনি শেষ করেন।
1: আমাদের যিনি ট্যুরিজম মিনিস্টার আছেন, পর্যটন দপ্তরের যিনি, তিনি একটি সুন্দর কথা বলেছেন স্থিতিশীল উন্নয়ন এবং এই যে দায়বদ্ধতা তাকে নিয়ে। তিনি বলেছেন, ট্যুরিজম শুড নট বি ভিউড মিয়ারলি অ্যাজ অ্যান ইকোনমিক অ্যাক্টিভিটি বাট অ্যাজ আ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। মানে এখানে পর্যটনকে শুধুমাত্র এইভাবে দেখলে হবে না যে আমি গেলাম ঘুরলাম চলে এলাম, এখানে দেখতে হবে একটি দায়বদ্ধতা, যেরকম সেই হোটেল মালিকের আপনি বললেন না দায়বদ্ধতা কিছু থাকে, তেমনি থাকে আমাদের যারা পর্যটক, আমরা সেই দায়বদ্ধতাকে সুন্দরভাবে যদি আমরা প্রতিফলিত করতে পারি আমাদের এই ঘুরতে যাওয়ার মধ্যে দিয়ে, তাহলে কিন্তু সত্যি ভারত যেরকম এগিয়ে চলেছে

0: আরো এগিয়ে চলবে। আমাদের আলোচনা থেকে এটি যদি একটি বাক্যে বলতে চাই, তাহলে আমরা যদি ভারতের জিডিপি দেখি, তার একটা বেশ ভালো অংশ পর্যটন থেকে যখন আসছে, তখন আমাদের পরিকাঠামো এমনভাবে তৈরি করতে হবে যেটি আরও পর্যটক নিয়ে আসবে দেশের মধ্যে, দেশের বাইরে থেকে, এবং পরবর্তী পর্যায়ে অর্থনৈতিক বিকাশে বিরাট সহায়তা করবে। আমরা আশার আলো দেখছি, আমরা সুন্দর একটি দেশ, একটি রাজ্যের আশা করে আলোচনার সমাপ্তি করলাম।
1: এতক্ষণ শুনলেন অর্থনীতির দুনিয়া। আজকের অর্থনীতির দুনিয়ায় আলোচনার বিষয় ছিল পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ। আলোচনায় অংশগ্রহণ করলেন বাসন্তী দেবী কলেজের অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং ডিপার্টমেন্ট অফ হিউম্যান রাইটসের ডক্টর আত্রেয়ী বন্দ্যোপাধ্যায়। আজ শুনলেন আলোচনার দ্বিতীয় পর্ব। অর্থনীতির দুনিয়া আজ এই পর্যন্ত। প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, সম্পাদনা সুরঞ্জন দাস।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন শুদ্ধ কল্যাণ রাগে খেয়াল, পরিবেশনায় অরিন্দম চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী। খেয়াল, শিল্পী অরিন্দম চক্রবর্তী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শুধু কল্যাণ রাগে খেয়াল, পরিবেশনায় অরিন্দম চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী। এরই সঙ্গে শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নির্বাঁধতে।
1: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না। এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে সাপ্তাহিক বেতার সাহিত্য সংস্কৃতি পত্রিকা শ্রবণী। শ্রবণীর আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শ্রবণীতে রয়েছে একটি সাক্ষাৎকার, অনুবাদ সাহিত্যে 2024 সালের সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক বাসুদেব দাসের সাক্ষাৎকার আজ শুনবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিতস্তা ঘোষাল।
4: কথায় বলে অনুবাদ না হলে নাকি আমরা বিশ্বকে নিজেদের ঘরে আনতে পারতাম না। আর বিশ্ব বলতে গেলে আগে তো নিজের দেশ থেকে শুরু করতে হয়। নিজের আগিনায় যে ফুলগুলো ধরা পড়ে সেগুলোকে যদি সযত্নে তুলে না রাখি তাহলে সাহিত্য সংস্কৃতি সবই বিফল হয়ে যায়। আজকে যখন আমরা কথা বলি সাহিত্য নিয়ে তখন প্রথমেই কেউ যায় প্রতিবেশী রাজ্যগুলোর দিকে এবং অবশ্যই আমাদের প্রতিবেশী রাজ্য আসামের দিকে। আমরা আজ যখন কথা বলছি অসমীয়া সাহিত্য নিয়ে তখন এমন একজনকে পেয়ে গেছি আমাদের সঙ্গে আজ স্টুডিওতে। তিনি বাংলায় অনুবাদ করে অসমীয়া সাহিত্য থেকে নিয়ে এসছেন আমাদের জন্য সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার। আমরা আজকে পেয়ে গেছি বাসুদেব দাস মহাশয়কে। তাই এই স্টুডিওতে আমাদের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা দেয় নাই।
5: নমস্কার।
4: বাসুদেবদের কাছে আমরা প্রথমেই কতগুলো প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে অনুবাদের হাতে করি কি করে?
5: আসলে শৈশব থেকে আমার বই পড়ার খুব অভ্যাস ছিল এবং এই অভ্যাসটা আমি পেয়েছি মায়ের কাছ থেকে। মাকে দেখেছি সবসময় বই পড়তে, আর স্কুল জীবন থেকেই বইয়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। বিশেষ করে সেই বয়সে অনুবাদ পড়ে আমি খুবই প্রভাবিত হয়েছিলাম, বিশ্ব সাহিত্যের সঙ্গে যোগাযোগ গড়ে উঠেছিল। কিন্তু তখনও আমি নিজে অনুবাদ করব এই কথাটা ভাবিনি। আর অসমে জন্ম, অসমে পড়াশোনা, সমস্ত কিছু অসমে হওয়া সত্ত্বেও আমি কিন্তু বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত অসমীয়া সাহিত্য সংস্কৃতির সম্পর্কে একেবারেই যোগাযোগ ছিল না। হোমেন বরগোহাঁয়ের বই পড়তে গিয়ে আমি প্রথম অসমীয়া সাহিত্য সম্পর্কে আগ্রহী হয়ে উঠি এবং একে একে অসমীয়া বইপত্র, বরগোহাঁয়ের প্রবন্ধ, উপন্যাস, ছোট গল্প পড়তে শুরু করি এবং অসমীয়া সাহিত্যের দরজা আমার কাছে খুলে যায় এবং অসমীয়া সাহিত্য আমার জীবনের একটা ধ্যান জ্ঞান হয়ে ওঠে।
4: কিন্তু তুমি অনুবাদে কবে থেকে এলে? মানে অনুবাদ তো একটা অন্য ব্যাপার, সাহিত্য পড়া আর সেটাকে অনুবাদ করে আর একজন পাঠকের কাছে উপস্থাপিত করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তোমার প্রথম অনুবাদ?
5: আসলে বরগোহাঁই পড়ার পরেই আমি ভাবি যে আমার অসমের সাহিত্য পড়ার যে এই আনন্দ, এই আনন্দের শরিক করে নিতে হবে বাংলার পাঠক পাঠিকাদের। সেই উদ্দেশ্যেই আমি অসমের সাহিত্যের অনুবাদ শুরু করি এবং আমার প্রথম অনুবাদ, আমি কলকাতায় চলে এসেছিলাম চাকরির সূত্রে উইলিং ট্রান্সফার নিয়ে যাতে অনুবাদগুলো করার সুবিধা হয়, এবং প্রথম অনুবাদ হোমেন বরগোহাঁয় শিল্পী গল্পটি প্রকাশিত হয়েছিল।
4: এবং তারপর থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় লাগাতার অনুবাদ চলেছেন, এবং শুধুমাত্র যে গল্প করছো তা নয়, আমি তোমার প্রবন্ধ, কবিতা এসব কিছুই দেখছি নিরন্তর প্রভাবিত করছে বাঙালি পাঠক। তো এই যে অনুবাদের মাধ্যমে অসমীয়া সাহিত্যের একটা দিগন্ত আমাদের কাছে খুলে দিলে, তোমার কি কখনো মনে হয়েছে যে কোথাও অনুবাদক হিসাবে তোমার একটা অতৃপ্তি কাজ করছে বা আরো মিহি করে অনুবাদ হওয়া প্রয়োজন?
5: হ্যাঁ নিশ্চয়ই, কারণ এত ভাষা রয়েছে, এরকম একটি দেশে অনুবাদের প্রয়োজনীয়তা খুব বেশি। কারণ অনুবাদের মাধ্যমে আমরা আমাদের দেশের বিভিন্ন ভাষাভাষী লোকের মাধ্যমে চলে যেতে পারি, তাদের সাহিত্য সম্পর্কে পরিচিত হতে পারি, তাদের সংস্কৃতি সম্পর্কে পরিচিত হয়ে উঠতে পারি, এবং তার ফলে আমাদের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে একটা ভ্রাতৃত্বের বোধ গড়ে উঠবে। আমি দেখেছি যে আমরা বিদেশি ভাষা থেকে, ফরাসি বলুন, ল্যাটিন আমেরিকান বলুন, বা ইংরেজি সাহিত্য তো রয়েছে, বা জার্মান রাশিয়ান, এই সম্পর্কে আমাদের মধ্যে অনেকেই খুব আগ্রহী, কিন্তু আমাদের প্রাদেশিক ভাষায় যে এত মূল্যবান সম্পদ রয়েছে সেই সম্পর্কে আমরা যেন অনেকটাই উদাসীন, যার ফলে আমাদের পাশেই উড়িয়া ভাষায় কি লেখা হচ্ছে, ফকিরমোহন সেনাপতির এত ক্লাসিক লিটারেচার রয়েছে, বা কালিন্দীচরণ পাণিগ্রাহীর লেখা রয়েছে, অসমীয়া সাহিত্য এরকম রয়েছে, সেগুলো কিন্তু একটু চেষ্টা করলেই বাংলার সঙ্গে খুবই সাদৃশ্য থাকায় আমরা সহজেই সেটা আয়ত্তে আনতে পারি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কাজেই আমার মনে হয় অনুবাদ হওয়ার খুব প্রয়োজন, যত অনুবাদ হবে তত আমরা বিভিন্ন মানুষের কাছে চলে যাব, আমরা তাদের সংস্কৃতির পাশে চলে যাব, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের ভাব আরও শক্তিশালী হয়ে উঠবে, জাতীয় সংহতি গড়ে উঠবে। আমার মনে হয় এখন এরকম একটি সময় যে আমাদের ভালোবাসার চাষ হওয়া দরকার, এবং অনুবাদ একটা অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে।
4: খুব ভালো একটা কথা বললে তুমি, যেটা হচ্ছে অনুবাদের মাধ্যমেই আমরা একটা জাতীয় সংহতি গড়ে তুলতে পারি, এবং আমাদের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটা কিন্তু একমাত্র অনুবাদের মাধ্যমেই আর একজন পাঠকের কাছে পৌঁছাতে পারে। এই প্রসঙ্গে আমার তোমার কাছে জানতে ইচ্ছে হচ্ছে, অনুবাদের দুটো ভাষা জানা কি খুবই জরুরি, না অন্য একটি ভাষা থেকে, মানে তৃতীয় কোনো ভাষা থাকলেও সেটা থেকেও অনুবাদ করাটা যেতে পারে? মানে অনেক সময় আমরা দেখি না যে দ্বিতীয় ভাষাটিকে আমরা জানি না, বিশেষ করে ভারতীয় ভাষার ক্ষেত্রে অধিকাংশ ভাষাই আমরা জানি না, হিন্দি বা ইংরাজিতে এই সচরাচর অনুবাদ হয়, কিন্তু তুমি নিজে অসমীয়া জানো, এটা তোমাকে কতটা সুযোগ দিয়েছে?
5: আসলে আমি আমার স্কুল জীবন, কলেজ, বিশ্ববিদ্যালয় সবই অসমে, সুদীর্ঘ 40 বছর আমি অসমে বসবাস করেছি, এবং এখনো প্রতিদিন অসমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তবুও মনে হয় অনেক শব্দ আমি জানি না, অনেক কিছু জানা বাকি রয়ে গেছে। কাজেই মূল ভাষা থেকে অনুবাদ করার একটা আলাদা সৌন্দর্য এবং মাধুর্য রয়েছে, কারণ শব্দের অনুবাদ তো শুধু নয়, শুধু শব্দ যে এক ভাষা থেকে আরেক ভাষায় আসছে তা নয়, তার সঙ্গে সঙ্গে একটা কালচারও ট্রান্সফার হচ্ছে। কাজেই সেই ভাষার সংস্কৃতি সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে অনুবাদ খুব কঠিন হয়ে যায়। কাজেই মূল ভাষা থেকে হয়তো, সেটা আমি মানি, আজকে একজন মানুষের পক্ষে তো পৃথিবীর সমস্ত ভাষা বা আমাদের ভারতবর্ষের সমস্ত ভাষা জানা সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব আমার মনে হয় যে এই যে বললাম উড়িয়া, বাংলা, অসমীয়া, এই তিনটি ভাষা আমরা সহজেই শিখতে পারি, বা হিন্দি তো রয়েছে, সেইভাবে যে আস্তে আস্তে নিজেদের যতটা মূল ভাষার দিকে এগিয়ে যেতে পারি অনুবাদটা তত সুন্দর হয়ে ওঠে আর তৃপ্তিদায়ক হয়ে ওঠে। কাজে মূল ভাষা থেকে অনুবাদের একটা প্রয়োজনীয়তা অনস্বীকার্য।
4: এই প্রসঙ্গে একটা কথা মনে পড়লো, কিছুদিন আগেই একটা বিজ্ঞান জার্নালে দেখছিলাম যে সেখানে বলছে যে যত বেশি ভাষা যত্ন করবে তার কিন্তু মেমোরি তত স্মার্ট হবে, এবং তার পাশাপাশি তার আইকিউ তত বাড়বে। তো তখন আমার মনে হলো যে এই যে ভাষা শিক্ষা এটাও তো অনুবাদের সঙ্গেই যুক্ত। কাজে তুমি যে বললে যে আরেকটি দেশের বা আরেকটি প্রতিবেশী রাজ্যের সংস্কৃতি সভ্যতা সেগুলোকে আত্মস্থ করার জন্য ভাষা চর্চাটা

0: গুরুত্বপূর্ণ। আর এ বিষয়ে সাহিত্য অনুবাদ এক ধরনের অনুবাদ হয়, আর অন্য ক্ষেত্রেও কিন্তু এখন অনুবাদকের ভূমিকাটা অনস্বীকার্য। কারণ শুধুমাত্র সাহিত্য ছাড়াও অন্যান্য জায়গাতেও অনেক বিষয় নিয়েই নোবাহিন আশ্রয় আমাদেরকে নিতে হয়। তোমার কি মনে হয় যে সাহিত্যের পাশাপাশি এই যে একটা অন্য ভাষাকে আত্মস্থ করার জন্য আমাদের অনেক কাজের জন্য বাইরে যেতে হয় বা অনেক কিছুই করতে হচ্ছে, সেখানেও তো অনুবাদটার প্রয়োজন হচ্ছে বা ভাষা চর্চার গুরুত্ব রয়েছে?
1: হ্যাঁ, এটা খুবই প্রয়োজন। আর আজকে আমরা যে যুগে বাস করছি, কম্পিউটার যুগে, আজকে ভাষা শেখাটা কিন্তু, আমার মনে আছে আমি প্রায় বছর 15 আগে যখন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট থেকে স্প্যানিশ কোর্স করেছিলাম, তখন বইপত্র এত সুলভ ছিল না। বা আজকাল ধরুন আপনার ইভেন মোবাইলের থ্রুতে অন্তত কাজ চালানোর মতো ভাষা সহজেই শিখে নিতে পারি। আর ভাষা শেখার ক্ষেত্রে আমি নিজে যেটা দেখেছি, এটা হলো আগ্রহটাই সবচেয়ে বড় কথা। খুব যে বেশি পাণ্ডিত্য লাগে তা কিন্তু নয়, ভালোবাসাটা যদি থাকে, আগ্রহ থাকে আর একটু সময় দেওয়া যায়, তাহলে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যেগুলো বাংলার সঙ্গে সিমিলারিটিস রয়েছে বা আরেকটু চেষ্টা করলেই আমরা শিখতে পারি। আর ইংরেজি তো আমরা এত বছর ধরে পড়ছি, তার কিছু অংশ সময় যদি আমরা অন্য একটি ভাষার জন্য ব্যয় করি, বিশেষ করে স্কুল লেভেলে যদি ছেলে মেয়েদের শেখানো হয় যে ভাষা, আর আমাদের মধ্যে যাদের বদলির চাকরি রয়েছে, আমার মনে হয় তাদের এই সুযোগটা গ্রহণ করা উচিত যে আমরা অন্য একটা স্টেটে যখন ট্রান্সফার হলাম, এটাকে অভিশাপ হিসেবে না নিয়ে আমার ছেলেমেয়েরা যাতে সেই ভাষা, সেই সংস্কৃতির সঙ্গে নিজেদের পরিচিত করে তুলতে পারে, এই সুযোগটা গ্রহণ করা উচিত। তাহলে তারাও খুব আগ্রহী হয়ে উঠবে, তাদের মনের দরজাও অনেকটা খুলে যাবে।
0: কারণ ভাষা শুধুমাত্র তো আমাদের অনুমানের মাধ্যমেই আসে না, আমাদের সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এবং বারবার আমরা যখন বলি যে আমাদের বৈচিত্র্যের মধ্যেই ঐক্য, তখন সংহতিকে ধরে থাকতে গেলেও ভাষাটার প্রয়োজন হয়, আর একটি ভাষাকে আত্মস্থ করার প্রয়োজন হয়। তোমার অসমীয়া সাহিত্যের তো প্রচুর দিগন্ত, মানে আমি যদি ঊনবিংশ শতকের প্রথম থেকেও দেখি বা অষ্টাদশ শতাব্দী থেকেও দেখি, প্রচুর বড় একটা দিগন্ত। তোমার কাজ করতে গিয়ে কাদের লেখা পড়তে মনে হয়েছে বাঙালি পাঠকের কাছে পৌঁছে দিলে খুব ভালো হয়?
1: অসমের অনুবাদ কিন্তু বহুদিন আগের, 500 বছর আগে মহাপুরুষ শ্রী শঙ্করদেব জন্মেছিলেন, তিনি নিজে অনুবাদ করেছিলেন, মাধব দেব অনুবাদ করেছেন, কাজেই অনুবাদ সাহিত্যের ধারাটা অসমে খুবই সমৃদ্ধ। আর আমি মূলত যার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছি, যে হোমেন বরগোহাঁয়ের কথা বললাম, বিশেষ করে ওনার প্রবন্ধ এবং গল্প, কিছু উপন্যাস, ওনার একটি উপন্যাস যে বইটি পুরস্কৃত হয়েছে, সদাগরের পুত্র নৌকা বেয়ে যায়, মূল বইটি হল হাউদর পুতেকে নাও মেলি যায়। ওনার আরেকটি উপন্যাস হালদিয়া সরায়ে বাউধান খায়, অ্যাকচুয়ালি এটা একটা রাইমস ওর থেকে নামটি নেওয়া, সেই উপন্যাসের মধ্যে আমরা দেখি যে রবীন্দ্রনাথের 2 বিঘা জমি আর রাশিয়ান গল্পকার গোগোলের ওভারকোট আর বরগোহাঁয়ের হালদিয়া সরাই বাউধান খায়, এই তিনটে উপন্যাসের চরিত্ররা যেন একাকার হয়ে গেছেন। মনে হয়েছে পৃথিবীর সব জায়গাতেই শোষক এবং শোষিতের চরিত্র এক ধরনের। এই যে বরগোহাঁয়ের লেখা বিশ্বের তিনটি গল্পের তিনটি প্রধান সাহিত্যিকের সঙ্গে একটা পরিচয় গড়ে তুলতে সাহায্য করেছে, এবং বরগোহাঁয়ের অন্যান্য গল্প উপন্যাসও আমাকে খুবই উৎসাহিত করেছে। তারপরে ইন্দিরা গোস্বামী রয়েছে, যার কথা না বললেই নয়, অসাধারণ গল্প, অসাধারণ উপন্যাস লিখেছেন ব্যক্তিগতভাবে ওনার স্নেহজন্য। তারপরে সৌরভ চলিহা অসমের একজন অন্যতম গল্পকার, ওনার বাংলা অনুবাদ যে বইটি বেরিয়েছিল, সেই বইটির অনুবাদ পড়ে প্রেমেন্দ্র মিত্র একটা দুর্দান্ত ভূমিকা লিখে দিয়েছিলেন। তো সৌরভ চলিহা মানে শুধু অসমীয়া সাহিত্য নয়, পৃথিবীর যে কোনো সাহিত্যের একজন অন্যতম গল্পকার হতে পারেন। আমার তখন খুব দুঃখ হয় যে এদের কারো সম্পর্কে আমি জানি না, অথচ অসমে পড়াশোনা করেছি। নিরুপমা বরগোহাঁয়ের ঠিকানা কি অসাধারণ গল্প, সেই গল্পের মাধ্যমে গোটা দেশের জাতীয় সংহতিকে তুলে আনা হয়েছিল। আমার পাবলিশার বলেছিলেন যে জাতীয় সংহতি সম্পর্কে বক্তৃতা নিয়ে এই গল্পটির জেরক্স করে ডিস্ট্রিবিউট করে দিলেই মানুষ জাতীয় সংহতি দিয়ে অনেকটা এগিয়ে যাবে। আর নিরুপমাদি তো অসমীয়া সাহিত্যের কথা বলে উনি একজন হিউম্যানিস্ট। তো এইভাবেই অসমীয়া সাহিত্যের অজস্র গল্পকার অজস্র উপন্যাসিক সৈয়দ আব্দুল মালিকের আমি প্রায় গোটা কুড়ি গল্প অনুবাদ করেছি। অপূর্ব মানবিকতা বোধ রয়েছে সৈয়দ আব্দুল মালিকের গল্পের। কবিদের মধ্যে বর্তমানে নীলিম কুমার খুব ভালো লিখছেন, বীরেশ্বর বড়ুয়া অসাধারণ কবিতা লিখে গেছেন, অসমে মহিলা সাহিত্যিকরা অনেক রয়েছেন, অনুরাধা শর্মা পূজারি, বন্তী সেনছোয়া, নিরুপমা বরগোহাঁই বললামই, ইন্দিরা গোস্বামী, এবং অসমের মেয়েদের লেখার একটা বিরাট বড় অবদান রয়েছে। এরা প্রত্যেকেই আমাকে চিরন্তর অনুপ্রাণিত করে। এখানে একটি কথা বলি, চন্দ্রপ্রভা শইকীয়া অসমের শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, অসমে মেয়েদের শিক্ষা বিস্তারের জন্য প্রচুর কাজ করে গেছেন, এবং তাকে তার জন্য সামাজিক নির্যাতন, তাকে একঘরে করা হয়েছিল, অনেক কষ্ট। ওনার জীবনী নিয়ে বাংলায় একটা জীবনী গ্রন্থ খুব শীঘ্রই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওখান থেকে বের হওয়ার কথা আছে।
0: আচ্ছা, খুবই ভালো, আমরা আরো মেহি নিগন্ধ প্রসারিত করতে পারবো এইভাবে। আমরা এবার একদম যে মহিলার জন্য তুমি সাহিত্য পেয়েছো অনুবাদের জন্য,
1: সদাগরের পুত্র নৌকাবে যায় বা হাউদর পুতেকে নাও মেলি যায় বইটি বড়গোহাঁয়ের আত্মজীবনীমূলক উপন্যাস। গ্রাম থেকে উনি যখন চলে এলেন গুয়াহাটি শহরে, সেই পিরিয়ডটাকে নিয়েই উনি উপন্যাস লিখেছেন। এই উপন্যাসে দুটি চরিত্র রয়েছে, যে মেইন চরিত্র বাপুকন এবং তার বন্ধু হ্যাবাম। এই বাপুকন আর কেউ নয়, হোমেন বরগোহাঁই নিজে। এই দুটি চরিত্র শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত এবং ইন্দ্রনাথের কথা মনে পড়িয়ে দেয়। বাপুকনের বোন মাখনি, এই চরিত্রটিও মধ্যে আমি বিভূতিভূষণের পথের পাঁচালীর দুর্গাকে খুঁজে পাই। উপন্যাসটিতে লেখকের মৃত্যু সম্পর্কে আশ্চর্য বোধ, প্রকৃতির প্রতি ভালোবাসা অপূর্ব ভাবে ফুটে উঠেছে। বরগোহাঁয়ের এই উপন্যাস পড়ার সময় আমি, যেটা আমার বিভূতিভূষণের অপরাজিত পড়ার সময় হয়েছিল, মনে হয়েছিল যে অপরাজিতর অপু যেন আমি, কারণ আমাকেও কলেজ জীবনে সেই ধরনের সংগ্রাম করে এগোতে হয়েছে। একটা উপন্যাসের চরিত্রকে যখন পাঠক নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দিতে পারে, আমার মনে হয় সেখানে উপন্যাসটা সার্থক। এবং এই উপন্যাসটিতে বাপুকন, মাখুনি বা হ্যাবাং, এই চরিত্রগুলো আজও আমার মানস সঙ্গী হয়ে রয়েছে।
0: খুবই ভালো লাগলো শুনে, তুমি কেন পড়ে শোনাবে আমাদেরকে?
1: হ্যাঁ, পড়ছি। ব্রহ্মচর্য বইটা পড়ে বিক্রম বুঝতে পারল যে বাল্যকাল হল ব্রহ্মচর্য পালনের সময়, আর বাল্যকালে নারী চিন্তা মহাপাপ। অথচ রেণুকাকে দেখার পর থেকেই তার সমস্ত জগৎ এভাবে রেণুময় হয়ে পড়েছে যে রেণুর বাইরে অন্য কোনো কথা সে চিন্তাও করতে পারছে না। বিক্রম কেবল সময় কাটাবার জন্য বা আনন্দ পাওয়ার জন্য বই পড়ে না, খুব অস্পষ্টভাবে হলেও অত্যন্ত কম বয়স থেকে তার মনে জীবন সম্পর্কে নানা প্রশ্নের উদয় হয়েছে। সে বইপত্রের মধ্যে সেই সব প্রশ্নেরও জবাব খুঁজে বেড়ায়, বিশেষ করে মৃত্যুর পরে মানুষের কি হয় সে সম্পর্কে তার কৌতূহলের আর অন্ত নেই। তার প্রাণাধিকা সহধরার অকাল মৃত্যুই খুব সম্ভব মৃত্যুর বিষয়ে অত্যন্ত কম বয়সে তাকে সচেতন করে তুলেছে। তারপরে বাবার জন্মপত্রিকায় মায়ের অকাল মৃত্যুর বিষয়ে ভবিষ্যৎবাণী পড়ে সে মৃত্যুর চিন্তা এক মুহূর্তের জন্য মন থেকে বাদ দিতে পারেনি। এভাবেই মৃত্যুর চিন্তা করতে করতে জীবন সম্পর্কে নানা প্রশ্ন তার মনে এল। সেজন্যই বইয়ের মাঝে সে কেবল আনন্দের খোঁজ করে না, তারই সঙ্গে খোঁজ করে তার কোমল মনে উদয় হওয়া জীবন সম্পর্কে নানা প্রশ্নের উত্তর। একবার সে শ্রেণীতে প্রথম হয়ে ধ্রুব বইটি পুরস্কার হিসেবে পেয়েছিল। ধ্রুব শব্দটির সঙ্গে সে জ্ঞান হওয়ার পর থেকে পরিচিত। তার বাবাই তাকে আকাশের ধ্রুবতারার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। কিন্তু ধ্রুব বইটি পড়ে তবেই সে ধ্রুব সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারল। বইটা ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার পড়ে সে এতটাই অভিভূত হল যে তার ধ্রুবের মতো তপস্যা করতে ইচ্ছা করল। একদিন রবিবার সকালবেলা সে বাড়ি থেকে নিরুদ্দেশ, দুপুরে ভাত খাওয়া পর্যন্ত তার কোনো খোঁজ খবরই নেই। এরকম ঘটনা

0: তাদের বাড়িতে আর কখনো ঘটেনি। বাড়িতে হইচই পড়ে গেল। সন্ধ্যার মুখে সে বাড়ি ফিরে এলো, ক্ষুধায় মুখটা শুকিয়ে আমসি হয়ে গেছে, হাত পায়ে কাদা মাখা। বাড়ির সবাই তাকে চারপাশ থেকে ঘিরে ধরে সে এতক্ষণ কোথায় ছিল, কি করছিল জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু তার মুখে কোনো কথা নেই। বোকাদের মতো সে কেবল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার এই অদ্ভুত আচরণে সবাই এতটা ঘাবড়ে গেল যে বেশি জেরা করা ছেড়ে দিয়ে মা তাকে স্নান করতে বলে নিজে ঠাকুর ঘরে ঢুকে গেলেন। ছেলের মঙ্গল কামনায় তিনি বাসুদেবের থানে একটা সোনার ফুল দেবার মানত করলেন, কিন্তু বাড়ির সবার কাছেই চিরদিনের জন্য একটা প্রশ্ন থেকে গেল, মাত্র একটা বেলার জন্য সে কোথায় নিরুদ্দেশ হয়েছিল, এমন কি ঘটেছিল যে কথা সে ঘরের আর কাউকে বলতে পারে না। মা বাবার থেকে কোনো কথা লুকানোর প্রবৃত্তি তো তার কোনো কালেই ছিল না, কিন্তু বিক্রম কিভাবে একথা মা বাবার কাছে স্বীকার করে যে সে পুরো বিকেল বেলাটা বাড়ির পেছনের বাঁশঝুপে একটা শেয়ালের গর্তে বসে ধ্রুবের মতো ঈশ্বরের তপস্যা করছিল। ব্রহ্মচর্য বইটি পড়ার ফলে বিক্রমের জীবনের প্রথম বড় সংকট উপস্থিত হল। তার মনে কোনো সন্দেহ নেই যে বইয়ে রয়েছে যখন বাল্যকালে নারী চিন্তা মহাপাপ। ধ্রুব পড়ে তার যেভাবে ধ্রুবের মতো তপস্যা করতে ইচ্ছে করেছিল, ঠিক তেমনই ব্রহ্মচর্য বইটি পড়েও বইয়ের নির্দেশগুলি তার অক্ষরে অক্ষরে মেনে চলতে ইচ্ছা করল। কিন্তু তা করতে হলে তো রেণুর চিন্তা মন থেকে পুরোপুরি বাদ দিতে হবে। রেণুর মুখের দিকে সে কখনো লুকিয়ে চুরিয়ে তাকাতে পারবে না, এমনকি তার বিষয়ে সে কবিতাও লিখতে পারবে না।
1: অসাধারণ, মানে একটা জীবন জিজ্ঞাসা একটা অল্প বয়সী ছেলের কোথায় গিয়ে পৌঁছায়, যে সে একদিকে বইয়ের পাতার মধ্যে যে প্রশ্নগুলো তাকে নাড়াচ্ছে, আর একদিকে তার প্রেমিক বা বান্ধবী যাকে সে স্বপ্নে স্বয়নে দেখছে তাকে ভাবছে। এই যে একটা দৈত্য বিষয়, এটাই বোধ হয় উপন্যাসের পুরোটা ঘিরে রয়েছে। প্রথম থেকে পড়লে সেটাই একদম বোঝা যায় যে কোথাও একটা সূত্র ধরে রয়েছে এবং শেষ পর্যন্ত জীবন জিজ্ঞাসা, যে জিজ্ঞাসার সূত্র ধরেই আমরা পৌঁছে যেতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ভাষা থেকে আরেক ভাষায়, এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতিতে। সেই সূত্র ধরেই তোমার কাছে আরেকটি প্রশ্ন, যে তুমি অসমিয়া থেকে উঠছো, এতদিন ধরে কাজ করছো, তোমার ভবিষ্যতে আর কি কি কাজ করার ইচ্ছে রয়েছে?
0: আসলে অসমিয়া কবিতা আমি প্রচুর অনুবাদ করেছি, প্রবন্ধ অনুবাদ করেছি, তো একজন পাবলিশারের সঙ্গে কথা বলে একটা প্ল্যান করেছি যে অসমিয়া কবিতার ধারাবাহিকভাবে আমার অনুবাদে কয়েকটি খণ্ড প্রকাশ করব। ওটা শুরু করছি আমরা 1950 সন থেকে, সনন্ত তাঁতি যিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন সেখান থেকে আমরা শুরু করছি, 1950 থেকে 1970 সন পর্যন্ত। এতে 12 জন কবির 10টি করে 120টি কবিতা রয়েছে। আমরা পরপর এইভাবে দশক ধরে এগিয়ে যাব। এছাড়া আরেকটি বড় কাজ, বড় মানে কি, কাজ তো কোনোটাই বড় ছোট হয় না, আসলে এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, সন্তোষ কুমার কর্মকার লক্ষ্মীনাথ বেজবরুয়ার জীবনকে নিয়ে, যিনি ঠাকুরবাড়ির জামাই প্রজ্ঞাসুন্দরী দেবীকে বিয়ে করেছিলেন, তো সন্তোষ কুমার কর্মকার যিনি বাঙালি ছিলেন, অসমীয়া ভাষা সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা ছিল না, কিন্তু অসমে অঙ্কের অধ্যাপক হিসেবে পড়াতে গিয়ে অসমীয়া ভাষার প্রেমে পড়ে এরকমই অসমীয়া শিখলেন যে উনি প্রায় গোটা 50-এক অসমীয়া বই লিখেছে, এবং তার মধ্যে কয়েকটি ক্লাসিক উপন্যাস প্রবন্ধের বই রয়েছে, অনুবাদও করেছেন। লক্ষ্মীনাথ বেজবরুয়ার জীবন এবং তার সময়কার 19th century পটভূমিতে অসম বাংলা রিলেশন নিয়ে, অসমীয়া ভাষা কলকাতায় যে প্রতিষ্ঠা হল সেই নিয়ে একটি উপন্যাস উনি লিখেছিলেন, বইটির নাম হল অমুর আপনার দেশ। আমি বাংলা করেছি হে আমার স্বদেশ, প্রায় 750 পাতার বই। এই বইটি আমার অনুবাদে বের হয়েছে। আর এর বাইরেও অনেকগুলো কবিতার বই রয়েছে, তো গল্প উপন্যাস কবিতা করেছি। আমার একটা ইচ্ছা আছে যে অসমিয়ার প্রবন্ধ সাহিত্য, যে যারা প্রবন্ধ লিখেছেন বড় বড় মাপের প্রবন্ধ, সেই প্রবন্ধেরও একটা সংকলন করা, যাতে অসমের বাইরে যারা রয়েছেন তারা অসমের চিন্তা জগৎ সম্পর্কে একটা ধ্যান ধারণা পান, কারণ অসমে অনেক বড় বড় প্রাবন্ধিক জন্মগ্রহণ করেছেন, এদের প্রত্যেকেই তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, কারণ গুয়াহাটি বিশ্ববিদ্যালয় ১৯৪৮ সনে প্রতিষ্ঠা হয়েছিল, কটন কলেজ ১৯০১ সনে। কাজে সেই সময়টাতে সবাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হতেন, পড়াশোনা করতেন। এখানে কৃষ্ণকান্ত সন্দিকৈ, আনন্দরাম ঢেকিয়াল ফুকন, আনন্দরাম বড়ুয়া, এরা প্রত্যেকেই এখানে পড়াশোনা করেছেন এবং এক একজন বিশাল বড় মাপের। বাংলা ভাষা ওদের কাছে মাতৃভাষার মতোই ছিল। কাজেই এই অনুবাদের সঙ্গে সঙ্গে আমি একটা চেষ্টা করছি, যারা অসমের সঙ্গে সঙ্গে গোটা ভারতবর্ষকে যারা এনলাইটেন্ড করেছেন, যেমন জ্যোতিপ্রসাদ আগরওয়াল, কৃষ্ণকান্ত সন্দিকৈ, চন্দ্রপ্রভা সৈকেনি, এদেরকে নিয়ে প্রত্যেকের ১০০ পাতা মতো করে একটা মৌলিক জীবনী গ্রন্থ লেখা, যাতে আমরা যারা বাঙালি, যারা বাংলার পাঠক পাঠিকেরা অসমের সাহিত্য এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হয় এবং অসম বাংলার মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক গড়ে ওঠে, অসম বাংলা যেন আরও কাছাকাছি চলে আসে, সেটা আমার একটা উদ্দেশ্য। ওই উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করার ইয়ে রয়েছে আর কি।
1: যে অনুষ্ঠানে আমাদের একটা কাজের স্বীকৃতি, কিন্তু তোমার কি মনে হয় তুমি দীর্ঘদিন ধরে কাজ করতে করতে কোথাও কি ভেবেছিলে যে পুরস্কার পেতে হবে? এই মানসিকতা থেকে অনুবাদের সুযোগটা উড়েছিলে কি, না সেটা নিজে কাজ করে যাবার ফলশ্রুতিতেই শেষ পর্যন্ত আমরা তোমাকে পেলাম?
0: আসলে ব্যাপারটা হয়েছে কি, অসম থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, আমি সবসময় বলি আমি যতটুকু যোগ্য না তার চেয়ে অনেক বেশি অসম থেকে ভালোবাসা পেয়েছি। আমি যখন কলকাতায় বদলি হয়ে আসি, আমাকে অনেকেই নিষেধ করেছিল যে কলকাতা বিশাল শহর, সাহিত্যের বিশাল জায়গা, ওখানে কেউ কাউকে গুরুত্ব দেয় না। আমি বলছি আমাকে গুরুত্ব দেবার কি আছে, আমি কেন আশা করবো যে সবাই আমাকে গুরুত্ব দেবে? আমি যদি কাজ সেরকম করি তাহলে গুরুত্ব দেবো, আর না হলে হারিয়ে যাব, এর মধ্যে তো আফসোস করার কিছু নেই। কিন্তু ওই যে বললাম যে অসমের প্রায় প্রতিটি মানুষের, অসমের বড় বড় লেখক, সাহিত্যিক, কবি, ইভেন সাধারণ মানুষের কাছ থেকেও আমি এত ভালোবাসা পেয়েছি যে তারপরে আমার মনে ঠিক কখনো মনে হয়নি যে আমি যদি একটা পুরস্কার পেতাম বা আমাকে যদি আলাদাভাবে স্বীকৃতি দিত। কারণ আমি আপনাদের কাছ থেকে, রামকুমার মুখোপাধ্যায় থেকে, অসমের বিভিন্ন জন থেকে বা কলকাতার অমর মিত্র বলুন, তাদের প্রত্যেকের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় এই ভালোবাসাটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। আমাকে প্রতিনিয়ত এই ভালোবাসা, এই পুরস্কারের যোগ্য হয়ে ওঠার চেষ্টা করতে হচ্ছে এবং হবে।
1: একটা জিনিসে নিশ্চিন্ত হওয়া গেল যে আগুন ভেঙে দেওয়ার সময় এসেছে এবং যত তাড়াতাড়ি আমরা আমাদের ঘরটাকে খুলে দেব তত তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে যে সমস্ত অশুভ চেতনাগুলো রয়েছে সেগুলো দূর হয়ে যাবে। আগামী পৃথিবী এই ভাষার বন্ধন থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ নতুন এক পৃথিবী হয়ে উঠতে পারে। বাসুদেব দাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। অনুবাদে থেকেও এই আশাই করব। নমস্কার।
2: শুনলেন অনুবাদ সাহিত্যে ২০২৪ সালের সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক বাসুদেব দাসের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন বিতস্তা ঘোষাল। শ্রবণী আজ এই পর্যন্ত। শ্রবণীর শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন সঞ্জয় চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ।
3: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: বুখার আয়া হিসে নজর অন্দাজ না করেন।
5: ডেঙ্গু ইয়া মালেরিয়া দোনো হি মচ্ছর জনিত বিমারিয়া হো সকতি হ্যায়।
4: ডেঙ্গু আর মালেরিয়া মে কমকম্পি কে সাথ বুখার আনা, পসিনা আনা, সিরদর্দ, তেজ পেট দর্দ, বদন দর্দ আর বহুত জ্যাদা কমজোরি জেসে লক্ষণ দিখাই দে সকতে হ্যায়।
5: এসে লক্ষণ দিখাই দেনে পর খুদ সে দবা না লে, তুরন্ত নজদীকি অস্পতাল ইয়া স্বাস্থ্য কেন্দ্র জায়ে আর ডক্টর কি সলাহ লে।
4: ঘর কে আসপাস জমা পানি সাফ করে, আপনে আসপাস সাফ সফাই রাখে, মচ্ছরদানি কা ইস্তেমাল করে আর মচ্ছরো কো পনপনে সে রোকে।
5: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
4: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
6: एकटी गाछ काटले एकटी प्राणेर बिनाश हय, एकटी गाछ बाँचाले एकटी प्राण रक्षा पाय। বৃক্ষ রোপণ করলে

0: একটু পরেই বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি আজ দ্বিতীয় বৈঠক করেছে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ পশ্চিমবঙ্গ থেকে মোট 4 গ্রেপ্তার করেছে। এশিয়ান গেমসে ভারত 2 সোনাসহ আজ 10 পদক পেয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যে অবাঞ্ছিত আখ্যা দিয়ে তাকে খারিজ করে দিয়েছে ভারত। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটি ভারতের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব সম্পর্কিত একটি অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে কোনো বহিরাগত পক্ষের কথা বলার বা হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই বলে তিনি মন্তব্য করেন। ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা IBS-এর যৌথ বিবৃতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি এই 3 দেশের বিদেশমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বেশ কিছু অর্থনৈতিক, উন্নয়নমূলক ও নির্দিষ্ট কিছু রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।
2: Post the meeting, the 3 countries have come out with a joint statement wherein the collective view of the 3 countries have been put together. There are several economic issues, development issues, also certain political issues which have been reflected. As far as India's own point of view on Palestine is concerned, we stand for a 2-state solution of which you are very well aware.
1: মার্কিন যুক্তরাষ্ট্রের 100% শুল্ক আরোপের বিষয়ে মুখপাত্র জানান, বিদেশ সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি নতুন দিল্লিতে একটি মার্কিন সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আরও বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্টের বিষয়ে বিদেশ সচিব ভারতের উদ্বেগ প্রকাশ করেছেন। পারস্য উপসাগরে ভারতীয় জাহাজের উপস্থিতির বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, এই মুহূর্তে ওই এলাকায় ভারতীয় পতাকাবাহী 6 বাণিজ্যিক জাহাজ রয়েছে। পাশাপাশি ভারতে পণ্য পরিবহনে যুক্ত আরও 6 বিদেশি পতাকাবাহী জাহাজ রয়েছে। তিনি আরও জানান, এই জাহাজগুলিতে প্রায় 163 ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন। শ্রী জয়সওয়াল বলেন, নৌ পরিবহন মন্ত্রক এসব জাহাজের চলাচলের উপর নজর রাখছে এবং নাবিকদের সার্বিক কল্যাণের বিষয়টি খতিয়ে দেখছে। ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও বাংলাদেশের একটি যৌথ নদী কমিশন রয়েছে এবং নদী সংক্রান্ত যাবতীয় বিষয় ওই কমিশনেই নিষ্পত্তি করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন এবং ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাতের ফলে আগামী দিনে সম্ভাব্য খাদ্য সংকট বিরাট আকার ধারণ করতে পারে। তিনি বলেন, এই সংঘাত দক্ষিণ বিশ্বের অর্থনীতির উপর চাপ সৃষ্টি করছে। এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, কৃষ্ণসাগরে শস্য পরিবহন ব্যাহত হওয়া এবং সার সংকট খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিদেশমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজার ইতিমধ্যেই সংকুচিত। তিনি বলেন, পশ্চিম এশিয়া ও রাশিয়ার মধ্যে প্রধান সার উৎপাদক দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, জ্বালানি, খাদ্য, সার এবং আর্থিক চাপের প্রভাব উন্নয়নশীল অর্থনীতিগুলির জন্য সমস্যা সৃষ্টি করছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক গত বছরের তুলনায় বর্তমানে অনেকটাই উন্নত হয়েছে। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত চীন সম্পর্কের উন্নতির সূচনা হয় সীমান্ত অঞ্চলের অচলাবস্থা সমাধানের পর। বিদেশমন্ত্রী জানান, ভারত দীর্ঘদিন ধরে চীনকে বলে আসছে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি এবং সীমান্তে অচলাবস্থা চলতে থাকলে কোনো দেশের স্বার্থ রক্ষিত হবে না।
3: We had long been telling the Chinese that a standoff between us, a dip in our relationship, doesn't help either of us. In fact, it is third parties who will take advantage of that. So we maintained consistently a very elementary principle of statecraft, which is don't get locked into a problem which benefits others. And it took a little while, I think, the Chinese side to agree with that.
1: ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক এবং বাণিজ্য চুক্তির বিষয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, উভয় দেশই বাণিজ্য চুক্তির বিষয়ে সহমতে পৌঁছেছে। তিনি বলেন, ভারত ক্ষুদ্র উৎপাদন, কৃষি উৎপাদন এবং শিল্পের কেন্দ্র, মাথাপিছু আয়, উৎপাদনের ধরন, সামাজিক ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। তিনি বলেন, বাণিজ্য ক্ষেত্রে অতিরিক্ত কর চাপানোয় দুদেশের মধ্যে সম্পর্ক কিছুটা হোঁচট খায়। ডক্টর জয়শঙ্কর সন্ত্রাসবাদের বিপদের কথা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ দোহায় এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের বার্ষিক সম্মেলনের ফাঁকে কাতারের অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল কুয়ারির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা কাতারে ইউপিআই ব্যবস্থার সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এই আলোচনায় কাতার ভারতে $10 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়ন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এর সঙ্গে অংশীদারিত্ব বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি চূড়ান্ত করার উপর আলোচনা করা হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমানের উদ্ভূত চ্যালেঞ্জের মোকাবিলায় ভারতের প্রস্তুতির অঙ্গ হিসাবে ভূকৌশলগত চিন্তাভাবনা ও আপৎকালীন পরিকল্পনাকে গুরুত্ব দিতে হবে। নতুন দিল্লিতে আজ ভারতীয় নৌসেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণে তিনি বলেন, 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে নৌসেনা কৌশলগত স্তম্ভ হিসেবে কাজ করছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংকট আসার আগে প্রস্তুতি সম্পূর্ণ রাখতে হবে। দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জাতীয় স্বার্থ সুরক্ষায় ভারতীয় নৌসেনার পেশাদারিত্ব ও কার্যকর প্রস্তুতির আরও একবার প্রমাণ দিয়েছে চলতি অপারেশন ঊর্জা সুরক্ষা। ভারত মহাসাগরীয় অঞ্চল এবং তার বাইরেও নৌসেনার উপস্থিতি মহাসাগর ভাবনাকে আরও শক্তিশালী করেছে বলে তিনি জানান। দক্ষিণ চীন সাগর, ভূমধ্য সাগর এবং অতলান্ত মহাসাগরে ভারতীয় যুদ্ধজাহাজের উপস্থিতি দেশের ব্লু ওয়াটার নেভির ক্ষমতার প্রমাণ দেয় বলে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেন। উচ্চমানের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখার জন্য তিনি ভারতীয় নৌবাহিনীর প্রশংসা করে বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারতের ভাবনাকে বাস্তবায়িত করতে নৌবাহিনী কৌশলগত চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তিনি আরও বলেন, ভারতের সামুদ্রিক ক্ষমতার উদ্দেশ্যে কেবল সমুদ্রে জাতীয় পতাকা প্রদর্শন করা নয়, বরং নিরাপত্তা, আস্থা ও বিশ্বাসের বার্তা পৌঁছে দেওয়া। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা, স্বয়ংক্রিয় ও চালকবিহীন ব্যবস্থা, সাইবার অভিযান, রসদ, প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি গ্রহণের মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ প্রগতি 50 কর্মসূচির আওতায় একগুচ্ছ নতুন উদ্যোগের সূচনা করেছেন। এর মাধ্যমে অর্থনৈতিক, সাংস্কৃতিক, ঐতিহ্য, তীর্থ, পর্যটন ও প্রশাসনিক দিক থেকে গুরুত্বপূর্ণ 50 শহরকে মডেল সিটি হিসেবে গড়ে তোলার জন্য একটি পরিকাঠামো তৈরি করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 24 রাজ্যের এই 50 শহর আগামী দিনে দেশের অন্যান্য শহরের কাছে পরিচ্ছন্নতা ও নাগরিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আদর্শ হয়ে উঠবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জঙ্গি যোগ আছে সন্দেহে জাতীয় তদন্তকারী সংস্থা NIA পশ্চিমবঙ্গ থেকে মোট 4 গ্রেপ্তার করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের মিঠাপুকুরের বাসিন্দা পেশায় দর্জি জুম্মান শেখকে আজ তার বাড়ি থেকে পাকড়াও করা হয়। অন্যদিকে বলরামপুরের বাসিন্দা পেশায় অ্যাপ বাইক চালক মোহাম্মদ সাহারুল পুরকাইতকে কুলপিতে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে NIA। নরেন্দ্রপুর থেকে আব্দুল রফিক নামে আরও এক ব্যক্তিকে ধরা হয়েছে। এদিকে জঙ্গি কার্যকলাপের অভিযোগে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে পালিশ গ্রামের পূর্বপাড়া মসজিদে অভিযান চালিয়ে ইমাম পিয়ার মোহাম্মদ শেখকে NIA গ্রেপ্তার করেছে। মন্তেশ্বরের কুলুট গ্রামের বাসিন্দা পিয়ার একাধিকবার বাংলাদেশ সফর করেছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বাংলাদেশের জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার হয়ে এরা কাজ করছিল বলে অভিযোগ। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিলের পর্যালোচনায় যৌথ সংসদীয় কমিটি JPC-র আজ দ্বিতীয় বৈঠক হয়েছে। নতুন দিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্সে স্বরাষ্ট্র মন্ত্রক এবং আইন ও বিচার মন্ত্রকের আধিকারিকরা প্রস্তাবিত আইনের বিভিন্ন বিধান সম্পর্কে কমিটির সদস্যদের অবহিত করেছেন। এছাড়া JPC-র সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ ও অংশীদারদের মতামত শোনা হয়েছে। এদের মধ্যে রয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান CS শেট্টি এবং দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা। কৃষক এবং কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পান সে বিষয়ে সরকার একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে ফসল কাটার পরবর্তী পর্যায়ের ব্যবস্থাপনা, বৈজ্ঞানিক পদ্ধতিতে মজুত করা এবং বিপণন ইত্যাদি। নতুন দিল্লিতে আজ জাতীয় কৃষি সম্মেলনের দ্বিতীয় দিনে শ্রী চৌহান তুর, অড়হর এবং মুসুর ডাল ও ন্যূনতম সহায়ক মূল্যে সরকার 100% সংগ্রহ করবে বলে নিশ্চিত করেন। এশিয়ান গেমসে ভারত আজ 2 সোনাসহ মোট 10 পদক পেয়েছে। মহিলাদের 4x400 মিটার রিলেতে ভারতের কিরণ পাহাল, মাত্তেচিরিয়া রাজু পুব্বাম্মা, প্রাচী চৌধুরী এবং ভীতি আরামারাজ সোনা জিতেছেন। পুরুষদের 4x400 মিটার রিলেতে ভারতের ধর্মবীর চৌধুরী, মনু TS, জয়কুমার ও বিশাল টিকে ব্রোঞ্জ পদক পেয়েছেন। মিক্সড 4x400 মিটার রিলেতে ভারত জাতীয় রেকর্ড গড়ে ব্রোঞ্জ পেয়েছে। ভারতের পূজা সিং মহিলাদের হাই জাম্পে ব্রোঞ্জ পেয়েছেন। শুটিংয়ে মহিলাদের ট্র্যাপ ব্যক্তিগত বিভাগে ভারতের নিরু সোনা জিতেছেন। 6 সোনা, 21 রূপো এবং 25 ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় ভারত 10 স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রসংঘে জম্মু ও কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেজব তাইয়েব এরদোয়ানের মন্তব্যকে অবাঞ্ছিত আখ্যা দিয়ে ভারত তাকে খারিজ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ইউক্রেন ও ইরানে বর্তমান সংঘাতের ফলে আগামী দিনের সম্ভাব্য খাদ্য সংকট বিরাট

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথম গানটি সাথীহারা ছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: হলে যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী কলকাতা। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিত কুমার দাশ।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিত কুমার দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এর অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

লোকগীতি শুনলেন মলয় ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তবলায় তিনতাল, পরিবেশনায় পণ্ডিত স্বপন সিংহ, হারমোনিয়ামে হিরণময় মিত্র। তবলায় তিনতাল, পণ্ডিত স্বপন সিংহ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তবলায় তিন তাল, পরিবেশনায় পণ্ডিত স্বপন সিংহ, হারমোনিয়ামে হিরণময় মিত্র। এরই সঙ্গে শেষ হল আজকের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিন, 30 সেপ্টেম্বর 2026 বুধবারের আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ, 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, আমন ধানের আগাছা নিয়ন্ত্রণ বিষয়ে বলবেন ডক্টর অসীম কুমার তলুই, 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, শিশুর হৃদরোগ কিভাবে বুঝবেন বলবেন ডাক্তার জয়িত্রী মজুমদার, 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সঞ্চয়িতা দা ও ত্রিদীপ চট্টোপাধ্যায়, 7:45 রবীন্দ্রসঙ্গীত অর্পিতানন্দীর কণ্ঠে, 8টায় জানা অজানা কথিকা শরীর ঘিরে সংস্কার বলবেন ডক্টর ভবানী প্রসাদ সাহু, 8:05 আধুনিক গান সঞ্জীব ঘোষের কণ্ঠে, 8:20 কথিকা

বাউল বিদ্যাসাগর, বলবেন ডক্টর শক্তিনাথ ঝা। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় অনিন্দিতা মুখোপাধ্যায়, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের প্রথম পর্ব, 9:25 জেলার চিঠি। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম মণ্ডল। 9:30 গানে গানের দ্বিতীয় পর্ব, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার, 11:00 যুববাণীর অনুষ্ঠান নতুন তারা, উপস্থাপনায় সৃজনী পাল ও সৌরিক ঘোষ, 12:00 রাগপ্রধান গানে রূপা ভট্টাচার্য, 12:15 লোকগীতি শিল্পী দেবাশিস রায়, 12:33 শ্রীভবন ফুল চাষে স্বনির্ভরতা, এ বিষয়ে ডক্টর শিরিন আক্তারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 1:00 ছায়াছবির গান, 1:45 মহিলা মহল, উপস্থাপনায় শ্রীতমা মুখোপাধ্যায়, 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, 2:30 শুনবেন আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্কন, উপস্থাপনায় থাকবেন শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর বাংলা ব্যাকরণ, উপস্থিত থাকবেন চন্দননগর খলিশানি বিদ্যামন্দিরের শিক্ষক হেমন্ত গড়াই ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি শ্যামচরণ মান্ডি ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, এরপর সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ, বলবেন মালতী মুর্মু। এরপর লোকগীতি বিজয় টুডু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে, সন্ধ্যা সরেন ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, আমাদের রাজ্যে সামুদ্রিক মাছ চাষের সম্ভাবনা ও বৈদেশিক বাণিজ্য, আলোচনায় অংশ নেবেন অতনু রায়, অমলেশ চট্টোপাধ্যায়, সঙ্গে সুব্রত চক্রবর্তী। এরপর সুস্থায়ী প্রাণী সম্পদ ব্যবস্থাপনা নিয়ে ডক্টর চিন্ময় মাঝির সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা, 8:30 আইনি কথা, সাইবার অপরাধ বিষয়ে আইনজীবী সৌমি সর্দারের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী শ্যামলী সরকার। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন উত্তম ঘোষ। 10:10 সেবা সংকল্প অভিযান, আকাশবাণী সংবাদ বিভাগের প্রযোজনায় শুনবেন বিশেষ অনুষ্ঠান। 10:30 নজরুলগীতি শিল্পী রূপা ভট্টাচার্য, 10:45 লোকগীতি দেবাশিস রায়ের কণ্ঠে, 11:00 আধুনিক গানে সঞ্জীব ঘোষ, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী সব্যসাচী সরখেল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, গিটার পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য, 6:25 রবীন্দ্রসঙ্গীত অর্পিতা নন্দীর কণ্ঠে, 6:35 রামচরিত মানস 249তম পর্ব, 6:45 ভজন পারমিতা মজুমদারের কণ্ঠে, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় নীনা মোদক, 8:30 নজরুলগীতি রূপা ভট্টাচার্যের কণ্ঠে, 8:45 আধুনিক গানে সঞ্জীব ঘোষ, 9:10 রাজধারা, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা ঝাঁ, 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সরফরাজ আহমেদ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিরূপা ভাদুরীর উপস্থাপনায়, 12:00 সুরভি, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা ঝাঁ, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশনায় অনিন্দিতা মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 শুনবেন শ্যামাসঙ্গীত শিল্পী পারমিতা মজুমদার, 5:20 উর্বশী, উপস্থাপনায় থাকবেন সুলক্ষণা পর্বত, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা সুলক্ষণা পর্বতের উপস্থাপনায়, 6:30 গুলগুলসন,

7:10। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিকে থাকছে দীর্ঘ এই পথ চলায় তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। ৭:৪৫ দর্পণ, রাত ৮টায় হিন্দি ছবির গান, ৮:১৫ হরাইজন ইংরেজি সাপ্তাহিক পত্রিকার অনুষ্ঠান, ৯:১৬ স্পটলাইট, রাত ১০টায় জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৬ ২০তম আসরের প্রতিদিনের হাইলাইটস, রাত ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থাপনায় থাকবেন দীপা চন্দ, রাত ১১:১০ শুনবেন হিন্দি ছাঁচবিজ্ঞান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, বিকেলের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি স্বাভাবিক, সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬%, সর্বনিম্ন ৬০%। বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন। মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত ১২:১৮ হয়ে ৪৫ সেকেন্ড। জয় হিন্দ।